0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী।
1: মাঝপাশে হয়তো ঘুরে বেড়ায় বিভূতিভূষণের মতো, বিভূতিভূষণরা দেখিয়ে না দিলে তাদেরকে আমরা হয়তো খুঁজে পাই না, দেখতে পাই না। অদ্ভুত শিল্পী মনের কিছু মানুষ অভাব দারিদ্র কুড়ে কুড়ে খায়, কিন্তু তবুও তার সঙ্গে সঙ্গে সেগুলো তাদেরকে কোনোভাবেই স্পর্শ করতে পারে না। তারা একটা অপূর্ব আনন্দে ভেসে চলে। এই গল্পটা পড়তে পড়তে আর একটা গল্পের কথা খুব মনে হচ্ছিল, বনফুলের খুঁড়ো বলে একটি গল্প। ছোট্ট গল্প কিন্তু অসাধারণ গল্প, কখনো যদি শোনানো সম্ভব হয় শোনাব। আর কাজী নজরুলের দারিদ্র কবিতাটার কথা, যদিও আজকে আর কবিতা শোনানোর সময় নেই, কারণ আপনাদের মেসেজগুলো প্রচুর মেসেজ এসেছে, সেগুলো একটু চট করে পড়ে দিই। 9903653992 এ নাম্বারে। শুভ সকাল দাদা ভাই, চিরন্তনীর গান গল্প কবিতা শোনার জন্য অপেক্ষা করে আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে একদম শুরুতে লিখেছেন, থ্যাংক ইউ। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাতে, জীবনে আজও একটা নতুন সকাল পেলাম প্রীতি উপহার, সেই খুশিতে শুনছি এখন চিরন্তনীর গল্প গানের দারুণ সমাহার। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, ধন্যবাদ আপনাকেও। চিরন্তনীর ভোরে জাগে আশার নতুন আলো, গল্পে গল্পে শেখায় জীবন, হার মানা নয় ভালো। শুক্র শনি রবিবারের আসে মনের সাথী হয়ে, মোটিভেশনের মন্ত্র শোনায় স্বপ্নগুলো ছুঁয়ে, অসাধারণ গানের সুরে মন হয় প্রাণবন্ত।

চিরন্তনী তাই ভোরের সঙ্গী, চিরকালই চিরন্তন। সৌভিক সরকার, কসবা হালতু থেকে। অনেক ধন্যবাদ সৌভিক, খুব সুন্দর করে লিখেছেন। বর্ষাসিক্ত সকালবেলায় চিরন্তনী শ্রোতাদের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। উঁকি মারতে মারতে উপস্থিত আসন্ন শরৎ, অনেক উন্মাদনায় অপেক্ষা করে থাকি মা আসছেন মর্তে। বাঙালি উৎকণ্ঠায় দিন গুনছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। প্রকৃতি মন মাতানো বর্ষা কিছুতেই মন পিছু ছাড়ছে না। ঝাঁঝা মেঘ, বকুল, শিউলি, কাশফুলের গন্ধে মাতোয়ারা। এ সপ্তাহের প্রথম দিন সুরেলা কোকিলকণ্ঠী ইন্দ্রাণী দি গল্পে গানে মাতিয়েছেন। আজ উপস্থিত থাকছেন উজ্জ্বলবাবু, বেতারের দুজনের উপস্থাপনায় খুব সুন্দর। উচিলদহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত এবং মায়া রাউত, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকেই। অরিজিৎ, অরিজিৎ দাস অধিকারী, সেনজিতি বিবেকনগর থেকে, মাতারিণী সব, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। উজ্জ্বলবাবুর সাথে শনির প্রাতে চিরন্তনী বাসরে, গান গল্প কথার ডালিতে শুভ এই বাসরে। বিভূতিভূষণের ধরায় আসা আজকে বিশেষ দিনে, বৃষ্টিসহ আছি মেঘে চিরন্তনী শনে। আমার জন্য তুমি নাকি তোমার জন্য আমি, হৃদয়ের অযুত কথন চিরন্তন সেই বাণী। সংযুক্তর নানান কথন সুন্দর গানের সুধা, সুন্দর এই সকালে ভরছে মনের ক্ষুধা। চোখের দেখা মনের দেখা তফাৎ সদাই থাকে, উভয়ের ব্যালেন্স করাই যাপনের যাপন রথে। পরিবারের সবাই মোরা বেঁধে বেঁধে থাকি, বিপদকালে সবাই যেন সবাই পাশে রাখি। কালো আর ধলো বাইরে কেবল, ভেতরে সবাই সমান রাঙা। কথা সুরে চিরন্তনীতে চিরদিনের ঘুম ভাঙা। অনন্য সাজের চিরন্তনী বেশ লাগছে বেশ, রূপকেই গল্পের কথন থাকবে মননের রেশ। বিভূতিভূষণের দৃশ্যকল্প হারানো, অতিথি ফেরানো, আজকের অনুষ্ঠান অসাধারণ আন্তরিকতায় ভরানো। উজ্জ্বলবাবুর পঠন কথন বেশ চমৎকার, অন্য রূপে সাজানো আসর প্রিয় সভাকার। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকেও। চিরন্তনীতে আজ গ্রাম বাংলার এক চিত্র ফুটে উঠল উজ্জ্বলের অপূর্ব অনবদ্য পরিবেশনায়। মুগ্ধ হলাম সংযুক্তা ভাদুরী, ধন্যবাদ সংযুক্তা দি। আপনার গানে গানেও আমরা মাঝে মাঝে কখনো কখনো দারুণভাবে প্রাণিত হই, ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন লিখছেন শাহরাপুরি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শনিবারের চিরন্তনীদের শুনছি গান, নতুন গল্প, বিভূতিভূষণের লেখা গল্প পড়েছি, তার মধ্যে একটি গল্প খুব ভালো লাগছে আপনার মুখে, কষ্টের মুখেও হাসি গান লেগে আছে, আশ্চর্য লাগে। সত্যি তাই, খুবই আশ্চর্য লাগে কীভাবে এই মানুষগুলো পারেন এত কষ্টের মধ্যে। আসলে কখনো কখনো মনে হয় যে সুখের সঙ্গে দুঃখ আর আনন্দের সঙ্গে কষ্ট, এদের হয়তো জীবনে দুঃখ আছে কিন্তু কষ্টটা নেই, দুঃখ বোধটা নেই। সবসময় জীবন একটা অদ্ভুত অপার্থিব আনন্দে ভর্তি, সৃষ্টির আনন্দে। সুপ্রভাত দাদা ভাই, লাইভ অনুষ্ঠানের প্রত্যেকটি চরিত্রকে একক কণ্ঠে নিপুণভাবে ফুটিয়ে তোলা কতটা কঠিন আমরা জানি, কিন্তু দাদা আপনার উপস্থাপনায় কোথায় ত্রুটি খুঁজে পাই না। গল্পগুলোকে যেভাবে বলতে থাকেন আমাদের কানে কানে কল্পনার জগতে পৌঁছে যাই। রেকর্ড করে রাখলাম অপূর্ব উপস্থাপনা, অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। আসলে আমাদের সব কথাই তো হাওয়ায় মিলিয়ে যায়, আপনারা যদি কখনো রেকর্ড করে রাখেন তাহলে সেগুলো মানে কিছুটা হয়তো ভবিষ্যতের জন্য থাকতেও পারে এই আর কি। থ্যাংক ইউ। এরপরে লিখেছেন সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ ভোরে উঠে বিরক্তিকর পরিস্থিতি, রেডিও ভালো বাজছে না, ফোনে চার্জ নেই, তবুও তোমার সঙ্গে আছি, পরের থেকে নিয়ে লিখছি। আচ্ছা, আমার অবস্থা প্রায় বারিকের মতো হয়েছে, নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। সত্যি তাই, ভালো লাগা জিনিসগুলো যখন মানুষ মানে সম্পূর্ণ করে উঠতে পারে না, তখন অদ্ভুত একটা মানে মন খারাপ করা অবস্থা তৈরি হয়। আর এই গল্পটা শোনার পরে বা পড়ার পরে আমাদের কেমন একটা অদ্ভুত মন কেমন করা অবস্থা তৈরি হয়। ধন্যবাদ আপনাকেও। এরপরে মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, শনিবারের চিরন্তনী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার লেখা বাড়ি কপেরা পাটি ছোট্ট গল্প পাঠ, অপূর্ব উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে, গল্প নয় বাস্তব ঘটনা, এরকম গরিব কৃষক আমরা ছিলাম, কর্জ শোধ করতে করতে গরিব থেকে নিতান্ত গরিব হয়ে যেত, অনেক কৃষকের দৃশ্য চোখে ভাসলো দাদা ভাই। সত্যি তাই, আমাদের এখানে এমন অনেক অবস্থা চলে যেগুলো সত্যি সত্যি কাঙ্ক্ষিত নয়, সেই নিয়ে সামাজিক অবস্থা বা ইত্যাদি পর্যালোচনা, সেগুলো অন্য গল্পে চলে যাবে। যাই হোক, পরে সেসব নিয়ে কখন আলোচনা করবো, আর একটু কিছু বার্তাগুলো চট করে পড়ি। সুপ্রভাত, উজ্জ্বল ভট্টাচার্য আজ যেভাবে গল্পটি পড়লেন তাতে শিল্পী সত্তার অপার মহিমা ফুটে উঠল। বাড়ি

জনের চোখ সিক্ত হয়ে গেছে। শিল্পীকে আর পাঁচটা সংসারি মানুষের সঙ্গে তাদের মেলানো যায় না। বিভূতিভূষণ চিত্রকার দূরে ওই নদী পারে বটবৃক্ষ তলে নাম গোত্রহীন এক সাধু বাস করে। বৃক্ষ ছাড়া এ ধরায় কেউ নেই তার, পশু পাখি বৃক্ষরাজি এই তার সংসার। নাম গান গেয়ে গেয়ে তার দিন কাটে, এমন কি আছে কেউ নাম ধরে ডাকে? পার ভাঙা ঢেউগুলো বুঝে তার ব্যথা, বাতাসের কানে কানে বলে তার কথা। পালতোলা নৌকোয় হাল ধরা মাঝি বাতাসের মুখে শোনে সাধুর সুখ্যাতি। সাধুর ঘাটের কাছে নৌকো এসে ভিড়ে, সাধু সঙ্গ পাবে বলে তাকে ধরে ঘিরে। একা একা থেকে সাধু ভাষা গেছে ভুলে, ভক্তগণে ইশারায় বুঝিয়ে তা বলে। এইভাবে চারিদিকে কথা রটে যায়, নদী তীরবর্তী স্থানে এক আশ্রম হয়। সাধু থাকে তার প্রিয় সেই গাছ তলে, ভক্তের বালখিল্যতা ঢোকে নি অন্তরে। আপনাকে স্যালুট। বিদ্যুৎ রায়, নিউটাউন পাড়া, জলপাইগুড়ি থেকে লিখেছেন। আপনারও এই কবিতাটা এত সুন্দর কথা বলতে বলতে চলে এলো এবং এই বক্তব্যটাও খুব ভাল লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা প্রত্যেকে এত সুন্দর করে লেখেন, আপনাদের এই চিন্তাভাবনা কথাগুলো, মানে সেগুলো একটা বড় সম্পদ আমাদের কাছে। যাই হোক, এরপরে কে লিখছেন একটু দেখে নিই। সুপ্রভাত ভাই, উজ্জ্বল তপতি দিয়ে লিখছি হিন্দমটর থেকে। আজ শনিবারের চিরন্তন বিভূতিভূষণের গল্প শুনলাম, ভাইয়ের অপূর্ব পরিবেশনায় সাথে গান ভরিয়ে দিল মন, খুব ভালো লাগলো। হ্যাঁ, আসলে ওই গানটার কথা হঠাৎ করে মনে হচ্ছিল এই গল্পটা পড়তে পড়তে, ধনঞ্জয় ভট্টাচার্যের শিল্পী মনের বেদনা নিঙাড়ি। আসলে যে কোনো মানুষই যখন সৃষ্টি করেন, তার ভেতরের যে কষ্ট যন্ত্রণা, সেগুলোই কিন্তু সৃষ্টির প্রধান উপজীব্য তৈরি হয়। আর সেই সৃষ্টির মধ্যে দিয়ে সে অদ্ভুত একটা অপার্থিব আনন্দের কথা যেটা বলছিলাম, সে আনন্দে ভেসে চলে। তখন বাস্তব জাগতিক দুঃখ কষ্ট তাকে কোনোভাবে ছুঁতে পারে না। শিল্পী মন ছাড়া আসলে এটা কিভাবে করা যায় আমাদের জানা নেই। ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন শিবশঙ্কর সাতপুয়া গড় হরিপুর আর বিহার ভবন পশ্চিম মেদিনীপুর থেকে, শুভ সকাল। শনিবারের চিরন্তনী, আজ 12 সেপ্টেম্বরের বৃষ্টি ভেজা সকাল বসে বসে শুনছি, খুব ভালো লাগছে। সেই বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে, আমি জানি না কলকাতায়ও বৃষ্টি হচ্ছে কিনা, তবে একটা বর্ষার আবহাওয়া তো রয়েছেই। তার মধ্যে এই ধরনের একটা গল্প, মানে কোথাও আমার নিজেরও খুব ভালো লাগে। যাই হোক, আরও অনেকে বার্তা পাঠিয়েছেন দেখি। পায়েল ব্যানার্জি লিখছেন বেলঘরিয়া থেকে, দক্ষিণ বাতাস বইছে আজি হৃদয় নদীর কূলে, শান্তির বাণী রচিত হল রঙ্গনের ফুলে। নির্বাক জাতি পেল যেন এই মুখের ভাষা, প্রাণের আলোয় জাগ্রত হোক মনের আলো আশা। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে একটা ছবি তৈরি করেছেন কবিতায়। এরপরে লিখছেন রাজবন্ধু সরসনা থেকে, গুড মর্নিং উজ্জ্বল, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি বারিক অপেরা পার্টি বাই ইউর গুড প্রেজেন্টেশন, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। এরপর লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল। আজ গল্প আর গানের ডালি খুব ভালো সেজেছে, সেজেছ ভালো লাগছে, সাজিয়েছ। আচ্ছা, এবার দু লাইন খোলা চিঠি, মাথা নেই মুন্ডু নেই নেই কোনো মানে, স্বপ্নেরা ভিড় করে সুখ নিঃশিষণে, না চাইতেই হাজির তারা আনাচ কানাচ ঘরে, আপনা হতে যায় হারিয়ে নতুন দিনের ভোরে। আগামীকাল গ্র্যান্ড প্যারেন্টস ডে, অনেক শ্রদ্ধা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ঘিরে তোমার মুখে পাঠ শুনতে চাই, হ্যাভ এ নাইস ডে। হ্যাঁ, মানে 15 সেপ্টেম্বর শরৎচন্দ্রের জন্মদিন, ইচ্ছা আছে তাকে নিয়েও কিছু গল্প পড়ার। আসলে সেপ্টেম্বর মাসের অনেকগুলো ভালো ভালো দিনগুলোকে আমরা, মানে সেগুলোকে সেলিব্রেট করার চেষ্টা করি, তার সঙ্গে সঙ্গে কিছু কথা থাকে। তবে বিভূতিভূষণেরও আরও কিছু গল্প শোনাবো, বিশেষ করে একটা গল্প খুব শোনাতে ইচ্ছে করছিল, ওটা একটু বড় গল্প বলে একদিনে হবে না, সামনের সপ্তাহে পরপর যদি দুদিনে আসি তাহলে শোনাবো, তারপরে শরৎচন্দ্র নিশ্চয়ই শোনাবো। আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে চিরন্তনীতে, আর সামনের সপ্তাহে আমাদের, আমার সঙ্গে আবার কথা হবে। আর এরপরে আর কেউ পাঠিয়েছেন কিনা এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি না, তবে তপন রায়ের একটা গান শুনি, শিল্পীর দুঃখ নিয়েই গানটা। আসলে আজকের এই
গল্পের সঙ্গে কোথাও যেন মিলে যায় এই গানগুলো।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে।
1: আপনারা যারা এরপর বার্তাগুলো পাঠিয়েছেন একটু পড়ে দিই। কমলেন্দু দাস বাগাচুদিন পার শিলিগুড়ি থেকে লিখেছেন, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, খুব ভালো লেগেছে গল্প জানিয়েছেন। এরপরে পাঠিয়েছেন সুপ্রভাত সুজলদা, অনেকদিন পর আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প শুনে খুব ভালো লাগলো, অনেক কাজের চাপে বেশ কিছুদিন শুনে উঠতে পারিনি। ভবানী শঙ্কর রায় ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন ভুলু সাহা মধ্যম গ্রাম থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনীতে বিভূতিভূষণের গল্প বারিকের ভূমিকায় আপনার পরিবেশনা অপূর্ব, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাদের। আসলে এই যে ভালো লাগা

এই ভালো লাগাগুলি আমাদের কাছে অনেকখানি। ধন্যবাদ, প্রায় সময় একদম শেষ, এরপরে সমুখ অপেক্ষা করছে আপনাদের জন্য ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে, ইন্দ্রাণী ভট্টাচার্য। আর আজকে বিদায় চাইছি উজ্জ্বল আপনাদের কাছ থেকে বন্দে মাতরমের মধ্যে দিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আসলে এই শিল্পী মনটা বাঁচিয়ে রাখাটা খুব জরুরি, কিন্তু বিভিন্নভাবে সমাজের চাপে বিভিন্ন ঘাতে মানে প্রতিঘাতে দুঃখে মানুষের মন থেকে হারিয়ে যায় এই শিল্পী সত্তাগুলো। এই শিল্পী সত্তা যদি মানুষের মধ্যে বেঁচে থাকে তাহলে কিন্তু হানাহানি কাটাকাটি এগুলো কিন্তু জীবন থেকে অনেকখানি হারিয়ে যাবে, এটাই সত্যি কথা। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় একটা কোথাও পাওয়া।

0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா.

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 12ই সেপ্টেম্বর শনিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 37 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 40 সেকেন্ড।

এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গে মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কবার্তা। আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে দমকা হাওয়া সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় 35-45 কিলোমিটার হতে পারে এবং সাময়িকভাবে তা বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আজ মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কবার্তা।

খবর শেষ হল আকাশবাণী মৈত্রী। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন সুচিন্তন। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

0: অনেক রাত্রে বাংলোর বাইরে চেয়ার পেতে বসলুম। অদূরে গম্ভীর শৈলারণ্যের জ্যোৎস্নাস্নাত রূপ কি বর্ণনা করা যায়! ভগবানকে যদি ঠিকমতো উপলব্ধি করতে চাও, এইখানে এই পটভূমিতে সেই বিরাটের রূপ ধ্যান করো। লোকালয়ের কলকোলাহল থেকে বহু দূরে ময়ূর নিনাদিত অরণ্যভূমির প্রান্তে এই হিমবর্ষী আকাশতলে ওই দরিদ্র গাড়োয়ানদের ছেঁড়া চেটাইতে শুয়ে রাত কাটাও। একটা প্রবন্ধ লিখব, প্রবন্ধটার নাম দেব বনান্তে সন্ধ্যা। ভগবানের সৌন্দর্য সে সর্বত্র প্রত্যক্ষ করছে, যেদিকে চাই সেদিকেই বিরাটের আসন পাতা, সেই মহাশিল্পীর হাতের কাজ চারিদিকে ছড়িয়ে। জয় হোক তাঁর। গভীর রাত্রি আমরা বাংলোর বাইরে 30 গজ আন্দাজ গেলুম। রাস পূর্ণিমার পূর্ণচন্দ্র মাথার উপর উঠেছে একটা উঁচু টিলা, অথবা সেটা এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া। সেখানে ঘাস নেই, শুকনো খটখটে জায়গা, মাঝখান দিয়ে পথ, দুধারে শাল ও আমলকি বন। আজ বৈকালে যেখানে গিয়ে বসেছিলাম সেখানটাতে গিয়ে দাঁড়াই। জ্যোৎস্নার বর্ণনা নেই, এই জ্যোৎস্নাস্নাত বনভূমি ও অদূরবর্তী শৈলমালার বর্ণনা নেই, কে দিতে পারে এর বর্ণনা? গভীর নিস্তব্ধতার মধ্যে একমাত্র শব্দ ঘন বনের কোথায় অবিশ্রান্ত জলপতনধ্বনি। এ ধ্বনি বনের মধ্যে চাড্ডা ঝর্ণায় শুনেছি, শশাঙ্গদাবুরু আরোহণের সময়। এ শব্দ শুনেছি কাল ও পরশু রাত্রে কৈনা নদীতে ঘন বনে কুমডি বাংলোতে, আবার থলকবাদ বাংলোতেও শুনছি। কোথায় একটা সম্বর হরিণ পূর্বদিকের পাহাড়ে গম্ভীর আওয়াজ করলে মাথার ওপরে 2-4টা নক্ষত্র সপ্তর্ষিমণ্ডল দেখা যাচ্ছে। জ্যোৎস্না প্লাবিত বনভূমি, রাত্রি 1:30, বিশাল সারেন্ডা অরণ্যের মধ্যে পার্বত্য কৈনা নদীর কলতানের মধ্যে বসে আছি। কৃষ্ণা দ্বিতীয়ার চাঁদ মাথার ওপর এসেছে, মহামৌন অরণ্যায়নী যেন এই জল কলতানের মধ্য দিয়ে কথা বলছে। কি সে অদ্ভুত রহস্যময় সৌন্দর্য, এর বর্ণনার কি ভাষা আছে? যে কখনো এমন হাজার বর্গমাইল নিবিড় অরণ্যায়নীর মধ্যে বন্য নদীর পাশান তটে জ্যোৎস্নালোকিত গভীর নিশীথে না বসে থেকেছে, তাকে এ গম্ভীর সৌন্দর্য বোঝাবার উপায় নেই। এই বন্যহস্তি ব্যাঘ্র অধ্যুষিত অরণ্যের মধ্যে এই কৈনা নদী হাজার হাজার বছর এমনি বয়ে চলেছে। হাজার হাজার বছর ধরে প্রতি পূর্ণিমায়, প্রতি শুক্লপক্ষে চাঁদ এমনি উঠে বনভূমি পরিপ্লাবিত করেছে। এই কৈনা নদীর এই সুন্দর স্থানটিতে আলোছায়ার জাল বুনেছে, এমনি সৌন্দর্যের সৃষ্টি করেছে, কিন্তু কেউ দেখতে আসেনি এর অদ্ভুত রূপ। নদীর মধ্যে ক্ষুদ্র যে একটি জলপ্রপাতের সৃষ্টি হয়েছে, সেই জলটি অনবরত পড়ে পড়ে এক ক্ষুদ্র সরোবরের মতো হয়েছে। ওপারের বিরাট বনস্পতি শ্রেণীর ছায়া এখনো তার উপর থেকে অপসারিত হয়নি, যদিও চাঁদ মাথার ওপরে জলপ্রপাতের জলধারা চাঁদের আলোয় চকচক করছে। শিকর রাশি গভীর শীতের রাত্রের ঠান্ডায় জমে ধোঁয়ার মতো উঠছে। ওর পাষাণময় তটে বসে মনে হল, বনের মাথায় ওই যে 2-4টি নক্ষত্র দেখা যায়, ওই নক্ষত্র লোক থেকে অপরিচিত রূপসী দেববালাগণ অদৃশ্য চরণে নেমে আসেন এমনই জ্যোৎস্না শুভ্র নিশীথ রাত্রে এই গভীর অরণ্যায়নী মধ্যস্থ সরোবরে জলকেলি করতে ইতর চক্ষুর অন্তরালে।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

রায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতে ধ্রুপদ, পরিবেশন করবেন পণ্ডিত ফাল্গুনী মিত্র, ভৈরব এবং যোগিয়ার আগে।

0: শুনছিলেন ভৈরব এবং যোগিয়ার আগে সুবদ্ধ সঙ্গীত। শুনবেন খবর একটু পরে।
1: আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ

বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হতে চলেছে অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলন, এর জন্য সব প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি ব্রিকসের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। শীর্ষ সম্মেলনের প্রাককালে প্রধানমন্ত্রী গতকাল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখেন। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। পুরুষ দল ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু তে চলেছে অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিকস শিখর সম্মেলন মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। সম্মেলনের প্রথম অধিবেশনে ব্রিকস গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তারা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজনে হবে নৈশভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকসের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আগামীকাল প্রধানমন্ত্রী মোদী ব্রিকসের অংশীদার দেশগুলির নেতা এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে এই সম্মেলনে যোগ দিতে একাধিক দেশের রাষ্ট্রনেতারা ভারতে এসেছেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো গত রাতে জাতীয় রাজধানীতে পৌঁছন। কয়লা ও খনি প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিত্ব করতে বুরুন্ডির রাষ্ট্রপতি এভারিস্ত ডেইসিমিয়ে নতুন দিল্লি পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান ভারী শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা। দক্ষিণী বিশ্বের বিভিন্ন অগ্রাধিকারকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যেই তাঁর এই সফর। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্ড মার্কোস জুনিয়রকে স্বাগত জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছন। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তাদের বিমানবন্দরে স্বাগত জানান। বিদেশ মন্ত্রক জানিয়েছে আবুধাবির যুবরাজের এই সফর অভিন্ন অগ্রগতির লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করবে। ভারত ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের সম্পর্ক এই সফরের কারণে আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। এদিকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভেচুকো গতকাল জাতীয় রাজধানীতে পৌঁছন। সকালেই ভারতে আসেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানো। বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান। সমাজমাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই সফর ভারত ও ইরানের মধ্যে থাকা সভ্যতাগত বন্ধন, সাংস্কৃতিক ও মানুষে মানুষে জনসংযোগকে সূচিত করে। গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আল সিসি এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবেই আহমেদ আলী। একই সঙ্গে নতুন দিল্লি এসেছেন নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি কাসিম শেট্টিমা। উল্লেখ্য, ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহীকে নিয়ে গঠিত হয়েছে ব্রিকস। ব্রিকস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে শ্রী মোদী দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং
মানুষে মানুষে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন। বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণ সাগর অঞ্চলে সংঘাতের বিষয়টিও ছিল।

0: প্রধানমন্ত্রী মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। গত সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ফের জোর দিয়ে বলেছেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যা সমাধানের পক্ষপাতী। শ্রী মোদী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্যের অধিকার সুরক্ষিত রাখা এবং নাবিকদের স্বার্থে নৌ চলাচলের স্বাধীনতার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তাদের মধ্যেও নিরাপদ সমুদ্র পরিবহন, চলতি আন্তর্জাতিক সংঘাত, সুসংহত উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বিশ্বখাদ্য নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলাপ আলোচনা হয়। বহুপাক্ষিকতা এবং রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের ওপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ব্রিকসের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন দিল্লির ভারত মণ্ডপে গত সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলি বিশ্বের প্রায় 50% জনসংখ্যা নিয়ে বসবাস করে। আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যে 25% বেশি অবদান ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির।
1: ব্রিক্স কে দেশ বিশ্ব কি 50% পপুলেশন, 40% জিডিপি আর 25% সে অধিক ট্রেড কো রিপ্রেজেন্ট করতে হ্যায়। ইতনা হি নাহি, ইন বর্ষো মে জাহাঁ গ্লোবাল জিডিপি করিব 2.5 গুণা হুই হ্যায়, ওয়াহিঁ ব্রিক্স দেশো কি কম্বাইন্ড জিডিপি করিব 4.5 গুণা হুই হ্যায়।
0: অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে আজ দিল্লির জাতীয় রাজধানী ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি ঢোকা বন্ধ করা, গাড়ি ঘুরিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করা হবে। সকাল 9:30 থেকে রাত 9:00 পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। অন্যদিকে দিল্লি মেট্রো আজ সমস্ত লাইনে সকাল 6:00 থেকে পরিষেবা চালু করেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বরাদ্দ নজরদারি কমিটির নবম বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। পৌরহিত করেন আবাসন ও শহরাঞ্চলীয় মন্ত্রকের নগর উন্নয়ন দপ্তরের সচিব সত্যেন্দ্র সিং। এই সিদ্ধান্তের ফলে শহরাঞ্চলে সকলের জন্য আবাসন প্রকল্প রূপায়ণের পথ আরও একধাপ প্রশস্ত হল। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। 2019 সালে আজকের দিনে অর্থাৎ 12ই সেপ্টেম্বর এই সূচনা হয়। দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এই পেনশন প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় যাদের জমি আছে এমন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের 60 বছর বয়স থেকে মাসে ন্যূনতম 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। এইচপিভি সংক্রমণ এবং এ সংক্রান্ত ক্যান্সার প্রতিরোধে 80 লক্ষ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা দিয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরে এইচপিভি টিকাকরণ কর্মসূচি চালু হয়। ইতিমধ্যে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মিজোরামে 100% টিকাকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। আফ্রিকার দেশ কঙ্গোয় ইবোলা 7টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 6,942 জনের এই রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 3,349 জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছে, এই রোগের প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এবার এই সংক্রমণ 2014-16 সালে পশ্চিম আফ্রিকার ইবোলা সংক্রমণকেও ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ বর্তমান চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দলের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। চীনের মকিতে ভারতীয় সময় সকাল 9:15 খেলা শুরু। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে 19-0 হারিয়ে শেষ চারে উঠেছে ভারত। গ্রুপ পর্বে 3 জয় ও 1 ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল তারা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আয়োজক দেশ চীন ও জাপান। এদিকে পুরুষদের ভারতীয় জুনিয়র হকি দল গতকাল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছয়। এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গত রাতে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লির ভারত মণ্ডপে আজ শুরু হতে চলেছে 18 ব্রিক্স শিখর সম্মেলন, এই জন্য সব প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি ব্রিক্সের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা আজ 7 বছর পূর্ণ করেছে। খবর শেষ হলো, এরপরের খবর সকাল

0: 7টা বেজে 25 মিনিটে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে। মৈত্রী পূজার তরঙ্গে এখন শাশ্বত ভারত। আজ শুনবেন বিজয় কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ।

কাজ মানবের উদ্দেশ্য বটে, কিন্তু লক্ষ্য নহে। উদ্দেশ্যের মতন মানবের লক্ষ্য বুঝিবার উপায় রহিয়াছে। শিশুকাল হইতেই আমরা বৃহৎ পদার্থ ভালোবাসিয়া থাকি। দুটি সন্দেহ সম্মুখে ধরিলে বালক বড়টি লইবার জন্য আগ্রহ প্রকাশ করে। আর কি না, সুন্দর পদার্থের প্রতি ভালোবাসাও ছোটকাল হইতেই মানব প্রাণে বর্তমান। শিশু ওই সুন্দর চাঁদ, ওই সুন্দর ফুল, ওই লাল কাপড় চাহিতেছে। যাহা কিছু কল্যাণকর তাহার দিকেও শিশুকাল হইতেই প্রাণের আকর্ষণ রহিয়াছে। যে শিশুকে ভালোবাসে শিশুরও তাহাকেই ভালো লাগিতেছে। এরূপ কতগুলি অবস্থা আমাদিগকে কেহ শিক্ষা দেয় না, ছোটকাল হইতে প্রাণের মধ্যে আপনা আপনি উদিত হইয়া থাকে। শিশুকাল হইতেই মানবের প্রাণে নির্ভরের ভাব দেখিতে পাই। শিশুকালে মনে হয় মা সব পারেন। শিশু মার কোলে উঠিয়া সিংহ ব্যাঘ্রকেও পা দেখাইতেছে, ঝড়ে সকলে ব্যাকুল, শিশু মার কোলে থাকিয়া হাসিতেছে, মার কোলে আছি আর ভয় কি। এ সকল ভাব বাল্যকাল হইতেই কাজ করিতে থাকে, কেন করে জানি না। যত বয়স বাড়ে আর আমরা জীবনে যত প্রবেশ করিতে থাকি, ততই পদার্থতত্ত্ব আলোচনা করিয়া চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পর্বত, সমুদ্র, যত বৃহৎ পদার্থ সন্দর্শন করি, কিছুতেই আমাদের মন উঠে না। এই সকল বড় হইতে আরও বৃহত্তরের দিকে, অনন্তের দিকে প্রাণ ছুটিতে থাকে। এজন্যই ঋষিরা বলিয়া গিয়াছেন, ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি। ব্রহ্মাণ্ডের সব সুন্দর পদার্থ দেখিলাম, তাহাতেও তৃপ্ত হইতে পারিলাম না, অনন্ত সৌন্দর্যের পানে ধাবিত হইলাম। সেই প্রকার পৃথিবীর সীমাবদ্ধ ভালোবাসায়ও প্রাণ তৃপ্ত হইল না, অনন্ত প্রেমের দিকে ছুটিল। সেই চিরমঙ্গলের নিকট প্রাণ যাইতে চাহিল। সেই বৃহৎ, অনন্ত, সুন্দর, প্রেমময়, মঙ্গলময় নির্ভরের স্থলকে না ভয় একেবারে দূরে পলায়ন করে। যাহা হইতে এই ভূত সকল জন্মিতেছে, রক্ষিত হইতেছে, প্রলয়কালে যাহাতে প্রবেশ করিতেছে, তিনিই ব্রহ্ম। ইহা ভিন্ন অপর যাহার উপাসনা করি তাহা ব্রহ্ম নহে। সেই ব্রহ্মকেই চাই, তিনি ব্রহ্ম বড়, তিনি সত্যং শিবং সুন্দরং, তাহাকেই জানিতে ইচ্ছা করি। যেমন নদী নিম্ন দিকে দৌড়াইতে থাকে, সেই প্রকার প্রাণের গতিও সেই অনন্তের দিকে, সেই মঙ্গলের দিকে, সেই সুন্দরের দিকে। যখন প্রাণে এই অবস্থা হয় তখন মানুষ আপন লক্ষ্য বুঝিতে পারে। মানবের লক্ষ্য কি না, সেই অনন্ত সুন্দর মঙ্গলময় চিরনির্ভরের স্থল সর্বশক্তিমান পরমেশ্বর। যিনি এইরূপে নিজের লক্ষ্য স্থির করিতে পারিয়াছেন, তিনি সেই লক্ষ্য যতদিন না প্রাপ্ত হন ততদিন নিজের জীবন বৃথা মনে করেন।

0: এখন জানিয়ে দেব সেপ্টেম্বর মাসের বুধ সকালের চিঠি লেখার বিষয়।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা, বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী বোঝার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশন করবেন শিল্পী তাপস মিত্র।

মৈত্রী পূজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশন করলেন শিল্পী তাপস মিত্র, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
3: সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ।

0: বন ধ্বংস করা এবং ভূমির ঢাল অনুযায়ী চাষাবাদ না করা, এর ফলে আমাদের ভূমিক্ষয়গুলো ত্বরান্বিত হচ্ছে। এই ভূমিক্ষয়কে সাহায্য করছে প্রাকৃতিক শক্তি, যেগুলো হল জল, বাতাস, হিমবাহ এবং কোথাও কোথাও বিভিন্ন রকম জলের তীব্র ঢেউ, সমুদ্রের ঢেউ, এরা ভূমিক্ষয়কে ত্বরান্বিত করে। এবার বিষয়টা হচ্ছে এই ভূমিক্ষয়ের যে প্রাকৃতিক শক্তিগুলো তারা কিভাবে ভূমিক্ষয়টা করছে। বায়ু ভূমিক্ষয়টা করছে বিশেষ করে শুষ্ক অঞ্চলে, যেখানে জলের খুবই ঘাটতি, সেখানে মাটির কণাগুলো ভীষণভাবে আলগা থাকে। বায়ু সহজে সেই মাটিগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। সেখানে বালিকণার পরিমাণ অত্যন্ত বেশি, যাদের মধ্যে আকর্ষণকে একবারে নেই বললেই চলে। তার ফলে সহজে মাটির কণাগুলোকে আলগা হয়ে স্থানান্তরিত হচ্ছে। বায়ু একটা নির্দিষ্ট গতিবেগে 25-30 কিলোমিটার প্রতি ঘন্টাতে হলে ভূমিক্ষয়টা দ্রুত হয়। এভাবে হচ্ছে জল দ্বারা ওই ভূমিক্ষয়টা সম্পন্ন হচ্ছে। জল মূলত বৃষ্টির ফোঁটা আকারে যখন মাটিতে পতিত হচ্ছে, তখন মাটির কণাগুলো আঘাত পেয়ে আলগা হয়ে অন্যত্র চলে যায়। অর্থাৎ মূল মাটির যে আকার থেকে বিচ্ছিন্ন হয়ে এটি ছোট ছোট কণাতে রূপান্তরিত হয়। সেই কণাগুলো অধীর বৃষ্টির চলে এবং ঢাল অনুযায়ী জলের স্রোতে কিন্তু অন্যত্র স্থানে চলে যাচ্ছে। কৃষিতে যে উর্বর মাটির প্রয়োজন হয়েছে সেই পরিমাণটা কিন্তু হ্রাস পাচ্ছে। তার ফলে কৃষিতে রাসায়নিক সার এবং বিভিন্ন রকম বাহ্যিক খাদ্য উপাদান প্রয়োগের মাত্রা বাড়ছে। এতে আর্থিক ব্যয় যেমন বাড়ছে, তেমনি আমাদের সুস্থ পরিবেশ এবং মাটির স্বাস্থ্য কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। এইভাবে মাটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একটা কি হচ্ছে যে মাটিতে থাকা যে উপকারী জীবাণুগুলো, তাদের কিন্তু কর্মক্ষমতা এবং তাদের বংশ বৃদ্ধি পরিমাণ হ্রাস পাচ্ছে। এটি একটি কিন্তু কুপ্রভাব। আরেকটি হচ্ছে কি না, এই যে স্থলভাগ, এই স্থলভাগের মাটি যদি জলের তলায় গিয়ে এই মাটিগুলো চলে যায়, তাহলে এই মাটির পরিমাণটা কিন্তু কমে যাবে এবং আমাদের চাষের জমি কিন্তু হ্রাস পাবে। এবং আমরা জানি মাটি উৎপন্ন হতে গেলে প্রায় হাজার হাজার বছর প্রয়োজন হয়। তাহলে এখান থেকে আমরা কিভাবে রক্ষা পাব, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে সকলকে। প্রথমে আমরা বলব যে মাটিকে সুরক্ষিত রাখার জন্য আমরা কৃষিতে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। কোন রকম মাটি পরীক্ষা ছাড়াই কোন রাসায়নিক সার বা আগাছানাশক ঔষধ দেওয়া বাঞ্ছনীয় নয়, এবং জমিতে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থের প্রয়োগ করতে হবে, যাতে মাটির কণাগুলো নির্দিষ্টভাবে আবদ্ধ হয়ে আকার থাকে এবং তারা একটা প্রতিকূল পরিবেশে তারা দলবদ্ধভাবে থাকবে। সহজে জল বা মাটির কণাগুলো আলাদা করার প্রক্রিয়া ঘটবে না। এটি একটি অত্যন্ত প্রক্রিয়া যার সাহায্যে আমরা মাটির কণাগুলোকে অক্ষুণ্ণ রেখে ভূমিক্ষয়টা রোধ করতে পারি। আরেকটি হচ্ছে যেসব জমিতে চাষাবাদ হচ্ছে না, সেখানে আমাদের বনসৃজন করতে হবে। এই বনসৃজন করলে কি হবে, বিভিন্ন নদীর পাড় কিংবা খাল বিল, নদীর ঢাল বা নালার ঢালে এই সকল চাষাবাদ করলে বিভিন্ন বহুবর্ষজীবী বন আমরা যে সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের ভূমিক্ষয় হওয়ার সম্ভাবনা কম হবে। এভাবেই করে কিন্তু আমরা ভূমিক্ষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারি। কৃষিকার্যে যেমন ভূমিক্ষয় করা সম্ভব, এবং অকৃষিকার্যে বৃক্ষরোপণ করে আমরা ভূমিক্ষয়টা রোধ করতে পারি। তাতে স্বাভাবিকভাবে স্থলভাগের পরিমাণটা বাড়বে এবং কৃষির উর্বরতা শক্তি বজায় থাকবে, চাষাবাদ ভালো হবে, চাষের ব্যয়ও কম হবে, পরিবেশ সুন্দর থাকবে।
1: এতক্ষণ শুনলেন ভূমি সংরক্ষণ কি ও কেন, বললেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যাপক ডক্টর সুভাষ আদক। কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের অর্থাৎ 12 সেপ্টেম্বর শনিবারের সারা দিনের অনুষ্ঠান সূচি।

সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান, আজ বেড়ানোর জায়গা টাংওয়ার হাওর, 7:35 শুনবেন সকালের আড্ডা। আর এই দুটো অনুষ্ঠানই সঙ্গে নিয়ে থাকবেন আপনাদের সঙ্গে যুধিকা নাজির, 8:30 শুনবেন পথ চলতে, 8:45 শুনবেন কীর্তন, পরিবেশন করবেন শিল্পী সুমিতা সাহা, 9:00 ছোটদের আসর শুনবেন অনুষ্ঠান আমার প্রিয় লেখক, উপস্থাপনায় থাকবেন সুজিস্মিতা গুপ্ত, 9:30 মনের মতো গান, মনের মতো গান নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়, 10:30 শুনবেন তরজা গান, পরিবেশন করবেন মতিউর রহমান খান এবং সহশিল্পীরা, 11:00 শিল্প প্রাঙ্গণ, কাঁথা বয়ন শিল্প, উপস্থাপনায় থাকবেন তন্ময়ী ভট্টাচার্য, 11:30 রম্যগীতি, 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় থাকবেন মৌলি সরকার, 12:30 শুনবেন নাটক আরণ্যক, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেদা নাট্যরূপ অগ্নিমিত্র, প্রযোজনা করেছেন শ্রীধর ভট্টাচার্য, 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান, 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে আজকের বিষয় আমার কলম, উপস্থাপনায় থাকবেন লাকি বণিক। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, ওয়ার্ল্ড ফার্স্ট এইড দিবস উপলক্ষে শুনবেন একটি সাক্ষাৎকার, 4:50 শুনবেন ঢাকার চিঠি। বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন সুদীপ্তা ব্রহ্ম, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় থাকবেন সাম্য বাঁক, সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, বছরভর মাছ চাষে প্রয়োজনীয় কাজ এই বিষয়ে ডক্টর বৈদ্যনাথ পালের সাক্ষাৎকার নেবেন স্বাগতা মণ্ডল মল্লিক, সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, আজকের বিষয় বিশ্ব প্রাথমিক চিকিৎসক দিবসের তাৎপর্য, বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। সন্ধ্যে 7:00 শুনবেন তরজা গান, পরিবেশন করবেন মতিউর রহমান খান ও সহশিল্পীরা। 7:45 নস্টালজিয়া, অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার নেবেন সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা দুর্বাদে। রাত 8:15 শ্রবণী, শ্রবণীতে শুনবেন বিভূতি সাহিত্যে জীবিকা জীবন, আলোচনায় রুষ্টি সেন ও শাশ্বতী রায়। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন সাধনা রায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে শারীরিক দিব্যাঙ্গ মানুষদের আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন সোমা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশন করবেন স্নেহেশ নাগ। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় থাকবেন সাধনা রায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজ 12 সেপ্টেম্বর শনিবারের সারাদিনের অনুষ্ঠান সূচি। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকগীতি, লোকগীতির আসরে প্রথম গানটি শুনবেন

শুনছিলেন লোকগীতির আসরে লোকগান। প্রথম গানটি শুনলেন শিল্পী অর্পিতা চক্রবর্তীর কণ্ঠে এবং পরের গানটি শুনলেন সহজ মার কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশের দর্শনীয় স্থান।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আপনারা সকলেই জানেন যে আমরা সাধারণত বাংলাদেশের আনাচে কানাচে মানস ভ্রমণ করি এবং আপনাদের সামনে তুলে ধরি

ওপার বাংলার দারুণ দারুণ দর্শনীয় সব স্থানের কথা। আজও তার অন্যথা হবে না, আজও আমরা মানস ভ্রমণ করব বাংলাদেশের টাঙ্গুয়ার হাওড়ে। চলুন আমরা বরং একটু ঘুরে দেখি সেই অঞ্চল।

মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত সুনামগঞ্জ জেলার টাংওয়ার হাওর প্রকৃতির এক অনন্য সৃষ্টি। অথই নীল জল, হিজল করচের জলাবন আর মেঘ পাহাড়ের মিতালি এই হাওরকে অপরূপ রূপে সাজিয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই মিষ্টি জলের জলাভূমির মূল আয়তন প্রায় 6912 একর, যা বর্ষায় বাফার জোন সহ 126 বর্গকিলোমিটার এলাকা জুড়ে এক বিশাল সমুদ্রের রূপ নেয়। সৌন্দর্যের পাশাপাশি এটি জীববৈচিত্র্যের এক স্বর্গরাজ্য। এখানে প্রায় 140 প্রজাতির মাছ আছে, 150 প্রজাতিরও বেশি সরীসৃপ। বিশেষ করে শীতকালে এখানে সুদূর সাইবেরিয়া থেকে আসে প্রায় 250 প্রজাতির অতিথি পাখি। পাখির কলকাকলি এক জাদুকরী পরিবেশ তৈরি করে।

এই অপরূপ সুন্দর জায়গায় আপনি কখন ঘুরতে যাবেন? বর্ষাকাল টাঙ্গুয়ার হাওড় ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়, সাধারণত জুন থেকে অক্টোবর মাস হাওড় ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। ভাবুন একবার, শরতের নীল আকাশ, স্বচ্ছ জল আর দূরের পাহাড়, আর জলের মধ্যে সেই পাহাড়ের নীল আকাশের জলছবি, সব মিলিয়ে অনেকের কাছেই শরৎকালের সময়টা বড্ড প্রিয় টাঙ্গুয়ার হাওড় ঘুরতে যাওয়ার জন্য। আসলে শরৎকালে একটা অন্য রূপে ধরা দেয় টাঙ্গুয়ার হাওড়। শীতের সময়টায় জল একটু কম থাকে, তবে তখনকার ভিন্ন পরিবেশের হাওড় এবং সেই সঙ্গে অতিথি পাখি দেখতে চাইলে শীতকালেই যেতে হবে আপনাকে। মানে আপনি যদি পাখি প্রেমী হন, আপনি যদি বার্ড ওয়াচার হন, অনেকক্ষণ শান্ত পরিবেশে শুধুমাত্র পাখি পরিদর্শন করতে চান, তাহলে আপনার হাওড় যাওয়ার আইডিয়াল সময় হচ্ছে শীতকাল। কিন্তু আপনি যদি নীল আকাশ ভালোবাসেন, আপনি যদি পাহাড় ভালোবাসেন, মাঝে মাঝে পাহাড়ে মেঘের আনাগোনা ভালোবাসেন, আর স্বচ্ছ নীল জলে জলছবি ভালোবাসেন দেখতে, তাহলে অবশ্যই শরৎকাল আপনার জন্য ঘুরতে যাওয়ার আদর্শ সময়। আসলে আপনি কোন জায়গায় কখন যাবেন সেটা অবশ্যই নির্ভর করে আপনি কি ভালোবাসেন, আপনি কেমন মানুষ তার উপর। তবে ওই যা বললাম যে বর্ষাকালে একটু ভয়ানক রূপ থাকে বটেই, কিন্তু জুন থেকে অক্টোবর মাস টাঙ্গুয়ার হাওড় ঘুরতে যাওয়ার একেবারে উপযুক্ত সময়। আচ্ছা, কি ভাবছেন যে টাঙ্গুয়ার হাওড় ঘুরতে যাওয়া মানে শুধু বিশাল বিশাল জলরাশি দেখা? না, তা কিন্তু একদম নয়। তার কারণ, এর আশেপাশে রয়েছে আরো অনেক চমৎকার জায়গা। যেমন আপনি ওয়াচ টাওয়ার ও সোয়াম্প ফরেস্ট ঘুরতে পারেন এবং এখান থেকে পুরো হাওড়ের সৌন্দর্য ওপর থেকে দেখা যায়। আর যেটা আগে বললাম যে হিজল করচের বনের ভেতর নৌকা নিয়ে কিন্তু আপনি ঘুরে আসতে পারবেন। এছাড়া আপনি যেতে পারেন নীলাদ্রি লেক, যেটা শহীদ সিরাজ লেক নামেও পরিচিত। একেবারে পাহাড়ের কোল ঘেঁষে থাকা নীল জলের এই লেকটিকে অনেক

কিন্তু বাংলার মানে বাংলার কাশ্মীর বলে থাকে নেকে। আর একবার জাস্ট একবার শুধু কল্পনা করুন, কেমন একটা সুন্দর ছবির মতন একটা জায়গা, তাই না? আপনি চলে যেতে পারেন বারিক টিলা ও ভিউ পয়েন্ট দেখতে। এই উঁচু টিলা থেকে এক নজরে আপনি জাদুকাটা নদী আর তার সঙ্গে পাহাড়ের রূপ দেখতে পাবেন। পর্যটকদের জন্য এখানে একটা নতুন ভিউ পয়েন্ট ও ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। এরপর আপনি চলে যেতে পারেন জাদুকাটা নদী এবং লাউড়ের গড়ে। বালু আর পাথরে ঘেরা এই নদীর জল একেবারে কাঁচের মতন স্বচ্ছ। যারা নদী ভালোবাসেন তারা কিন্তু এই নদীতে একটা ভ্রমণ করে আসতেই পারেন। এছাড়া আপনি দেখতে যেতে পারেন শিমুল বাগান। নদী ঘেঁষে গড়ে ওঠা দেশের অন্যতম বড় শিমুল বাগান এখানে রয়েছে। ভীষণ ভীষণ ভালো লাগবে। আপনি যেতে পারেন লাকমা ছড়াতে। টেকের ঘাট সীমান্তের কাছে পাহাড় থেকে নেমে আসা বরফ শীতল ও স্বচ্ছ জলের এক চমৎকার পাহাড়ি ঝর্ণা। আর এছাড়া আপনি দেখতে যেতে পারেন লালঘাট ঝর্ণাও, পাথর আর পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা সুন্দর এক পাহাড়ি ঝর্ণা। তারপরে আপনি বুঝতে পাচ্ছেন যে যিনি নদী ভালোবাসেন, যিনি পাহাড় ভালোবাসেন, যিনি ঝর্ণা ভালোবাসেন এবং যিনি একটু বাগানে বা একটু ছোট জঙ্গলের মধ্যে ঘুরতে ভালোবাসেন, তাদের প্রত্যেকের জন্য আদর্শ জায়গা হল টাঙ্গুয়ার হাওড়।

0: এবার একটু আপনাদের চট করে বলে দিই যে টাঙ্গুয়ার হাওড় আপনি কিভাবে যাবেন। দেখুন, দেশের প্রায় সব জেলা থেকেই সুনামগঞ্জ বাসে আসা যায়। সুনামগঞ্জ হয়ে টাঙ্গুয়ার হাওড় যেতে চাইলে আপনাকে প্রথমেই সুনামগঞ্জ জেলা শহরে আসতে হবে। আপনি ঢাকা থেকে ঢাকার বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সুনামগঞ্জে আসতে পারেন এবং সেখান থেকে আপনি আবার বাস পেয়ে যাবেন টাঙ্গুয়ার হাওড় যাওয়ার জন্য। সিলেট থেকেও আপনি আসতে পারেন, ওই সুনামগঞ্জেই আপনাকে আসতে হবে বাস স্ট্যান্ড থেকে। এছাড়াও আপনি সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়া কিভাবে যাবেন, কারণ সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়া যাওয়াটাও ভীষণ সোজা, কারণ সুনামগঞ্জের বাস টার্মিনাল থেকে বা নতুন বাস স্ট্যান্ডে নেমে আপনাকে একটা বোট নিতে হবে এবং বোট কোথা থেকে ছাড়বে সেটার একটুখানি আপনাকে সময়টা জেনে নিতে হবে। সাধারণত ওই বর্ষার সময় একটু বিভিন্ন ঘাট থেকে বোট ছাড়ে আর কি, তো সেটা জেনে নিয়ে সেইভাবে আপনি যেতে পারেন। এছাড়াও কিন্তু সুনামগঞ্জ থেকে বাইকে করে তাহিরপুরে গিয়ে তাহিরপুর নৌকা ঘাট থেকেও বা হাউস বোটও আপনি ভাড়া করতে পারেন। এবারে হচ্ছে যে কোথায় থাকবেন, পর্যটকরা সাধারণত হাউস বোটেই রাত্রি যাপন করে থাকেন। হাওড়ে বোটে রাত কাটানো, সব বোট একসাথে নোঙর করে গান বাজনার আয়োজন আর হালকা জলের দুলুনি, পূর্ণিমার সময় মেঘালয়ের পাহাড়ের গোল ঘেঁষে চাঁদের আলো দেখার অভিজ্ঞতা সত্যি সত্যি অন্যরকম। তাহলে যারা বাংলাদেশের বন্ধুরা রয়েছেন, যারা একটু সময় পেলেই ঘুরে আসুন টাঙ্গুয়ার হাওড় থেকে। আজ বাংলাদেশের দর্শনীয় স্থান এ পর্যন্তই, আমরা মানুষ ভ্রমণ করলাম বাংলাদেশের টাঙ্গুয়ার হাওড় থেকে। মৈত্রী বাজার তরঙ্গে শুনবেন খবর একটু পরেই।
1: খবর আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে 2026 ব্রিক্স শিখর সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা

0: PMKMY আজ 7 বছর পূর্ণ করল। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। পুরুষ দল ইতিমধ্যে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী এই 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে মতবিনিময় করবেন। উল্লেখ্য, এই 11টি দেশ নিয়ে গঠিত হয়েছে ব্রিক্স। এই সহযোগী দেশগুলি হল বেলারুশ, কিউবা, বলিভিয়া, কাজাকস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। উচ্চ পর্যায়ের এই সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতারা বিশ্ব প্রশাসন, বহুপাক্ষিকতা, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য, জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, বিপর্যয় মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল নিয়ে আলাপ আলোচনা করবেন। ভারতের সভাপতিত্বে 2026-এর ব্রিক্স শীর্ষ সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দা ফাতাল আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবেই আহমেদ আলী এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। ব্রাজিলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন সে দেশের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের সূচনায় প্রথম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তারা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর আয়োজনে হবে নৈশভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী আজ ব্রিক্সের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। চীনের রাষ্ট্রপতি, আবুধাবির যুবরাজ, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলবেন তিনি। আগামীকাল প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের অংশীদার দেশগুলির নেতা এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে একাধিক দেশের রাষ্ট্রনেতারা ভারতে পৌঁছচ্ছেন। ব্রিক্স সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে শ্রী মোদী দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেন। বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়ে মতবিনিময় করেছেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলে সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। দুই নেতা ভারত রাশিয়ার মধ্যে বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে সম্মত হন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। গত সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী পুনরায় জোর দিয়ে বলেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যা সমাধানের পক্ষপাতী। শ্রী মোদী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্যের অধিকার সুরক্ষিত রাখা এবং নাবিকদের স্বার্থে নৌচলাচলের স্বাধীনতার উপর জোর দেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বহুপাক্ষিকতা এবং রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের উপর বৈঠকে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ ও মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্যিক বাধা দূর করে ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে আবেদন জানান তিনি। গত সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স বিজনেস ফোরামের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত বরাবরই অবাধ সামুদ্রিক যাতায়াত এবং নৌযাত্রীদের নিরাপত্তার পক্ষে সওয়াল করে এসেছে।
1: ग्लोबल ट्रेड तभी आगे बढ़ सकता है जब सी लेन सिक्योर हो, सप्लाई रूट ओपन हो और सी फेरर सेफ हो, और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।

0: ক্রমবর্ধমান বাণিজ্যিক নিষেধাজ্ঞার উল্লেখ করে শ্রীমোদী বলেন, ভারত অর্থনৈতিক সেতুবন্ধনে আগ্রহী। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ড এর জন্য আহ্বান জানিয়েছেন।
1: আজ যাব দুনিয়া মে ট্রেড ব্যারিয়ার্স বড় রহে হ্যাঁ, ভারত ইকোনমিক ব্রিজেস বনা রহা হ্যায়। 2014 কে বাদ সে হমনে দুনিয়া কে করিব 40 কন্ট্রিজ কে সাথ ফ্রি ট্রেড এগ্রিমেন্টস কিয়ে হ্যায়। ব্রিক্স মে ভি হামারি অ্যাপ্রোচ এহি হ্যায় কি ব্যারিয়ার্স কো কম করনা আর বিজনেসেস কে লিয়ে অবসর বাড়ানা।
0: অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে আজ দিল্লির জাতীয় রাজধানী ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ির প্রবেশ বন্ধ, গাড়ি ঘুরিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করা হবে। সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার একদিন পর দেশের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেদেশের জ্বালানি মন্ত্রক জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলতি সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর সৌদি আরবে তেল রপ্তানি অব্যাহত রাখতে ইস্ট ওয়েস্ট পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌদি জানিয়েছে, ইরাক থেকে আসা কয়েকটি ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। ইরাক সরকার হামলার নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা মুকা বন্দর এবং বাবেল মানদেব প্রণালীর কৌশলগত গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ দখল করেছে বলে খবর। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই প্রণালীকে কেন্দ্র করে পশ্চিম এশিয়া চলতি সংঘাতে নতুন একটি দিক তৈরি হয়েছে। এই প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে ইরানের অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বরাদ্দ ও নজরদারি কমিটির নবম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে যে 6টি রাজ্যে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে সেগুলি হল অসম, বিহার, গুজরাট, তেলেঙ্গানা, ত্রিপুরা ও উত্তরপ্রদেশ। এই সিদ্ধান্তের ফলে শহরাঞ্চলে সকলের জন্য আবাসন প্রকল্প রূপায়ণের পথ আরও এক ধাপ প্রশস্ত হল। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার এই পেনশন প্রকল্প চালু করে। এর অধীনে যাদের জমি আছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 60 বছর বয়স থেকে মাসে ন্যূনতম 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। আফ্রিকার দেশ কঙ্গোয় ইবোলা 7টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 6,942 জন এই রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে, মৃত্যু হয়েছে 3,300 জনের বেশি। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। উত্তরাখণ্ড, গুজরাট, গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ছত্তিশগড়েও ভারী বৃষ্টি হতে পারে। ওড়িশা, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। এদিকে ভারী বৃষ্টি ও বাঁধ থেকে জল ছাড়ার জেরে উত্তরপ্রদেশে অন্তত 25টি জেলা বন্যা কবলিত। এখনও পর্যন্ত 21,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। চীনের মকিতে ভারতীয় সময় সকাল 9:45 খেলা শুরু। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে 19-0 গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ভারত। গ্রুপ পর্বে 3টি জয় ও 1টি ড্র করে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল তারা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আয়োজক দেশ চীন ও জাপান। এদিকে ভারতের পুরুষ দল গতকাল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা আজ 7 বছর পূর্ণ করল। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন সকালের আড্ডা, উপস্থাপনায় থাকবেন যুথিকা নাজির।

শুভ সকাল বন্ধুরা, আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত এবং একই সঙ্গে জানাই শুভ সকাল আবারও একবার আজকের সকালের আড্ডায়। সকালের আড্ডা দিতে আপনাদের সঙ্গে স্টুডিওতে চলে এসেছি আমি জ্যোথিকা। কেমন আছেন বলুন তো আপনারা? ভালো আছেন নিশ্চয়ই? আমিও ভালোই আছি, বেশ কেটে যাচ্ছে। শুধু অপেক্ষা করছি কখন বর্ষা থেমে গিয়ে নিম্নচাপ কেটে শরতের আকাশে সুন্দর রোদ দেখতে পাব, তার সঙ্গে পেঁজার তুলো দেখতে পাব। তার কারণ ক্যালেন্ডার অনুযায়ী শরৎ এসেই গিয়েছে, তবে বাদশাচ্ছে বর্ষা, কারণ নিম্নচাপের জেরে সে যাবো যাবো করেও এখনো যাচ্ছে না। মনে হয় বেশ কটা দিন আরও থাকবে, আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে। না, সেই খবর এখনই আপনাদের দেব না, তার কারণ আজকের সকালের আড্ডায় আবহাওয়ার খবর তো থাকবেই, যেমন প্রতিদিন থাকে। আপনারা জানেনই যে সকালের আড্ডাতে আমরা সাধারণত নানান রকমের তথ্য, নানান বিভাগ থেকে নানান রকমের ভালো ভালো তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এই কারণেই ভাগ করে নিই, তার কারণ হচ্ছে আমরা প্রতিদিনের জীবনে অনেক কিছু দেখি, তার মধ্যে সবটা যে ভালো অভিজ্ঞতা হয় তা নয়, কিছু খারাপ অভিজ্ঞতাও হয় এবং বেশিরভাগ সময়টাই আমরা সেই খারাপ অভিজ্ঞতাগুলোকে নিয়ে বাকি দিনের বাকি সময়টা কাটাই। তাই ভাবলাম যে আমরা যেহেতু প্রতিদিন সকালবেলায় সকালের আড্ডা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দিতে আসি, দিনের শুরুটা একটু ভালো কিছু দিয়ে, একটু পজিটিভ নোট দিয়ে শুরু করি। এবং সেইটার কথা বলতে গিয়ে মনে পড়ল যে আজ কিন্তু একটি বিশেষ দিন, আজ 12ই সেপ্টেম্বর। আজ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস। খুব গুরুত্বপূর্ণ একটি দিন এবং আজকের আড্ডাটা শুরু করব এই দিনের গুরুত্ব এবং তাৎপর্য আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। এছাড়াও থাকবে এমন একটি খবর, ছোটরা মাঝে মাঝে আমাদের অবাক করে দেয়, এমন কিছু কাজ করে যে নিজ গুণে তারা প্রশংসা আদায় করে নেয়, তেমনই একটি খবর থাকবে। তার সঙ্গে আপনাদের আপনাদের সঙ্গে ভাগ করে নেব সাত্ত্বিক এবং চিরাগের জয়ের গল্প, স্বপ্নপূরণের গল্প বলতে পারেন। আর অবশ্যই থাকবে আবহাওয়ার খবর, আছে দৃষ্টিকোণ, আছে জানা অজানা, আছে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা এবং অবশ্যই সুন্দর সুন্দর কিছু গান, কারণ গান ছাড়া তো আড্ডা হতেই পারে না। ভালো খবর যেমন দিনের শুরুটা, মানে ভালো খবর যেমন মন ভালো করে দেয়, তেমনি দিনের শুরুতে সুন্দর সুন্দর গান শুনলেও মনটা বেশ ফুরফুরে হয়। সেই কারণেই এখন আপনাদের জন্য রেখেছি কাঠমান্ডু ছায়াছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে এই গানটি। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকুন, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে সকালের আড্ডা। আমি জানি আমার রেডিওর ওপারের বন্ধুদের সকাল অনেক আগেই হয়ে গিয়েছে, তারা হয়তো চায়ের কাপ হাতে নিয়ে সকালের আড্ডা শুনতে বসেও পড়েছেন। এখন দুই বাংলার সব শ্রোতাদের জন্য রইল কাঠমান্ডু ছায়াছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে এই গানটা।

গানটি শুনলেন অনুপম রায়ের কণ্ঠে কাঠমান্ডু ছায়াছবি থেকে। শুরুতেই যেমন আজকে বলছিলাম যে আজ বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস। প্রতি বছর সেপ্টেম্বরের দ্বিতীয় শনিবার বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়, অর্থাৎ বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস দিনটি পালিত হয়। 2026 সালে এই বিশেষ দিনটি উদযাপিত হচ্ছে আজ 12ই সেপ্টেম্বর। যে কোনো আকস্মিক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা হঠাৎ অসুস্থতায় পেশাদার চিকিৎসকের কাছে পৌঁছানোর আগে যে তাৎক্ষণিক চিকিৎসা বা সেবা দেওয়া হয় তাকেই আমরা সাধারণত প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বলে থাকি। আর জরুরি মুহূর্তে এই প্রাথমিক পদক্ষেপটি একজন মানুষের জীবন ও মৃত্যুর মধ্যে মধ্যবর্তী ব্যবধান তৈরি করে দিতে পারে। দুর্ঘটনার ঠিক পরবর্তী সময়টিকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় গোল্ডেন আওয়ার। একজন অসুস্থ মানুষের কাছে এই গোল্ডেন আওয়ার যে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো শব্দে ব্যাখ্যা করে বোঝানো সম্ভব নয়। যেমন ধরুন যে এই সময় যদি রক্তপাত হয় তাহলে সঠিকভাবে রক্তপাত বন্ধ করা, পোড়াস্থানের সঠিকভাবে যত্ন নেওয়া কিংবা সঠিক উপায়ে রোগীকে হাসপাতালে স্থানান্তর করার মাধ্যমে বড় ধরনের শারীরিক ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়। আর এবছর বিশেষ করে জোর দেওয়া হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট আকস্মিক দুর্যোগ এবং জরুরি মুহূর্তে স্থানীয় জনগোষ্ঠীকে প্রথম সাড়াদানকারী হিসেবে গড়ে তোলার ওপরে। আমরা কিছুদিন আগেই প্রত্যক্ষ করেছি নেপালের এক ভয়ানক বন্যা বা হড়পাবান, এবং এই সময়গুলোতে, এই প্রাকৃতিক দুর্যোগের সময়গুলোতে প্রাথমিক চিকিৎসা জানা মানুষদের সঠিকভাবে যারা করতে পারেন সেই সব

মানুষদের যে কি ভীষণ পরিমাণে প্রয়োজন পড়ে এই কারণের জন্যই এই বছর চেষ্টা করা হচ্ছে প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্য যাতে প্রাথমিক চিকিৎসার কৌশল আয়ত্ত করতে পারে, এবং এটাই আজকের এই দিবসের মূল উদ্দেশ্য। এবং এর জন্য প্রতিটি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও যানবাহনে ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, তুলো, কাঁচি, থার্মোমিটার ও প্রয়োজনীয় ওষুধ সমৃদ্ধ একটি প্রস্তুত বক্স রাখা জরুরি। এছাড়াও জরুরি সিপিআর প্রশিক্ষণ দেওয়া, কারণ হৃদরোগে আক্রান্ত বা জলে ডোবা ব্যক্তির শ্বাসপ্রশ্বাস ও রক্ত সঞ্চালন সচল রাখতে সঠিক নিয়মে সিপিআর দেওয়ার কৌশল সবার শেখা প্রয়োজন। জরুরি নম্বর লালকালিতে সংরক্ষণ করতে হবে, যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও নিকটস্থ হাসপাতালের জরুরি নম্বর হাতের কাছে রাখা উচিত। এই যে ফার্স্ট এড বক্স, অনেক প্রতিষ্ঠানেই ফার্স্ট এড বক্স থাকে, কিন্তু সেই ফার্স্ট এড বক্সের মধ্যে প্রয়োজনীয় যে সমস্ত জিনিস থাকে সেটা প্রথম দিকে থাকলেও পরের দিকে শেষ হয়ে গেলে সেটা আবার পুনরায় রাখা হয় না। তাই অনেক সময় এমনও পরিস্থিতি তৈরি হয় যে ফার্স্ট এড বক্স তো আছে, কিন্তু সচেতনতার অভাবে ফার্স্ট এড বক্সের কার্যকরী ভেতরের জিনিসগুলোই থাকে না, তখন সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা খুব কঠিন হয়ে পড়ে। তাই এই বিষয়েও আমাদের সচেতন থাকতে হবে। এবং যেটা বললাম যে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, ঘন ঘন আমাদের কাছে প্রাকৃতিক দুর্যোগ আমরা সম্মুখীন হচ্ছি, আমাদের পরিবেশ সম্মুখীন হচ্ছে, আমাদের সকলকেই হাতে হাত ধরে আরও বেঁধে বেঁধে থাকতে হবে। এবং এটাই বোধহয় আজকের এই প্রাথমিক চিকিৎসা দিবসের মূল মন্ত্র, আমাদের আমরা মূল মন্ত্র হিসেবে সেটা গ্রহণ করি। চলে যাব পরের গানে, নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। ফিরে আসছি গানের ওপারে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা নিয়ে। সঙ্গে থাকুন, শুনছেন সকালের আড্ডা।

0: বলছিলাম যে ছোটরা, বিশেষ করে যারা আমাদের থেকে বয়সে ছোট, এখন যারা ছাত্রছাত্রী রয়েছেন, তারা অনেকেই এমন কিছু কাজ করে বা এমন কিছু বোধের পরিচয় দেয় যা আমাদের অবাক করে, এবং তারা যে শুধুমাত্র পড়াশোনা নিয়েই থাকে বা নিজেদেরটুকু নিয়েই থাকে বা স্বার্থপর তা কিন্তু নয়। তারা কিন্তু নিজেদের সঙ্গে সঙ্গে নিজেদের চারপাশের পরিবেশের কথাও ভাবে, আর সেই জন্যই বোধ হয় তাদের কাজ দিয়ে, তাদের এই বোধ দিয়ে, তাদের এই শুভ চিন্তা দিয়ে তারা আমাদের থেকে প্রশংসা কুড়িয়ে নেয়। সে খবর আপনাদের সঙ্গে ভাগ করে নেব বটেই, তবে এখন আপনাদের জন্য রইল জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, এবং তারপর আসছি অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথায়।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: রাখি বন্ধন উৎসব আমরা পার করে এসেছি, আর এবছর এই উৎসবের দিনে এক অসাধারণ কর্মসূচি গ্রহণ করে তাক লাগিয়ে দিয়েছে অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা পরিবেশের কথা মাথায় রেখে পরিবেশকে বাঁচাতে গাছের ডালে রাখি পরিয়ে নজির গড়েছে। অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সারা বছরই স্কুলের ভিতরে এবং আশেপাশের এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ করে থাকেন। প্রধান শিক্ষকের নির্দেশে স্কুলের বহু পড়ুয়া গাছকে দত্তক নিয়েছে। সারা বছর ধরে তারা যে গাছের পরিচর্যা করে থাকে পড়াশোনার পাশাপাশি, স্কুলের ছাত্রছাত্রীদের হাতে লাগানো শিশু, নিম, বট, অশ্বত্থ, পেয়ারা গাছ এখন অনেকটাই ডালপালা ছড়িয়েছে। রাখিবন্ধন উৎসবে সেই সব গাছে রাখি বেঁধে দিল পূজা বিশ্বাস, গার্গী ভট্টাচার্য, দেবিকা দত্ত, অনেক সাহারা। রাখি বাঁধার আগে প্রদীপ জ্বালিয়ে গাছকে বরণও করেছে তারা। আসলে প্রকৃতি সবুজ থাকলে আমরাও নিশ্চিন্তে থাকব। সবুজ বাড়াতে গেলে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে, এ তো আমরা সকলেই জানি। কিন্তু শুধুমাত্র গাছ লাগালেই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে? না, একদমই না। গাছের নিয়মিত পরিচর্যা করতে হবে, তাকে সময় দিতে হবে, তাকে যত্ন করতে হবে, আর এই ছাত্রছাত্রীরা সেই কাজটাই করে অত্যন্ত যত্নে এবং মমতায়।

শহরের পরিবেশকে যত্নে মমতায় নিজেদের বাসভূমি করে তুলছে। প্রশংসা তোমাদের, কুর্নিশ তোমাদের। পরের গানটি শুনবেন মোহিনীর ঘোড়াগুলি থেকে।

মৈত্রীপ্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডায় এখন দৃষ্টিকোণ। বিশিষ্ট সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মরণে শুনবেন আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা মৈত্রী সংবাদ।

বড়। তিনি শুধু গেয়েই বেড়াননি, লোকসঙ্গীত ছিল তাঁর প্রাণ, আর লোকশিল্পীরা ছিলেন তাঁর আত্মার আত্মীয়। গ্রামেগঞ্জের পথে ঘাটে তাঁর জহুরির চোখ আর শিল্পীর মন খুঁজে বেড়াত মণিমুক্তর মতো অচেনা সব লোকগান আর অজানা সব লোকশিল্পীদের, যাঁদের কালিকাপ্রসাদ ভট্টাচার্য নিয়ে হাজির করতেন আলোকিত নাগরিক মঞ্চে। লোকগানের প্রচার ও গবেষণায় উৎসর্গীকৃত ছিল তাঁর স্বল্পদৈর্ঘ্যের জীবনটি। রেখে গেছেন অসংখ্য গান, প্রিয়দল দোহার আর অগণিত গুণমুগ্ধ। অসমের শিলচরে কালিকাপ্রসাদের বাড়িতে ছিল সঙ্গীতময় পরিবেশ। কাকা অনন্ত ভট্টাচার্যের কাছে ছিল লোকসঙ্গীতের প্রচুর সংগ্রহ। তবলার ছন্দে কালিকাপ্রসাদের সঙ্গীত জগতে প্রবেশ, তাই নানা ধরনের চিরাচরিত এবং লোকসঙ্গীতের সঙ্গে ব্যবহৃত তালবাদ্যের প্রতি শিল্পীর বরাবরের আকর্ষণ ছিল। তালবাদ্যের সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গীত শিক্ষাও চলতে থাকে। বাংলা এবং উত্তর পূর্বাঞ্চলের লোকসঙ্গীতের সঙ্গেই তাঁর বেড়ে ওঠা। আজীবন খুঁজেও বেরিয়েছেন মানুষের জীবন রসে ভরপুর অজানা অচেনা কালোত্তীর্ণ সব লোকসঙ্গীত। ১৯৯৯ সালে এই ধরনের গানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করলেন গানের দল।

0: লোকসঙ্গীতের গবেষণা ও উপস্থাপন হাত ধরাধরি করে চলতে শুরু করল। কালিকাপ্রসাদ বলতেন, বাংলাদেশের বাউল শাহ আব্দুল করিমকে তিনি মনে মনে মুর্শিদ মানেন। তাকে নিয়ে কালিকাপ্রসাদের কিছু কথা।
1: আমি বাউল বা ফকিরি পরম্পরায় দীক্ষা নিইনি, কিন্তু মনে মনে এই মানুষটাকে আমার মুর্শিদ মানি। তার নাম শাহ আব্দুল করিম, বাউল শাহ আব্দুল করিম। তার সঙ্গে যে আমার দীর্ঘদিন দেখা হয়েছে, দীর্ঘ সময় তার সঙ্গে থেকেছি তা নয়, কিন্তু কোথাও তার সঙ্গে আমার জীবনের একটা সূত্র কোথাও গাঁথা আছে। নইলে যখন শাহ আব্দুল করিমকে চিনতাম না, আমি প্রথম লোকসঙ্গীত সেই অর্থে শিখছি কি আমার ছোট কাকা, তার কাছে জীবনে প্রথম যে গানটি শিখেছিলাম, পরে জানলাম যে এটা হচ্ছে শাহ আব্দুল করিমের গান। আরে

বেশ কিছু বাংলা ও হিন্দি ছবিতে প্লেব্যাক করেছেন। এর মধ্যে রয়েছে হিন্দি ছবি গুমশুদা, বাংলা ছবি চতুরঙ্গ, মনের মানুষ, জাতিস্বর, বিষ

লোকসঙ্গীতের গবেষণামূলক অনেক প্রবন্ধ লিখেছেন নানা জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকায়। নান্দিকার কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র তৃতীয় সূত্রের মতো নাটকের দলের প্রযোজনাতেও সুরারোপ করেছেন শিল্পী। পশ্চিমবঙ্গ সরকার শিল্পীকে সঙ্গীত সম্মান পুরস্কারে ভূষিত করেন। গৌহাটির ব্যতিক্রম গোষ্ঠীর থেকে উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক দূতের সম্মান লাভ করেন শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য। গানকে ভালোবেসেছেন, আর সেই গান গাইতে গিয়েই এক বসন্ত বেলায় গাড়ি দুর্ঘটনায় বাউল ফকিরদের এই মনের মানুষ মাত্র ৪৭ বছর বয়সে

বিশিষ্ট সঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মরণে শুনলেন আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা মৈত্রী সংবাদ। মৈত্রী বোঝা তরঙ্গে শুনছেন সকালের আড্ডা।

গানটি শুনলেন পিউ মুখোপাধ্যায়ের কণ্ঠে। ইচ্ছে ডানারা আজ মুক্ত আকাশে, কারণ ইচ্ছে ডানার স্বপ্ন পূরণ ঘটেছে। বলতেই পারি এক ইতিহাস তৈরির সাক্ষী থাকলাম আমরা। অবশেষে স্বপ্ন পূরণ হল সাত্ত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির। চীন মাস্টার্সে বিডাব্লিউএফ সুপার 750 টুর্নামেন্টে পুরুষদের ডাবলস খেতাব জিতলেন ভারতের এই তারকা ব্যাডমিন্টন জুটি। এই সাফল্যের ফলে কাটালেন খরা, গড়ে ফেললেন ইতিহাস। প্রথম ভারতীয় জুটি হিসেবে পুরুষদের ডাবলসে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন সাত্ত্বিক এবং চিরাগ জুটি। গত রবিবার সেনজেন এরিনায় আয়োজিত ফাইনালে চীনের হেজিতিং ও রেন শিয়াং জুটিকে 11-21, 21-13 এবং 21-17 গেমে হারালেন তারা। প্রথমে অবশ্য গেমে পিছিয়ে পড়েছিলেন সাত্ত্বিক ও চিরাগ, কিন্তু পরের দুই গেমে দুর্দান্ত লড়াই করে ম্যাচ এবং খেতাব দুটোই জিতে নেন ভারতের

এই দুই তারকা ব্যাডমিন্টন প্লেয়ার। এই নিয়ে তৃতীয়বার চীন মাস্টার্সের ফাইনালে উঠেছিলেন সাত্বিক এবং চিরাগ। এর আগে 2023 এবং 2025 সালে চীন মাস্টার্সের ফাইনালে উঠেও খেতাব হাতছাড়া হয়েছিল তাদের, রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু এবার সেই আক্ষেপ মুছে ফেললেন ভারতের স্ম্যাশ ব্রাদার্স। বারবার চোট, দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন থেকে দূরে থাকা এবং একাধিক প্রতিকূলতা পেরিয়ে অবশেষে কাঙ্ক্ষিত খেতাব জিতলেন তারা, তাই বলতেই পারি এক ইচ্ছে ডানার স্বপ্ন পূরণ ঘটল। ইচ্ছে ডানারা আজ উন্মুক্ত, তাদের লিমিট এখন আকাশের থেকেও অনেক অনেক বেশি। অসংখ্য অভিনন্দন আপনাদের, আপনারা দেশের হয়ে আরও আরও খেতাব জিতুন, আমাদের দেশকে বিশ্বের মঞ্চে সমাদৃত করুন।

ফরাসি আমলের ঝকঝকে রেজিস্ট্রি অফিস এখন বেশ জীর্ণ। ভেঙে পড়া জানলা এবং লাল ইটের ফাঁক দিয়ে নেমেছে মোটা মোটা বটের ঝুড়ি, তাকেই মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্যারিসের রাস্তার আদলে সাজিয়ে তোলা হচ্ছে স্ট্র্যান্ড রোড। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন আমি কোন জায়গার কথা বলছি। সাজিয়ে তোলা হয়েছে তার কারণ, গত শুক্রবার অর্থাৎ 11ই সেপ্টেম্বর থেকে আগামী রবিবার 13ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে চন্দননগর উৎসব। উৎসবের সূচনা করেছেন রাজ্যের পর্যটনমন্ত্রী, সঙ্গে ছিলেন ফরাসি রাষ্ট্রদূত এবং ফরাসি সরকারের প্রতিনিধিরাও। সেই উপলক্ষে আলো দিয়ে স্ট্র্যান্ড রোড সাজিয়ে তোলা হয়েছে। গঙ্গাবক্ষে আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে প্রশাসন। স্ট্র্যান্ড রোডের দুই ধারে তিন দিন ধরে নানান খাবারের স্টল থাকবে। সেই খাবারের স্টলে যেমন ভারতীয় খাবার থাকবে, তেমনি পাশাপাশি ফরাসি এবং অন্যান্য কন্টিনেন্টাল খাবারও কিন্তু পাওয়া যাবে। তাই গত শুক্রবার থেকে শুরু হওয়া এবং তিন দিন ব্যাপী এই উৎসবের আমেজ থাকছে ফরাসডাঙ্গায়। আজ শনিবার, সারাদিনে নানান ব্যস্ততার পরে একটু ঘোরাঘুরি তো দরকার, তাই না? চট করে ঘুরে আসুন তো চন্দননগর উৎসব থেকে, দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে। আলোর শহরের জন্য রইল আলোর গান শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। ফিরে আসছি গানের ওপারে।

0: আলুর গান শুনলেন শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, আর এখন আপনাদের জন্য জানা অজানায়।
1: দক্ষিণ ভারতে গণিতের প্রসার ধারাবাহিক কথিকার তৃতীয় ও শেষ পর্ব আজকে জানা অজানায়, বলছেন তপেন্দ্র কুমার পাল।
2: মাদ্রাজে অবশ্য ইতিপূর্বে গণিত বিষয়ে আরও একটি অতি উন্নতমানের গবেষণা কেন্দ্র পথ চলা শুরু করেছিল 1962 সালে। নাম ম্যাথ সায়েন্স বা দ্য ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্যাল সায়েন্স। এর প্রতিষ্ঠাতা আল্লাদি রামকৃষ্ণন এক আশ্চর্য উদ্যোগী পুরুষ। তার বাবা ছিলেন মাদ্রাজের ডাকসাইটে আইনজ্ঞ, ভারতীয় সংবিধান রচয়িতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। পিতা আল্লাদি চেয়েছিলেন তার পুত্র তারই পথ অনুসরণ করে আইনজ্ঞ হোক, কিন্তু তিনি সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেন। সিভি রমণের সংস্পর্শে এসে এবং হোমি ভাবার বক্তৃতা শুনে রামকৃষ্ণন সিদ্ধান্ত নেন আইন নয় গণিত বিষয়ে জ্ঞান অর্জন করাই হবে তার জীবনের একমাত্র লক্ষ্য। বোম্বাইয়ে ভাবার অধীনে গবেষণা করতে গিয়ে এক মজার ঘটনা ঘটে তার জীবনে। তখন টিআইএফআরে গবেষণারত ছাত্রদের থাকার কোনো ব্যবস্থা ছিল না। বোম্বাইয়ে চিরদিন ঘরের আকাল, যা আছে তার ভাড়া এতটাই চড়া যে সাধারণের নাগালের বাইরে। রামকৃষ্ণনের পিতা অগাধ সম্পত্তির মালিক, তিনি করলেন কি, তার পুত্রের থাকা খাওয়ার জন্য 5-তারা তাজমহল হোটেলের পুরো একটা সুইট ভাড়া করে নিলেন অনন্তকালের জন্য, মানে যতদিন গবেষণা চলবে ততদিনের জন্য রামকৃষ্ণন এই সুইটেই থাকবেন। এমন ঘটনা দ্বিতীয় কখনো ঘটেছে বলে জানা নেই। একবার হার্ভার্ডে বক্তৃতা দিতে গিয়ে তার সঙ্গে পরমাণু বোমার জনক রবার্ট ওপেনহেইমারের পরিচয় হয়। তিনি তখন প্রিন্সটনের অ্যাডভান্স স্টাডির ডিরেক্টর, সেই হিসাবে তিনি রামকৃষ্ণনকে অ্যাডভান্স স্টাডিতে আসার জন্য আমন্ত্রণ জানান। সেখানে গিয়ে রামকৃষ্ণনের উপলব্ধি হয় বিশ্বসেরা হতে গেলে শুধু নির্দিষ্ট কয়েকজন অধ্যাপকদের দিয়ে শিক্ষা দান করলে চলবে না, বিশ্বের শ্রেষ্ঠ অধ্যাপকদের আমন্ত্রণ জানিয়ে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করাও একান্ত দরকার। তার স্বপ্ন দেখা শুরু হয় এখান থেকেই। দেশে ফিরে তিনি তার বিশাল বসত বাড়ি একামরা নিবাসের কয়েকটা ঘর নিয়ে শুরু করে দেন তার স্বপ্নের স্কুল গঠনের কাজ। বাছাই করা মেধাবী ছাত্রদের জ্ঞান পিপাসা মেটানোর জন্য আমন্ত্রণ জানাতেন বিশিষ্ট বিজ্ঞানী ও গণিতজ্ঞদের। ক্লাসিক্যাল কোয়ান্টাম তত্ত্বের জনক নিলস বোর একবার ভারত সফরে এসে কলকাতা বোম্বাই ছাড়াও মাদ্রাজে যান। রামকৃষ্ণনের আমন্ত্রণ গ্রহণ করে একামরা নিবাসেও যান তিনি। দেশে ফেরার পথে দিল্লিতে তিনি যে সাংবাদিক সম্মেলন করেন সেখানে রামকৃষ্ণনের এই আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। পরদিন সংবাদপত্রে বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয় এই খবর। খবরটা নজরে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর। তিনি তৎক্ষণাৎ ডেকে পাঠান রামকৃষ্ণনকে, জানতে চান আগামী দিনে কি তার পরিকল্পনা। রামকৃষ্ণন সংক্ষিপ্ত উত্তর ছিল, প্রিন্সটনের আদলে ভারতে গণিত শিক্ষা কেন্দ্র গড়ে তুলত।

0: চাই। নেহরু এ বিষয়ে অবশ্য দ্বিধান্বিত ছিলেন, স্কুল অব ম্যাথমেটিক্স থাকতে আবার একটা গণিত স্কুল কেন? জানতে চান শিকাগোর ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখরের কাছে। তিনি বুঝিয়ে দেন এই স্কুলের প্রয়োজনীয়তা কেন। দুটি আন্তর্জাতিক মানের গণিত শিক্ষাকেন্দ্র থাকলে তাতে ভারতেরই লাভ। এরপর নেহরু আর বাধা তো দেননি, বরং তারই উদ্যোগে মাদ্রাজে গড়ে ওঠে ম্যাথ সায়েন্স বা দ্য ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্যাল সায়েন্স, যা পথ চলা শুরু করে 1962 সালের 3রা জানুয়ারি। প্রথমে এই ইনস্টিটিউট গণিত শিক্ষাকে প্রাধান্য দিল। ইসিজি সুদর্শন ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর গণিত নির্ভর অন্যান্য বহু বিষয়ে এখানে শিক্ষাদান ও গবেষণা করার সুযোগ তৈরি করা হয়। এখানকারই ছাত্র বালসুব্রমণিয়ান, বেণুগোপালন সহ অনেকেই আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। কেন দক্ষিণ ভারত গণিত চর্চার পীঠস্থান? কেন গণিতের সেরা গবেষণা কেন্দ্রের অবস্থান দক্ষিণ ভারত? এর প্রধান কারণ মনে হয় দক্ষিণীদের আগ্রহের মূলে রয়েছে শ্রীনিবাস রামানুজনের গণিত বিশ্বে প্রায় ঈশ্বরের মর্যাদা পাওয়া। কলেজের সাবেকী শিক্ষা না পেয়েও তিনি যেসব সূত্র আবিষ্কার করেছেন তাতে আজও তাকে ব্যাখ্যার অতীত হিসাবে গণ্য করা হয়। বিশেষত মক থিটা ফাংশন, বার্নৌলি সংখ্যা, মৌলিক সংখ্যা, হাইপার জিওমেট্রি, পাইয়ের মান নির্ণয় ইত্যাদি বিষয়ে। এইবার এসব কঠিন কথা থাক, বরং তাকে নিয়ে হাজারো গল্পের মধ্যে থেকে একটা গল্প বলি। প্রশান্ত চন্দ্র মহলানবিস কেমব্রিজে গিয়েছেন গণিত নিয়ে উচ্চশিক্ষা নিতে, রামানুজন তখন কেমব্রিজে, ফলে উভয়ের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। প্রশান্ত চন্দ্র সময় পেলে প্রায়ই যেতেন বন্ধুর কাছে গল্পগুজব করতে, তা সেদিনও গিয়েছেন। তবে সেদিন গিয়েছেন একটা জটিল গাণিতিক সমস্যা নিয়ে, এই সমস্যার সমাধান করতে পারলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। সমস্যাটি সারি দেওয়া বাড়ির নম্বর সংক্রান্ত। প্রশান্ত চন্দ্র রামানুজনের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখেন তিনি তখন রান্নায় ব্যস্ত। রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে তিনি সমস্যাটা শুনিয়ে বললেন, সময় পেলে তুমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করো, ঘড়িতে সেকেন্ডের কাটা তখনও আধা পাক দেয়নি। রামানুজন একটা ক্রমিক ভগ্নাংশ উল্লেখ করে জানালেন, এই ক্রমিক ভগ্নাংশের প্রতিটা ধাপই একটা সমাধান। যেহেতু ক্রমিক ভগ্নাংশের ধাপ সংখ্যা অনন্ত, তাই সমাধান সংখ্যাও অনন্ত। প্রশ্নকর্তা একটিমাত্র উত্তর চেয়েছিলেন, রামানুজন যে সমাধান দেন তা প্রশ্নকর্তাও বোধহয় কল্পনা করতে পারেননি। চন্দ্রশেখরের যখন মাত্র 10 বছর বয়স তখন রামানুজমের মৃত্যু হয়, মাদ্রাজের চেতপাটে রায়বাহাদুর চেট্টির গদান্বতায় পাওয়া বাড়িতে। চন্দ্রশেখরের পক্ষে তখন রামানুজমকে বোঝা সম্ভব ছিল না, কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারেন ভারত কি মাপের গণিত প্রতিভাকে হারিয়েছে। এমন প্রতিভা কয়েক শতাব্দীতে একটি দুটি আসে যাকে কোনোদিন কারো পক্ষে স্পর্শ করা সম্ভব নয়। চন্দ্রশেখর শিকাগোয় যে চেয়ারে বসে পড়াশুনো করতেন তার পেছনের দেওয়ালে মাথার উপর টাঙিয়ে রেখেছিলেন তার আইকনের ছবি। কোনো প্রতিভাকে মূল্যায়ন করার জন্য যে প্রতিভার প্রয়োজন, এই ঘটনা বোধ হয় তারই উজ্জ্বল উদাহরণ।
1: দক্ষিণ ভারতে গণিতের প্রসার তৃতীয় ও শেষ পর্ব শুনলেন, জানা অজানায় বললেন তপেন্দ্র কুমার পাল।
2: শুনলেন জানা অজানা। জানা অজানার পর এবার আপনাদের সঙ্গে ভাগ করে নেব সেই ভিলেনের আপডেট, মানে আর কিছুই না, আবহাওয়ার আপডেট। সক্রিয় বর্ষা এ তো আমরা দেখতেই পাচ্ছি, এবং নিম্নচাপ অঞ্চলের প্রভাবে বৃষ্টি চলছেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল গত বুধবার থেকে সেই বৃষ্টি কমে আসবে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বুধবারের পর আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা আর ছিল না, ঠিকই, কিন্তু বাদ সাধল বঙ্গোপসাগর, ফের সেখানে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে, ফলে বৃষ্টি আবার বাড়তে পারে, ভিজবে কলকাতাও। বর্ষাকালীন অক্ষরেখা কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পুরুলিয়া দীঘা হয়ে দক্ষিণ পূর্বের দিকে তা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই এত বৃষ্টি বাদলা। আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি ঠিকই, তবে মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি হতেই পারে শহরে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুর দুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং সঙ্গে ওই দুই জেলার পাশাপাশি ভারী বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়েও। উত্তরের বাকি জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা, সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অঞ্চলের প্রভাবে ঝোড়ো হাওয়া বইছে, তার বেগ ঘণ্টায় 35-45 কিলোমিটার, কখনো কখনো দমকা হাওয়ার বেগ পৌঁছে যাচ্ছে প্রায় 55 কিলোমিটারেও।

আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং 27.1 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর যেহেতু ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কিন্তু সতর্কবার্তা রয়েছে। তার মানে আবহাওয়ার চোখরাঙানি এবং বর্ষার ভ্রুকুটি এখনও রয়েছে। ঘড়ির সময় বলছে এবার বিদায় নিতে হবে সকালের আড্ডা থেকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি যুথিকা, তবে ছেড়ে যাব গানে গানে শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।

0: মৈত্রীপ্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন সকালের আড্ডা। অনুষ্ঠানটি এখানেই শেষ হল, এখন পথ চলতে।
1: এখন শুনবেন পথ চলতে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। আচ্ছা, যদি কলকাতা স্ট্রিট ফুডের কথা বলি, তোমার কোন এলাকার স্ট্রিট ফুড তাহলে সবচেয়ে প্রিয়? কেউ হয়তো ভাববে ডেকার্স লেন কিংবা ডালহৌসি চত্বরের কথা, কিন্তু যদি সকালের জল খাবার তা আবার চাইনিজ স্ট্রিট ফুডের কথা বলি তাহলে কোথায় যাওয়া যায়? আচ্ছা, একটু সিলেবাসের বাইরে গেলে হয় না? তাই আমি শুভব্রত আজ পথ চলতের দ্বিতীয় পর্বে ঘুরতে ঘুরতে চলে এসেছি কলকাতার টেরিটি বাজারের চিনে পাড়ায়।

0: এর আগের পর্বে তোমাদের বলেছি চিনেপাড়ার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির কথা। এই পর্বে একটু না হয় খাওয়া দাওয়াতেই মনোনিবেশ করা যাক। এই চীনারা কলকাতায় পা রাখে মোটামুটি চারটে পর্যায়ে। প্রথমত অষ্টাদশ শতকের মাঝামাঝি চিং রাজত্বের সময়কালে, দ্বিতীয়ত চীনে গৃহযুদ্ধ চলাকালীন, যাকে আমরা তাইপিং সিভিল ওয়ার বলে চীনে থাকি, তৃতীয়ত চীন জাপানের যুদ্ধ চলাকালীন, এবং শেষমেশ চতুর্থত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিসমাপ্তির পর। কিন্তু এর পর 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় ব্যাপকভাবে হ্রাস পেতে থাকে চীনা নাগরিকদের জনসংখ্যা। একসময় এখানে প্রায় 20,000 চীনা ভারতীয় নাগরিক থাকত, যা বর্তমানে 1,500-এর কাছে এসে দাঁড়িয়েছে। শহরের বেশিরভাগ চীনাই হাক্কা এবং ক্যান্টোনিজ জাতিগোষ্ঠীর, আর এখন তারা বেশিরভাগই পেশা হিসেবে বেছে নিয়েছে রেস্টুরেন্ট এবং স্ট্রিট ফুডকে। তাই বলাই বাহুল্য, প্রকৃত চাইনিজ খাবার পছন্দ করলে এখানে তুমি রকমারি বৈচিত্র্য পাবেই। আমরা কথা বলে নিয়েছিলাম এখানকার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে।
1: আমার নাম হচ্ছে শ্যাম রানা, আমি স্থানীয় এখানকার একটা মাছি ব্যবসায়ী। আর এখানে আমাদের বিভিন্ন রকমের চাইনিজ ডিশ আছে, ব্রেকফাস্ট, এটা আমাদের খুব মানে পপুলার আছে। এখানে বিভিন্ন রকমের নাস্তা ব্রেকফাস্ট পাওয়া যায়, চাইনিজ ডিশ, মোমো, সিমাই, পাও, তালা চিনি, ফিশ বল, গোল স্যুপ, চাইনিজ সসেজ, স্প্রিং রোল, কাবাব, কিড স্যাকলিং, আরো অন্য রকমের মানে আছে, যেরকম বলা যায় ফ্রাইড রাইস, চাউমিন, চিলি চিকেন, সব পাওয়া যায় এখানে সকালে। আর বলে যায় না মানে ললিপপ মতন সব জিনিস পাওয়া যায়। পুরো নাম তো বললে টাইম লাগবে, আপনি আসুন দেখুন। এখানে চাইনিজ পাপড় আছে, চিংড়ি পাপড় আছে, আর একটা গোল পাপড় আছে রেডিমেড, আপনি খেতে পারেন, ছাচি পাও, লাল পাও, সাদা পাও, তারপরে তালা চিনি আমরা বলি, আর একটা বলি পাও মানে চিকেন হয়, পোক হয়, আর একটা মানে মিক্স হয়, এটা ব্রাউন থাকে, সব কিছু থাকে, বাস আর কি এটাই। আর এই জায়গাটা আমাদের খুব মানে পুরনোই আছে, তা আমরা এই চাইছি যে এই জায়গাটা আর আগে বাড়ুক, আর নাম হোক। আপনারা এই ছাতাগালি ট্রেটিমার্গ পদার্থ করে যে ফাস্টফুড যে সেখানে নাস্তা যে লোকগুলো খায়, আপনারা এখানে আসুন, সেখানে আপনি আসলে আপনাকে ভালো লাগবে। চাইনিজ ফুড বিভিন্ন রকম আছে, আপনি একটা মানে স্বাদটা ভালো পাবেন, আপনি খেয়ে দেখুন, আপনাকে ভালো লাগবে।
0: তবে তুমি যদি ভেবে থাকো চীনেপাড়ার সব ব্যবসায়ীরাই চাইনিজ, তা কিন্তু ঠিক নয়। তাদের জলখাবার বানানোর রীতিনীতি থেকে শিখে এই চীনেপাড়ায় পেট চালাচ্ছেন অনেক স্থানীয় বাঙালি অবাঙালি ব্যবসায়ীরাও। তবে কোথাও গিয়ে চীনেপাড়ার যে বিরাট বিস্তৃতি ছিল একসময় কলকাতার বুকে, তা কিছুটা হলেও কমেছে, এ কথা বলাই যায়। শুনব স্থানীয় মানুষজনদের কথা।
2: আমার নাম পঙ্কজ সিং আছে, আমি এখানেই থাকি, ছোটবেলা থেকেই আমি ইডরাইটে আমার বাড়ি, আমি অনেক দিন থেকে এখানেই ব্যবসায় করি। তো আমি দেখছি রববার দিন তো অনেক ভিড় হয়, রববার দিন চাইনিজে অনেকজন বাইরে থেকে এসে আমাদেরকে জিজ্ঞেসও করে যে এখানে চাইনা টাউন কোথায়, যেখানে চাইনিজ খাওয়াটা পার্টিকুলার, যেটা মানে যেটা মেন চাইনিজ খাওয়াটা এখানেই পাওয়া যায়। তাহলে অনেকজন জিজ্ঞেস করে আমরা জানি এই সামনেই খাওয়া পাওয়া যায়, লোক থাকে সব, আমরা পাঠিয়ে দিই ওখানে। খাওয়াটা এখানকার তো যেরকম চাইনিজ খাওয়া সবই অল ওভার ক্যালকাটাতেই পাওয়া যায়, যে চাউমিন হলো, মোমো হলো, আর অনেক কিছু জিনিস এই নতুন চাইনিজ যে অনেক চাইনিজ ইয়ে ফুড আছে। কিন্তু এখানকার স্পেশালিটি আছে এই যে মশলা ইউজ করে, এই যে যে এর বানাবার যে পদ্ধতি আছে এটা একদম স্পেসিফাইড, যেটা চাইনিজ বানায় ওরকমই বানায়, আর সেই জন্য এখানকার লোক সব আসে এখানে খাওয়ার জন্য। আর এখানে আস্তে আস্তে করে ভিড় বাড়ছে, অনেকজন আসছে, জিজ্ঞেস করে করে যাচ্ছে। আগে তো এরকম গ্যাদারিং হতো না, কিন্তু এখন তো প্রচুর গ্যাদারিং হচ্ছে, সব লোকগুলো আসছে একটু আলাদা ফুড খাওয়ার জন্য, নতুন একটা এক্সপিরিয়েন্স ইয়ে করার জন্য আসছে এখানে, ওয়েট করছে, জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করে করে গিয়ে খেয়ে আস। আর আস্তে আস্তে চাইনিজ গুলো, আগে তো অনেক চাইনিজ ছিল, আস্তে আস্তে চাইনিজ পপুলেশনটা একটু কম হয়ে গেছে। আগে এরকম আগে ছিল, স্টল লাগানো হতো রোডের উপর, ফুড স্টল থাকতো রববার, এখনো থাকে, কিন্তু আগে যেরকম থাকতো, যেরকম বেশি থাকতো, সেরকম এখন নেই।

0: আগে অনেকজন মানে এই রাস্তা দিয়ে পুরো রাস্তায় লাইন থেকে বসে থাকতো, এখনকার এখানকারই লোকাল লোক যে চাইনিজ সঙ্গে থাকতো সে এখন তৈরি করতে শিখে গেছে, বানাবার কিভাবে বানায় মানে ওরাও এখন এই ট্রেডিশনটা আগে চালাচ্ছে। আর তো ওরকমই আছে, আর তো কোনো ইয়ে নেই। মাঝখানে লকডাউনে একটু ইয়ে হয়ে গেছিল, লোক আসছো না, কিন্তু এখন ধীরে ধীরে আবার স্টার্ট হয়েছে, আসছে লোকগুলো খাচ্ছে।
1: চীনে পাড়ায় এই জল খাবারের ভিড় শুরু হয়ে যায় ভোর 5টা থেকে, যা শেষও হয়ে যায় সকাল 9টার মধ্যে। এমনকি রবিবারে তো আরো আগেই বিক্রিবাটা শেষ করে চীনে পাড়ার মানুষেরা যে যার বাড়িতে ফিরেও যান। কিন্তু এই 4 ঘন্টার বাজার বসলেই মম করে চীনে খাবারের প্রকৃত গন্ধ, আর সেই গন্ধে দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসেন চায়না টাউনের খাঁটি চাইনিজ জলখাবারের খোঁজে। কিন্তু চীনে পাড়ার এই জলখাবার আজও যেন অন্যান্য জায়গার তুলনায় প্রচারের আড়ালেই থেকে গেছে।
2: নমস্কার, আমি শুভঙ্কর সাউ। আমি অনেকদিন ধরেই এখানে আসি। এই চীনে পাড়ার ছোট ছোট দোকানগুলোতে খেতে আমার বেশ ভালোই লাগে। এখানে খাবারের মূলত অ্যাট্রাকশন হচ্ছে চাইনিজ একটা মশলা এই খাবারের মধ্যে পাওয়া যায়, এবং খাবারের বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে। আপনি এখানে মোমো পেতে পারেন, চাইনিজ চাউমিন পেতে পারেন, সসেজ পেতে পারেন, এবং এর বাইরেও আরও অনেক রকমের খাবার আছে যেগুলো আমার বেশ ভালো লাগে। তো হয়তো এই জায়গাটা আপনাদের যে বড় বড় এখন আমরা তো স্ট্রিট ফুড বলতে মেনলি কলকাতার ডালহৌসি, ডেকার্স লেন এই জায়গাগুলোকে বুঝি, তো বা আদার্স আরও যেগুলো আছে, যেমন বিভিন্ন জায়গায় কচুরি কোথাও বিখ্যাত, কোথাও ছেঁড়া পরোটা যে হয় বিখ্যাত, আর এখানে তো মূলত ব্রেকফাস্টটাই পাওয়া যায়। তো হয় কি ওই 5টা থেকে 9টা এই সময়টা তো এখানে পাওয়া যায়, যে কারণে অনেক যারা বড় বড় ফুড ব্লগার আছেন বা যারা আছেন তারা এই সময়টার মধ্যে এসে পৌঁছাতে পারেন না, যে কারণে এই জায়গাটা এখানের খাবারগুলো থেকে অনেক মানুষই এখনো বঞ্চিত। তো আমি চাইবো যাতে করে পরবর্তীকালে এই চীনে পাড়ার দোকানগুলো, ছোট ছোটো রেস্টুরেন্টগুলো বা ছাতার নিচে এই চাইনিজ খাবারগুলো সকল মানুষের কাছে পৌঁছে যাক, এবং তাতে করে কি হয় এনাদের একটা রুটি রোজগার হয়ে যায়। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যদি মনে করেন চাইনিজ খাবার খাবেন, তাহলে আজকালকার দিনে তো অনেক ক্যাফেটেরিয়া বা এমনকি অনলাইনে অর্ডার করলেও অনেক রকমের চাইনিজ খাবার পাওয়া যায়। কিন্তু এই চীনে পাড়ায় এসে খাওয়াটা একটা, এই যে জায়গাটা, এই জায়গার একটা একটা আলাদাই গমগমে একটা ব্যাপার আছে, ঠিক আছে, যেটা অন্য জায়গার থেকে এটাকে আলাদা করে দেবে, ঠিক আছে। তো এই জায়গায় এসে খেলে আপনার এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম হবে।
1: কলকাতায় যেমন এই টেরিটি বাজারকে চীনে পাড়া বলা হয়, তেমনই কিন্তু আরও একটি চীনে পাড়া এই শহরের ট্যাংরা অঞ্চলে রয়েছে। সেখানকার চাইনিজ কালী মন্দিরের গল্প তো আগের পর্বেই বলেছি। 1958 সালে এখানে তৃতীয় প্রজন্মের চাইনিজ ইন্ডিয়ান লি শিহো চুয়ান একটি পুরনো সস ফ্যাক্টরি কেনেন এবং চাইনিজ হার্ব দিয়ে সস তৈরি শুরু করেন। এরপর তিনি ভারতীয় হার্বের সঙ্গে চাইনিজ হার্ব মিশিয়ে একটি নতুন স্বাদ তৈরি করেন, যা কলকাতার মানুষের রুচির সঙ্গে মানানসই হয়ে যায়। আর ঠিক এইভাবেই উৎপত্তি হয় বিখ্যাত গ্রিন চিলি সসের, যা চীনে পাড়ার জলখাবারের সঙ্গে একেবারে না থাকলেই নয়। চীনে পাড়ার তৈরি এই সস ছড়িয়ে পড়েছে গোটা কলকাতায়। এ ব্যাপারে কি বলছেন স্থানীয় ব্যবসায়ীরা?
3: আমার নাম পদ্মমত খান। আমাদের মার্কেট নাম টেটি বাজার। এই মার্কেটে আমি প্রায় 40 বছরের উপরে বিজনেস করছি। আমরা চাইনিজ মাল, ইন্ডিয়ান মাল সব মালই বেচি। চাইনিজ মাল মোটামুটি এখন আমাদের ইন্ডিয়ান ফুডের সাথে মিক্সড হয়ে গেছে, মানে এসেন্সিয়ালের মধ্যেই পড়ে এখন চাইনিজ। যেমন আমি চাই চিলি চিকেন বানার আর চিলি ফিস বানার, সবেতে চাইনিজ সস লাগে। চিলি চাইনিজের অনেক সস আছে, মানে কোয়ালিটি, এবং সেই সব আমরা বেচি। ওদের একটা দাম মোটামুটি ইন্ডিয়ান সসের চেয়েও কম দাম ওদের রিজনেবল রেট। সসের প্রায় 50 রকম মানে ওদের কোয়ালিটি আছে, প্রচুর বিক্রি আছে মার্কেটে, কোনো রেস্টুরেন্ট হোটেল সব জায়গায় বিক্রি হচ্ছে, এবং প্রতিটা মানুষ চাইনিজ সসের মধ্যে ঢুকে গেছে। ফাস্টফুড বলুন, যাই খাবারই বলুন, সবেতে চাইনিজ সস বিক্রি হচ্ছে। আমরা বেশি এখানে এবং বেশি বরাবরই, এবং প্রচুর চাহিদা আছে চাইনিজ সসের। চাইনিজ যেমন চিলি সোয়া থেকে গার্লিক, তারপরে ওয়েস্টার সস, মিশ্র সস কত আছে, মোমো সস, প্রচুর সস ওদের, মানে বলা যাবে না। এবং অনেক কোয়ালিটি, এবং সব কোয়ালিটি বিক্রি হয়, অনেক প্রচুর রেট, মানে প্রচুর বিক্রি আছে, রেট মোটামুটি।

0: রিজনেবল, তাতে আপনার প্যাকিং মালও পাওয়া যায়, লুজ মালও পাওয়া যায়, সব বিক্রি হয়। এবং কলকাতাতে ওদের মাল প্রচুর, চাইনিজের মাল বিক্রি, এবং মার্কেটও অনেক বড় মার্কেট হয়ে গেছে। আমার মনে হয় ইন্ডিয়ান সসের কে পিছিয়ে দিয়ে ওরা এগিয়ে গেছে এখন। ওদের টমেটো সস বলুন, সব জল রাখতো, আর সাথে আমাদের ইন্ডিয়ান সসের দাম বেশি, ওদের সসের দাম কম। জাম জেলি সবেতে ওরা ঢুকে গেছে, সব সসই বিক্রি করছে। আপনি যাই খাবার চাইবেন, ওরা পাবলা দিয়ে ওদের কাছে প্রোডাকশন প্রোডাক্ট পেয়ে যাবে। মানে ওদের মার্কেট অনেক বড় হয়ে গেছে। যেভাবে আমাদের ইন্ডিয়ান কোনো কোম্পানি বা আমাদের লোকাল কোম্পানি বা বাঙালি কোম্পানি কেউ উঠে আসে না, অত ওরা তো সেই মার্কেটটাকে পুরোপুরি ওদের হাতে চলে যাবে। এমনকি ওরা অল ইন্ডিয়া বিশেষ মার্কেট তৈরি করে ফেলেছে, মানে ওদের কাছ থেকে নিয়ে যেয়ে ওদেরকে রিপ্যাকিং করে বিক্রি হচ্ছে। কিন্তু আমরা যে নিজস্ব প্রোডাকশন কেউ করতে পারছে না, এতে আমরা বাঙালিরা পিছিয়ে গেছি, এই জন্য আমাদের কোনো মার্কেট তৈরি হয়নি। কিন্তু ওদের মালকে লুজ নিয়ে যেয়ে আমরা প্যাকিং করে বিক্রি করছি, আমার ব্র্যান্ড দিয়ে, আমার নাম দিয়ে, কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারছি না। ওদের মার্কেট অনেক বড়, অনেক টেস্টি আছে, ওদের মাল অনেক সস্তাও তো দেয় ওরা। তবে ওরা খুব মানে বিহেভিয়ার ওদের অনেক ভালো, ওরা বাঙালি অবাঙালি যাই থাকে, যে ভাষারই লোক তার সবার সাথে খুব ভালো ব্যবহার করে। এমনকি মালিক বা স্টাফ তার সাথে কোনো ডিফারেন্স নেই, যেটা আমাদের বাঙালিতে কিন্তু মালিক আর স্টাফের মধ্যে ডিফারেন্স হয়ে যায়। মালিক আর স্টাফের কিন্তু ওরা মালিক স্টাফ, আপনি দোকান ওদের কাছে গেলে বুঝতে পারবেন যে চাইনিজরা কত ভালো লোক এবং কত ভালো ব্যবহার করে স্টাফেদের সাথে, এমনকি কোম্পানি বা মালিক কর্মচারী সাথে, এমন দোকানদার যারা ওদের কাছে মাল কিনে, বায়ার কাস্টমার সবার কাছেই ওদের এত ভালো ব্যবহার এবং খুব ভালো ইয়ে করে রেসপন্স, সবার সাথে ভালো ব্যবহার করে। এবং ওরা রেট যেসব দেয় কম ঝিরিমিল দেয়, এবং হেল্পফুল, ওরা মানুষকে অনেক হেল্প করে এবং সবার সাথে মিলেমিশে থাকে এবং খুব ভালো লোক।
1: সময়ের সঙ্গে সঙ্গে বহু চীনে ব্যবসায়ী এই দেশ ছেড়ে অন্যত্র চলে গেলে চীনে পাড়ার ব্যবসা আজ কিছুটা হলেও সংকটে পড়েছে। আর তাই 2022 সালে টেরিটি বাজারের এই চীনে পাড়া ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ব মনুমেন্টস ফান্ডের মতে টেরিটি বাজারের সম্প্রদায় বর্তমানে প্রান্তিক অবস্থায় রয়েছে এবং এর ঐতিহ্যবাহী স্থাপত্য ও সংস্কৃতি ঝুঁকির মুখে পড়েছে। এই সংস্থাটি স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই এলাকার সংরক্ষণ ও পুনরুজ্জীবনের জন্য কাজ করছে। তবে যারা রয়ে গেলেন, তারা আজও লালন পালন করে চলেছেন তাদের নিজস্ব সংস্কৃতিকে। পথ চলতে দ্বিতীয় পর্বে আমি শুভব্রত তুলে ধরার চেষ্টা করলাম চীনে পাড়ার বিভিন্ন খাবারের গল্প। সবশেষে এটুকুই বলবো, বড় বড় রেস্তোরাঁ ক্যাফেটেরিয়া ছেড়ে একদিন এখানে চলেই এসো না হয়, আশা করি খুব একটা হতাশ হবে না। আবার গল্প হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আজকের মতো টাটা। এতক্ষণ শুনলেন পথ চলতে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনলেন দ্বিতীয় পর্ব।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান পথ চলতে। মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন কীর্তন, পরিবেশন করবেন শিল্পী সুমিতা সাহা।

0: মৈত্রী পূজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন কীর্তন, পরিবেশন করলেন শিল্পী সুমিতা সাহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন ছোটদের আসর, উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা গুপ্ত।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

দুই বাংলার ছোট বন্ধুদের নিয়ে শুরু করলাম ছোটদের আসর। সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলবো বলে চলে এসেছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই তো চাইব, সব সময় এটাই চাইছি। আজকে তোমাদের জন্য কি অনুষ্ঠান আছে সেটা তো বলবো বটেই, তোমাদের পছন্দের অনুষ্ঠান, সেটা বন্ধুদের কথা শুনব সেই অনুষ্ঠানে। তার আগে যেটা আমার মনে হচ্ছে সেটা হলো, আজকের এই দিনটাকে কিন্তু আমরা একটু আলাদাভাবে মনে রাখি, পালনও করি। প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে হিসেবে পালন করা হয়, বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস। ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা এ সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা আছে। অনেক সময় স্কুলে ফার্স্ট এড বক্স থাকে, ফার্স্ট এড বক্সে কি রাখতে হয়, কেন রাখতে হয়, সে ফার্স্ট এড বক্স কিভাবে তৈরি করতে হয়, এগুলো তোমাদের স্কুলেও শেখানো হয়। খুব জরুরি সময়, জরুরি মুহূর্তে অনেক সময় এই প্রাথমিক চিকিৎসার দরকার হয়ে পড়ে এবং জীবন বাঁচানোর জন্য প্রাথমিক চিকিৎসার উপর নির্ভর করতে হয়। বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন, পথে ঘাটে কোনো বিপর্যয় হতে পারে, কোনো দুর্ঘটনা হতে পারে, ডাক্তারবাবু আসার আগের যে সময়টুকু, সেই সময়টুকুতে যদি ঠিকমতো এই প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় জীবন বাঁচানো সম্ভব হয়। আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন এই দিবসটি পরিচালনা করে থাকে, এই বিশ্ব ফার্স্ট এড দিবস বা প্রাথমিক চিকিৎসা দিবস।

তোমরা সকলেই জানো, 15ই সেপ্টেম্বর আমাদের প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তবে তিনি যেদিন জন্মেছিলেন সেদিন বাংলা তারিখটি ছিল 31শে ভাদ্র। আমরা তার জন্মদিন সাধারণত এই বাংলা তারিখটিতেই উদযাপন করি, 31শে ভাদ্র। শরৎচন্দ্রের কথা এক কথায় বলে শেষ করতে পারব না, সে কথায় আসছি। তবে সেই সঙ্গে এটাও একটু তোমাদের মনে করিয়ে দিই যে 16ই সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে পালিত হয় ইন্টারন্যাশনাল ওজোন ডে। এটাকে আমরা বাংলায় বলতে পারি আন্তর্জাতিক ওজোন দিবস বা ওজোন স্তর সুরক্ষা দিবস বা ওজোন সংরক্ষণ দিবস, যাই বলি না কেন। ওজোন স্তরের ক্ষয় এবং এর ক্ষতিকর প্রভাব, এ সম্পর্কে তোমরা কিন্তু তোমাদের পরিবেশ বিজ্ঞানে পড়েছ স্কুলে, তাই না? এ ব্যাপারে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে দিবসটি উদযাপিত হয়ে থাকে, সেটি এই দিবস পালনের লক্ষ্য। ওজোন স্তর ভেঙে যাচ্ছে এবং ভেঙে যাওয়ার দরুন আমাদের কি ক্ষতি হচ্ছে, আমাদের পরিবেশের কি ক্ষতি হচ্ছে, মানুষের বা সমগ্র জীবকুলের কি ক্ষতি হচ্ছে, কিভাবে এই ওজোন স্তরকে রক্ষা করা যায় যাতে এটি ভেঙে না যায়। তাই ওজোন স্তর ক্ষয়ের জন্য যে জিনিসগুলি দায়ী সেগুলো নিষিদ্ধ করা বা তার ব্যবহার সীমিত করার দিকে নজর দেওয়া হয়, জোরও দেওয়া হয়। তাহলে এই সব নিয়েই উদযাপিত হয় 16ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন সুরক্ষা দিবস।

এবার আসি আমাদের প্রিয় লেখকের কথায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি, মহেশ, এই সব সুন্দর সুন্দর গল্প, এগুলো নিশ্চয়ই তোমরা পড়েছ, কিছু স্কুল পাঠ্য বইতে পড়েছ, কিংবা যারা পড়তে ভালোবাসো বাইরের বই, সিলেবাসের বাইরের বই, তারা তো অবশ্যই পড়ে থাকবে। তার শ্রীকান্ত, বরদিদি, আরও যে কত ভালো ভালো গল্প, উপন্যাস, কিছু তোমাদের ছোটদের মনের মতো, কিছু আবার একটু বড়দের, সেগুলো তোমরা বড় হয়ে পড়বে। বলছিলাম না, তার জন্মদিন 31শে ভাদ্র 1283 বঙ্গাব্দে, আর ইংরেজিতে 1876-এর 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি জন্মেছিলেন। বাবার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় আর মায়ের নাম ভুবন মোহিনী দেবী। তিনি কলেজ ত্যাগ করার পর ভাগলপুর শহরেই থাকতেন এবং সেইখানে ভাগলপুরের ক্লাবের তার যে বন্ধু বান্ধব তাদের সঙ্গে খেলাধুলো, অভিনয় করে সময় কাটাতেন। এই সময় তিনি মন্দির নামে একটি গল্প লিখে কুন্তলিন প্রতিযোগিতায় পাঠালে সেটি বিজয়ী ঘোষিত হয়েছিল। 1903 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চলে যান রেঙ্গুনে, সেখানে তিনি চাকরি করতে গিয়েছিলেন। বেশ কয়েক বছর তিনি রেঙ্গুনে ছিলেন, এরপর তিনি পাকাপাকিভাবে সেখানকার চাকরিতে ইস্তফা দিয়ে বাংলায় ফিরে আসেন, রেঙ্গুন ত্যাগ করে 1916 খ্রিস্টাব্দে। এরই মধ্যে তার লেখা বিভিন্ন বই সকলের মন কেড়েছে, জনপ্রিয় হয়েছে তার লেখা। তার লেখা উপন্যাসের কথা তোমাদের বলছিলাম, বরদিদি, পণ্ডিত মশাই, বিরাজবৌ, পরিণীতা, পল্লী সমাজ, চন্দ্রনাথ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, দেবদাস, চরিত্রহীন, দত্তা, আরও আরও আরও অনেক অনেক তার লেখা। গল্পও লিখেছেন বেশ কিছু। 1938-এর 16ই জানুয়ারি শরৎচন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মানুষটি তার লেখার মধ্যে দিয়ে বাঙালির বড় কাছের, আর তার লেখা বই বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার লেখা সেই গল্প থেকে, উপন্যাস থেকে বহু ছায়াছবি তৈরি হয়েছে, এতটাই সুন্দর তার।

0: লেখা এবং জনপ্রিয় তার গল্পগুলি, উপন্যাসগুলি। তার জন্মদিন সামনে আজকে ছোটদের আসরে আমরা তাকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানালাম। নিশ্চয়ই আগামী দিনেও তোমরা তার লেখা পড়বে, অনেক অনেক লেখা পড়বে, তাকে জানবে, তাকে বুঝবে, দেখবে কত ভালো লাগবে। আজকে লেখালেখির কথা যখন উঠেই পড়েছে, তখন ছোট বন্ধুদের কাছে গিয়ে একটু তো জানতে ইচ্ছে করছে তাদের মন কাকে চাইছে, কার লেখা চাইছে, কার লেখা ভালোবাসছে এই মুহূর্তে। তাহলে তোমাদের প্রিয় লেখকের কথা একটু জানবো এবার। আমার প্রিয় লেখক, এই অনুষ্ঠানটি এখন আমরা শুনি ছোট বন্ধুদের মনের কথা। তোমাদের মনের কথায় সাজানো এই অনুষ্ঠান তোমাদের কাছে নিয়ে আসছেন তোমাদের মৌসুমীদি, মৌসুমি সেনগুপ্ত।
1: ছোট বন্ধুরা, আজকে ছোটদের আসরে সুচিস্মিতা পিসুমনির কাছ থেকে তোমরা শুনে নিয়েছ আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়, আমার প্রিয় লেখক। এই নিয়ে ছোট ছোট বন্ধুদের কাছ থেকে জেনে নেব তাদের প্রিয় লেখক সম্বন্ধে কিছু কথা। তারপর যেমন আমাদেরকে ওরা গান আবৃত্তি সেটা শোনাবে, আমরা শুনব। চলো তাহলে আমরা সেই দিকে এবার কান পাতি। আমার পাশেই এক ছোট বন্ধু বসে রয়েছে। তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস 7 এ পড়ি।
1: শুনে নিয়েছো যে আমাদের আজকে অনুষ্ঠানের বিষয় কিন্তু আমার প্রিয় লেখক। তুমি গল্পের বই পড়ো?
2: হ্যাঁ ম্যাম, আমি গল্পের বই পড়ি।
1: আচ্ছা, কি ধরনের গল্প পড়তে তোমার ভালো লাগে?
2: ম্যাম, আমার ছোটদের মজার মজার গল্প, আর খুব উপন্যাস পড়তে ভালো লাগে, আর খুব রহস্যময় গল্প পড়তেও ভালো লাগে।
1: আচ্ছা, এই বয়সে উপন্যাস পড়ছো, কি কি উপন্যাস পড়েছো?
2: ম্যাম, আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, আর অপু দুর্গার কথা মানে পথের পাঁচালীও পড়েছি।
1: আর রবীন্দ্রনাথ ঠাকুর পড়া হয়েছে?
2: রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনো কিছু পড়িনি, এমনি গল্প পড়েছি।
1: কি কি গল্প পড়েছো?
2: রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা পড়েছি, কঙ্কাল পড়েছি, পোস্টমাস্টার পড়েছি।
1: আচ্ছা, আর তুমি যে বলছো রহস্যময় গল্প তোমার ভালো লাগে, তো কোন লেখকের রহস্যময় গল্প ভালো লাগে?
2: আমার পাণ্ডব গোয়েন্দা যে রহস্যময় গল্পটা সেটা পড়তে খুব ভালো লাগে।
1: পাণ্ডব গোয়েন্দার গল্প পড়েছো তুমি?
2: হ্যাঁ, আমি একটা খণ্ড পড়েছিলাম।
1: আচ্ছা, বলো তোমার প্রিয় লেখকের নাম কি?
2: আমার প্রিয় লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর।
1: বেশ, এবার বলো যে যত গল্পের বই পড়েছো, সব থেকে কোন গল্পটা তোমার মনকে নাড়া দিয়েছে?
2: না, আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পটা খুব ভালো লেগেছে।
1: কোন চরিত্রটা তোমার খুব ভালো লেগেছে?
2: কাবুলিওয়ালার চরিত্রটা।
1: কেন?
2: কারণ সে মিনিকে খুব ভালোবাসত, কিন্তু শেষ পর্যন্ত তাকে একটা অন্য দিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, জেলে দিয়ে দেওয়া হয়েছিল একটা মিথ্যে অপরাধের জন্য। তারপরে যখন সে ফিরে এসে মিনির বিয়ের দিন তাকে দুঃখ প্রকাশ করে তাকে একবার দেখার জন্য চেয়েছিল, মুহূর্তগুলো খুব ভালো লেগেছিল।
1: খুব স্পর্শের জায়গা, ঠিক বলেছ। আচ্ছা, আর শরৎচন্দ্রের কোনো গল্প পড়া হয়েছে?
2: না, পড়া হয়নি।
1: আচ্ছা আচ্ছা, পুজোতে কিন্তু একটা পূজা সংখ্যার কিন্তু কিছু বাচ্চাদের শারদীয়া বেরোয়।
2: হ্যাঁ ম্যাম।
1: হ্যাঁ, কেনা হয়?
2: না ম্যাম, হয় না।
1: এবার বলো তুমি ছোট বন্ধুদের আজকে কি শোনাবে?
2: ম্যাম, আজকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটা শোনাতে চাই। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র স্বাদ, আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে, আজ আমার দাঁড়ি দাঁড়ি ফিন

0: হতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানিতে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরে একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণ কালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যাবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
1: ভারী সুন্দর হয়েছে অলিভা তোমার আবৃত্তি। আমরা আরেক ছোট বন্ধুর কাছে চলে এসেছি, বলো তোমার নাম কি?
2: আমার নাম অনুষ্কা ব্যানার্জি।
1: আচ্ছা অনুষ্কা, তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস 8 এ পড়ি।
1: স্কুলের নাম কি তোমার?
2: আমার স্কুলের নাম সেন্ট মেরিজ কনভেন্ট স্কুল।
1: বেশ, গল্পের বই পড়া হয় তোমার?
2: হ্যাঁ মাঝে মাঝে পড়া হয়,
1: কারণ ক্লাস 8 মানে তো ভীষণ পড়ার চাপ।
2: হ্যাঁ,
1: আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় কি জানো তো? আমার প্রিয় লেখক। তো তাহলে বলো এবার তোমার প্রিয় লেখক কে?
2: আমার প্রিয় লেখকের কবি বললে কাজী নজরুল ইসলাম এবং সাহিত্যিক বললে সত্যজিৎ রায়।
1: আচ্ছা, কটা বই পড়েছ ওনার?
2: মেনলি আমি ফেলুদাটাই পড়ি, তো খুব বেশি পড়িনি, দু তিনটে পড়েছি।
1: তো কি কি গল্প পড়েছো তুমি?
2: ওনার বাক্স রহস্য, আরে ফেলুদা।
1: আচ্ছা বেশ, তুমি যে ডিটেকটিভ বই পড়তে ভালোবাসো, আরো অনেক লেখকের ডিটেকটিভ বই আছে, পড়া হয়েছে কি তোমার?
2: না, পাণ্ডব গোয়েন্দা আমার পড়ার ইচ্ছে আছে।
1: গল্পের বই তুমি কোত্থেকে পাও, মানে কালেক্ট করো কোত্থেকে?
2: গল্পের বই আমাদের বাড়ির কাছে স্টেশনারির যে দোকানগুলো ওখান থেকেই, মানে যেই গল্পের বইটা পড়ার ইচ্ছে থাকে সেটা বলে রাখি, তো কিছুদিন পরে ওনারা এনে দেন, ওখান থেকেই কালেক্ট করি।
1: মানে কোনো লাইব্রেরির সাথে যুক্ত আছো?
2: না, লাইব্রেরি বলতে গেলে স্কুলেরই যে লাইব্রেরি,
1: ওখান থেকে গল্পের বই নাও নিয়ে পড়ো?
2: হ্যাঁ, ইংলিশেই।
1: অনুষ্কা তুমি ছোট বন্ধুদের কি শোনাবে বলো?
2: আমি কাজী নজরুল ইসলামের ভেঙে ফুল কবিতাটা শোনাবো।
1: বেশ, তুমি প্রথম দিকেই বলেছিলে তোমার কাজী নজরুল ইসলাম খুব পছন্দের কবি।
2: হ্যাঁ,
1: তাহলে শুরু করো।
2: ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে, ফিরোজিয়া ফিঙে কুল ঝিঙে ফুল, গুলমেঘ পরনে লতিকার করনে ঢল ঢল স্বর্ণে, ঝলমল দোলে দোলে ঝিঙে ফুল, পাতার দেশের পাখি বাঁধাইয়া পোতাতে, গান তব শুনি সাধে তব ফুটে উঠাতে, পৌষের বেলা শেষ পরে যাফ রানী বেশ, পড়া মাসগুল ঝিঙে ফুল, শ্যামলী মায়ের কোলে সোনা মুখ খুকুরে, আলু থালু ঘুমু যাও রোদি গলা দুকুরে, প্রজাপতি ডেকে যায় বোটা ছেড়ে চলে আয়, আস মানে তারা চাই চলে আয় এ আকুল ঝিঙে ফুল, তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি নাই, চাই নাও অলকাই ভালো এই পথ ভুল ঝিঙে ফুল।
1: বাহ, আমরা অনুষ্কার খুব সুন্দর একটা আবৃত্তি শুনে নিলাম, বলো তোমার নাম কি?
3: আমার নাম আরশ চ্যাটার্জি।
1: আচ্ছা আরশ, বলো তাহলে তোমার প্রিয় লেখক কে?
3: আমার প্রিয় লেখক নারায়ণ দেবনাথ।
1: কেন ভালো লাগে?
3: একটু হাস্যকর গল্প, তাই জন্য।
1: ও, তুমি তার মানে খুব হাসির গল্প পড়তে ভালোবাসো?
3: হ্যাঁ।
1: আচ্ছা, কি কি গল্পের

0: পড়েছে তোমার?
1: সেরা সমগ্র নন্দে ফন্ডে পড়েছি,
0: এই
1: ওটা
0: নন্টে
1: পড়া
0: ফন্টে,
1: চলছে আমার।
0: নন্টে ফন্টে পড়া চলছে?
1: হ্যাঁ,
0: কোন সময় পড়ো তুমি?
1: আমি দুপুরবেলা শোয়ার সময় বা রাত্রিবেলা শোয়ার সময়।
0: আচ্ছা, মানে নারায়ণ দেবনাথ ছাড়া অন্য কোনো গল্পের বই পড়োই না?
1: না পড়ি আমি,
0: কি কি গল্পের বই পড়েছো?
1: আমি সেরা হাসির গল্প সঞ্জীব চট্টোপাধ্যায়, তারপর গোপাল ভাঁড়, বিষ্ণু শর্মার
0: আচ্ছা
1: পঞ্চতন্ত্র।
0: আচ্ছা, সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প বই তুমি পড়েছো বলছো?
1: না এখন তো পড়িনি, আমি বই মেলায় কিছুদিন আগে গেছিলাম, ওখানে কিনেছি।
0: আচ্ছা, বই মেলার থেকে তুমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের বই কিনেছো? হ্যাঁ, উনিও খুব মজার গল্প লেখেন। এবার বলো যে তুমি পড়াশোনা ছাড়া আর কি কি করো?
1: আমি আবৃত্তি শিখি, আঁকা শিখি।
0: আমাকে একটা আবৃত্তি শোনাও তাহলে।
1: আমি তো সুনির্মল বসু জায়গার সবার আমি ছাত্র শোনাই।
0: বেশ, শোনা।
1: আঁকা সময় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মেতে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র।
0: আমরা আরুষিরও খুব সুন্দর একটা আবৃত্তি শুনে নিলাম। চলো এবার আমরা আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে নিই। বলো তোমার নাম কি?
2: আরাত্রিক মন্ডল।
0: আরাত্রিক কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস ফোরে পড়ি।
0: স্কুলের নাম কি?
2: সেন্ট মেরিজ কনভেন্ট স্কুল।
0: গল্পের বই পড়া হয় কি তোমার?
2: হ্যাঁ, আমি গল্পের বই পড়ি।
0: কি কি গল্পের বই পড়েছো?
2: আমি নারায়ণ দেবনাথের লেখা হাঁদা ভোঁদা সমগ্র পড়েছি, নন্টে ফন্টে সমগ্র পড়েছি, মাতুল ডিড্রেট সমগ্র পড়েছি, কাকাবাবু পড়েছি, ফেলুদা পড়েছি।
0: আচ্ছা,
2: টিনটিন পড়েছি আমি, টিনটিন আমার ভালো লাগে।
0: আচ্ছা বলো তো দেখি, টিনটিনের কাছে একটা যে ছোট্ট একটা কুকুর আছে, ওর নাম কি?
2: ওর নাম হচ্ছে স্নোই।
0: তোমার প্রিয় লেখক কে?
2: আমার প্রিয় লেখক নারায়ণ দেবনাথ।
0: তারপরে পরে আর কাকে ভাল লাগে?
2: তারপরে সত্যজিৎ রায়।
0: বেশ, আমাদের কলকাতায় একটা বই মেলা হয়, যাও সেখানে?
2: আমি একবার গেছিলাম বুক ফেয়ারে কলকাতায়।
0: কলকাতায় তো হয়, আবার আমাদের কিন্তু হাওড়াতেও একটা বুক ফেয়ার হয়। ওখানে গেছো?
2: হ্যাঁ, ওখানেও গেছি।
0: আর পড়াশোনার ফাঁকে ফাঁকে আর কি কি করে থাকো?
2: আমার ক্রাফট করতে ভাল লাগে, ছবি আঁকতে ভাল লাগে।
0: ক্রাফটে কি কি করেছো তুমি?
2: যেমন আমি কুলোতে এঁকেছি, তারপরে মাটির থালায় এঁকেছি, রুমালে এঁকেছি, তারপর কার্ডবোর্ড দিয়ে একটা হাউস মতন বানিয়েছি।
0: ওরে বাবারে! আচ্ছা বেশ, শুনলাম। এবার বলো তুমি ছোট বন্ধুদের কি শোনাবে?
2: আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নতুন দেশ শোনাবো।
0: বেশ।
2: নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে, আজ গিয়ে সেই খানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে, থাকি ঘরের কোণে সাজ জাগে মন মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে, দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে, কোন সে বনের

0: তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে।
1: আমরা শুনে নিলাম আরাত্রিক মণ্ডলেরও খুব সুন্দর একটা আবৃত্তি। খুব ভালো হয়েছে আরাত্রি। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল আমার প্রিয় লেখক।

আমার প্রিয় লেখক, শুনলে এই অনুষ্ঠান? বন্ধুরা কি সুন্দর গান কবিতা শোনালো আর বলল ওদের প্রিয় লেখকের কথা। অনুষ্ঠানটি তোমাদের কাছে নিয়ে এলেন তোমাদের মৌসুমীদি, মৌসুমী সেনগুপ্ত। তাহলে আর কি, আজ তো সময় ফুরিয়েছে, বিদায় নিতে হবে। ভালো থেকো সকলে, খুব ভালো থেকো, আবার কথা হবে আগামী সপ্তাহে। সবাইকে অনেক অনেক আদর। আর যেতে যেতে একটা গান।

0: ছোটদের আসর শুনলেন। উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
0: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 9:30 হয়ে 23 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 10:01 হয়ে 24 সেকেন্ড। শুরু হচ্ছে মনের মতো গান। আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে আছি আমি, অরিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকের মনের মতো গানের আসর সাজানো হয়েছে বাংলা রোম্যান্টিক কমেডি ছায়াছবির গানের সম্ভারে। বাংলা রোম্যান্টিক কমেডি নির্ভর চলচ্চিত্র নির্মাণে বাংলার প্রযোজক পরিচালকরা ছিলেন একেবারে সিদ্ধহস্ত। সঙ্গে অসাধারণ কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপের জমাটি বুনটে অনবদ্য গানের মাধুর্যে এবং অভিনেতা অভিনেত্রীদের দক্ষ অভিনয়ে স্বর্ণযুগের সেই সব ছবিগুলো হয়ে উঠেছে কালজয়ী। তেমনি কিছু সুপার ডুপার হিট ছায়াছবির গান দিয়ে সাজানো আজকের মনের মতো গানের আসরে। কথার বাহুল্যকে দূরে সরিয়ে প্রথমেই শোনাব যে গানটি, সেটি ছদ্মবেশী ছায়াছবি থেকে, মান্না দের কণ্ঠে গাওয়া একটি কালজয়ী গান।

1971 সালে অগ্রদূতের পরিচালনায় মুক্তি পেল তৎকালীন সময়ের ব্লকবাস্টার সুপার ডুবার হিট বাংলা ছায়াছবি ছদ্মবেশী। আগাগোড়া রোম্যান্টিকতা আর কমেডিতে ভরপুর এই ছায়াছবি শ্রোতা দর্শকের আলাদা প্রাপ্তি। নিছক ছুটির আনন্দ কাটানোর জন্য অবিনাশ বা গৌরহরি ওরফে উত্তম কুমার, সুলেখা ওরফে মাধবী মুখোপাধ্যায় এলাহাবাদে ভ্রমণ করেন। সেখানে প্রেম রোমান্স আর কমেডি এক অন্য মাত্রা পায়। প্রশান্ত ওরফে বিকাশ রায় লাবণ্যের ভূমিকায় অনুভব গুপ্ত অসাধারণ অভিনয় করেন। অনুভব গুপ্তের অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তার অভিনয় দক্ষতার প্রমাণ তিনি বিভিন্ন ছবিতে দিয়েছেন। সুবিমল চরিত্রে শুভেন্দু চট্টোপাধ্যায় বা বিনয়ের ভূমিকায় তরুণ কুমার এবং ড্রাইভারের ভূমিকায় জহর রায় অসাধারণ অভিনয়ের সাক্ষ্য রাখেন। এই ছবি থেকে এখন আরও একটি গান শোনাবো আপনাদের অনুপ ঘোষালের কণ্ঠে, যে হাস্যরসাত্মক কমেডি নির্ভর গান শুনে আপনি আনন্দে অধীর হয়ে উঠবেন এখনই, একথা বলাই যেতে পারে।

ছদ্মবেশীর একেবারে অন্তিম দৃশ্যে মিলনান্তক পরিণতি ছবিটিকে এক অনন্য মাত্রা দিয়েছে। দর্শক শ্রোতাদের এই ভাবনায় তারা তৃপ্ত হয়েছেন এবং পাশাপাশি ছবি দেখে এবং ছবির গান শুনে শ্রোতা দর্শকরা অত্যন্ত মুগ্ধ। এই ছবি থেকে এখন আরও একটি রোম্যান্টিক কমেডি নির্ভর গান, আমাদের পরবর্তী নিবেদন।

1974 সাল। বিখ্যাত পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেল সেই সময়ের অন্যতম সেরা রোম্যান্টিক কমেডি সিনেমা বাংলা ছায়াছবি মৌচাক। দাদা নীতিশ এবং মাতৃসম বৌদির সঙ্গে শীতেশ কলকাতায় থাকে। পাটকলে চাকরি সূত্রে বাড়ি থেকে প্রায় 70 মাইল দূরবর্তী স্থানে থাকার ব্যবস্থা করতে হয় অবিবাহিত শীতেশকে। সেখানে

অবিবাহিতা মেয়েদের বাবারা সদ্য চাকরি পাওয়া হ্যান্ডসাম সীতেশকে দেখে তাদের মেয়েদের সঙ্গে সীতেশের বিয়ে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন। দাদা নীতিশের দক্ষ কৌশলে ভাই সেই ফাঁদ কেটে বেরোতে সম্মত হয়। নীতিশ রায়ের চরিত্রে মহানায়ক উত্তম কুমার এবং তার স্ত্রীর চরিত্রে সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয় অসাধারণ। পিতৃতুল্য বড় দাদা হিসেবে উত্তম কুমার এবং মাতৃসম বৌদি হিসাবে সাবিত্রী চট্টোপাধ্যায় সীতেশ ওরফে রঞ্জিত মল্লিককে স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখেন। এই দৃশ্য চিরচেনা পরিচিত বাঙালি পরিবারের ভালোবাসা, শ্রদ্ধা আর আন্তরিকতার দৃশ্য। সীতেশ চরিত্রে রঞ্জিত মল্লিক অনবদ্য। এছাড়াও অনুপ কুমার গীতা দে এই ছবিতে অসাধারণ অভিনয়ের স্বাক্ষর রাখেন। ঘটনাক্রমে সীতেশের সঙ্গে নিপা ওরফে মিঠু মুখোপাধ্যায়ের আলাপ হয়, জমে ওঠে মিষ্টি প্রেমের আলেখ্য। এখন এই ছবি থেকে শোনাব একটি অসাধারণ মিষ্টি প্রেমের গান আশা ভোঁসলের পরিবেশনায়।

0: মৌচাক ছবিতে উত্তম সাবিত্রীর মিষ্টি দাম্পত্য জীবনের ভালোবাসার সম্পর্ক যেন সত্যিই তুলনাহীন।
1: এবার মোলে সুতো হবো

অবিবাহিতা মেয়েদের বাবার হাত থেকে রেহাই পাওয়ার জন্য মহানায়ক উত্তম কুমার আর রঞ্জিত মল্লিকের সুকৌশল এবং সেই সঙ্গে তাদের নেপথ্য কণ্ঠে মান্নাদের পরিবেশনায় এখন যে গান শোনাবো আপনাদের, সে গান শুনে আপনারাই বিচার করুন মৌচাক ছবিটিকে রোম্যান্টিক কমেডি নির্ভর বাংলা ছায়াছবির সেরা ছবির মর্যাদা দেয়া যায় কিনা।

ভালো হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

से कि बोले फेली एके ओके यदि जगह माधाई मन को।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন মনের মতো গান। বিখ্যাত পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় 1971 সালে মুক্তি পেল হাস্যরসাত্মক রোম্যান্টিক কমেডি ছবি ধন্নিমে। কলকাতার সম্ভ্রান্ত ব্যবসায়ী কালীগতি দত্ত ওরফে উত্তম কুমার তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তার স্ত্রীর ভূমিকায় সাবিত্রী চট্টোপাধ্যায়ের কোনো তুলনাই হয় না। দাদা বৌদি সন্তান সমস্নেহ দিয়ে বগলা ওরফে পার্থ মুখোপাধ্যায়কে আগলে রাখেন। বগলা চরিত্রে পার্থ মুখোপাধ্যায় সাবলীল অভিনয় করেন। মনুষার চরিত্রে জয়া ভাদুরীর অভিনয় অসাধারণ। এসবের একেবারে যে গল্পের বুনট বাঁধা হয়েছে, যা যেন কলকাতার এক সম্ভ্রান্ত ব্যবসায়ী কালীগতি দত্ত একজন ফুটবল পাগল মানুষ। তার নিজের ক্লাব সর্বমঙ্গলা স্পোর্টিং ক্লাবের তিনি প্রধান। নিঃসন্তান কালীগতি এবং তার ছোট ভাই বগুলাকে তিনি পুত্রস্নেহে মানুষ করেন। তার স্ত্রীও কিন্তু মাতৃস্নেহ ভালোবাসা দিয়ে বগুলাকে আগলে রাখেন। তার দল হাড়ভাঙা ক্লাবে সিল ফাইনাল খেলতে এসে জয়ী হয়। এখন সেই ফাইনাল খেলার আবহ ধরে রাখতে, ফুটবলের আমেজকে বজায় রাখতে ধন্নিমে থেকে একটি অসাধারণ গান মান্না দের পরিবেশনায়।

ছেড়ে পালিয়েছে ইংরেজ, মুখ দাঁত ভাঙা এক মৃত্যু সিংহ সেজে নেই তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: প্রথমে কালীগতিয়ে বিবাহ মেনে না নিলেও মনসা বগলার সম্পর্ক মধুর পরিণতি পায়। পরবর্তীতে সিল ফাইনাল জিতে সিল হার ভাঙায় রেখে কালীগতিও তাঁর স্ত্রী বগলা ও ভাতৃবধূ মনসাকে পরম স্নেহে মহাধুমধাম করে হাড় ভাঙা থেকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসতে মরিয়া হন এবং সেই চেষ্টায় তারা সফল হন। মনসা বগলার বিয়ের আমন্ত্রণপত্র দেন গোটা হাড় ভাঙা গ্রামবাসীদের। এখন এই ছবি থেকে আরও একটি কালজয়ী গান শোনাবো আপনাদের। ভাদ্রীর আবহে বসেও এ গান ফাল্গুনকে মনে করিয়ে দেবে আরও একবার।
1: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই, যদিও শরৎকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস। দারুণ এ সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

1967 সাল মুক্তি পেল কমেডি কিং ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত রোম্যান্টিক কমেডি নির্ভর বাংলা ছায়াছবি আশিতে আসিও না। আশি বছরের এক বৃদ্ধর ভূমিকায় ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় অসাধারণ। রাতে তিনি স্বপ্ন দেখেন হাওয়া বদলের উদ্দেশ্যে নাগদাড়ায় গিয়ে একটি পুকুরে পড়ে গিয়ে তিনি যুবক হয়ে যান। তারপর কমিক এক অনন্য মাত্রা পায়। ভানু, জহর, রবি ঘোষ, কমল মিত্র, অসিত বরণ, তরুণ কুমারদের প্রাণবন্ত অভিনয় ছবিটিকে অমরত্ব দেয়। ভানু ওরফে সদানন্দ আর সরস্বতী ওরফে রুমা গুহা ঠাকুরদার অভিনয় দর্শককে মুগ্ধ করে দেয়। আর শ্রোতারা মুগ্ধ হন প্রাইভেট কারের মধ্যে গাওয়া সেই চিরন্তন গানটি শুনে, যে গান বাঙালির একান্ত নিজস্ব গান হয়ে অমরত্ব পেয়েছে শ্রোতাদের দরবারে। মান্না দে এবং নির্মলা মিশ্রর দ্বৈত কণ্ঠে এখন শোনাব সেই অসাধারণ গানটি।

1973 সালে পরিচালক দীনেন গুপ্তর পরিচালনায় মুক্তি পেল সেই সময়কার সুপার ডুপার হিট রোম্যান্টিক কমেডি নির্ভর বাংলা ছায়াছবি বসন্ত বিলাপ। সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কাজল গুপ্ত, রবি ঘোষ, চিন্ময়, অনুপ কুমার, তরুণ কুমারদের অভিনয়ে ছবিটিতে শ্রেষ্ঠত্বের পর্যায়ে পৌঁছে দেয়। এই ছবি থেকে এখন একটি গান শোনাব আপনাদের আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: जाने ना अच्छे कत ट्रिक्स आमी मिस कलकत्ता 1976।
1: बसंत मिलाप नामे लेडीज हॉस्टेले মেয়েদের সঙ্গে পার্শ্ববর্তী হোস্টেলের ছেলেদের একে অপরের প্রতি বিদ্বেষ এবং আক্রমণকে কেন্দ্র করে ঘটনাপ্রবাহ এগিয়ে চলে বসন্ত বিলাপ ছবিতে। পক্ষ প্রতিপক্ষকে জব্দ করতে একে অপরে বিভিন্ন কৌশল অবলম্বন করে, এটাই গল্পের কৌতুক। বসন্ত বিলাপ ছায়াছবি থেকে পরবর্তী গান মান্না দে, রবি ঘোষ, চিন্ময় রায় এবং সমবেত শিল্পীর কণ্ঠে।

0: জন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। জল দে
1: জল দে,
0: ওরে জল দে
1: জল দে।
0: দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। আরে দমকল দমকল যতই চাচাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। ও গরু পশি রম্ভা উর্বশী, কর যা খুশি কিছুতে নেবে না। না না না না জোলে।

ছেলেদের গানের প্রত্যুত্তরে লেডিস হোস্টেলের মেয়েরাও কিন্তু কম নয়। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আমাদের পরবর্তী নিবেদন।

谢谢你。

0: শেষ পর্যন্ত কমেডি রোমান্টিকতা মিলেমিশে একাকার হয়ে যায়, ভালোবাসা পরিণতি পায় বসন্ত বিলাপ ছবিতে। আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, শুনছেন মনের মতো গান। পঞ্চাশের দশকে মুক্তি পেল পরিচালক নির্মলদের পরিচালনায় রোম্যান্টিকতার মিশ্রণে কমেডি নির্ভর বাংলা ছায়াছবি ৭৫৪। ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে প্রথমবার জুটি বাঁধেন মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন। তাদের মিষ্টি প্রেমের পাশাপাশি এই ছবির মুখ্য চরিত্র তুলসী চক্রবর্তী এবং মলিনা দেবীর অসাধারণ অভিনয় দর্শককে মন্ত্রমুগ্ধ করে তোলে। তাদের দাম্পত্য জীবনের ঝগড়ার পাশাপাশি ভালোবাসার পবিত্র বন্ধন, মান অভিমান যেন আদর্শ দাম্পত্য জীবনের দৃষ্টান্ত হয়ে থেকেছে। এই ছবি থেকে তুলসী চক্রবর্তীর কণ্ঠে এখন একটি সংলাপ শোনাব আপনাদের, যে সংলাপে ধরা পড়েছে তৎকালীন সময়ের এক পোড় খাওয়া দাম্পত্য জীবনের অভিমান, ভালোবাসা আর ভালো লাগার কথা।
1: সকালবেলায় ছেলে মেয়েদের উপর তেমনি আমারও
2: সরে বসো, সরে বসো বলছি, সকালবেলা বিরক্ত করো।

0: সমাজ দেখুন আজকাল বিরক্ত হও। কাজ আরে কাজ আর কাজ, আমরা যেন কাজকর্ম কিচ্ছু করি না।
1: আমরা যেন কাজকর্ম কিচ্ছু করি না, বলি কি কাজ করো, কি কাজটা করো শুনি। বোর্ডিং এ বসে ঠাকুর চাকাদের উপর হুকুম করো, আর খেলার খাতে বসে হিসাব লেখো। আমার মতো ছেলে মেয়েদের ঝকি যদি পাওয়া তো বসতে থাকবে। এনো খাবার, আর ওই চা রইলো খেও।
0: তুমি এখানে আর আমি বাড়ি মাই ঘুরে বেড়াচ্ছি।
1: কেন
0: কেন কি খাবে না?
1: বলি এই কি আমার খাবার সময়? দেখছো তো ভাড়ার বের করছি, আর দেখছে তা খাবার নিয়ে পেটে পেটে ঘোরা হচ্ছে, নিজে গেল না
0: বাবা। এতেও রাগ
1: হচ্ছে, সকালবেলা ঘিমে দিয়ে গেছে এখান থেকে ছেলে মেয়েরা সমস্ত ঘুরে বেড়াচ্ছে।
0: কেউ নেই, আমি দেখে গেছি, কেউ নেই।
2: অন্যান্য চরিত্রে ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়ের অভিনয় অসামান্য। রজনীবাবু চরিত্রে তুলসী চক্রবর্তী নজরকার অভিনয় করেন। রামপ্রীতি এবং রমলার চরিত্রে উত্তম সুচিত্রার অভিনয় অসাধারণ। শিববাবুর ভূমিকায় হরিধর মুখোপাধ্যায় এবং মেশবাড়ির চাকরির ভূমিকায় নবদ্বীপ হালদারির অভিনয় নজর কাড়া। কলকাতার অন্নপূর্ণা বোর্ডিং হাউস নামে মেশবাড়িতে অবিবাহিত যুবকদের পাশাপাশি বিপদে পড়ে আশ্রয়প্রাপ্তি এক পরিবারের সঙ্গে মনোমালিন্য শেষ পর্যন্ত পরিণয়ে রূপান্তরিত হয়। গুরুদাস বন্দ্যোপাধ্যায় তার মুন্সিয়ানার পরিচয় দেন অভিনয়ে। রামপ্রীতি রমলা শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই মেশবাড়িতে। অন্নপূর্ণা বোর্ডিং হাউসের মালিক তথা রজনীবাবু ওরফে তুলসী চক্রবর্তীর সঙ্গে মলিনা দেবীর দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝির অবসান হয়। সাড়ে চুয়াত্তর ছবি থেকে আরও একটি কৌতুক নির্ভর গান আমাদের পরবর্তী নিবেদন। শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, পান্নালাল ভট্টাচার্য, ধনঞ্জয় ভট্টাচার্য এবং সনৎ সিংহের সমবেত কণ্ঠে।

জরে মেয়েটায় অর্ধেকই সধবা আর অর্ধেক বিধবা হয়, আর একদিকে হাসে আর অন্যদিকে কান্না করে ভাই। তাহলে সেই মেয়েটার নাম কি ভাই আমায় খুলে বলো,

ওই আমি আর বেশি বলবো নাই, আমি আর বেশি বলবো না, আমরা জোটে জোটি পরিপাটি কথাটি ভাবো না, করে জোটে জোটি পরিপাটি মতিবাবু হয়, আমার বেতারে এসে আমায় জিজ্ঞাসা করছে ভাই,

ক্ষেত্রে রণাঙ্গনে একটা নারী হয়, তার অর্ধেক দিকে সদবা দেখেছে নিশ্চয়। ওরে এক চোখে কান্তি আমার অন্য চোখে হেসে নাকি যায়, ওরে এক চোখে জল পরে শুনেছে রে ভাই। তবে শোনো শোনো মতি বাবু শোনো, এবার শোনো, ওরে সেই নারীটার কি বানাম আমার কথা মানো। ও যে সেই নারীটা হলোই আমার নিয়মতি জানি, ওরে সত্য করে বলে গেলাম কথা বুঝে আমি। তবে এইবারে মতি বাবু জিজ্ঞাসা করিব, তুমি জানো যদি মতি বাবু ভালো করে বলিবে।

করেছে কুরুক্ষেত্র যুদ্ধে আমার। ওরে মায়ের গুরু ছেলে শিষ্য কোন জোনা হয়, আমি এইখানে তোমার কাছে দিব পরিচয়। ও গৌরাঙ্গ মহাপ্রভু যখন জন্ম হয়েছিল, ওরে জন্ম মাত্র মায়ের আমার স্তন পান করে না গো ভালো, সেই সময় অত

তাই না কি করিব বন্ধুর মহাশয়। এবার অদ্বৈত আচার্য ওই বাচ্চাকে বলিল, আগো ছেলে মায়ের কেন দুধ খাও না বলো? এই কথা শুনে আমার বাচ্চা ছেলে কয়, ওরে মায়ের আমার কিন্তু যোগই অপবিত্র হয়। ওরে মা যতদিন দীক্ষা মন্ত্র নাহি নেবে, ততদিন মায়ের স্থানে পান্না করা যাবে। এই কথা যখন আবার আমার ওই যে ছেলেতে বলিল, সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য মায়ের কাছে গেল। ওরে মায়ের কাছে গিয়ে আমার অদ্বৈত আচার্য কয়, মাগো তোমার এখন কিন্তু দীক্ষা হয় নাই, তোমায় দীক্ষা মন্ত্র নিতে হবে জানাই প্রকাশ করে। এই কথাটি জানিয়ে যাই আমি ধরে ধরে, তাহলে কে ভাই আমার গানে মন্ত্র বলে দেবে? দয়া করে বলো তুমি আমায় এবে। এই কথা শুনে আমার সেই যে আমার গোবিন্দ কয়, আমি তোমার কানে মন্ত্র বলছি দিও মায়ের ঠাঁই। ওরে মায় গুরুর কানে আমার মন্ত্র বলে দিল, সেই মন্ত্র শচী মায়ের কানে দিয়ে দিল। অতএব মায়ের গুরু ছেলে শিষ্য হয়, এইখানে তে সংক্ষেপে দিলাম পরিচয়। অতএব পাল্লাদার চিন্তা করো মনে,

আমার ছোট চুটি মতিবাবু করে আলোচনা, আর বীরভূম জেলায় বাড়ি আমার বলে বড় ঠিকানা, ওই যে মৌরেশ্বর থানায় আমার অনেকেই আছে জানা, ওদের গ্রামের নাম ব্রাহ্মণ বৌরায় মিথ্যা তো বলবো না, ওরে বীরভূম জেলার অন্তর্গত দিয়ে যাওয়ার ঠিকানা, আমার জোটের জুটি পরিপাটি অনেক বলিল, আরে বলো বলো বলো আমার ধৈর্য ভাইয়া বলো, তোরে ধৈর্য ভাইয়া বলো তুমি বলো আমার ঠাই, তোমার মুখে পরম সুখে শুনিবে সে রায়, এই পর্যন্ত সারি দেবেন চরম ধরি প্রমাণ মন্দির তোমার হাতে বলুন।

কেন এলে বলো তুমি প্রকাশ করি ভগবিনা তোমার কোথায় বাজি তুলে তুমি প্রকাশ করি ওরে কি আশায় আজ মনে।

0: জিজ্ঞাস করলাম তুমি তাহা বলো না,
1: তুমি বলিয়েছিলে আমার কাছে মেয়ে আছে জামাই তোকে,
0: ওই মেয়ে বড় হলে বিল জামাই করবো শোনো না। ও তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়েকে বিয়ে করতে গেলে তো বলি মেয়ে আমার নাই খো ঘরে, বিয়ে এসেছে মামার ঘরে, আমি আজ দেখাবো কেমন করে, অন্যদিনে এসো না।
1: আমি যখন এলাম তোমার বাড়ির মাঝখানে, একটা মেয়ে চলে গেল ভেবে দেখো কেন, ওরে একটা মেয়ের হোটেল নিয়ে অমনি চলে যায়, আমি জিজ্ঞাসা করেছিলাম ওর যে কথায়, আরে বলো বলো বিষ্ণু তোমার ঘর কোথায় হলো, বলছে আমার বাবা তুমি কথা শুনে চলো, তাহলে সেই মেয়েটি তোমার বটে চিন্তা করা চাই, ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমি করে নাও জামাই।
0: ওরে আর সেটা তুমি ভুল দেখেছো, ভুল দেখেছো ভালো, ওটা কেন কি কারণে আমার মেয়ে হইলো। আচ্ছা ঠিকই আছে, তুমি যদি এতই ওকে বিয়ে করতে চাও তাহলে আমি কিন্তু কথা দিচ্ছি আমার কথা না, তাহলে আমি তোমায় কথা দিব আজকে এখানে, সত্য কথা বলে জানে তোমার সন্নিধানে।
1: ওরে কি কথা দেবে ব্রাহ্মণ বলো আমার শুনব, আমি তোমার গুণা শুনে আমি মনে মনে মানব।
0: ওরে কি কথা দিব আমি জানাই তোমার ঠাই, ও বই আমার দেবানন্দ তোমারে জানাই। ওরে তুমি যদি বিয়ে করতে আমার মেয়েকে চাইবে, তাই এখন কিন্তু একটা কাজ তোমায় করতে হবে। ওরে সেই কাজটা কি?

0: মানে কাছে চাকরি নিয়ে এলাম, মেয়ের বিয়ে দিয়ে বাহু কথাটি মান নিলাম। এইবারে কোথায় আমি এখন বলে যাই, মেয়ে বিয়ে দিয়ে আমাকে জামাই করে না।
1: আচ্ছা শোনো শোনো, আমি জানাই হচ্ছে তোমার।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে শিল্প প্রাঙ্গণ। কাঁথা বয়ন শিল্প সম্পর্কে আমাদের জানাচ্ছেন তন্ময় ভট্টাচার্য।
1: জীবনভর কত সুখ দুঃখের দিনরাত্রের শীতার্ত অনুভূতিকে উষ্ণতা রোমে জড়িয়ে রেখেছে কাঁথা।
2: কাঁথা সেলাই খুব কঠিন কাজ, আর এখন মেশিন সেলাই উঠে গেছে, এখন সবাই মেশিনেই করে। তো আমি বললাম যে না, মেশিন সেলাই নয়।
1: ঠাকুমা দিদিমাদের আমলের সেই কাঁথা সেলাই ছিল মূলত ঘরের প্রয়োজন মেটাবার তাগিদেই। ধীরে ধীরে সেখানে জুড়ে গিয়েছে বাংলার মা মেয়েদের নিজস্ব শৈল্পিক রুচিবোধ আর সৃজনশীলতার নিপুণ ফোঁড়।
3: একজন শিল্পী যখন নিজের হাতে তৈরি করছে একটা কাজ, সেই কাজের বিনিময়ে নিজের উপার্জন করতে পারছে, তখন তার আত্মবিশ্বাসও বাড়ছে।
1: তাই কালে কালে এর উৎকর্ষতা এক শিল্প মাধ্যমে বিকশিত হয়েছে, সৃষ্টি হয়েছে কাঁথা শিল্প। অতুলনীয় সূচিকর্মের সেই কাঁথাগুলি কখনো ফুল লতা পাতার নকশায় মন কেড়েছে, তো কখনো তার বুকে ফুটে উঠেছে গ্রাম্য প্রকৃতি, কখনো বা সেখানে স্থান পেয়েছে উৎসবের নানান দিক কিংবা রোজকার জীবনের একটুকরো ছবি।
2: তাদের চোখ দিয়ে দেখা সমাজ, সংসার, সম্পর্ক সবটাই তারা কাঁথার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলত।
1: বীরভূমের ইলামবাজারের রেবেকা মণ্ডল গণিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে স্বপ্ন দেখতেন শিক্ষিকা হবার, কিন্তু ক্রোভিড আক্রান্ত দুঃসময়ে সেই স্বপ্নের সামনে এল অনিশ্চয়তার প্রাচীর। খানিক হতাশা যন্ত্রণার মধ্যেও ভাবছিলেন নতুন কিছু করার কথা। সাহস যোগাল স্বামীর ভরসার হাত। বীরভূমে থাকার কারণে সেলাই জানা মহিলাদের সাহচর্যে আসা খানিকটা বাড়তি পাওনাও হল। কেবল নিজের কর্মসংস্থান নয়, চারপাশের সেলাই আগ্রহী মহিলাদের খুঁজে নিয়ে একটু একটু করে শুরু করলেন রেবেকা কাঁথা সেলাইয়ের কর্মযজ্ঞ। নিতান্ত সমাজ মাধ্যমে সেই সব ছবি পোস্ট করে ধীরে ধীরে পেলেন আগ্রহী ক্রেতা। আজ প্রায় 100টি মেয়ে কাজ করছে। এবারে বলি নদিয়ার সারা খাতুনের কথা। সদ্য বিবাহিত সারা, পেশায় স্কুল শিক্ষিকা, কিন্তু সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কোভিড সময়ে চরম হতাশাগ্রস্ত।

0: অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর হঠাৎই সেলাই করতে শুরু করলেন, একেবারেই নিজে নিজেই। শ্বশুরবাড়ির চারপাশে থাকা অসংখ্য দরিদ্র ও পীড়িত মেয়েদের পথ দেখালেন এই কাঁথা সেলাইকে মাধ্যম করেই। শুধু নিজে নয়, আজ তার সঙ্গে প্রায় 80 জন সহশিল্পী, এরা সবাই মিলে কাঁথার কাজ করছেন। এ দুজনের যাত্রাপথ একেবারেই ভিন্ন, তবু তাদের চিন্তা ভাবনা কাজের জগতে জুড়ে আছে যে কাঁথা। আজ শিল্প প্রাঙ্গণে দুজনের সঙ্গে কথা বলে আমরা খুঁজব সেই কাঁথা শিল্পের বর্তমান ঠিকানা। প্রথমেই সারার কাছে জানতে চাইব, শুরুর শুরুটা কেমন ছিল?
1: আমার শুরুর জার্নিটা খুব নাটকীয়। যখন আমার ভাবনাটা মাথায় এলো, আমি তখন অনির্বাণ মাইতি দাকে বললাম এবং আমার আরো কিছু বন্ধু বান্ধবকে বললাম যে এটা করলে কেমন হয়। অনির্বাণ দা লাফিয়ে উঠলো যে দারুণ হবে, শুরু কর, আমরা সবাই পাশে আছি, সরকারি সাহায্যেরও আবেদন করা যাবে। তখন আমি আরো উৎসাহ পেয়ে গেলাম এবং বেশ কয়েকজন মহিলাকে বললাম যে কাঁথা সেলাই করতে পারে কিনা। কিন্তু প্রথম ধাক্কাটা খেলাম তখনই, সবাই মোটামুটি বলতে শুরু করলো যে না, কাঁথা সেলাই করতে পারে না, কাঁথা সেলাই খুব কঠিন কাজ, আর এখন মেশিন সেলাই উঠে গেছে, এখন সবাই মেশিনেই করে। তো আমি বললাম যে না, মেশিন সেলাই নয়, নকশি কাঁথা, নকশা, যেটা আমাদের আগের প্রজন্ম, আমাদের মায়েরা বা ঠাকুমারা দাদি দিদারা করেছেন, সেই কাঁথা যদি আমরা নতুন করে সেলাই করি তাহলে কেমন হয়, তারা কি করতে পারবে? তখন তারা প্রত্যেকেই জানালো যে না, কাঁথা তারা পারে না। কিন্তু আমি থেমে যাইনি, আমি একটুও হতাশ না হয়ে আমি নিজে সেলাই করতে উদ্যোগী হলাম। আমার মা অসাধারণ কাঁথা সেলাই করতেন, ছোটবেলায় আমি দেখেছি কাঁথা পাড়া। কাঁথা যখন পাড়তেন, পাড়ার সমস্ত মহিলারা এক জায়গায় হয়ে কাপড় জোগাড় করে মাটিতে চারপাশে খেজুর কাটা পুঁতে কাপড়গুলোকে খুব দক্ষতার সঙ্গে চারপাশ মোড়ে গল্প করতে করতে, আনন্দ করতে করতে, সাংসারিক খুনসুটির মধ্যে দিয়ে কাঁথা পাড়া চলত। এই যে দৃশ্যপটগুলো সবটাই আমার মাথায় ছিল, কিন্তু আমাদের সামাজিক ক্রম তো খুব দ্রুত পরিবর্তন হয়েছে গত কয়েক দশকে। নতুন করে যখন আমি শুরু করতে গেলাম, তখন দেখলাম আমার মানসপটে ভেসে থাকা সেই দৃশ্যপট আর তৈরি হচ্ছে না, কিছুতেই সেই ছবির পুনরাবৃত্তি আর হয়তো করতে আমি পারছি না বা পারবো না। তখন আমি নিজেই কাপড় জোগাড় করলাম, নতুন শাড়ি কিনে এনে বাড়িতে সেটাকে কেচে নরম করে আমি বাড়ি নিজেই কাঁথা বানাতে শুরু করলাম। কাঁথা বানাতে গিয়ে দেখলাম না, আমি কাঁথা পাড়তে পারছি না। কাঁথা পাড়ার একটা বিশিষ্ট নিয়ম থাকে, উপরেরটাকে বলে চাল, নিচের সবচেয়ে নিচে শেষের দিকটা বলে খাল, আর মাঝে দেয়া হয় চারটে বা পাঁচটা লেয়ার। এইভাবেই লেয়ারটা দিয়ে চারপাশ মুড়ে সেলাই করা হয়, আর এই কাজটা করতে হয় খুব দক্ষতার সঙ্গে, না হলে কাঁথার শেপটা চেঞ্জ হয়ে যায়, কাঁথার শেপটা আসে না। এটা আমি প্রথম যেটা করতে গেলাম দেখলাম গুটিয়ে গেল, ভিতরে কাপড়টা সরে গেল। দ্বিতীয়টা করতে গেলাম সেটাও বেঁকে গেল, শেপ এলো না। তৃতীয়টাও তাই হলো, কিন্তু আমি হাল ছাড়িনি, দিন রাত এক করে দিয়ে তখন আমি কাঁথাই পেরে চলছি, এবং ছোট কাঁথা দিয়ে শুরু করিনি, বড় কাঁথাই পেরে চলছি। কাঁথা পাড়া, আমরা কথাটা বলতাম কাঁথা পাড়া, কাঁথা পাড়া বলতে যে কাপড়টা নিয়ে শেপ দেয়া, কাঁথার যে আগে শেপ তৈরি করা, সেই শেপ তৈরি করাটাকে বলা হতো কাঁথা পাড়া। তো প্রথম কাঁথা পাড়া আমি নিজে নিজেই শিখলাম, একা একাই ঘরে বসে বসে। যখন আমি কাঁথা পাড়াটা শিখে গেলাম, তখন সবাই খুব অবাক হয়ে গেল, এই প্রজন্মের মেয়ে, শিক্ষিতা, শিক্ষিকা, কাঁথা পাড়তে পারলাম। তখন আমার চারপাশে থাকা মহিলারা, তারা আমার দিকে উৎসাহিত হয়ে উঠলো যে না, তারাও হয়তো পারবে বা করবে। এইভাবেই আমাদের শুরু হলো প্রথম দু তিনজনকে নিয়ে কাঁথা পাড়ার কাজ।
0: রেবেকা গ্রামে ঘুরে ঘুরে শিল্পীদের খুঁজে বের করে তারপর কাজ পৌঁছে দেন তাদের কাছে। তার কাছে জানতে চাইব কিভাবে কাজ করছেন তিনি এবং কোন তাগিদ থেকে মূলত শিল্পীরা কাঁথার মতন কষ্টসাধ্য কাজে জুড়ে যেতে রাজি হয়। শুধুই কি স্বনির্ভরতার প্রয়োজন নাকি শিল্পের তাগিদও জুড়ে আছে কিছুটা?
2: আমরা যখন শিল্পীদের হাতে কাজ তুলে দিই, তাদেরকে যুক্ত করি কাজের সঙ্গে, তখন শুধু তাদের হাতে কাজই দিই না, তাদের শিল্পের একটা বাজার তৈরি করার সুযোগও করে দিচ্ছি। আগে যে হাতের কাজ শুধুমাত্র পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল, আজ সমাজ মাধ্যমে সেই কাজ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে আমরা পৌঁছে

0: সে দেওয়ার চেষ্টা করছি। আমার কাছে সবচেয়ে বড় পাওয়া হলো, একজন শিল্পী যখন নিজের হাতে তৈরি করছে একটা কাজ, সেই কাজের বিনিময়ে নিজের উপার্জন করতে পারছে, তখন তার আত্মবিশ্বাসও বাড়ছে। সংসারের প্রয়োজনে সে তার নিজের ভূমিকা আরও শক্তভাবে পালন করতে পারছে, নিজের দক্ষতারও একটা মূল্য তৈরি করছে, তাদের আত্মবিশ্বাস বাড়ছে। তাই নকশিকাঁথা শুধু একটি পণ্য নয়, এটি ঐতিহ্য, কর্মসংস্থান, নারী স্বনির্ভরতা, এই তিনটিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। এই প্রসঙ্গে আমার এক শিল্পীর কথা বলি, চন্দনা। চন্দনা আমার সঙ্গে সেই প্রথম থেকে কাজ করছে। অপূর্ব তার হাতের কাজ, তার হাতে মনে হয় জাদু আছে, অপূর্ব সুন্দর কাজ করে। তাকে যদি আমি কোনো কাজ দিই, কোনো কাজ বলে না আমি এই কাজটা করব না, দিদি আমাকে কাজ দাও, এক সেকেন্ডের জন্য বসে থাকে না। আমার মনে হয় মানুষের কাছে তাগিদ তৈরি হলে মানুষ কাজ করতে বাধ্য, মানুষ কাজ করবেই করবে, এবং সেই কাজের প্রতি তার ভালো লাগা তৈরি হতে বাধ্য। চন্দনা তার জ্বলন্ত উদাহরণ। গত 2 বছর ধরে চন্দনার মা ক্যান্সার রোগে আক্রান্ত ভুগছেন, প্রচুর ভুগছেন। চন্দনার দুই দাদা দুজনেই রাজমিস্ত্রির কাজ করে, এবং সেই রাজমিস্ত্রির কাজ করে একটা ক্যান্সার পেশেন্টকে 2 বছর ধরে চিকিৎসা করানো অতটাও সহজ নয়, খুব জটিল পথ। চন্দনা প্রচুর কান্নাকাটি করেছে প্রথম দিকে, কিন্তু তারপর সে শক্ত করে কাজটাকে ধরে নিয়েছে। আজ 2 বছর থেকে সে কি পরিমাণে কাজ করেছে শুধু আমি জানি আর চন্দনা জানে। প্রচুর কাজ করেছে, রাত্রি জেগে মায়ের যন্ত্রণা দেখেছে নিজের চোখে, পাশে বসে কাজ করেছে, ও তার সাক্ষী থেকেছে তার মা, আমাকে বলেছেও কাঁদতে কাঁদতে। তো আমি মনে করছি এই তাগিদ মানুষের মধ্যে তৈরি হচ্ছে, শুধু চন্দনা নয়, চন্দনার মতো অনেক শিল্পীর মধ্যে এই তাগিদ তৈরি হয়েছে। আজকের ডেটে মানুষ বা শিল্পীরা বিশেষ করে বুঝতে পারছে যে আমরা ঘরে বসে এই নকশিকাঁথার কাজ করতে পারছি, প্রথমত বাইরে যেতে হচ্ছে না, এবং আমার হাতের কাজ বিদেশে ছড়িয়ে পড়ছে। ওদের যে এই ভালো লাগার একটা জায়গা, তারা যে কত খুশি হয় যখন একজন ক্রেতা, একটা বিদেশের ক্রেতা বিশেষ করে, তাদের নকশিকাঁথার প্রশংসা করে এবং সেটা তাদেরকে শোনায়, তাদেরকে লেখাটা আমি পড়ে শোনাই, প্রচুর খুশি হয়। এবং তারা একটা তাগিদের জায়গা থেকে এবং নিজেদের এই শিল্প সত্তাকে দেশ বিদেশে ছড়িয়ে দিতে তারাও অনেকটা আগ্রহী হচ্ছে। তাই স্বনির্ভরতা রয়েছেই, তার সঙ্গে তাদের যে আত্মবিশ্বাস জেগে উঠছে, সেজন্যই বোধহয় নকশিকাঁথা সামনের দিনে অনেকটা পথ এগোতে পারবে। আমাদের হাত ধরে যে শিল্পীরা কাজ করছে এবং আমি শিল্পীদের সঙ্গে তালে তাল মিলিয়ে যেভাবে পারছি ওদের সঙ্গ দিচ্ছি এবং ওরা আমার সঙ্গ দিচ্ছে, আমরা পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল। আর যে মানুষরা এই কাজ চাইছেন কিন্তু পাচ্ছেন না, তাদের কর্মব্যস্ততার জন্য তারা বিদেশে আছেন, তারা গ্রামের থেকে অনেক দূরে শহরে গিয়ে কাজ করছেন, কিন্তু এই নকশিকাঁথার সঙ্গে তাদের একটা শৈশব জড়িয়ে আছে, একটা আবেগ জড়িয়ে আছে, সেই আবেগটা তারা কোথাও না কোথাও নিশ্চয়ই তাদের মনের মধ্যে গেঁথে রেখেছেন। তাই আমাদের পোস্ট দেখে তাদের যখন মনে পড়ে যায় সেই সমস্ত দিনের কথা, তারা মনে করেন যে না, আমাদের সময় পেরিয়ে গেছে, আমাদের আগামী প্রজন্মকে নকশিকাঁথার ছোঁয়া পাওয়াতে গেলে একটা করে নকশিকাঁথা অবশ্যই আমাদের বাড়িতে রাখতে হয়, সঞ্চয় করে, সংরক্ষণ করে। তাই স্বনির্ভরতা রয়েছে এর মধ্যে এবং কাজ শিল্পীরা পাবে, এই আশাই রাখছি।
1: সারার কাছে জানতে চাইব, শিল্পীদের কাজ ক্রেতাদের কাছে কিভাবে পৌঁছে দেন, আর শিল্পীদের হাতের কাজ তাদের কাছে পৌঁছলে অর্থ তো তারা পান, কিন্তু প্রকৃত শিল্পীটির নাম জানতে পারেন কি?
2: আমি কাজ করি, প্রথমে অর্ডার নিই, ফেসবুক, ইনস্টা এবং সোশ্যাল মিডিয়াতে আমি আমার কাজের বিজ্ঞাপন দিই, আমার কোনো কাজ পোস্ট করি, তখন সেই কাজগুলো দেখে যাদের ভালো লাগে তারা আমাকে অর্ডার করলে আমি সময় নিয়ে বানিয়ে থাকি। আর আমার সহশিল্পী যারা আছেন প্রত্যেকটি কাঁথায় তারা আমাকে অ্যাসিস্ট করেন। উদাহরণস্বরূপ বলতে পারি, আমার প্রত্যেকটা কাঁথা আমি একটা করে নাম দিই, যে নামগুলো আমার সহশিল্পীদের নামের সঙ্গে সাযুজ্য রেখে আমি রাখি। যেমন নীল আঞ্জুনা, আমার একটি নীল রঙের কাঁথাতে কবুতর খুপি চরকি নকশি দিয়ে আমি বানিয়েছি, যেটা খুবই ডিমান্ডিং এবং বহুল বিক্রিত একটি কাঁথা। তো কাঁথাটির নাম নীল আঞ্জুনা, কারণ প্রথম আমাকে ওই কাঁথাতে আমাকে অ্যাসিস্ট করেছিলেন আমার সহশিল্পী আঞ্জুনা, ওর নামে এই নীল আঞ্জুনা কাঁথাটার নাম। যেমন সূর্যতাপা আছে, মেঘনা আছে, মুস্কান আছে, বিহঙ্গ মোর, সাইল

0: স্প্রিং, এই এই ভাবে আমি নামকরণ করে থাকি। আর এই নামকরণের মধ্যে আমার সহশিল্পীদের নামটাও আমি ঢুকিয়ে দিই।
1: এবারে রেবেকার কাছে জানতে চাইব কত ধরনের কাঁথা তৈরি হয়।
2: হালকা ডিজাইনের যে কাঁথাগুলো, সেই কাঁথাগুলোতে গুড়ি সেলাইটা ম্যাক্সিমাম কাঁথা জুড়ে থাকে, ডিজাইনটা অল্প থাকে। আর ডিজাইনগুলোতে ওই খুব জমাট কাজ হয় না, একটু হালকার উপরে হয়। আর যেগুলো ভারী ডিজাইন সেগুলোতে আমার খুব জমাট কাজ থাকে, জিরে রানের কাজ থাকে, চেলির কাজ থাকে, আর পুরো কাঁথা জুড়ে কাজ থাকে।
1: কোন কোন ধরনের ডিজাইনগুলো মূলত উঠে আসছে কাঁথায়? পুরোটাই ক্রেতার চাহিদা নাকি শিল্পীদের স্বকীয়তা, কোনটি প্রাধান্য পাচ্ছে বেশি?
0: কাঁথার ডিজাইন দৈনন্দিন জীবন থেকে উঠে আসে। দৈনন্দিন জীবনের বোঝাপড়া, চিন্তা ভাবনা, চাওয়া পাওয়া, না পাওয়া, বঞ্চনা, সবটাই কাঁথার মধ্যেই ফুটে ওঠে। নকশি কাঁথা যেটা আমরা বানাই, আসলে নকশি কাঁথার মধ্যে দিয়ে প্রত্যেকটা মেয়ে তার নিজের গল্পটাই তুলে ধরে। একটা সময় তো মেয়েদের লেখাপড়ার সুযোগ ছিল না, তখন তারা সেই তাদের সেলাইয়ের মধ্যে দিয়ে তাদের কথা বলতো, তাদের চোখ দিয়ে দেখা সমাজ, সংসার, সম্পর্ক সবটাই তারা কাঁথার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলত। তাদের মোটিভ, তাদের সেলাই, তাদের রঙের ব্যবহার ইত্যাদি। আমরা সেই ট্র্যাডিশনটা কিছুটা রিভাইভ করার চেষ্টা করছি এ প্রজন্মের মেয়ে হয়ে। আমরা সবাই মোটামুটি শিক্ষিতা এবং গ্লোবালাইজেশনের সময় বাস করছি। সেই সময়ে দাঁড়িয়ে আমাদের চোখে সমাজ ব্যবস্থা, আমাদের চোখে সংসার, আমাদের দৃষ্টিভঙ্গি, স্বাধীনতা সবটাই আমরা চেষ্টা করি কাঁথার গল্পের মধ্যে ফুটিয়ে তুলতে। সেলাইয়ের ধরন এক একটা অঞ্চলে এক এক নামে পরিচিত। ঠিক যেমন অঞ্চল ভেদে ভাষার ডায়ালেক্ট বদলে যায়, ঠিক তেমনই সেলাইয়ের প্যাটার্ন, ফোরের সাইজ, রঙের ব্যবহার আর নামও বদলে যায়। আমরা মূলত কাঁথায় ব্যবহার করি হাসিয়া, হাসিয়া থেকে তৈরি হওয়া বিভিন্ন নকশা, যেমন চোখ পার, শামুক খোল, আশ্লীলতা ইত্যাদি। আবার কাঁথা স্টিচ দিয়ে যে নকশাগুলো বানাই, কাঁথা স্টিচ মানে রান সেলাই, যেটা লম্বা করে ফোঁড় তুলে তুলে সুচ দিয়ে করা হয়, সেটার ফোঁড় তোলার জ্যামিতিক প্যাটার্ন বদলে দিয়ে এক একটা নকশা আসে। কোনোটা বা হয়ে যায় খেজুর পাতার মতো, মাছের কাটার মতো, সেই অনুযায়ী তাদের নাম হয়। খেজুর পাতা, মাছের কাঠা, দাবার ছক ইত্যাদি।
1: এক একটি কাঁথা তৈরি হতে সময় লাগে 3-6 মাস, কখনো বা আরো বেশি। কিন্তু সব সময় কি বড় কাঁথাগুলোই ক্রেতারা চাইছেন নাকি ছোট ছোট করে অন্যরকম কিছুও ভাবছেন আপনারা?
0: কাঁথা ছাড়াও আমরা আরো বেশ কিছু জিনিস বানাচ্ছি, যেমন ওয়াল হ্যাঙ্গিং, থালাপোষ, পাপোষ, বাচ্চাদের জন্য লালপোষ, বাচ্চাদের কাঁথা। এই ছোট ছোট জিনিসগুলো বানানোর উদ্দেশ্য আমাদের একটা, যে আমাদের অনেক বয়সজ্যেষ্ঠ শিল্পী আছেন যাদের বয়স হয়তো 75 বছর, হয়তো দেখতে পান না খুব ভালো করে, কিন্তু এই মুহূর্তেও তাদের সেলাইয়ের একটা ভীষণ পেশনা, তারা সেলাই করতে চাইছেন বা নিজের কিছু ইনকাম করতে চাইছেন। এবং বেশ কিছু বাচ্চা মেয়ে আছে যারা হয়তো বাবা নেই, মা নেই বা খুবই অসহায়, তাদের কাজ দেওয়ার জন্য বা নতুন শিল্পী যারা কাজ করতে চাইছে তাদেরকে শেখানোর জন্য, বিশেষ করে বয়স্ক মানুষদের যারা জীবনের প্রান্ত সীমায় পৌঁছে গেছে, সেই সমস্ত মানুষদের কাজ করানোর জন্য আমি একটা নতুন জিনিস তৈরি করেছি। সেটা হচ্ছে যে এই ছোট ছোট জিনিস বানানো, ওয়াল হ্যাঙ্গিং, থালাপোষ। এতে করে কি হচ্ছে, বয়স্ক মানুষরা এবং বাচ্চা বাচ্চা মেয়েরা কাজ পাচ্ছে, তাদের কাজ দেওয়ার জন্যই আমাদের এই ছোট ছোট জিনিসগুলো বানানো। এতে করে কি হচ্ছে, তারা নিজেরা কাজটা পাচ্ছে, সাথে করে আমাদের সমস্ত ধরনের ক্রেতা বন্ধুদের কাছে আমরা পৌঁছাতে পারছি, অ্যাফোর্ডেবিলিটি চলে আসছে। সবাই তো 9,000 টাকা, 10,000 টাকার কাঁথা অ্যাফোর্ড করতে পারবে না, কিন্তু কেউ হয়তো 1,500 টাকার একটা ওয়াল হ্যাঙ্গিং অ্যাফোর্ড করতে পারবে, বা একটা 1,000 টাকার থালাপোষ, একটা টেবিল ম্যাট অ্যাফোর্ড করতে পারবে। এতে করে আমাদের যে একটা সর্বজনীন ব্যাপার, সেই সর্বজনীন ব্যাপারটা আমরা কিছুটা আনতে পারছি।
1: কাঁথার দামের প্রসঙ্গ যখন এলোই, তখন এবারে দুজনের কাছেই জানতে চাইব, এই যে কাঁথাগুলি আপনারা

0: তৈরি করছেন সেই এক একটি নকশিকাঁথার দাম কেমন হয়?
1: আমাদের নকশিকাঁথার দাম শুরু হয় 3,000 থেকে, একটা বড় কাঁথা 3,000-এর হয়, 4,000-এর হয়, 6,000, 7,000, আমি ম্যাক্সিমাম ওই 8,000 পর্যন্তই নকশিকাঁথা বিক্রি করেছি। ডিজাইন অনুপাতে দাম হয়, আর 3,000-এ যেগুলো সেগুলোতে হালকা ডিজাইন করা থাকে, জাস্ট একটু ফুল পাতা লতা, তার সঙ্গে গুড়ি সেলাই বা সুজনি সেলাই। আর বেশি রেঞ্জে যে কাঁথাগুলো সেগুলোতে আমাদের একটু হয়তো কোনো গ্রাম বাংলার চিত্র থাকলো, একদম ভরা কাজ যেখানে পুরো কাঁথা জুড়ে কাজ থাকে, সে সঙ্গে গুড়ি সেলাই তো থাকেই। এই দাম অনুযায়ী আমরা বা ডিজাইন অনুযায়ী আমরা নকশিকাঁথা বিক্রি করি।
2: কাঁথার দাম শুরু হয় 7,500 থেকে, তারপর ডিজাইন যত সাটেল হয়, কাজের সূক্ষ্মতা যত বাড়ে, কাজের ব্যক্তি যত বাড়ে, সেই অনুযায়ী দাম হয়। কিন্তু আমাদের ওয়াল হ্যাঙ্গিং যেগুলো আছে সেগুলোর দাম শুরু হয় 1,500 টাকা থেকে, থালা পোষ আছে 1,100 টাকা থেকে, বাচ্চাদের লাল পোষ আছে যেটাকে আমরা বিব বলি সেটা আছে 180 টাকা থেকে।
0: স্বনির্ভরতার মাধ্যম হিসেবে কাঁথা কতটা নির্ভরযোগ্য?
3: স্বনির্ভরতার মাধ্যম বা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জায়গা থেকে কাঁথার নির্ভরযোগ্যতা খুব বেশি বলবো না, এর অবশ্যই প্রচুর সীমাবদ্ধতা আছে। কারণ কাঁথা সেলাই করে যেহেতু হ্যান্ড ওয়ার্ক এবং চোখের উপর ঘাড়ের উপর খুব প্রেশার পড়ে, মাস প্রোডাকশন কখনোই হবে না। আমাদের মূল লক্ষ্য যে দেশীয় শিল্প, এই যে আমাদের বাংলার যে চিরন্তন একটা ঐতিহ্য কাঁথা শিল্প, সেই শিল্পটা যেন কখনোই এক্সটিংক্ট না করে যায়, আধুনিকতার অত্যাধুনিক ছোঁয়ায় সেটা যেন কখনোই তার নিজস্ব সৌকর্যটা হারিয়ে না ফেলে।
0: কাঁথা তৈরি যেমনই শ্রম সাপেক্ষ তেমনই সময় সাপেক্ষ। এত দীর্ঘ সময় ধরে এক একটি কাঁথার কাজ করতে গিয়ে কি কি ধরনের অন্তরায় পেরুতে হয় আপনাদের?
1: নকশিকাঁথার কাজ করতে গিয়ে আমাদের দু রকমের অন্তরায় আসে, এক শিল্পীদের তরফ থেকে আর এক ক্রেতাদের তরফ থেকে। আমি যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়াতে আমি আমার নকশিকাঁথা পোস্ট করি, ছবি, সেখান থেকে ক্রেতারা পছন্দ করেন, আগ্রহী মানুষেরা পছন্দ করেন, ডিজাইন আমাকে অর্ডার প্লেস করেন এবং সেজন্য একটা অ্যাডভান্স পেমেন্টও করেন। তো একদম নকশিকাঁথার কাজ শুরু থেকে যে কয়েক মাস সময় লাগে শেষ পর্যন্ত, সেই সময়ের মাঝে আমাকে কিন্তু ক্রেতাকে বেশ কিছু ছবি ভিডিও দিতে হয়, কারণ তারা অনেক ভরসা নিয়ে আমাকে কাজটা অর্ডার করেন। সেই যে ছবি বা ভিডিও পাওয়ার সময় শিল্পীদের তরফ থেকে একটা সমস্যা হয়, শিল্পীদের কাছে সব সময় অ্যান্ড্রয়েড ফোন থাকে না যে তারা আমাকে ছবি বা ভিডিও পাঠাতে পারবে। এই একটা সমস্যার কারণ, কারণ অনেক সময় তাদের স্বামীর কাছে থাকে একটা অ্যান্ড্রয়েড ফোন এবং তাদের ম্যাক্সিমাম যে শিল্পীদেরকে নিয়ে আমি কাজ করছি তাদের ম্যাক্সিমাম বিবাহিত, এবং সেই বিবাহিত শিল্পীদের স্বামীরা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, তাদের কাছে তো ফোনটা থেকে যায়, আর শিল্পীদের কাছে ফোন থাকে না সেভাবে, সেই ছবি বা ভিডিও পেতে বেশ সমস্যা হয়। আর আরেকটা সমস্যা হয় ডিজাইন নিয়ে, অনেক সময় ফিগার মোটিভ অনেক পরিবার অ্যালাউ করে না, শিল্পীর ইচ্ছা থাকলেও শিল্পীর পরিবার থেকে করতে দেওয়া হবে না। আর বিশেষ করে রামায়ণ থিমের ওপর বেশ কিছু নকশিকাঁথা আমি করি, মহাভারত থিম হোক বা ঠাকুর দেবতার মুখ নিয়ে, সেগুলো সেলাই করাতে গিয়ে আমার বেশ সমস্যা হয়, তারা কোনোভাবেই সেই সেলাই করবে না। তো এই যে একটা সমস্যা দাঁড়ায়, এই সমস্যাটা একটা সমস্যা, ক্রেতার তরফ থেকে একটা সমস্যা হয়। নকশিকাঁথা যেহেতু হাতে সেলাই করা, আমি যা সময় বলি অনেক সময় 3 মাস বলে 4 মাসও সময় লাগে, তার পিছনে কারণ আছে, শিল্পীদের বিভিন্ন শারীরিক সমস্যা হয়ে দাঁড়ায়, অনেক সময় তারা বাচ্চার মা হয়, বাচ্চার হয়তো শরীর অসুস্থ হয়, হসপিটালে অ্যাডমিট হতে হয়, বিভিন্ন কারণ। তো এই কারণগুলোই অনেক সময় আমার অন্তরায় হয়ে দাঁড়ায় যে একটা নকশিকাঁথা তৈরি হতে যে সময় আমি ক্রেতাকে বলি তার থেকেও বেশি সময় লেগে যায়। কিন্তু এগুলো অতিক্রম করতে পেরেছি, আস্তে আস্তে পারছি, আগামী দিনে আরও পারবো। আমি তাদেরকে যেমন বলে রেখেছি, তোমাদের কাছে ফোন না থাকলে পাশের বাড়ি থেকে নিয়েও ছবি দিও, আর কাছের দিকে গ্রাম হলে আমি গিয়ে ছবি নিয়ে আসি। এটা একটা সমস্যার কারণ হয়, অনেক সময় সেটা সমাধান হয়ে যায়। আর ক্রেতাদের তরফ থেকে যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা তারা যখন হাতে নকশিকাঁথাটা পান তখন সেই দিকটা তারা ভুলে যান এবং তারা বারবার বলেন যে এই যে কাজ পেয়েছি, এই কাজের জন্য আরও 1 মাস সময় বেশি লাগলেও আমি কিছু মনে করতাম না, সেই সময়টাই হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু এখন

0: বুঝতে পারছি আমি কি জিনিস পেয়েছি। আর শিল্পীদের তরফ থেকে যে ফিগার মোটিভ করা নিয়ে এটা প্রথম দিকে খুব সমস্যা হতো, ওরা একেবারেই সেলাই করতে চাইতো না। আমি অনেক বুঝিয়েছি যে দেখো একটা নকশা, সেটা গাছ ফুল লতা পাতা হোক বা সেটা প্রাণী হোক কোনো, সেটাতে শিল্পকর্ম, সেটা তো তোমারই সুতোর কাজ, তোমার হাতের জাদু, তোমার দক্ষতা, সেটা তুমি ফুটিয়ে তোলো, দেখবে কোনো অসুবিধা হবে না। এই যে সমস্যাগুলো সেগুলো অনেকটাই আমি অতিক্রম করতে পেরেছি, আশা করছি আগামী দিনে পারবো আরো।
1: অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা, কথা হলো বর্তমান কাঁথা শিল্পীদের নিয়ে। আমরা কথা বললাম তার অন্তরায়, তার ভবিষ্যৎ, এমনকি যেসব মেয়েরা জুড়ে আছেন এই কাঁথার কাজের সঙ্গে, তাদের স্বাবলম্বন নিয়ে। আপনাদের কাছে শেষ প্রশ্ন, কি বার্তা রাখবেন আজকের শিল্প প্রাঙ্গণের শ্রোতাদের কাছে?
2: সবাইকে বলবো কাঁথা ভালোবাসতে এবং কাঁথার কোমল মোলায়েম নরম স্পর্শে সম্পর্কের উষ্ণতাও বাড়িয়ে নিতে, কাঁথা যেন সবাইকে কাছাকাছি নিয়ে আসে, একজনের কথা আর একজনের কাছে যেন পৌঁছায়। আগামী প্রজন্মকে বলবো কাঁথা ব্যবহার করতে, আমাদের শিল্পটাকে আমরা যা বলতে চাইছি সেটাকে অনুধাবন করতে। আজকের ফাস্ট ফ্যাশনের যুগে কাঁথা দিয়ে যদি আমরা আমাদের ফ্যাশন স্টেটমেন্টটা বদলাই, তাহলে কি হবে, একটা কর্মসংস্থানের দরজা খুলে যাবে, কাঁথাটা বিভিন্ন ভাবে ইউটিলাইজ হবে এবং নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় হবে। যদি আমরা কাঁথার বিভিন্ন কোট বানাই, কাঁথার দোপাট্টা বানাই, স্কার্ফ বানাই, তাতে করে আমাদের কাজের পরিধি বাড়বে।
0: আমি দেশ বিদেশের মানুষকে একটাই বার্তা দিতে চাই, নকশি কাঁথাকে শুধু একটি সুন্দর হাতের কাজ বা সাজসজ্জার জিনিস হিসেবে দেখবেন না, এর পিছনে থাকা মানুষের গল্পটাকে দেখুন, বোঝার চেষ্টা করুন, উপলব্ধি করুন। প্রতিটি নকশি কাঁথার প্রতিটি সেলাইয়ের সঙ্গে একজন শিল্পীর সময়, তার রাত জাগা, তার পরিশ্রম, তার দক্ষতা, ভালোবাসা জড়িয়ে থাকে। এই শিল্পকে আমরা যত বেশি গ্রহণ করব, তত বেশি গ্রামের মহিলাদের হাতে কাজ দিতে পারব। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, যে সমস্ত মানুষেরা নকশি কাঁথা পেতে চান, তারাও কিন্তু এই নকশি কাঁথা পাচ্ছেন এই শিল্পীদের হাত ধরেই। সাথে থাকুন, পাশে থাকুন এই শিল্পীদের, এই শিল্পের। আমি চাই দেশ বিদেশের মানুষ নকশি কাঁথা কিনুন, ব্যবহার করুন। আমরা তো বিয়ে বাড়িতে, যে কোনো বিশেষ অনুষ্ঠানে আমাদের প্রিয়জনকে অনেক উপহার দিই, দামি হোক কম দামি হোক, সেই জায়গায় যদি আমরা একটা করে নকশি কাঁথা দিই, তাহলে কিন্তু এই নকশি কাঁথা শিল্পটাও বেঁচে থাকবে, অনেক গ্রামের অনেকগুলো মানুষ স্বনির্ভর হবে এবং আপনাদের কাছে পৌঁছে যাবে একটা অনন্য উপহার। কারণ একটা নকশি কাঁথা কেনা মানে শুধু একটা পণ্য কেনা নয়, একজন শিল্পীর হাতকে সম্মান করা, তার পরিশ্রমের মূল্য দেওয়া, বাংলার এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, এবং সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য আপনিও কোনো না কোনো জায়গায় পার্টিসিপেট করতে পারছেন। আমরা যদি সবাই মিলে এই দেশজ শিল্পকে ভালোবাসি, তার যথাযথ মূল্য দিই, তাহলে নকশি কাঁথা শুধু বাংলার ঘরে নয়, সারা দেশের ঘরে ঘরে নয়, সারা বিশ্বের মানুষের ঘরে বাংলার মাটির গল্প পৌঁছে দিতে পারবো, এই আশা রাখছি।
1: অনেক অনেক ধন্যবাদ সারা খাতুন ও রেবেকা মণ্ডল দুজনকেই, এত সুন্দর করে আপনাদের কাঁথাকে কেন্দ্র করে পথ চলার গল্প শোনালেন আজ। কাঁথাফুড়ি মিশে আছে বাংলার যে ঐতিহ্য, আপনাদের মতন বহু মানুষের পথ চলায় সে ফিরে পাক তার মজবুত ভবিষ্যতের খুঁটি। আশা করি শ্রোতা বন্ধুদের কাছেও পৌঁছে গেল আপনাদের বার্তা। আজ এখানেই শেষ করি।
3: কাঁথা বয়ন শিল্প সম্পর্কে শুনলেন শিল্প প্রাঙ্গণে। সাক্ষাৎকার গ্রহণ ও ভাষ্য তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনা মীনাক্ষী বসু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী। এখন সমবেত শিল্পীবৃন্দের কণ্ঠে রম্যগীতির পরে শুনবেন আরও একটি রম্যগীতি মন্দিরা ঘোষের পরিবেশনায়।

0: রম্যগীতি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মৌলি সরকার।

প্রকৃতি আর মানুষকে ভালোবাসতেন, তাই ছোট থেকেই জগৎটাকে দেখতেন দুচোখ ভরে, উপভোগ করতেন পথের দৃশ্য, নজর এড়াত না মানুষের দুঃখ। সাহিত্যেও সেই ছাপ রেখেছেন তিনি। খুলিলে মনের দ্বার না লাগে কপাট, পয়লা উপন্যাস যদি অমরত্ব লাভ করে তবে পাঠক মহলে জনপ্রিয়তা অর্জনের কাজটি বেশ খানিকটা সহজ হয়ে যায় সৃষ্টিকর্তার পক্ষে, সেটা সাহিত্য হোক কিংবা চলচ্চিত্র। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাস এভাবেই বাজিমাত করেছিল পথের পাঁচালী এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর দুই প্রজন্ম ধরে বাঙালি পাঠক কেবলই পড়েছে তাকে আর তার সৃষ্টিকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন যাকে বলে ভবঘুরে। একেবারে গোড়ায় ছেলের লেখাপড়া শুরু হয়েছিল তাঁরই হাতে, তবে বছরের বেশিরভাগ সময়টাই বাইরে বাইরে কাটত তাঁর, কাজ এবং ভ্রমণ এই দুই উদ্দেশ্যেই। সেই স্বভাব পেয়েছিলেন বিভূতিভূষণও, চিরকালই হেঁটে স্কুলে যেতেন, অবশ্য সেটা দারিদ্র্যের কারণেও। তবে এই সময় পল্লী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন দুচোখ ভরে, পথের সৌন্দর্যই তার মনে প্রকৃতির প্রতি প্রেম জাগিয়ে তোলে, পরে এই ছাপ ফুটে ওঠে তার লেখায়। আজ 12ই সেপ্টেম্বর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, আর আজ অল্প অল্প গল্প কথার আড্ডায় আমি অর্থাৎ তোমার যুববাণীর বন্ধু মৌলি কথা বলবো বাংলা সাহিত্যের অপরাজিতকে নিয়ে, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। জানবো তার নানা জানা অজানা গল্প, কিন্তু তার আগে একটা গান রইল তোমাদের জন্য, অরিজিৎ সিং এর কণ্ঠে অপুর পায়ের ছাপ। ফিরছি গানের পরেই, শুনতে থেকো।

ফিরলাম গানের পর, তোমাদের সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু মৌলি। আর আজ অল্প অল্প গল্প কথার আড্ডায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা কথা বলছি তাঁকে নিয়ে। আমাদের প্রায় প্রত্যেকেরই বাংলা সাহিত্যের প্রতি প্রেম বা ভালোবাসার শুরুটা মনে হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। কিন্তু তার ছোটবেলায় এই পড়াশোনা করার ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ ছিল না। এই পড়া নিয়ে একটা মজার গল্প রয়েছে। বিভূতিভূষণের লেখাপড়ার গোড়ার দিনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার বর্ণ পরিচয়ের ক্ষেত্রে। মাসের প্রথমেই 7.5 আনা পয়সা দিয়ে এক মাসের বর্ণ পরিচয় কিনে রাখতেন মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছেই লেখাপড়া শুরু হয়েছিল বড় ছেলের। রোজ সকালে 1 পয়সা দামের একটা বর্ণ পরিচয় দিয়ে পড়া শুরু হতো। সন্ধ্যের পরে সেই বইয়ের আর কিছুই অবশিষ্ট থাকত না। বাবার জিম্মা থেকে হরিরায়ের পাঠশালা, তারপরে হুগলি জেলার সাগুঞ্জকেওটা, অবশেষে মহানন্দের কলকাতা বাসের কালে বউবাজারের আর পুলি লেনের পাঠশালা। এত দীর্ঘ পথ পেরিয়ে সম্পন্ন হয় বিভূতিভূষণের প্রাথমিক শিক্ষা। এর সঙ্গে 5 বছর বয়স থেকেই বাবার কাছে সংস্কৃত এবং মুগ্ধবোধ ব্যাকরণ পাঠ। বিভূতিভূষণের স্কুলের নাম বনুগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়। তার সেখানে ভর্তি হওয়াটাও কিন্তু একটা গল্প। মহানন্দ বাড়িতে থাকতেন না, প্রবল অভাবের সংসারে ছেলেকে উচ্চ শিক্ষিত করার আশা পোষণ করতেন তিনি। এদিকে বিভূতিভূষণ দেখতেন প্রতিবেশীর ছেলেরা বনুগ্রামে গিয়ে স্কুলে ভর্তি হয়। তারও খুব ইচ্ছে হল। বনুগ্রাম অর্থাৎ এখন যে জায়গা বনগা হিসেবে পরিচিত। আমি খুব গল্প শুনেছি যে দারিদ্রতার কারণে স্কুলের বাইরে গেটে দাঁড়িয়ে দিনের পর দিন কাটিয়ে দিতেন তিনি।

পর একদিন দ্বিধা কাটিয়ে কোনো এক ইংরেজি বছরের মাঝামাঝি ভর্তি হয়ে গেলেন সেখানে। লক্ষ্মীর ঝাঁপি থেকে সিঁদুর মাখানো টাকা দিলেন মা মৃণালিনী দেবী। কড়া নজর ছিল প্রধান শিক্ষক চারুচন্দ্র মুখোপাধ্যায়ের। প্রথম দুদিন তো ভয়ে স্কুল কম্পাউন্ড অবধি গিয়েই বাড়ি ফিরে এসেছিলেন বিভূতিভূষণ। তৃতীয় দিন তাকে ডেকে পাঠান প্রধান শিক্ষক। সিঁদুর মাখানো টাকা দেখে আসল ঘটনা জানতে চান এবং জানার পরে ছাত্রের বেতন মাফ করে দেন। পড়াশোনা চলতে থাকে। তিনি তখন ক্লাস এইটে, তখন প্রয়াত হন তার বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায়। সংসারের সব দায়িত্ব কাঁধে নিয়ে 1914 সালে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1918 সালে রিপন কলেজ থেকে ডিস্টিংশন নিয়ে বিএ পরীক্ষায় পাশ করেন তিনি। তারপরে কিছুদিন এমএ এবং ল ক্লাসে পড়েছিলেন। তৃতীয় বর্ষে পড়ার সময় বসিরহাটের মেয়ে গৌরী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু এক বছরের মধ্যেই কলেরা রোগে মারা যান গৌরী দেবী। বিভূতিভূষণেরও পড়াশোনায় ইতি ঘটে। হুগলির জঙ্গিপাড়ার মাইনর স্কুলে শিক্ষকের চাকরি নেন, পরে জাঙ্গিপাড়া থেকে সোনারপুরের হরিনাভি। বিভূতিভূষণ তখন হরিনাভিতে। বন্ধু বালক কবি পাঁচু গোপাল ওরফে যতীন্দ্রমোহন রায় একদিন তাকে বললেন, আপনার সঙ্গে ঘুরতে হলে পা দুখানি লোহার করতে হবে। স্কুল থেকে ফিরে খানিক বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়তেন বিভূতিভূষণ। কখনো বসতেন ছয়ানী চৌধুরীর ভাঙা বাড়ির দোলমাচার সামনে, কখনো ময়রাপাড়ার খোঁড়াগুরুর পাঠশালে। সেখানে ছাত্ররা সুর করে ধারাপাত পড়ত, শুনতে ভালোবাসতেন বিভূতিভূষণ। এক একদিন যতীন্দ্রনাথের আসতে দেরি হলে একাই বেরিয়ে পড়তেন। তখন সন্ধে হলে বসপুকুর কিংবা নিশ্চিন্দিপুরের ফাঁকা মেঠো রাস্তায় তাকে খুঁজতে বেরোতে হতো। প্রায়ই খগেন বোসের বাড়ির সামনে কাঁঠালি চাঁপা বনের ধারে খুঁজে পাওয়া যেত বিভূতিভূষণকে। এরকমই একদিন হাঁটতে হাঁটতে বোড়াল পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি রাজনারায়ণ বসুর বাড়ি দেখতে। আবার একদিন বোড়াল থেকে ফেরার পথে রাজপুর বাজারে গঙ্গার ধারে এসে বিভূতিভূষণ বললেন, এত দূর ঘুরে দেখে এলাম, মন্দিরটার কাছে না বসলে কর্মশায় রাগ করবেন। যতীন্দ্রনাথ প্রবল অবাক হলেন, কারণ সেই ব্যক্তি তখন প্রয়াত হয়েছে। তবু বিভূতিভূষণ বললেন, তার দেহ নেই কিন্তু আত্মা আছে, তার কীর্তিগুলি ঘিরে তুমি টের পাও না, আমি কিন্তু টের পাই। এখানেই শুরু বিভূতিভূষণের লেখালেখিও। 1920 সালের জুন মাসে হরিনাভির দ্বারকানাথ বিদ্যাভূষণ অ্যাংলো সংস্কৃত বিদ্যালয়ে পড়ানোর কাজে যোগ দিয়েছিলেন বিভূতিভূষণ। সেখানে তার সঙ্গে আলাপ হয়েছিল যতীন্দ্রমোহনের। সে সময়ে কলকাতার এক প্রকাশক ছয় আনা গ্রন্থাবলী নামে এক সিরিজ বের করত। তাদের গ্রন্থাবলী প্রকাশ শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দিয়ে। স্থানীয় লাইব্রেরি থেকে তেমনই একটি বই বিভূতিভূষণকে দিয়ে যতীন্দ্রমোহন প্রস্তাব করেছিলেন, আসুন আপনাতে আমাতে এইরকম একটা উপন্যাস সিরিজ বের করা যাক। তারপরে বিভূতিভূষণের নামে স্কুলের নোটিশ বোর্ড, দেওয়ালে, নারকেল গাছের গায়ে পোস্টার পড়ল। বাধ্য হয়ে গল্প লিখলেন বিভূতিভূষণ, পূজনীয়া। সে নামে অবশ্য বেরোয়নি, প্রকাশিত হয়েছিল উপেক্ষিতা নামে। সেই লেখার শুরু। তারপরে আর কলম থামেনি, দুচোখ ভরে লিখলেন এবং জগৎকে দেখালেন, দুনিয়ার পথ বেয়ে এগিয়ে চলে গেলেন এবং লিখে গেলেন, দিয়ে গেলেন আমাদের বাংলা সাহিত্যের অজানা সম্ভার। আর ঠিক এর পরেই এমএ এবং ল ক্লাসে পড়ার সময় তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল নীরজচন্দ্র চৌধুরী। 3 বছরের ছোট বড় এই দুই সহপাঠীর ঘনিষ্ঠতার কথা সুবিদিত। নীরজচন্দ্রের দাই হ্যান্ড গ্রেট অ্যানার্ক বইতে তার কিছু পরিচয় মেলে। মূলত সাহিত্যকে কেন্দ্র করেই কিন্তু দুজনের বন্ধুত্ব হয়েছিল। নীরজচন্দ্রের তখনও বিয়ে হয়নি। অন্যদিকে গৌরী দেবীর মৃত্যুতে বিভূতিভূষণ সদা বিচলিত। সেখানে একই মেসের বাসিন্দা নীরজচন্দ্র পথের পাঁচালি শেষ করার জন্য তাগাদা দিলেন বন্ধুকে প্রায় 3 বছর ধরে। তার লেখা পাওয়া যায় 1928 প্রকাশিত তাঁহার প্রথম উপন্যাস তাঁহার আসন প্রতিষ্ঠিত করিয়া দিল, এবং এখন ওই গ্রন্থটির সত্যজিৎ রায় কৃত চলচ্চিত্ররূপ

সারা বিশ্বে সমাদৃত হইয়াছে। 1924-এ প্রথম কয়েক পৃষ্ঠা লিখিয়াই তিনি আমাকে পড়িয়া শুনাইয়াছিলেন। 1928-এ উহা ধারাবাহিকভাবে প্রকাশিত হইবার পর আমি এক প্রকাশক খুঁজিয়া পাই, যিনি উহা গ্রন্থকারে ছাপিতে সম্মত হন। এইভাবেই আমাদের জীবনে এসেছিল পথের পাঁচালী, যাকে আমরা আজও পড়ি, আজও ভুলে যাইনি। অপু এবং দুর্গা আমাদের স্মৃতিতে আজও সবসময় উজ্জ্বলভাবে রয়েছে। পথের পাঁচালীর কথা বলতে গেলে আর একটা উপন্যাস যেটা সবার মনে দাগ কেটে রয়েছে, সেটা হলো চাঁদের পাহাড়। সেই প্রসঙ্গে বলা যায় যে বিভূতিভূষণ মৌচাক পত্রিকার জন্য প্রথম চাঁদের পাহাড় লিখতে শুরু করেন প্রায় 30-এর দশকের শেষের দিকে। ততদিনে কিশোর সাহিত্যে অ্যাডভেঞ্চারের ঘরানা কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠিত। হেমেন রায়ের কলমে বিমল কুমারের গল্প বাঙালির কাছে পৌরুষ যাপনের জীবন্ত প্রতিক্রিয়া। পুরুষ হয়ে উঠতে গেলে ঠিক কতখানি পথ পাড়ি দিতে হবে তার একটা মানচিত্র তৈরি কিন্তু খাতায় কলমে। বেশিরভাগ ক্ষেত্রে সেই ম্যাপ তথাকথিত ভীত ঘরকুনো বাঙালিকে পৌঁছে দিচ্ছে আফ্রিকার অন্ধকার অন্তরে। বাঙালির ছেলেকে গেরাচ্ছি না করে আর উপায় নেই, তারা এখন দুটি বেলা ডাম্বেল ভাজে, কুস্তি শেখে, আর একটু ডাকাবুকো হলে ফেন্সিং কি রাইফেল শুটিংও কিন্তু বাদ দেওয়া যায় না। হাওয়ায় কান পাতলেই শোনা যায় এ পোড়া দেশে নতুন যুগ আসবে, এই তারুণ্যের উচ্ছ্বাসকে সম্বল করেই। ম্যালেরিয়ায় ভোগা পিলে সর্বস্ব বাঙালি তখন অ্যাডভেঞ্চারে বিভোর, আর সেই অ্যাডভেঞ্চারে প্রতিপক্ষ কখনো থ্যাবড়া নাকের হলদে চামড়ার চিনেম্যান, কোথাও গোল চোখ কোকড়ানো চুল আর বড় বড় দাঁতের বর্নিয়ার জনজাতীয় যোদ্ধা, আবার কোথাও বা কালো জামের মতন গায়ের রংওয়ালা নিগ্রো। এইভাবেই আমাদের সঙ্গে পরিচয় হয়েছিল শঙ্করের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শঙ্করকে আমাদের মনে গেঁথে দিয়েছেন একটা স্বপ্নের মতন। শঙ্কর যেভাবে স্বপ্ন দেখত, আমরাও ঠিক সেইভাবেই কিন্তু স্বপ্ন দেখতে শিখেছিলাম শঙ্করের চোখ দিয়ে, অর্থাৎ চাঁদের পাহাড়ের হাত ধরে। একটু বড় হয়ে যেন মনে হতো চাঁদের পাহাড় একা শঙ্করের অ্যাডভেঞ্চার নয়, একটা গোটা বাঙালি সমাজ 19 শতকের সবটা জুড়ে নিজেকে ভাঙছে, গড়ছে, স্বপ্ন দেখছে, মরিচিকায় পথ ভুল করছে, আবার শুধরে নিচ্ছে, তীব্র যন্ত্রণায় ভেঙে পড়ছে, কিন্তু থেমে যাচ্ছে না। এ তারই গল্প। সেই সমাজ যে উপনিবেশের শেখানো বুলি আওড়ায় বটে, কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না, ভিতরে ভিতরে এখনো নিজের দেশ তৈরি করার স্বপ্ন দেখে। অনেকটা বাধা পেরিয়ে, অনেকটা কষ্টের পর, বড় মমতায়, বড় যত্নে তৈরি করা তার নিজের দেশ, যেখানে বিলবতা আছে, চোখের জল আছে, ভয় আছে, হতাশা আছে, কিন্তু সেসব পেরিয়ে গিয়েও আছে নিজেকে স্বেচ্ছায় বাড়তে দেওয়ার স্বাধীনতা। এটা যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় আমরা খুঁজে পেয়েছিলাম, এটা কিন্তু তার মনের কথাও। অর্থাৎ শঙ্করের হাত ধরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম আফ্রিকায়, এবং এখনও আমরা যখনই চাঁদের পাহাড় পড়ি তখন আমাদের মনে হয় যে আমরা যেন আফ্রিকার জঙ্গলে তার লেখার হাত ধরে, শঙ্করের চোখ দিয়ে আমরা দেখেছিলাম কিভাবে স্বপ্ন দেখতে হয়। অনেকটা গল্প বললাম তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এবং আরও গল্প কিন্তু বাকি রয়েছে। ততক্ষণে শঙ্করের কথা, চাঁদের পাহাড়ের কথা উঠলই যখন, অরিজিৎ সিং এর কণ্ঠে তোমাদের জন্য রইল চাঁদের পাহাড় গানটা। শুনতে থাকো, ফিরছি গানের পরেই।

পুজোর ঠিক কয়েকদিন আগেই ঘাটশিলা চলে যেতেন বিভূতিভূষণ, ফিরতেন মাঘের শেষে অথবা ফাল্গুনের গোড়ায়। আসলে তিরিশের দশকের শুরু থেকেই ঘাটশিলা আর গালুডির সঙ্গে যোগাযোগ হয় তাঁর। পরে ঘাটশিলায় একটি বাড়ি কেনেন, গৌরী দেবীর নামে নাম দেন গৌরীকুঞ্জ। ১৯৪২ সালে ব্যারাকপুরে পুরোদস্তুর সংসারী হওয়ার পরেও ঘাটশিলায় গিয়ে মাস কয়েক অবসর যাপন চলত। বছরের এই সময় সেখানে যেতেন তাঁর সাহিত্যিক বন্ধুরা, প্রমথনাথ বিশি, বিশ্বপতি চৌধুরী, গজেন্দ্র কুমার মিত্র, প্রবোধ কুমার সান্যাল, নিরঞ্চন্দ্র দাশগুপ্ত, এদের ছুটিটাও কিন্তু ঘাটশিলাতেই কাটত। ফলে আড্ডা জমত আর চলত প্রকৃতি দেখা। নির্জন এলাকায় একা একা বেড়াতেন বিভূতিভূষণ। জঙ্গল, সুবর্ণরেখা নদী, পাণ্ডবশিলা ইত্যাদি তার প্রিয় ভ্রমণের জায়গা ছিল। শোনা যায় ফুলডুঙ্গরি পাহাড়ের পিছনে একটি পাথরের উপরে বসে উপাসনা করতেন তিনি। বাড়ির সামনেও তেমন একটা পাথর খণ্ড ছিল। কুর্মাকৃতি বলে বিভূতিভূষণ নাম দিয়েছিলেন কুর্মকূট। ঘাটশিলা তার এতই পছন্দ হয়েছিল যে গজেন্দ্র কুমার মিত্র, সুমথনাথ ঘোষ এবং বিভূতিভূষণ মুখোপাধ্যায়কে সেখানে বাড়ি কিনে দিয়েছিলেন। ততদিনে বেরিয়ে গেছে আরণ্যক। সময়টা ১৯৪৩ সালের শেষ দিক, শীতকাল। বন আধিকারিক যোগেন্দ্রনাথ সিংহের আমন্ত্রণে সারন্দার জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন বিভূতিভূষণ। সেই জঙ্গলে ভ্রমণ করার সময় তিনি লিখলেন দেবযান। মুগ্ধ হয়েছিলেন এতটাই যে একদিন রাত দেড়টা অবধি জেগেছিলেন। মাথার উপরে দ্বিতীয়বার চাঁদ, পাশে কোয়না নদী, তার মধ্যে বিভূতিভূষণ লিখেছিলেন অরণ্যই ভারতের আসল রূপ, সভ্যতার জন্ম হয়েছে এই অরণ্য শান্তির মধ্যে, বেদ, আরণ্যক, উপনিষদ জন্ম নিয়েছে এখানে, এই সমাহিত স্তব্ধতায়, নগরীর কোলাহলের মধ্যে নয়। ঠিক এত দূরই দেখার ক্ষমতা ছিল বিভূতিভূষণের। তাই এইচ এইচ জনস্টন, রোসিটা ফোর্বসের মতো কয়েকজন বিখ্যাত পর্যটকের বই পড়ে আফ্রিকার ভূপ্রকৃতি নিখুঁত বর্ণনায় সাজিয়েছিলেন চাঁদের পাহাড়ে। আসলে প্রায় সাধকের মতোই লিখতেন বিভূতিভূষণ জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত। শেষ দশ বছর ব্যারাকপুরে থাকাকালীন লিখেছিলেন অশনী সংকেত বা ইছামতির মতো কালজয়ী উপন্যাস। মৃত্যুর ঠিক পাঁচ সাত দিন আগে পুজোর ছুটিতে শেষ করেছিলেন জীবনের শেষ গল্প, শেষ লেখা।

পরে বিভূতিভূষণের লেখার বাক্স থেকে উদ্ধার হয়েছিল সেই গল্প। নিজেকে ভাবতেন টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিসের নায়ক বেজুকভ। নিজের ব্যক্তিত্ব নিয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন তিনি, বাইরে নরম কোমল মানুষটি কিন্তু ভেতরে ভেতরে বেশ শক্তই ছিলেন। প্রয়োজনে খুব কাছের মানুষদের ব্যাপারেও কিন্তু অনায়াসে উদাসীন হয়ে যেতেন। এই মানুষটাই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে এসেছেন আজীবন। চিরকাল দারিদ্র্যে বড় হওয়া এই মানুষটা আমাদের প্রত্যেককে শিখিয়ে দিয়ে গেছেন সব কিছু উপেক্ষা করে কি করে জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। আজ তার জন্মদিনে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা। আজকের মতো অল্প অল্প গল্প কথার আড্ডা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে কথা হবে আবার অন্য কোনো আড্ডায়। ততদিন সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই কিন্তু শুনতে থেকো যুববাণী। যেতে যেতে তোমাদের জন্য রইল অরিজিৎ সিং এর কণ্ঠে চল না যাই। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। টাটা।

0: যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মৌলী সরকার। আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আজকের নাটক আরণ্যক, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য। আজকের নাটক আরণ্যক।
1: আজকের নাটক আরণ্যক, কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য, নাট্যানুষ্ঠান আরণ্যক।
2: হাত পা জমে যাচ্ছে, বিকেল বেলা এখানে এত শীত।
3: নমস্তে হুজুর।
2: নমস্তে।
3: কলকাতা সে আসছেন তো? নয়া ম্যানেজার বাবু তো আপনি?
2: তুমি কি কাচারি?
3: বরকন্দাজ আছে হুজুর, বান্দার নাম মুনেশ্বর সিং। গাড়ি তৈয়ার হুজুর, চলুন।
2: বাবা রে, তোমাদের এখানে যা শীত! আরে কাচারিতে পৌঁছবো কখন মুনেশ্বর?
3: কাল দুপুর 10-11 বাজে হুজুর, 17 কোষ রাস্তা আছে হুজুর।
2: বাহ, চমৎকার নির্বাসন।
3: আমাকে কিছু বললেন হুজুর?
2: না, নিজের কপালকেই বললাম। চলো

0: রে রন্দনিয়া, ও ভূত তো রামা হোক করছিস বাবা। ম্যানেজার বাবু কাল ভোরে লাপটুলিয়ার কাচারিতে যাবেন, মনে আছে তো?
1: হো মোহরে বাবু,
0: সেদিনের মতো ঘোড়া দানা নিতে ভুল করিস তো তোর নামে রিপোর্ট করে দেবো, মনে থাকে যেন?
1: হো মোহরে বাবু।

আজ মনে হচ্ছে অবিনাশের অনুরোধে কি ভুল যে করেছে। মনে হচ্ছে যে চাকরিটা আমার দরকার নেই, এখানে জনহীন জঙ্গলে হাঁপিয়ে মরাচ্ছে, কলকাতায় বসে আত্মীয়টা খেয়ে থাকাও যেন আমার ভালো ছিল। এই ভয়ঙ্কর নিঃসঙ্গ জীবন আমি সহ্য করতে পারছি না। নিঃসঙ্গই তো কাছারিতে লোক বলতে মুহূর্ত কোষ্ঠবাবু, সেবাই মনেশ্বর সিং, কৃষ্ণরাম পাড়ে, রামভুঁইয়া তহলদার, এই তো পাঁচ সাতজন। কাছারিতে বসে রোজ সেই এক খেয়ে গ্র্যান্ড সাহেবের পডকাস্টটা দেখি, বনঝাও আর চীনা ঘাসের জঙ্গলের ওপর দিয়ে রোজ সেই এক খেয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত। অবশ্য দূরে মহালেখারূপ পাহাড়ের

0: তাকিয়ে থাকতে মাঝে মাঝে মন্দ লাগে না। এর ভিতর একবার করে আমাদের কাছারিগুলো ঘুরে এসেছি। জঙ্গলের এই ভয়াল নির্জনতার ওপর আমার যত বিতৃষ্ণাই হোক, নামগুলো কিন্তু বেশ মিষ্টি। লবটুলিয়া বৈহার, ফুলকিয়া বৈহার, নাড়া বৈহার।
1: ব্যস্ত আছেন ম্যানেজার বাবু? ও, ডায়েরি লিখছিলেন বুঝি? লিখুন লিখুন, আমি নয় কাল সকালে কাগজপত্র নিয়ে।
0: আরে বসুন বসুন, ডায়েরি টাইরি নয়, এমনি একটু সময় কাটাচ্ছিলাম আর কি। বলুন কোষ্ঠবাবু, কি বলবেন?
1: বলছিলাম কি, নিরিবিলিতে আপনাকে একটা কথা বলতে এলাম ম্যানেজার বাবু।
0: বলুন না।
1: বামুন বলুন, কালোয়ার বলুন, ছত্রি বলুন, এমনকি ওই গরিব গাঙ্গুতা কিংবা দোসাদ, এখানকার কাউকে মশাই বিশ্বাস করবেন না।
0: বলেন কি কোষ্ঠবাবু, কাউকে না?
1: এই কাচারিতে আমার এই 17 বছর হয়ে গেল মশাই। লোকজনদের আমি হাড়ে হাড়ে চিনেছি, কিছুদিন থাকুন তখন নিজেই সব বুঝতে পারবেন।
0: আপনি কি আরো দমিয়ে দিচ্ছেন মশাই? না, এই মাসটা কোনো মতে চোখ কান বুঝে
1: চলে যাবেন?
0: হ্যাঁ, এখানে আর কিছুদিন থাকে আমি তো পাগলই হয়ে যাব।
1: একটা কথা বলবো ম্যানেজার বাবু?
0: বলুন না।
1: আমি প্রথম যখন এই জঙ্গলে আসি তখন আমারও ঠিক আপনার মতো মনে হতো, তারপর একটু একটু করে আবদ হয়েছে যে বাংলাদেশে যাওয়ার ইচ্ছে তো দূরের কথা, সেরেস্তার কাজে পূর্ণিয়া কি পাটনাতে গিয়ে দুদিনের বেশি থাকতে পারি না। কিছুদিন যা, তারপর আপনিও দেখবেন।
0: কি দেখবো?
1: এই জঙ্গলের টান আপনাকে পেয়ে বসবে, এ জায়গা ছাড়া কোথাও গিয়ে ভালো লাগবে না।
0: সর্বনাশ না মশাই, না, জঙ্গলের প্রেমে আমার দরকার নেই। দেখবেন তার আগে কবে চাকরিতে ইস্তফা দিয়ে কলকাতা ফিরে গেছি।
1: বেশ তো, পারলে যাবেন,

0: অপূর্ব, কি হলো ম্যানেজার বাবু?
1: জানলা দিয়ে তাকিয়ে দেখুন কষ্ট বাবু, বন ঝাউয়ের ডালখানার পেছনে কি সুন্দর দেখাচ্ছে চাঁদটাকে।
0: আজ তো পূর্ণিমা।
1: আচ্ছা, আপনি হোকুসাইয়ের নাম জানেন কষ্টবাবু?
0: আগে না,
1: বিখ্যাত জাপানি শিল্পী, ঠিক যেন তার আঁকা একখানা ছবি বলে মনে হচ্ছে।
0: অপূর্ব অপূর্ব। ম্যানেজার বাবু, জঙ্গলের মায়া কিন্তু পড়তে শুরু করেছে।
1: না না, তা কেন, চাঁদটাকে হঠাৎ ভালো লাগলো তাই বললাম।
0: এই তো সর্বনাশের শুরু ম্যানেজার বাবু, কখন যে মনটাকে একেবারে দখল করে ফেলবে তা জানতেই পারা যায় না।
1: দেখবেন আমি ঠিক কাতান দিয়ে বেরিয়ে যাবো।
0: দেখবো।

0: হুজুর, এই হলো লাকটুলিয়া বইহার।
1: অপূর্ব সার। আচ্ছা, মাঠ ভরে ওই যে ফুলের গালিচার মতো মনে হচ্ছে, ও ফুলের নাম কি?
0: হুজুর, হামলা বলে দুধলি ফুল।
1: ও
0: হ্যাঁ হুজুর, আঁক ফিরানো যায় না।
1: ঠিক বলেছ, চোখ ফেরানো যায় না।
0: জঙ্গল মে কে তো হরে কিসিমের ফুল দেখবেন হুজুর, যো পাতা চলবে না।
1: হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি
0: হুজুর। ওই আমাদের কাছারি দেখা যায়, পাটওয়ারি দিয়ে আসছেন হুজুর, আপনাকে দেখিয়েছেন। নমস্তে হুজুর।
1: নমস্তে,
0: আমি বনওয়ারি লাল আছি, এই কাছারি কে পটওয়ারি। আরে এ বলোয়া, হুজুরকে ঘোড়ে কো লে যা। আইয়ে হুজুর।
1: বনওয়ারি লাল,
2: কাহিয়ে হুজুর।
1: মহুরি কোষ্ঠবাবু আমাকে মোটামুটি সব বলে দিয়েছেন, তবু তোমার কাছ থেকে একটু জেনে রাখি। আচ্ছা, আমাদের কোন জঙ্গলগুলো যারা যারা নেবে তারা তো লাখা চাষ করবে, তাই না?
0: হ্যাঁ হুজুর, কুল জঙ্গল নিলাম ডাকিয়ে লিবে কালোয়ার আদমিরা, আর গরু ভাইসা সব চরানে কে লিয়ে বাথান জমা লিবে হরেক আদমি। আমার লাকটুলিয়া কাছারি সহি তো হলো আদায়।
1: ওরা কারা বনওয়ারি লাল? ওরাই কি কালিচারা ডাকবে?
0: নেই হুজুর, ওরা সব ভাত খেতে আসে আছে।
1: ভাত খেতে? তার মানে?
0: আমাদের এই মুলুক এই কথা আর বলবেন না হুজুর, ওরা বহুত গরিব আছে হুজুর। সালভর মকাই কা ছাতু, চিনা দানা, ঘাটো এই সব খায়, ভাত কাহা মিলবে।
1: ঘাটো জিনিসটা কি
0: হুজুর?

0: চাহর পাকালে বলেন ভাত, মকাই পাকালে আমরা বলি ঘাটো। হুজুর, আপনি কাছারি মেয়ে আসবেন শুনিয়ে 8 মিল 10 মিল দূর সে এই সব আদমি আসি আছে। আপনা লিয়ে ভাত পাকানো হবে তো ওরাও প্রসাদ পাবে, এই মতলব।
1: 8 মাইল 10 মাইল দূর থেকে এসেছে?
0: হ্যাঁ হুজুর।
1: আশ্চর্য, আমি যেন বিশ্বাসই করতে পারছি না। বাঙালি গাল, ওরে সকলের জন্য মিষ্টি চিতে ভাত রাঁধতে বলো, যাও।
0: জি হ্যাঁ।
1: অরণ্যের নিজের এত ঐশ্বর্য আর মানুষের এত দারিদ্র্য।

0: কেমন মেলা যাবো? আগেই বলেছিলাম না, আমি তখনই জানি।
1: কি জানতেন?
0: জানতাম, যতই ফিরে যাব ফিরে যাব বলুন, ফিরে যেতে আপনি পারবেন।
1: গোস্তবাবু, জঙ্গলের এই জীবনকে আগের মতো আর অত খারাপ লাগে না তা ঠিক, কিন্তু আজ কদিন ধরে এখানকার ওপর অন্য একটা কারণে বড় মমতা বোধ করছি। গঙ্গার লাগোয়া আমাদের মহাদের এই ইতিহাস আমাকে অবিনাশ তো জানায়নি। 30 বছর আগে যাদের পাক পিতামহের জমি নদীতে শিকার্তি হয়েছিল, সে জমি আবার নদী থেকে বের হয়ে আসার পর সেই পুরনো প্রজারা পাবে না কেন?
0: আপনাকে কি আর বলবো, সব তো বুঝতেই পাচ্ছেন। একবার দখল দিলে তারা যদি সেই পুরনো স্বত্ব দাবি করে বসে, সেদিক থেকেও নিশ্চিন্ত থাকা গেল, আবার সেলামি আর বাড়তি খাজনার হিসেবটা দেখলে নতুন করে প্রজা বিলি করায় লাভ অনেক বেশি। জমিদার বাবু সেইটাই তো চান।
1: তিনি তা চাইতে পারেন, কিন্তু রোজে দলে দলে পুরনো গরিব প্রজারা কান্নাকাটি করছে, হাতে পায়ে ধরছে, তাকে আমি সহ্য করতে পারছি না গোস্তবাবু। মাসে 4 বার তাগিদ আসছে নতুন প্রজা বসাও, দরজা ধার্য হয়েছে, তাতে 15 আনা লোকই তো পিছিয়ে যাচ্ছে। এইভাবে চললে 30,000 বিঘে জমি প্রজা বিলি করতে যে 20-25 বছর লেগে যাবে। সত্যি বলছি গোস্তবাবু, আমার আমার ভালো লাগছে না।
2: হুজুর, নন্দলাল ওঝাজি আপনার ভেট মাংছেন।
1: নন্দলাল ওঝা কে? সে
0: সুদকোর মহাজন মশাই, সুমুথিয়া দিয়াড়া গায়ে বাড়ি, বেশ বড় লোক।
1: ও আচ্ছা, আসতে পারো মনেশ্বর।
0: কি মতলবে এসেছে কে জানে।
3: নমস্তে হুজুর।
1: নমস্তে।
3: নমস্তে মহরি সাহেব।
1: নমস্তে, বসুন। এসেছে
3: গরিবের একটা আরজি আছে হুজুর। আমার বহুত ইচ্ছা গরিবের বাড়িতে একদিন মানিজার হুজুরের পায়ের ধুলো পড়ে। গরিবের কি ভাগ হবে হুজুর? পুনমকে দিন বাড়িতে পরব আছে, ওই দিন
0: মানে ম্যানেজার বাবুকে খাওয়া নেমন্তন্ন করতে এসেছেন ওঝাজি।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: কিন্তু আপনার বাড়ি তো সেই 12 মাইল রাস্তা, এত দূর গিয়ে উনি কি?
3: আমি হাতি পাঠিয়ে দিব মুহুরিজি। হুজুর, গরিবের বহুত ইচ্ছা, গরিবকে ফিরিয়ে দিবেন না।
1: বেশ চাওয়া যাবে, তবে হাতি পাঠানোর দরকার নেই, আমি ঘোড়া করে যাব।
3: ছি ছি ছি ছি, তা হয় না হুজুর। গরিবকে এত কৃপা করলেন, গরিব হাতি নিয়ে নিজে আসিয়ে হুজুরকে নিয়ে যাবে।

0: আচ্ছা, নাড়া বইহারের কাছারিতে খবর কি পাঠিয়েছিলেন?
1: আগে হ্যাঁ, যেদিন আপনি নন্দলাল ওঝার বাড়ি গেলেন সেই দিনই তো খবর পাঠিয়েছি, আপনাকে বলেছিলাম তো।
0: ও বলেছিলেন না, ওই দেখুন একদম ভুলে গেছি। যাকে শৈশবের কাগজপত্র যা আছে বেড়াই নিয়ে আসুন, আমি দুপুরের পরেই রওনা হব।
1: আপনার ফিরতে কি খুব দেরি হবে ম্যানেজার বাবু?
0: সার্ভের কাজ যে কদিন শেষ না হয় সে কদিন তো ওখানে থাকতেই হবে গোষ্ঠবাবু। দেখছেন তো, নাড়া বইহারের মতো উদ্ভট জায়গায় জমি বিলি এখনো কেন আরম্ভ হয়নি তার কারণ জানতে চেয়ে বারবার তাগিদ আসছে।
1: তা তো দেখছি, তবে গ্রীষ্মকাল এসে গেল কি না?
0: কি আর করা যাবে গোষ্ঠবাবু, গরমে কদিন একটু কষ্ট হবে এই তো।
1: না ম্যানেজার বাবু, এখানকার গ্রীষ্মকাল যে কি ভয়ঙ্কর ব্যাপার তা তো আপনি জানেন না। উত্তরে আজমাবাদ থেকে শুরু করে আমাদের এই জঙ্গল মহালের দক্ষিণে সেই কিষনপুর পর্যন্ত খাল ডোবা কুন্ডি মানে ওই যে বড় বড় প্রাকৃতিক পুকুরগুলো, কোথাও এক ফোঁটা জল থাকে না। পাতকুয়ো থেকে ছোট এক বালতি জল পেতে 2 ঘন্টা লাগে। উফ, সে আপনি এখনো ঠিক কল্পনা করতে পারবেন না। তেমন খরা হলে মাঝে মাঝে জঙ্গলে দাবানল দেখা দেয়।
0: দাবানল?
1: আগে হ্যাঁ, মহাভারতে পড়েছেন আর এখানে হয়তো স্বচক্ষে দেখতে পাবেন। তাই বলছিলাম, সার্ভের কাজ একটু চটপট করিয়ে নিয়ে ফিরে আসার।

0: আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো।
1: নমস্কার হুজুর, নমস্কার।
0: আরে ওঝাজি, নমস্কার। বেলা পড়ে এসেছে, এখানে জঙ্গলের ধারে কি করছেন?
1: আপনার জন্য দাঁড়িয়ে আছি হুজুর। আমার জানা আছে আপনি আজ নাড়া বিহার মহল যাবেন। হুজুরের দরবারে একটু আর্জি আছে গরিবের।
0: আবার কি আর্জি?
1: হুজুর, আমার বড় বেটা তহসিলদারির লিয়ে উম্মেদবার। আপনার ফুলকিয়া বিহার তহসিল মে আমার বেটাকে বহাল করিয়ে দিন।
0: সে পোস্ত খালি নেই?
1: সই তো আমি জানি হুজুর। জমিনদার কলকাতা মে মহল মে তো আসলি মালিক আপি হুজুর। আপ কৃপা করবেন তো কি না হবে।
0: দেখুন, আসল মালিক আমি নই তা আপনি জানেন ওঝাজি। অবশ্য তহসিলদারির কাজ দেওয়াটা আমার পক্ষে কঠিন নয়, কিন্তু ফুলকিয়া তহসিলদার তো যথেষ্ট কাজের লোক, তাকে ছাড়িয়ে নতুন কাউকে বহাল করার কথাই ওঠে না। আমাকে মাফ করবেন ওঝাজি।
1: হুজুর, পান খেতে আমি কিছু দিবে।
0: তার মানে?
1: পান খেতে কিছু দিতে হয় সহি আমি জানি হুজুর। কত রুপিয়া দিতে হবে কহিয়ে হুজুর? 500, 700 কহিয়ে
0: ওঝাজি। এই জন্যই অত ঘটা করে নিমন্ত্রণ করেছিলেন
1: হুজুর। তহসিলদারি আমার বেটার চাই, আমি 1000 রুপিয়া দিবে, 1200 দিবে।
0: ওঝাজি, আর একটা কথা নয়,
1: গরিবের আরজি রাখবেন না হুজুর।
0: না,
1: ফুটানি আচ্ছা, আম ভি দেখিয়ে লিবে।

0: बरखा बरखा गईले रे रंग दुनिया
1: চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এক ফোঁটা জল ছিল না। সেই দাবা নলকে এখন যেন দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে। ম্যানেজার হোক, আর ভয় নেই।
2: আষাঢ়ের আজ 3 তারিখ, তাই না?
1: আগে হ্যাঁ, আর 8 দিন পরেই কাছারির পূর্ণা। আপনি আসার পর এই তো প্রথমবার পূর্ণা হবে ম্যানেজার বাবু।
2: হ্যাঁ কষ্টবাবু, কষ্টবাবু আমার ইচ্ছে সেদিন গরিব প্রজাদের কাছারিতে খাওয়ার নিমন্ত্রণ করবো।
1: নিমন্ত্রণ করতে হবে না, নিমন্ত্রণ করতে হবে না, এমনি দেখবেন পিলপিল করে এসে শাল পাতা পেতে বসে।
2: না না না কষ্টবাবু, না, ভিখিরের মতো নয়। ওরা যাতে সসম্মানে খেয়ে যেতে পারে সেই জন্য নিমন্ত্রণ করতে হবে। ওদের সবাইকে খুশি করে পেট ভরে খাইয়ে ওদের মুখের হাসিটুকু দেখতে ভারী ইচ্ছে করছে।
1: দেখতে ইচ্ছে হচ্ছে, দেখুন বামুন ছত্রি ভুঁইয়ার গঙ্গতা সব জাতকেই বলতে হবে তো।
2: দোষার্থের কথা বললেন না যে
1: আগে, ওরা তো অছুত। ওদের যে ঘরে দাওয়ায় উঠতে দিলে কোনো বামুন ছত্রি এমনকি গামোতারাও সে ঘরের জিনিস খাবে না। তাছাড়া পরিবেশন করতেও কেউ হয়তো রাজি হবে না।
2: বেশ তো, আমি পরিবেশন করব। তাহলে তো আপত্তি নেই, আর তো সময় নেই বেশি দিন। আপনি কাল থেকে পাইকের বস্তিতে বস্তিতে পাঠিয়ে দিন।
1: আগে আচ্ছা,
3: আপনি কি বলছেন মহরিজি?
1: বাবা, ম্যানেজার বাবুর হুকুম, তুই ছিট।

0: বুঝিস?
1: জি নাহি তো
0: ইস্কুরুপ ঢিলে বুঝিস? থাক বাবা থাক, বুঝে দরকার নেই তোমার। তুই বাপু কাল থেকেই প্রজাদের নেমন্তন্ন পত্র দিতে যাস মুনিস।
2: প্রিয় সতীশ, একদিন তোমাকে লিখিয়াছিলাম এই নিঃসঙ্গ জীবন হইতে শীঘ্রই ছুটিয়া পলায়ন করিব। তাহার পর এই আর এক শীতকাল ঘুরিয়া আসিতে চলিল, লব তুলিয়া আমাকে ছাড়িল না। সম্মোহন কথাটির অর্থ যে এত ভয়ঙ্কর তাহা আগে তো এমন করিয়া বুঝিতে পারি নাই। তুমি হয়তো হাসিবে, কিন্তু আমি যে প্রতিদিন প্রতি মুহূর্তে অনুভব করিতেছি এই সুদূর বিসর্পি নিবিড় শ্যাম বনানি আমাকে বিহ্বল করিয়া ফেলিতেছে। একদিন পূর্ণিয়াকে মুঙ্গের শহরে কার্য উপলক্ষে গেলে সেখানে মন টিকিতে চায় না। মনে হয় কতক্ষণে আমার সেই অরণ্য প্রকৃতির কোলে ফিরিয়া যাইব। বন ঝাউয়ার কাঁচটাটার পেড়া দেওয়া আমার সেই খড়ের খড়ের তাওয়ায় যাইয়া বসিব। কতক্ষণে আবার সেই ঘন নির্জনতার মধ্যে, অপূর্ব জ্যোৎস্নার মধ্যে, সূর্যাস্তের মধ্যে, দিগন্তব্যাপী কাল বৈশাখীর মেঘের মধ্যে, তারা ভরা নিধাক নিশীথের মধ্যে ডুব দিব। লবতুলিয়া পরিহারের কাছারিতে বসে আর তোমাকে চিঠি লিখিতেছি। রাত্রি এখন প্রায় 11টা বাজে।
1: কি হলো বনওয়ারিলাল?
3: কিছু নেই হুজুর, নীল গায়ের দল জঙ্গল মে ভাগছে।
1: নীল গায়ের দল? ওরা তো নিরীহ জীব বাপু, ওদের পেছনে ক্যানেস্তারা পেটাচ্ছ কেন?
3: হুজুর, ওদের লিয়ে নেই, ওই জঙ্গলি জানোয়ার ওদের তাড়া করিয়েছে, সেটা লিয়ে হল্লা করছে।
1: কি জানোয়ার?
3: কোন জানে, ঘোড়ার হতে পারে, শের হতে পারে, ভালু হতে পারে।
4: সিপাহীজি সিপাহীজি, হুজুরকে খানা পিনা হো গেল।
5: আরে কুন্তা লে, আজ ভাত দিব হচ্ছে, মছলি বেচে।
4: আচ্ছা
5: হুজুর, হুজুর আজ কুছ না খাইলেন, লে।
1: বনওয়ারিলাল, ও মেয়েটিকে?
3: উসকি নাম আছে কুন্তা হুজুর, তিন চার গো বাল বাচ্চা লিয়ে বহুত দুঃখী লড়কি।
1: আজ 8-10 দিন ধরে দেখছি রোজ এত রাতে এসে আমার পাতের ভাত তরকারি করে নিয়ে যায়। এই জঙ্গলেও থাকে কোথায়, আর এত রাত করেই বা আসে কেন? ওর কি প্রাণের ডর নেই?
3: জানের ডর করলে তো চলে না হুজুর, ভগবান জির লীলা কোন বুঝতে পারে। হুজুর, ওহে লড়কি 8 বরস আগে কিং খাপকে ঝলোরওয়ালা পালকি চাপিয়ে কোশি নদী মে আসনান করতে যেত, বিকানি মিছিরি খেয়ে তব পানি পিত, আজ উসকে দানা পানি মিলে না।
1: তো সে অবস্থা হলো কেন?
3: কি বলবো হুজুর, ভাগ সে আদমি আমির হয়ে ফির সহি ভাগ সে ফকির ফি হয়ে। হুজুর, রাজবিহারি সিং রাজপুত কো দেখিয়েছেন তো? বড়া রহিস আদমি, উনসে যাদা রুপিয়া জঙ্গল মহল মে কোই আদমি না আছে, রুপিয়া কে রুপিয়া, জমিন কে জমিন।
1: বরপর প্রাচুর্য বলতে যা বোঝায়।
3: কি বলছেন হুজুর?
1: কিছু না, তুমি যা বলছিলে বলে যাও।
3: হুজুর, 8-10 সাল কে বাদ লবতুলিয়া মহল্লার দেবী সিং রাজপুত কে রবরাবা রাজবিহারি সে বহু জাদা দেখিয়াছে হামরা, কোহি আদমি কে পরোয়া করতো না দেবী সিং। 4 সাল হলো দেবী সিং মরিয়েছে হুজুর, তারই জনানাকে আপনি দেখলেন।
1: বলো কি, সেই মানুষের বিধবা স্ত্রীর এই হাল এখন?
3: সাচ বাত হুজুর, সবকই আদমি থুক দেয় কুন্তাকে, সবকই লড়কিটাকে তাড়িয়ে দেয়।
1: কেন, প্রতিশোধটা এখন ওর উপর দিয়ে নিচ্ছে?
3: না হুজুর, সহিল ইয়ে নেই, কুন্তা এক বাইজি কে লড়কি।
1: তবে যে বললে দেবী সিং এর স্ত্রী?
3: হ্যাঁ হুজুর, সহি বাত সাচ বাত, দেবী সিং বনারস কে কুন্তাকে লিয়ে এসেছিল, সাদি তো হলো ইয়ে লবতুলিয়া মে। সিংজির জাত ভাই রাজপুত লোক সব জানিয়ে গেল কুন্তা বাইজি কি লড়কি, তো দেবী সিং এর সাথ খানা পিনা বন্ধ করিয়ে দিল। সিংজির রুপিয়ার জোর ছিল, পরোয়াই করতো না, বহুত বাবুয়ানি করলো, জমি নিয়ে মুখধমা করলো রাজবিহারি সিং এর সাথ, ব্যাস 5-7 সালে পিছে আমির বন গেল ফকির। হুজুর, কত দূর ধান্ধা করে দিন গুজরেছে, লেকিন কই আদমির কাছে সির ঝুঁকাতে দেখিনি।
4: বহুত মিঠা বৈর মাই, একটু খুন।
6: আপনি আসা চাই
4: মাই, বৈর একটু খুন।

0: अभी हमको पकड़ ले माई।
1: चुप बैर कान चलेगा तेरे। चुप ए किसान, ए रामाचार, और चंगुल भागा लो, पकड़ो पकड़ो।
2: ফুল জঙ্গলের দিক থেকে একটা গোলমালের শব্দ আসছে না?
3: হ্যাঁ হুজুর, চলো তো সেদিকে হুজুর। হ্যালো হ্যালো হুজুর, গৌগম হাঁটা আসা।
2: থামাও থামাও, কি হয়েছে কি হয়েছে? আরে ফুলের মুঠি ধরে একজন আওরাত কে কোথায় টেনে নিয়ে যাচ্ছে তোমরা? হ্যালো ছেড়ে দাও।
4: হে রামাতার সর্দ।
2: হ্যাঁ বলো বলো, এইবার কি করেছে?
4: হুজুর, এ গঙ্গাতে বহুত চেষ্টা আছে, রোজ বেল চুরি করে। আপনি বিচার করিয়ে দিন হুজুর। এই দেখুন, এক ঝোড়া বেল।
2: বাবু, তোমরা তো কুল জঙ্গল ইজারা নিয়েছো লাক্ষা চাষের জন্য। লাক্ষা খিতের জন্য পাতার দরকার, ফল তো নয়। গরিব আওরা ছেলে পুলেকে দেবে বলে যদি এক ঝুড়ি টক কুল পেরেই থাকে তো তোমাদের কি এমন ক্ষতি হয়েছে? ছেড়ে দাও, আর ঝামেলা কোনো যাও।
4: এই আওরাতকে আপনি জানেন না হুজুর।
2: আমার জানার কোনো দরকার নেই কালবাজি।
3: হুজুর, এ কুন্তা কি বলছো বলো? হ্যাঁ হুজুর, আপনি তো কুন্তাকে ভালো করে কেউ দেখেন নাই, তাই পেছানতে পাচ্ছেন না।
4: হুজুর, গঙ্গা তিনকে হুকুম দিয়ে দিন আর না চুরি করে।
2: আচ্ছা আচ্ছা, তোমার লোকজন নিয়ে তুমি এখন যাও কালবাচ্ছি।
4: জি হুজুর।
2: বলোয়া, ওর ওই কুলে ছুরি আর আংশিটা ওর বাড়ি পৌঁছে দিয়ে এসো।
3: আচ্ছা হুজুর।
2: কোনটা
0: বলুন বাবুজি,
2: এইভাবে এত দুঃখ কষ্ট করে অপমান মাথায় নিয়ে কেন তুমি এখানে পড়ে আছো?
0: কোথায় আর যাবো বাবুজি?
2: কাশীতে ফিরে যেতে পারো না?
0: বনারস না বাবুজি, নেই আর সেখানে আমি যাব না।
2: এভাবে তুমি কতদিন বাঁচবে? ছেলেপুলেগুলো কি বা বাঁচাবে কি করে?
0: যে কদিন পারিতে চেষ্টা করব বাবুজি, বেঁচে থাকতেই মায়া, মরে গেলে তো আর সে বালাই থাকবে না বাবুজি।
2: কুন্তা
0: বাবুজি,
2: কুন্তা তুমি আর এভাবে কুল পাড়তে শোনো।
0: আচ্ছা জি।
5: নমস্তে ম্যানেজার সাহেব।
2: নমস্তে নমস্তে নমস্তে, রাসবিহারী সিং।
0: আমি যাই বাবুজি।
2: আচ্ছা,
5: নমস্তে ম্যানেজার সাহেব।
2: নমস্তে।
5: ভালো আছেন তো ম্যানেজার সাহেব?
2: ভালো।
5: কুন্তা বিবির সঙ্গে আলাপ সালাপ করছেন বুঝি? হ্যাঁ ভালো ভালো। কুন্তা বিবিকে তো আগে দেখেননি, ভারী খুবসুরত ছিল, এখন তো সে জলুস আর নেই। বাইজের লড়কি তো রূপ থাকতেই হবে। ও যে বাইজের মেয়ে আপনি বোধ হয় জানেন না?
2: আমি তো জানি।
5: ও তাহলে তো হুজুরকে আমার আর কিছু জানানোর দরকারই নেই।
2: সিংজি, আপনি তো আমাদের স্টেটের প্রজা নন, আপনার মুখে হুজুর কথাটা যেন মানাচ্ছে না।
5: তাই নাকি? আচ্ছা আচ্ছা, চলি ম্যানেজার সাহেব, আবার আবার নিশ্চয় দেখা হবে। নমস্কার।
2: নমস্কার।

0: না, এই স্ক্রুপ ঢিলে ম্যানেজারকে নিয়ে তো আর পারা যাচ্ছে না নবীনবাবু। নন্দলাল ওঝাকে চটিয়েছে, আবার রাসবিহারী সিংকেও চটিয়েছে, বুঝতে পারছি। আরে দেবী সিং এর বিধবা বউটার উপর যে রাসবিহারীর নজর রয়েছে, শিকার হাত ছাড়া হলে সে তো মশাই ছেড়ে কথা কইবে না।
1: না মুহুরি বাবু, আপনি যা ভাবছেন তেমন কিছু বলে আমার তো মনে হয় না।
0: আরে রাখুন মশাই আপনার মন, রাসবিহারী সিং এর যদি মনে হয় তবেই তো দাপা হয়ে গেল। খুন জখম রাহাজানি তোর মজ্জাগত, অতগুলো মাইনে করা জমদূতের মতো লেটেল পুলিশ ওর হাতে, ও কি পরোয়া করবে নাকি? মুনেশ্বর বলে এ হলো জাহিল আদমির দেশ, ঠিক কথা, খুট বলতে খুন। ওই রাসবিহারী কত খুন করেছে তার লেখা জোকা আছে।
1: তাই তো, ভারী ভয়ের কথা মুহুরি বাবু। আমি বলি কি, ম্যানেজার বাবুকে আপনি একটু খুলে বলুন।
0: দূর মশাই, বলি কেমন করে, বলতে গেলে তো সেই মেয়েটার কথা পাড়তে হবে। না না না মশাই না, ও কুমার বাহাদুরের বন্ধু, কি সে কি ভাববে, সে সে বুড়ো বয়সে চাকরিটা যাক আছি, দরকার নেই। আর তাও চাই কোনো কথা বলবার উপায় আছে, দুদিন এসে কাচারিতে থাকতে না থাকতেই আবার সেই লাভ টুলিয়া সরস্বতী কুণ্ডী ওনাকে পেয়ে বসেছে। সরস্বতী কুণ্ডী না আমার গুষ্টি পিণ্ডি। আরে মশাই, ন্যাচারাল বিউটি আছে তো তা সত্যি, তাই বলে কাজকর্ম ফেলে সেই পুকুরটার পাড়ে গিয়ে বসে

0: হুজুর,
1: হুজুর আর ভিতরে যাওয়া ঠিক হবে নাই।
2: কেন, তোমার কি বুক ঢিপ ঢিপ শুরু হয়েছে নাকি বলো?
1: নেই হুজুর, ডর নেই, লেকিন
2: লেকিন কি?
1: সব আদমি বলে সরস্বতী কুণ্ডি মে চাঁদনি রাতে হুড়ি পড়ি আসে। হ্যাঁ, কুণ্ডি পানি মে স্নান করে, কই আদমি ওদের দেখবে তো তাকে ভুলিয়ে নিয়ে গিয়ে কুণ্ডির পানি মে একদম ডুবিয়ে মেরে দিবে।
2: তাই নাকি? তাহলে তোমার আর কুণ্ডির পাড়ে গিয়ে দরকার নেই, তুমি এখানে বসো, আমি একটু ঘুরে আসি।
1: এতবার আসি, আপনি কি দেখেন হুজুর?
2: বড় কঠিন প্রশ্ন করলে তো বলবা, এমনি আস।
1: কসুর মাফ করবেন হুজুর।
2: পাখি চাচ্ছ, পন্টিয়া, হাতি, ফিঙে, না না ওটা তো শামা, ফেজেন ক্রো, রাজপৌরি, ঘুঘু, হরিয়াল, বেনেবু, স্পাইডার টেরির গন্ধ না?

0: रुकनी, এই মুখটা ওখানে গর্ত করছে কেন?
1: ওর দোগো বাকি।
0: তুমি কে, কি করছো এখানে?
1: হুজুর, হুজুর কি ম্যানেজার বাবু?
0: হ্যাঁ, তুমি কে?
1: নমস্তে হুজুর।
0: নমস্তে,
1: আমার নাম যুগল প্রসাদ। আপনাদের লক্ষুলিয়া কাছারি পটওয়ারি বনমারি নাম ওর চাচা বেটা আমি।
0: ও, তুমি সেই যুগল প্রসাদ?
1: মনে হচ্ছে হুজুর আমার নাম আগেই জেনেছেন।
0: হ্যাঁ, মানে ওই বনমারির কাছে শুনেছি। ওহো, তুমি সেই যাকে মাটি ঘুরছিলে কেন? মাটি তো ওই কাগজের মোড়কগুলি বা ছড়ানো কেন? কি আছে ওতে? চুপ করে রইলে?
1: না, তেমন কিছু নয় হুজুর, একটা ফুল গাছের বীজ।
0: ফুল গাছের বীজ? মানে ফুল গাছের বীজ তুমি কি পুঁতে দিচ্ছিলে ওখানে?
1: জি হুজুর, ঠিকই বুঝেছেন।
0: ঠিক বোঝার ফলে মনের ভিতরে আরো গোলমাল দেখছে এই যুগল প্রসাদ। জমির মালিকানা তোমার নয়, তাই আবার এই ঘোর জঙ্গল, এখানে তোমার ফুল গাছের বীজ পুঁতে লাভ কি?
1: নেশা হুজুর, কারো দারুণ নেশা, কারো বারো পায়া নেশা। আমার এই নেশা, যেখানে যে ফুল নাই, যে লতা নাই, সেখানে সেই ফুল সেই লতা দিয়ে ভরিয়ে দিব, এই আমার শখ হুজুর। সারা জীবন তাই করে আমার কেটে গেল, লেকিন নেশা এখনো কাটেনি।
0: আশ্চর্য
1: হুজুর, ভাইয়া বনওয়ারিলাল আমাকে খুব ভালোবাসে, কিন্তু তার দুঃখ আমি তার কাজের কামে কিছু করলাম না। কি করব হুজুর, কিছুতেই যে আমি পারি না। আমি এ মহলের সব জায়গা ঘুরেছি হুজুর, লাপটুলিয়ার জঙ্গলের মতো সুন্দর জঙ্গল আর নাই। আবার তার ভেতরে সরস্বতী কুন্ডি, ওর মতো একটা জায়গা ভি নাই। লাপটুলিয়ার জঙ্গলে হরেক রকমের ফুল দেখেছেন হুজুর?
0: হ্যাঁ দেখেছি, কত ফুল তো চিনি না।
1: গুস্তাকি মাফ করবেন হুজুর, লাপটুলিয়ার যত ফুল যত রকম লতা দেখেছেন তার আটানা আমি এনেছি।
0: সে কি?
1: জি হুজুর, 10-12 সাল আগে আমি পূর্ণিয়ার জঙ্গল থেকে ভাগলপুরের লক্ষিমপুর স্টেটের জঙ্গল থেকে এনে লাগিয়েছিলাম। যেতে যেতে এখন দেখি আর আমার মনটা ভরে যায়।
0: যুগল প্রসাদ, যুগল প্রসাদ তুমি যথার্থ কবি।
1: কি যে বলেন হুজুর, দেখেন সামনের ধেয়র লতাটা কি সুন্দর লগলাকায় উঠেছে। 2 বছর আগে ওই লতা এখানে এনেছিলাম হুজুর। কুন্ডির জলে পদম ফুল থাকলে বেশ হতো, তাই না?
0: বেশ তো, কোথাও তোকে গিঁড়ে নিয়ে পুঁতে দাও না।
1: আপনি বলছেন হুজুর, পদম ফুল তো ধরমপুরের 2-3টা তলায় আছে, 2-1 বার ফেবেছি এনে পুঁতে দেবো। কিন্তু কুন্ডির ওই সুন্দর নীল জল ও যে ঢাকা পড়ে যাবে। এই শীতের সময় ওই যে রাঙা হাঁস, শিল্লি আর জলের অন্য সব পাখিরা এসে কেমন সুন্দর খেলে বেড়ায়, সাঁতার কেটে বেড়ায়, ওদের জন্য মায়া লাগে হুজুর। পদম পাতায় কুন্ডির জল ঢেকে দিলে ওরা একটু ঘোরার জায়গা পাবে না, যে সেজন্যই আনি।
0: তাই তো, একেবারে হচ্ছিল না।
1: মাফ করবেন হুজুর, আমি আপনার দেরি করিয়ে দিয়েছি। চলুন, আর এখানে থাকা ঠিক হবে না।
0: চলুন।

0: প্রসাদ
1: জি
0: আমাকে তোমার সঙ্গে নেবে?
1: জি, আপনার কথাটা আমি তো ঠিক বুঝতে পারছি না হুজুর।
0: লকটলিয়ার জঙ্গলকে আরো নতুন নতুন ফুল এনে তুমি সাজাও, আমি তোমার সঙ্গে আছি।
1: আপনাকে আপনাকে যে আমি কি বলবো হুজুর, আমি আমি জান দিয়ে খাটবো হুজুর, আমি জান দিয়ে খাটবো।

0: ಸನ ಸುನು ಜನನಿ ಸೋಯಿ ಸುತ ಬಡಭಾಗಿ ಜೋ ಪೀ ತು ಮಾ ತು ಬಚನ ಅನುರಾಗಿ ತನಯ ಮಾ ತು ಪಿತು ತೋ ಸನಿಹಾರಾ ದುರ್ಲಭ ಜನನಿ ಸಕಲ ಸಂಸಾರಾ ಮಂಜರ್ ಸಾಯ ಹಜೂರ್ ಆಪ್ನಿ
1: ತುಮಿ ಕ್ಯಾಮತೆ ಪ್ರಜಾ
0: ಹಾಂ ಹಾಂ ಹಜೂರ್ ಡೇಢ್ ಬಛರ್ ಆಗೆ ಸೇ ಜೆ ಹಮರಾ ಕೆ ಕೃಪಾ ಕರೆ ದು ಬಿಘಾ ಜಮಿ ದಿಲೆನ್ ಹಾಂ ಹಮಾರ ನಾಮ ರಾಜು ಪಾಂಡೆ ಹಜೂರ್
1: ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে প্রথম দু বছর খাজনা মকুব তেসরা বছর থেকে চার আনা করে খাজনা সেই বন্দোবস্ত তোমার সঙ্গে তাই না
0: হাজি হাজি
1: তাই দেড় বছরে একবারও তো কাছের মুখ হওনি বা চাষ করনি
0: হ্যাঁ হাজুর চাষ কিছু এইবার কিছু
1: বাহ চমৎকার খাজনা না হয় দেওয়ার কথা নয় কিন্তু ফসলের ভাগ তো কাছের দিকে দেওয়ার কথা দিব্যি স্টেটকে ঠকিয়ে ফসল ঘরে তুলছ
0: বাহ ফসল হাজুর
1: হ্যাঁ
0: সে তো চীনা ঘাসের দানা আছে তার ভাগ গাছা দিতে দেওয়ার তো কোথা আমার মনে আসেনি হাজুর
1: কি বলছো তুমি এতদিন ধরে দু বিঘে জমিতে শুধু চীনা ঘাসের দানা ফলাচ্ছ জমি তৈরি করনি মকাই গম কিছুই করনি
0: না হাজুর বড় গাজা জঙ্গল আছে অনেক কষ্টে পনেরো কাঠা জমি চাষ করিয়েছি সময় পাই না হাজুর
1: সময় পাও না এই জঙ্গলের ভেতরে একা একটা খুপড়িতে আছো কাছে মানুষজন নেই আড্ডা দেবার উপায় নেই তবু সারাদিন কি করো বলো তো বইখানে লুকোচ্ছ কেন কি বই
0: হাজুর তুলসীদাস জি রামচরিত মানুষ আছে
1: ও ঘরের ভেতর ওই পাথরের বেদিতে কি কয়েকখানা পুঁথি দেখছি ছাপা বই আছে আর উপাসে কি রাধাকৃষ্ণ মূর্তি মনে হচ্ছে কেন তুমি তাহলে এইসব নিয়ে সারাদিন কাটাও তাই সময় পাও না
0: হাজুর যা বললেন
1: আচ্ছা তোমার দেশের বাড়িতে কেউ নেই
0: হ্যাঁ হাজুর আমার তিনটা বেটা দু লড়কি বিধবা বাহিনী সবাই আছে হুজুর
1: তাদের চলে কিসে
0: ভগবান জি চালাচ্ছেন হুজুর সেখানে তো আমার জমি জমা কিছু নেই
1: আশ্চর্য সেই কোন ধরমপুর পরগনা থেকে এখানে তুমি জমি নিলে অথচ জমি ঠিক করার কোনো চেষ্টাই করছো না পুজো আচ্ছা করবে করো কিন্তু যাসে দিকে একটু মন দাও কি চুপ করে ভাবছো কি আমার কথাটা কানে গেছে
0: হ্যাঁ হাজুর আপনি দয়া করে জমিটা দিয়েছেন জমি থেকে দুটা ফসল নেবার আমার যে ইচ্ছা আছে কিন্তু কাটারি কুড়াল হাতে জঙ্গল কাটতে গেলে মনটা কেমন যেন হয়ে যায় হাজুর গতকাল থেকে ফুল ফুটছে পাখি ডাকছে বাতাসের সঙ্গে মিলে দুতারা পৃথিবীর মাটিতে পা দিন এখানে হাজুর যেখানে দেনা পাওনার কাজ চলে রুপিয়ার লোভ বাতাসে ঘুরে বেড়ায় সেখানে তো দুতারা থাকতে পারেন না হাজুর হাজুর কুড়াল কাটারি হাতে নিলে দেবতারা যেন এসে আমার হাত থেকে কেড়ে নিয়ে যান আর আমার জঙ্গল কাটা হয় না
1: ও বেছে বেছে সব পূজা বসাচ্ছি বটে রাজু আচ্ছা দেবতারা কি এমন কথা বলেন যে বাড়িতে খরচ পাঠিও না ছেলে মেয়ে উপোস করে মরুক
0: না হাজুর সে কথা তো বললেন না
1: তাহলে এবার থেকে কাজে লাগে বুঝেছ জঙ্গল না কাটলে তো চাষের জমি হবে না
0: না হাজুর
1: আমি আবার খোঁজ খবর নিতে আসবো কিন্তু মনে থাকে জানো

0: না, আর কোনো আশা নেই নবীনবাবু। যে কটা স্ক্রুপ্তব টাইট ছিল সে কটাও ঢিলে হয়ে গেছে। ঢিলে হওয়া কি, সব কটা স্ক্রুপ খুলে পড়ে গেছে, নইলে এসব কাণ্ড হতো।
1: আচ্ছা, আপনি কি আশা একেবারেই ছেড়ে দিয়েছেন মুহুরীবাবু?
0: ছাড়বো না। যুগল প্রসাদ একটা মাতা পাগলা লোক, তাকে মুহুরি করে বসিয়ে দিলেন দিহি আজমাবাদের কাচারিতে। রাজুপাড়ে তো কুঁড়ে ঢেঁকি, তাকে আরো দুবিঘে জমি বিলি করলেন। আর এই যে মটুকনাথ, এই মটুকনাথ পাড়েকে কাচারিতে এনে বসিয়েছেন, এ তো বদ্ধ পাগল। আমি পণ্ডিত সামলাবো, বলুন।
1: কবেকার আমদানি?
0: তা মনে করো দু মাসের কিছু বেশি হবে।
1: তা ফাঁড়ে যে সিমটম
0: কিছু জানেন না বুঝি? এইটা দিন রাত মুগ্ধবোধের শোলক ব্যাখ্যা হচ্ছে। ম্যানেজার বাবু একখানা ঘর তুলে দিয়েছেন, সেখানে উনি টোল খুলে।
1: কাছারিতে টোল? তা টোলে পড়বে কে এখানে?
0: কেন, আমি আছি, মুনেশ্বর আছে, রামধনিয়া আছে, কান ঝালা পালা হয়ে গেল মশাই।
1: তা মন্দ বলেননি।
0: আজ এক মাসের উপর হয়ে গেল নবীনবাবু, পণ্ডিতজি তো শুভ দিন দেখে ব্রাহ্মণ ভোজন করিয়ে টোল খুলে বসেছে, কিন্তু পড়োনি,
1: একটা ছাত্রও জোটেনি।
0: আরে তাহলেও তো বুঝতাম, যা হোক একটা কিছু হলো। পড়ো ছাত্র নেই, তাতে কিন্তু পণ্ডিতের দমে যাওয়ার কোনো লক্ষণ নেই। টোলের পড়ো না থাকুক,

সে তো অধ্যাপক, রোজ সকালে মশাই বেড়ার দিকে তাকিয়ে মুগ্ধবোধের সোলোক ব্যাখ্যা করে। কাচারি সেপাইরা তো রোজই ওকে নিয়ে হাসি তামাশা করে, ওর তাতে ভ্রুক্ষেপ নেই। বলুন দেখি, বলুন, বদ্ধ পাগল না হলে ঘরের বেড়াতে কেউ মুগ্ধবোধ পড়াতে পারে? আমি বলে দিচ্ছি নবীনবাবু, ম্যানেজারের রকম সকম যা দেখছি, এখানে একটা ষোলো আনা পাগলা গারদ বসিয়ে তারপর উনি যাবে। আপনি লিখে রাখুন, জমিদারি যদি লাটে না ওঠে তো আমার নামে কুকুর পুষবেন। হ্যাঁ।

0: কেমন দেখছো জীবনপ্রসাদ?
1: হুজুর কি বলবো, আমি আর চোখ ফেরাতে পারছি না। আপনি কলকাতা থেকে বীজ না আনালে এত রকম ফুলে আমি তো কোনো দিন সাজাতে পারতাম না। দুনিয়ার ফুলে কি শেষ নেই? এই ফুলটার নাম যেন কি বলেছিলেন হুজুর?
0: রেড ক্যাসপিয়ান, আর ওইগুলো ফক্স গ্লাভ, আর ওই আসান গাছটার তলায় সাদা ফুলগুলোর নাম হোয়াইট পিন। বড় দুঃখ রইল যুগলপ্রসাদ, হানি সাইকেলের চারাগুলো বাঁচানো গেল না।
1: আমাদের নকটুলিয়ার মাটিতে তাহলে বিলাইতি ফুলও ফুটবে?
0: ফুলের কোনো চাঁদ বিচার নেই যুগলপ্রসাদ। একদিন তুমি থাকবে না, আমি থাকবো না, কিন্তু সরস্বতী কুণ্ডির পাড়ে তোমার আনা পয়রালতার ফুলের সঙ্গে এই হোয়াইট পিন, রেড ক্যাসপিয়ান বছর বছর আপন আনন্দে ফুটে চলবে। সরস্বতী কুণ্ডের এই নির্জন তীরকে আলো করে রাখবে।
1: এই জায়গাটা, এই জায়গাটা তো কোনোদিন বিলি করে দেওয়া হবে না?
0: না,
1: দয়া করে সেইটা একটু দেখবেন হুজুর, এখানকার জমির উপরে অনেকেরই নজর আছে।
0: বিলি করার ভার আমার হাতে, সেটা ভুলে যেও না। মকাই চাষের জন্য আমি লবটুলিয়ার এই নন্দন কাননে কাউকে পাপের দুধ বানাতে করব। সব তোমার কোনো ভয় নেই।
2: রাম রাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়।
0: গোস্তবাবু, আমার ফিরতে কদিন হবে বলতে পারছি না। দরকারি চিঠিপত্রের উত্তর সামনের ট্যাকে আপনি জাহাজ দিয়ে দেবেন।
3: ম্যানেজার বাবু, কলেরায় গা কি গা উজাড় হয়ে যাচ্ছে। এর ভেতর কোথায় গিয়ে থাকবেন, কি খাবেন? আপনি যাবেন না, আমার কথাটা রাখুন, আপনি যাবেন না।
0: রা হয় না কৃষ্ণবাবু, এত লোক মরে যাচ্ছে তা দেখো কাছারিতে বসে থাকবো? আগে তবু পোড়াতে নিয়ে যাওয়ার লোক পাওয়া যাচ্ছিল, এখন তাও পাওয়া যাচ্ছে না। খরে খরে কলেরা, ওটা তো বুঝিয়ে দেবারও কেউ নেই। আপনাকে কথা দিয়ে যাচ্ছে আমি সাবধানে থাকবো।
3: হাজুর

0: हजूर हजूर आपने इसे देखे आ दूर नहीं के राजू पाड़े तुम्हें भीषण महामारी से परेशान क्यों
1: हजूर इलाज करते
0: তুমি এসেছো চিকিৎসা করতে
1: হ্যাঁ হাজুর রামজির কৃপায় জড়ি বুটির দাওয়াই কিছু কিছু আমি জানি হাজুর এই গরিব আমাদের দেশ আছে এই গরিব মুলুক আছে দেখবা তো কেউ নেই এখানে তাই রামজিকে প্রণাম করে চলিয়ে এলাম
0: মেয়েটিকে মারা গেছে রাজু
1: মরে নাই হাজুর ও বিমারি হয়েছে ওর মরদের আরে এ বেটি এ চুপ ডার ক্যা হ্যায় চুপ যা বেটি চুপ যা
0: সপনাস ঘরে কলেরা রোগী আর খোড়ায় আটাকা ভাত মাছি তিনটে মাছি বসে আছে রাজু
1: হাজুর
0: রাজু মেয়েটাকে বলো ভাত করে ফেলে দিতে
1: এ মিটিয়া আরে ভাত খেয়ে দো এ হাজুর ও বলছে ফেলবে না
0: বললেই তো হবে না ও ভাত ফেলে দিতেই হবে রাজু ও না বুঝুক তুমি বুঝতে পারছো না যেই মুহূর্তে ওই ভাত ও খাবে সেই মুহূর্তে জন্তু ঝাঁপিয়ে পড়বে ওর উপর আমি বলছি তুমি ফেলে দিয়েছো
1: আচ্ছা হাজুর
0: যাও যাও
2: হাজুর

0: কি করব?
1: তুমিও মেয়েদের মতো কাঁদতে শুরু করলে রাজু, কেড়ে নাও খোড়া, কেড়ে নাও, ফেলে দিয়েছো।
2: বাবা তোমার

0: 근데 선생 아루조리 아루조리 그만 제가 보내시죠 아루조리 아루조리
1: আরণ্যক নাটকটি এখানেই শেষ হল। কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র, অভিনয়ে নির্মল কুমার, সন্তু বসু, দেবকুমার চক্রবর্তী, নিখিল ভট্টাচার্য, অরুণ কুমার রুদ্র, অরুণ রায়, শ্যামল কুমার দাস, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রবীর কুমার ভট্টাচার্য, মুকুন্দ পোদ্দার, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, মিতা চট্টোপাধ্যায় এবং শুক্লা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা অজিত মুখোপাধ্যায়, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য।
2: আরণ্যক নাটকটির অভিনয় এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
3: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টের চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 কলকাতার ডায়েরি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময়

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই বাংলা খবর।

আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ ব্রিক শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে এই সম্মেলনে 11টি প্রধান বিকাশশীল দেশের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক সম্মেলনের ফাঁকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী

0: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ বেশ কয়েকটি দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর সঙ্গেও তিনি আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ছ বছর বন্ধ থাকার পর চীনের ওয়াংঝাও থেকে নতুন দিল্লি পর্যন্ত নিয়মিত যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY এর আজ 7 বছর পূর্ণ হল। জুনিয়র হকি এশিয়া কাপে আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হতে চলেছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী এই 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। উল্লেখ্য, এই 11টি দেশ নিয়ে গঠিত হয়েছে ব্রিক্স। এর সহযোগী দেশগুলি হল বেলারুস, কিউবা, বলিভিয়া, কাজাকস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। উচ্চ পর্যায়ের এই সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতারা বিশ্ব প্রশাসন, বহুপাক্ষিকতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য, জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, বিপর্যয় মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল নিয়ে আলাপ আলোচনা করবেন। ভারতের সভাপতিত্বে 2026 ব্রিক্স সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতা আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবেয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী এবং আবিধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। ব্রাজিলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন সেদেশের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী যুবরাজ ফাইজাল বিন ফারহান আল সৌদও সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রিক্স 2026 শিখর সম্মেলনের ফাঁকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দিল্লিতে বিদেশ মন্ত্রক শুনানি জানানো হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন, সহযোগিতা, পরিকাঠামো, প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক আদ্দিস আবাবা সফর প্রসঙ্গ ওঠে। প্রধানমন্ত্রী মোদী ব্রিক্স শিখর সম্মেলনে ইথিওপিয়ার যোগদানে সন্তোষ ব্যক্ত করেন। পরে শ্রী মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন। তাদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়ে কথা হয়। প্রধানমন্ত্রী মোদী আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে প্রধানমন্ত্রী মোদী আজ আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে কথা। সম্মেলনের সূচনায় প্রথম অধিবেশন ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতা শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপে ভারত ইনোভেটস প্রদর্শনী প্রদর্শন করবেন। এরপর তারা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজনে হবে নৈশভোজ। এদিকে চীনের রাষ্ট্রপতি সি জিনপিং ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে আজ নতুন দিল্লিতে পৌঁছেছেন। এছাড়াও ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং, বিশ্ব স্বাস্থ্য সংগঠন হুয়ের মহানির্দেশক ডক্টর ট্রেডস আধানাম ঘেব্রেসুস এই সম্মেলনে যোগ দিতে আজ নতুন দিল্লি এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্যিক বাধা দূর করে ব্যবসায়ী সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর কাছে আবেদন জানান তিনি। গত সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপে ব্রিক্স বিজনেস ফোরামে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত বরাবরই অবাধ সামুদ্রিক যাতায়াত এবং নৌযাত্রীদের নিরাপত্তার পক্ষে সওয়াল করে এসেছে।
1: ग्लोबल ट्रेड तभी आगे बढ़ सकता है जब सी लेन सिक्योर हो, सप्लाई रूट ओपन हो और सी फेरर सेफ हो, और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: 6 বছর বন্ধ থাকার পর চীনের গুয়াংঝাও থেকে নতুন দিল্লি থেকে নিয়মিত যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় শুরু হবে। চীনের সাদান এয়ারলাইন সূত্রে এই খবর জানানো হয়েছে। 2020 সালে কোভিড মহামারীর সময় এই পরিষেবা বন্ধ হয়ে গেছিল।

0: চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর ব্রিক সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি সফরের মাঝে এই ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এবছরের মার্চ মাসে ভারতের ইন্ডিগো বিমান সংস্থা সাংহাই থেকে কলকাতার মধ্যে দৈনিক বিমান পরিষেবা চালু করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। 2019 সালের আজকের দিন অর্থাৎ 12ই সেপ্টেম্বর এর সূচনা হয়। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্য আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র সরকার এই পেনশন প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় যাদের জমি আছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 7 বছর বয়স থেকে মাসে ন্যূনতম 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলে প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বরাদ্দ ও নজরদারি কমিটির নবম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন আবাসন ও শহরাঞ্চল মন্ত্রকের নগরোন্নয়ন দপ্তরের সচিব সত্যেন্দ্র সিং। এই সিদ্ধান্তের ফলে শহরাঞ্চলে সকলের জন্য আবাসন প্রকল্প রূপায়ণের পথ আরও এক ধাপ প্রশস্ত হল। সৌদি আরব জানিয়েছে ড্রোন হামলার একদিন পর দেশের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেদেশের জ্বালানি মন্ত্রক জানিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলতি সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর সৌদি আরবের তেল রপ্তানি অব্যাহত রাখতে ইস্ট ওয়েস্ট পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌদি জানিয়েছে ইরাক থেকে আসা কয়েকটি ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। ইরাক সরকার হামলা নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে ইয়েমেনে হুথিরা মোকা বন্দর এবং বাব এল মান্দে প্রণালীর গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ দখল করেছে। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই প্রণালীকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতে নতুন একটি দিক তৈরি হয়েছে। এইচপিভি সংক্রমণ এবং এ সংক্রান্ত ক্যান্সার প্রতিরোধে 80 লক্ষ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা দিয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে গত ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরে এইচপিভি টিকাকরণ চালু হয়। উল্লেখ্য, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে সরকার দেশব্যাপী 14 বছর বয়সী কিশোরদের মা বাবার অনুমতি সাপেক্ষে সম্পূর্ণ বিনামূল্যে এইচপিভি টিকাকরণের কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ শ্রী গুরু গ্রন্থ সাহেবের প্রকাশ পর্ব উপলক্ষে শিখ সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, শিখ গুরু গ্রন্থ সাহেবের শিক্ষা মানবজাতিকে সত্য, সেবা, সমতা, সহমর্মিতা ও সম্প্রীতির পথে পরিচালিত করে। এর গভীর বাণী পারস্পরিক সদিচ্ছা, শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করে বলেও তিনি জানান। ভারী বৃষ্টি ও বাঁধ থেকে জল ছাড়া জেরে উত্তরপ্রদেশের অন্তত 25টি জেলা বন্যা কবলিত। পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। এখনও পর্যন্ত মোট প্রায় 21,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। প্রায় 3,000 মানুষ বর্তমানে ত্রাণ শিবিরে রয়েছেন। দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি ফাইনালে উঠেছে। চীনের মোকিতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ভারতের সুপ্রিয়া হ্যাট্রিক করেন। মধু শিকদার এবং সুখবীর কাউর একটি করে গোল করেন। দ্বিতীয় সেমিফাইনালে চীন এবং জাপানের খেলার বিজেতা দলের সঙ্গে ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে 19-0 গোলে পাকিস্তানকে হারিয়ে ভারত সেমিফাইনালে উঠেছে। এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গতরাতে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। অষ্টাদশ ব্রিক শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে এই সম্মেলনে 11টি প্রধান বিকাশশীল দেশের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY এর আজ 7 বছর পূর্ণ হল। এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এরপর খবর স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গান শুরু করার আগে বলবো বাংলা ব্যান্ডের সেই জার্নির কথা, যে লড়াই কিন্তু খুব সোজা ছিল না। ব্যান্ড নিয়ে তখন আমাদের রাজ্যে বাঙালি কোনো ধারণাই নেই। পাশ্চাত্যে বিটলস, পিঙ্ক ফ্লয়েড, লেলন ডিলন শুনছেন কেউ কেউ, কিন্তু সেটা যে বাংলাতেও হতে পারে।

এমনটা কেউ ভাবতে পারেননি। গৌতম চট্টোপাধ্যায়ের চেষ্টায় বাংলায় প্রথম শুরু হল বাংলা ব্যান্ডের যাত্রা মোহিনীর ঘোড়াগুলির সাহায্যে। ড্রামস, গিটার, বাঁশি নিয়ে মানুষের ভালোবাসায় শুরু হলো পথ চলা। আর এই পথ চলার মাঝে আমাদের প্রথম গান মোহিনীর ঘোড়াগুলি থেকে গৌতম চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:12 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ যথাক্রমে 96% এবং 82%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ 0.0।

শূন্য শূন্য এক দশমিক তিন মিলিমিটার, পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় আমার কলম, উপস্থাপনায় লাকি বণিক, বিকেল 4:35 আরোগ্য নিকেতন। ওয়ার্ল্ড ফার্স্ট এড দিবস উপলক্ষে একটি সাক্ষাৎকার শুনবেন এই অনুষ্ঠানে। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক, 6:20 ক্ষেত খামারের কথা, বছরভর মাছ চাষে প্রয়োজনীয় কাজ, এই বিষয়ে ডক্টর বৈদ্যনাথ পালের সাক্ষাৎকার শুনবেন। আলোচনায় এবং আলাপচারিতায় থাকবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসের তাৎপর্য, বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। 7:00 তরজা গান, উপস্থাপনায় মতিউর রহমান খান ও সহশিল্পীরা। 7:45 নস্টালজিয়া, অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নেবেন সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা দুর্বাদে। 8:15 শ্রবণী, বিভূতি সাহিত্যে জীবিকা জীবন, আলোচনায় রুশতী সেন ও শাশ্বতী রায়। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাধনা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে। শারীরিক দিব্যাঙ্গ মানুষদের আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশনায় স্নেহেশ নাগ। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাধনা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুরোধের আসর। দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের মৈত্রীর অনুরোধের আসরে। আপনাদের পাঠানো অনুরোধের গান, এই গানে সাজানো এই আসরে আমি আপনাদের সঙ্গে থাকব সুদীপ্তা, শোনাবো আপনাদের পছন্দের গান। আপনারা এত ভালোবাসায় ভরিয়ে রেখেছেন এই আসরকে, আমরা কত মানুষ নানান প্রজন্মের স্বাদের গান আমরা আপনাদের থেকে পাই। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আসর, প্রথমেই চলে যাব গানে।

শিল্পী শচীন দে বর্মনের কণ্ঠে আমাদের সকলের প্রিয় এই গান শুনতে চেয়েছেন বন্ধু মোহাম্মদ মোস্তাক মেহেদি, মোহাম্মদ ইস্তিয়াক মেহেদি ও মোহাম্মদ জুলফিকার মেহেদি, কুষ্টিয়া শহর বাংলাদেশ থেকে। চলে যাব পরবর্তী অনুরোধের গানে, কণ্ঠে আশা ভোসলে। গানটি শুনতে অনুরোধ করেছেন বন্ধু সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে।

পরবর্তী অনুরোধের গান দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে অনুরোধ করেছেন বন্ধু সাধন দাস, ভৈরবটোলা লবণ চোঁয়া, মুর্শিদাবাদ থেকে। শুনে নি তাহলে বন্ধুর পছন্দের গান।

0: Party.
1: পরবর্তী অনুরোধের গান হঠাৎ ভীষণ ভালো লাগছে। শিল্পী সবার জানা লতা মঙ্গেশকর। গানটি শুনতে অনুরোধ করেছেন দেবজিৎ মণ্ডল, স্বাগতা মণ্ডল, স্বাতী মণ্ডল ও ত্রিলোক বিহারী মণ্ডল, বানিয়োর নলহাটি বীরভূম থেকে।

পরবর্তী গানের অনুরোধ করেছেন বন্ধু পবিত্র সাহা, রুহি সাহা, দু নম্বর গেট, দু নম্বর এয়ারপোর্ট গেট, দমদম থেকে। তাহলে চলুন শুনে নিই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি অসাধারণ গান।

চলে যাব পরবর্তী অনুরোধের গানে। এবারের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়, তার কণ্ঠে সেই বহুল প্রচলিত গান চলরিনা ক্যাসরিনা। অনুরোধ করেছেন বন্ধু চন্দন কুমার রায়, রাজশ্রী রায়, খানাকুল, হুগলি থেকে। চলুন তাহলে শুনে নেওয়া যাক বন্ধুর অনুরোধের গান।

পরের অনুরোধের গান প্রান্তরেরও গান আমার, শিল্পী উৎপলা সেন। গানটি শুনতে অনুরোধ করেছেন বন্ধু লালু নে ও দেবলীনা নে, নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটি হুগলি থেকে। তাহলে শুনে নেওয়া যাক সে গান।

আপনারা খুব ভালো থাকবেন। আবার গানে গল্পে আলাপে এই আসরে ফিরবো আমি সুদীপ্তা কখনো, এবং ততক্ষণ আপনারা আপনাদের এত সুন্দর সুন্দর গানের অনুরোধ পাঠাতে থাকুন এবং শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। এবং শেষের গান, গানটির অনুরোধ করেছেন বন্ধু রবিন মান্না, জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে। এই গান শুনতে শুনতে শেষ করছি আজকের অনুরোধের আসর।

এতক্ষণ শুনলেন অনুরোধের আসর, উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় থাকবেন লাকি বণিক।

দুই বাংলা শ্রোতা বন্ধু, ভালো আছেন আশা করি। আমার কলমে ঘন্টা ধ্বনি নিয়ে আপনারা যে চিঠি লিখেছেন, সেই চিঠির ছাপাই নিয়ে কিন্তু চলে এসেছে এক্ষণে।

ঘণ্টার ধ্বনি। ঘণ্টার ধ্বনি এ মাসে চিঠির বিষয়। প্রথম চিঠিতে চলে যায় চৈতালি মণ্ডল, গ্রাম পোস্ট দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন। প্রিয় আমার কলম, ঢং ঢং ঢং ঘণ্টা বাজে রোজ, ছুটির ঘণ্টার আমেজ অন্যরকম। শিশু বিদ্যালয়ের কুচিকাচার দল ঘণ্টার আওয়াজে তোলে হুল্লোড়। ছুটি ছুটি ছুটি হারিয়ে যায় ছেলেবেলায়, রুচি ঘণ্টা দাদাকে শুধোতাম, কখন ছুটি হবে বলতেন, যখন ঘণ্টা বাজবে তখন, আনচান করত মনটা। রবি ঠাকুরের ডাকঘর নাটক শুনেছি বহুবার, পড়েছি অনেকবার। ঘণ্টা ধ্বনি শুনে অমলের সঙ্গে হারিয়ে গেছি দূরে, বহু দূরে। বিহ্বল হয়েছে ঘরবন্দি মন, ভীষণ মন কেমন করা ওই ঘণ্টা ধ্বনি। মধ্যরাতে গির্জার ঘণ্টা ধ্বনি ভূতের গল্পের একটা শিহরণ জাগানো অধ্যায় যেন। পাঠক সে বয়সের হোক না কেন, মানে পাঠক যে বয়সেরই হোক না কেন, গা ছমছম করতেই হবে। সন্ধ্যা পুজোর মোলায়েম ঘণ্টা ধ্বনিতে মন ভরে যায় এক অনাবিল আনন্দে। চওড়া লালপার শাড়ি পরিহিতা বঙ্গজননী পুজোর ঘণ্টা বাজাচ্ছেন। মাটির পিদিম জ্বলছে তুলসী তলায়, ধূপধুনোর গন্ধে সুরভিত আকাশ বাতাস, বঙ্গদেশের সান্ধ্যকালীন চিত্র। পেন্ডুলামওয়ালা দেওয়াল ঘড়ি কেনার শখ বহুদিনের, পূরণও হল। প্রহরে প্রহরে ঢং ঢং আওয়াজ, কিন্তু হরিষে বিষাদ, রাতের ঘুমটি হারাম। তবু ঘণ্টা ধ্বনির সমালোচনা, একদমই ঘণ্টা ধ্বনির সমালোচনা নৈব নৈব চ, বড় মধুর যে ধ্বনি। চৈতালি মণ্ডল, গ্রাম পোস্ট দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন।

ঘন্টা ধ্বনি নিয়ে এবারের চিঠি তপতী বর্মন হিন্দ মোটর হুগলি থেকে লিখেছেন। লিখেছেন, প্রিয় বান্ধবী মহিলা মহল, প্রথম ঘণ্টা ধ্বনি শুনে আমাদের বাড়িতে ঠাকুর পুজো হলেই আরতির সময় কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনি মিলিয়ে একটা দেবতার আবহ তৈরি হতো। তারপর প্রাথমিক ও সরকারি বিদ্যালয়ের ঘণ্টা আরম্ভ, একটি পিরিয়ডের পর ঘণ্টা টিফিন ও পরে ছুটির ঘণ্টাও শুনতাম। মানে একটি পিরিয়ডের পর ঘণ্টা, সেটা টিফিনের, আর তারপরে ছুটির ঘণ্টা। হরিনামের নাম সংকীর্তনে ঘণ্টা তো থাকবেই। বর্তমানে ঘণ্টার পরিবর্তে কলিং বেল ব্যবহার হয়। সব ঘণ্টা ধ্বনি শোনা গেলেও জীবনের শেষ ঘণ্টা ধ্বনি আমরা কেউ শুনতে পাই না বন্ধু। সকলকে শুভেচ্ছা জানালাম, তপতী বর্মন হিন্দ মোটর হুগলি থেকে লিখেছেন।

এবারে পিউপা ঘোষ শুকডাল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে লিখেছেন ঘণ্টা ধ্বনি নিয়ে। হঠাৎ একটা ঘণ্টা বাজল, তারপর দুটো, তারপর তিনটে, চারটে, পাঁচটা। অনেকক্ষণ শোনার পরে বুঝতে পারলাম এটা ঘণ্টা নয়, কেউ ইস্পাত গরম করে তার উপর হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। পেটাতে পেটাতে সে নিজের একটা আকার নিয়ে নেবে, উদ্দেশ্য তাই, তার জন্যই তো এত কসরত। কিন্তু যখন বুঝতে পারিনি এটা ঘণ্টা নয়, তখন সেটা শুধু কানের পর্দায় সে বারবার আঘাত করছিল কিন্তু, আর দূর থেকে দূরে দৃষ্টিটা, দূর থেকে দূরে একেবারে সে যেন নিজের দৃষ্টিও চলে যাচ্ছিল। শব্দটা অন্যান্য শব্দের জটকে ভেদ করে আসছিল কানে, মনে ঘরে উঁকি দিচ্ছিল, কোথায় যেন বাজছে, কোথায় যেন বাজছে। আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, বর্ষার শুরু থেকে জল আর একদম মানে টলটল করে আর কি, সবুজ গহীন এক পুকুর, জলের উপর সেই শব্দটা যেন বারে বারে আছাড় মারছিল। পুকুরের পরে আছে বাঁশ গাছ, সেখানকার একটা বাতা শব্দটাকে বারবার বয়ে আনছিল। তারপরে আছে ধান ক্ষেত, জলে ভরা সবুজ ধান, বিঘার পর বিঘা জমি, শুধু সবুজ আর সবুজ, কোথাও শব্দটা আটকাবার মতো কিচ্ছু নেই। তাই দিল খোলা শব্দটা বারবার আসছিল, ঢং ঢং ঢং। সত্যি ঢং ঢং শব্দটা যেন মন টেনে নিয়ে যাচ্ছিল একেবারে, যেমন করে টানে মন্দিরের ঘণ্টা, কিংবা মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে গির্জার ঘণ্টা, আর ছুটির ঘণ্টা, সে তো সকলের প্রিয়, আর আমাদের ভূতু বাছুরটির ঘলার ঘণ্টার ধ্বনি, সে যে আমার বড্ড প্রিয় বন্ধু। পিউপা ঘোষ, শুকডাল বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে।

এর পরের চিঠি। জয়তীনন্দ আচার্য ধর্মদাস বার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। প্রিয় আমার কলম, সবাইকে শিউলি ফুলের আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ নমস্কার জানাই। তুমি মাঝে মাঝে এমন লেখার বিষয় দাও যে তাতে ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়ি। ছোটবেলা থেকেই পাশাপাশি মন্দির আর গির্জার ঘণ্টার ধ্বনি শুনেই বেড়ে উঠেছে, বিশেষ করে 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি ঠিক রাত 12টার সময় চার্চের ঘণ্টার শব্দ তো আমাদের উৎসব মুখর করে তুলত। তখন টেবিলে সাজানো বাবার আনা বিভিন্ন স্বাদের সুবাসিত কেকের স্বাদ গ্রহণের জন্য আমরা অস্থির হয়ে পড়তাম। তবে পরীক্ষার হলে ঘণ্টা বাজলেই সংক্ষিপ্ত সময়ের কারণে লেখা শেষ করার তাগিদে কিছুটা ভয় মিশ্রিত উৎকণ্ঠায় মরিয়া হয়ে যেতাম। কিন্তু পাহাড়ের কোন মন্দিরের ঘণ্টার ধ্বনি অথবা বৌদ্ধ মঠ বা মন্দিরের ঘণ্টার ধ্বনি সত্যি মনকে এক ঐশ্বরিক আনন্দে অপার নির্ভেজাল শান্তি দেয়, সেটা বহুবার প্রত্যক্ষ উপলব্ধি করেছি আমি। আবার বাড়ির সামনে রাস্তা দিয়ে গ্রীষ্মের বিকেলে আইসক্রিম ফুচকা, শীতের ভর দুপুরে কুলের আচার, বাসনওয়ালার ঘণ্টার ধ্বনি অসাধারণ লাগে। আসলে জীবনের বিচিত্র পরিসরে কত কিছু যে উপলব্ধির, যা ভালো মন্দ সব কিছুকে নিয়ে এগিয়ে চলে। তখন মননশীলতার গভীরে মাঝে মাঝে এটাই মনে হয়, এমনি করে যাই যদি দিন যাক না। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা রইল বন্ধু। জয়তীনন্দ আচার্য ধর্মদাস বার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে।

প্রত্যেকবারের মতো বন্ধু আমি চেষ্টা করি যে যে কটা চিঠি আমার কাছে আছে পড়ে ফেলার আর কি। দেখি এবারেও বেশ কয়েকটা চিঠি আছে, চেষ্টা তো করি কতটা পড়া যায়। আর হিরণময়ী সাহু সেবায়তন ঝাড়গ্রাম থেকে লিখেছেন এবারে চিঠি। দিদি লিখেছেন, প্রিয় মহিলা মহল, ঘণ্টা ধ্বনির সময় সচেতক শব্দবার্তা হলেও ঢং ঢং আওয়াজ স্কুলবেলাকে মনে করিয়ে দেয়। পুজোর অনুষ্ঠানেও ঘণ্টা ধ্বনি হয়। স্কুলে ছাত্র শিক্ষক উভয়কেই সচেতন করতে বিভিন্ন বার্তাসূচক ঘণ্টা ধ্বনি হয়। প্রার্থনা, ক্লাস শুরু, ক্লাস শেষ, টিফিন ও ছুটির ঘণ্টা ভিন্ন ভিন্ন ধরনের। ছাত্রাবস্থায় ছুটির ঘণ্টা সবচেয়ে প্রিয় ছিল। যখন ছোট ছিলাম ছুটির ঘণ্টা বাজলেই ছুটি গরম গরম রুটি, একদম ছুটি গরম গরম রুটি ছড়া কাটতে কাটতে স্কুল থেকে বেরোতাম। আমাদের বাড়ির কিছুটা দূরে একটা গির্জা আছে, মাঝখানে এখন বাড়িঘর ভরে গেলেও আগে ফাঁকা ধান জমি ছিল, ঘণ্টা ধ্বনি পরিষ্কার শোনা যেত। আমাদের বাড়িতে বাবা পেন্ডুলাম ঘড়ি নিয়ে এলে আধ ঘণ্টা অন্তর অন্তর ঘণ্টা বাজত। প্রথম দিকে খুব মজা হতো, বাড়ি বাড়ি ছুটে ঘড়ি দেখতে হতো না আর। বাড়ির যেখানেই থাকি না কেন ঘণ্টার শব্দ ঠিক শুনতে পেতাম। রেডিওতে এখন গ্রীষ্মের ছুটি ও শারদীয়া উৎসবের ছুটিতে ছুটির ঘণ্টা ছোটদের জন্য হলেও আমার বেশ লাগে, সত্যি এখনো হয় ছুটির ঘণ্টা, ঢং ঢং ঘণ্টার শব্দ যেন শৈশব ফিরিয়ে দেয়। শুভেচ্ছা নিও, হিরণময়ী সাহু সেবায়তন ঝাড়গ্রাম থেকে লিখেছেন।

বন্ধু, এবারে এবারে চিঠি অঞ্জলি ভট্টাচার্য, 29/2, কালীনাথ মুন্সি লেন, পরানগর, কলকাতা 7-0-0-0-3-6 থেকে লিখেছেন। প্রিয় বান্ধবী, তোমার এবারের আমার কলমের বিষয় ঘণ্টার ধ্বনি একটু ছন্দে ছন্দে বলি, সেটাই পড়ে শোনাই। বন্ধু, স্কুলেতে ঢং ঢং করে বাজলো ছুটির ঘণ্টা, এক ছুটিতে বাড়ি যাব, আনন্দে নাচে মনটা, পরীক্ষার ঘণ্টা বাজলে পরে বুক করে দুরু দুরু, প্রশ্নপত্র হাতে পেলে উত্তর লেখা হয় শুরু, টিফিনের ঘণ্টা বাজলে ছুট আলু কাবলি খেতে, আইসক্রিম ঘুগনি মটর হজমে গলিতে, গির্জার ঘণ্টা শুনতে পেলে মনটা হয় শান্ত, খ্রিস্টের বাণী ছড়িয়ে পড়ে দিক থেকে দিগন্ত, মন্দিরেতে ঘণ্টার ধ্বনি ভুবন আলো করে, মায়ের আশীর্বাদ পায় যেন থাকে হৃদয় জুড়ে, ঘণ্টা ঢং ঢং করে ছুটছে দমকলের গাড়ি, সকল বাধা তুচ্ছ করে বিপদে দেয় পাড়ি, সকল বাধা তুচ্ছ করে বিপদে দেয় পাড়ি, অ্যাম্বুলেন্সের ঘণ্টার ধ্বনি মনেতে ভয় জাগায়, সুস্থ হোক অসুস্থ মানুষ থাকি কামনায়, শেষের ঘণ্টা বাজবে যেদিন শুনতে পাব না কেহ, শেষের ঘণ্টা বাজবে যেদিন শুনতে পাব না কেহ, খাঁচার ভেতর অচিন পাখির থাকবে পড়ে দেহ। সবাই ভালো থেকো। অঞ্জলি ভট্টাচার্য, 29/2, কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 7-0-0-0-3-6 থেকে লিখেছেন।

চলে যায় আবারও চিঠির পাতায়। আর এবারে চিঠি, অঙ্কিতা সরকার, গ্রাম পোস্ট ইন্দাস, জেলা বাঁকুড়া থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, মা, জানো আজ আমাদের কলেজে এক অন্যরকম আনন্দের দিন ছিল, আর সেই অনুভূতিটা তোমাকে না জানিয়ে পারলাম না। আজ দুপুরে যখন আমাদের কলেজের শেষ পিরিয়ডের পর ঘণ্টার ধ্বনি বেজে উঠল, তা যেন অন্য যে কোনো দিনের চেয়ে একদম আলাদা মনে হল। প্রতিদিনের কলেজের ঘণ্টার শব্দে ক্লাসের ক্লান্তি বা বাড়ি ফেরার তাড়া থাকে, কিন্তু আজকের ঘণ্টার ধ্বনিটি ছিল আমাদের বহু প্রতীক্ষিত পূজার ছুটির ঘণ্টা। পিয়নের দেওয়া সেই ঢং ঢং শব্দটা শোনার সঙ্গে সঙ্গে পুরো করিডর জুড়ে এক মায়াবী আনন্দের হিল্লোল বয়ে গেল। মনের ভেতর যেন ঢাকের আওয়াজ আর শিউলি ফুলের গন্ধ ভেসে উঠল। ঘণ্টা বাজার পরপরই ক্লাসের সব বন্ধু মিলে হই হুল্লোড় করে মেতে উঠলাম। একদমই ঘণ্টা বাজার পরপরই ক্লাসের সব বন্ধু

মিলে হই হুল্লোড় করে মেতে উঠলাম। শিক্ষকেরাও আমাদের শারদীয় শুভেচ্ছা জানালেন। এই ঘন্টার আওয়াজটি শুধু একটি ছুটির ঘোষণা ছিল না মা, এটি ছিল এক বছরের পড়াশোনার চাপ থেকে মুক্তি আর উৎসবের দিনগুলোতে হারিয়ে যাওয়ার সবুজ সংকেত। চারপাশের বন্ধুদের হাসি মুখ আর বিদায়বেলার শুভ পুজো বিনিময় সব মিলে পরিবেশটা দারুণ লাগছিল। অঙ্কিতা সরকার গ্রাম পোস্ট বিন্দাস জেলা বাঁকুড়া থেকে লিখেছেন।

এরপরে অনিতা চৌধুরী, অমূল্য কানুন, শ্রীরামপুর, হুগলি থেকে। সহেলে আমার কলম। ঘণ্টাধ্বনি একটা সাংকেতিক শব্দ বা আওয়াজ, ধর্মীয় উপাসনালয়ে বাজানো হয়, স্কুলে ক্লাস শেষে বাজানো হয়, ঘড়ির ঘণ্টা সময় নির্দেশ করে। প্রাচীনকালে বিশেষ বার্তা বা সতর্কবার্তা দেওয়ার জন্য ব্যবহার হতো। আবার ঘণ্টাধ্বনি রূপক অর্থে ও অশুভর ইঙ্গিতেও ব্যবহৃত হয়। তাই তোমায় একটা ঘটনা বলি। আমাদের মন্দিরে ভোরের ঘণ্টা বাজলেই ঘুম থেকে রোজ উঠে। সেদিনও তেমনি উঠে সকালের কর্মযজ্ঞ শুরু করেছি। হঠাৎ মুঠোফোনে ভেসে এলো মুঠো মুঠো কথা। পুরো ব্যাপারটা আজ চেপে অন্য কথা বলে উনি বললেন, রেডি হয়ে নাও, তাড়াতাড়ি ভোপাল যাওয়ার আছে। তৎকালীন ফ্লাইটে টিকিট কেটে উঠি। কিছুক্ষণ অন্তর অন্তর এক আত্মীয় মেসেজ পাঠাচ্ছিলেন, সাবধানে আসুন, চিন্তার কিছু নেই। পৌঁছতে রাত্রি 10টা। পরদিন সকালে উঠে আমরা যাচ্ছি হসপিটাল। ততক্ষণে ঘটনা জেনেছি। শীতকাল ছিল, কুয়াশার চাদর সরিয়ে হাইওয়ে দিয়ে গাড়ি ছুটছিল। মনে আশঙ্কার কালো মেঘের ঘন ঘটা। হসপিটাল পৌঁছে থমথমে পরিবেশে বুঝতে বাকি রইল না যে তার জীবনের শেষ ঘণ্টা ধ্বনি বেজে গেছে আগেই। এক বুক হাহাকার, কান্না নিয়ে আমার একমাত্র আত্মজাকে হারিয়ে ফিরে আসি। দেখি পথে একটি দেহ যাচ্ছে মাথায় ছাতা ও ঘণ্টা ধ্বনি করতে করতে। বন্ধু, শুভ অশুভ কাজে ঘণ্টা ধ্বনি মিলেমিশে এক হয়ে যায়। এরই নাম তো জীবন। ভালো থেকো ভাই, নমস্কার। অনিতা চৌধুরী, অমূল্য কানুন, শ্রীরামপুর, হুগলি।

সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর এক, পশ্চিম বর্ধমান থেকে। এবারে চিঠি। সেই মহিলা মহল, ঘণ্টার ধ্বনি, স্কুলের প্রেয়ারের ঘণ্টা, ক্লাস শুরু বা শেষের ঘণ্টা, টিফিনের আগের ঘণ্টা, ছুটির ঘণ্টা, কানে যেন ধ্বনি তো হতেই থাকে। মন্দিরের আরতির ঘণ্টা ধ্বনি, সন্ধ্যার সময় গঙ্গা আরতির ঘণ্টা ধ্বনি সে মুহূর্তকে জাগিয়ে তোলে। জয় জগদীশ হরে, ওং জয় জগদীশ হরে, সেই গানের সঙ্গে হরিদ্বারের গঙ্গা তীরবর্তী অঞ্চলেও পাশে সমস্ত ছোট বড় সকল মন্দিরের ঘণ্টা ধ্বনি একই সঙ্গে ধ্বনিতে হয়। এ গানটি শুনলে হরিদ্বারের গঙ্গার প্রজ্বলিত প্রদীপ ও ঘণ্টা ধ্বনির আরতির সুর আমার কানে বাজে। প্রাইমারি স্কুলের ভোলাদা ঘণ্টাধ্বনির দায়িত্বে ছিলেন। টিফিনের ঘণ্টাধ্বনি কানে এলেই যেতাম ভোলাদার কাছে। দশ পয়সা পেতাম নুন লঙ্কা মিশ্রিত শশা, আবার আপার প্রাইমারিতে ছায়া দিয়ে ঘণ্টাধ্বনি দিলেই যেতাম। হায়া ছোট গেটে সেখানে দশ পয়সার আইসক্রিমের লোভে লাইনে দাঁড়াতাম।

তাই বন্ধু, ঘণ্টা ধ্বনি আমাকে নিয়ে গেল স্মৃতির অতল গভীরে, একেবারে ডুব দিয়ে ফেলে আসা অতীতে চলে গিয়েছিলাম। আর বর্তমানে নিজের ঘরে ঠাকুরের কাছে আর মন্দিরের আরতির ঘণ্টা ধ্বনি প্রত্যক্ষ করি প্রতিদিন। সোমা মুখোপাধ্যায়, নীহারিকা ভবন, দুর্গাপুর 1, জেলা পশ্চিম বর্ধমান।

এবারে সর্বমঙ্গলাগিরি পশ্চিম মামুদপুর হিঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রিয় মহিলা মহল, ছোটবেলা রবীন্দ্র কবিতা মনে পড়ছে বাড়ি বাড়ি, মেঘের উপর মেঘ করেছে, রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজিল ঠং ঠং। বড় হয়ে যখন যেতাম গ্রামের বিদ্যালয়ে, মেঠো পথের ওপর দিয়ে সাথীদেরকে নিয়ে বিদ্যালয়ে পৌঁছে যেতাম ঘণ্টা বাজার আগে। ছুটির ঘণ্টা বাজার সময় মন ভরত খুশির অনুরাগে। শিক্ষকতার কাজের দিনে এগারোটায় বাজত ঘণ্টা ধ্বনি, পড়ুয়ারা প্রার্থনা সভায় দাঁড়িয়ে শুনত মহাপুরুষদের বাণী। এখনো এই বার্ধকি সন্ধ্যাবেলার ঘণ্টা ধ্বনি রয়েছে আমার হৃদয় জুড়ে। প্রত্যহ তাই বিভুর নাম জপি গানের সুরে সুরে, পরিশেষে জীবনের শেষ ঘণ্টা বাজবে যখন রইব নার ঘরে, লেখার শেষে গন্ধরাজের গন্ধে সইগো তোমার হৃদয় দিলাম ভরে। এতে সর্বমঙ্গলাগিরি প্রাক্তন শিক্ষিকা পশ্চিম মামুদপুর হিঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা থেকে।

বন্ধু, এবারে চিঠি লিখেছেন সাবিত্রী সরকার, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় মহিলা মহল, এ মাসের বিষয় লিখতে বসে আমার জীবনের অতীত দিনের সুখ স্মৃতি মনে পড়ে গেল। খুব ছোটবেলায় আমার পিতৃবিয়োগের পর আমাকে আমার মা খুব কষ্টে মানুষ করেছিলেন। ছোটবেলায় স্কুলে পড়তে গিয়েই প্রথম ঘণ্টার ধ্বনির সঙ্গে পরিচিতি ঘটে। একটু বড় হয়ে হাই স্কুলে পড়াকালীন যখন পরীক্ষার রচনা লিখতে আসত, তোমার জীবনের লক্ষ্য কি? আমি তখন লিখতাম, আমি শিক্ষক হতে চাই। শিক্ষকতার পেশা একটি পবিত্র এবং আদর্শ পেশা। আমার মনে হতো শুধু পেশা নয়, এটি একটি ব্রত। এই স্বপ্নকে মনে গেঁথে নিয়ে 1970 সালে বিএ এবং 1972 সালে বিএড পাশ করেছিলাম, কিন্তু অনেক চেষ্টা করেও স্বপ্ন অধুরা থেকে গেছে। তবে আমি কিন্তু ভেঙে পড়িনি বন্ধু। মাকে অবলম্বন করে বাবা রেখে যাওয়া জমি চাষাবাদ করা এবং দু একটা টিউশন করাও শুরু করেছিলাম। পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তারও অনেক পরে একটি শিশু শিক্ষা কেন্দ্রে দিদিমণি হওয়ার সুযোগ পাই এবং আন্তরিকতার সঙ্গে পরম আদরে এবং যত্নে ছোট ছোট ছেলে মেয়েদের পড়িয়ে কি যে আনন্দ পেয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই শিশু শিক্ষা কেন্দ্রের ঘণ্টা ধ্বনি আমার ভারাক্রান্ত মনকে অনেকটা হালকা করে দিয়েছিল। 2015 সালে আমার অবসর নেওয়ার শেষ ঘণ্টার ধ্বনি আজও আমার মনে অনুরণিত হচ্ছে। লিখেছেন সাবিত্রী সরকার, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে।

বন্ধু, এবারে চিঠি শ্রাবণী ভট্টাচার্য কল স্ট্রিট কলকাতা থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, ছুটির ঘণ্টা, টিফিনের ঘণ্টা, ভাজি অবশ্য এখন স্কুলে, কিন্তু স্কুলে আমাকে আর পড়তে যেতে হয় না, কারণ আমি অনেক বছর আগে স্কুল কলেজ পেরিয়ে গেছি। ঘড়ির ঘণ্টার শব্দ এখন আর শুনতেই পাওয়া যায় না। যে ঘড়ির নাম ছিল গ্র্যান্ড ফাদার ক্লক। আছে হয়তো ঘড়িগুলো কোনো পুরনো জিনিসের দোকানে। আজকাল সন্ধ্যার শীতল আরতি হয় কাঁসর ঘণ্টা বাজানোর মানুষ নেই বলে, বৈদ্যুতিক ঢাক বাজিয়ে আর ঘণ্টা বাজিয়ে। এই ঘটনা অবশ্য সব জায়গায় নাও হতে পারে। আমার গানের স্কুলের একটা ঘড়ি ছিল, 15 মিনিট বাঁধে বাঁধে সময় জানাতো ঘণ্টা ধ্বনি করে। অনেকেই আজকাল ঘরে নিজের ঘণ্টা বাজিয়ে পূজা অর্চনা করে। তোমার ঘণ্টা ধ্বনি নিয়ে এই আমার লেখা বন্ধু। শুভেচ্ছা ভালোবাসা, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। সত্যি ঘণ্টার ধ্বনি আমাদের জীবনে কত ভূমিকা রাখে, তাই না বন্ধু? কখনো ছুটতে শেখায়, কখনো থামতে শেখায়, শৃঙ্খলা শেখায়, আবার শান্তিও এনে দেয়। আপনার জীবনে এমন ঘণ্টা ধ্বনির অবদানের কথা জানান বন্ধু, লিখে পাঠান আমাদের, আমরা অপেক্ষায় রয়েছি। আজকের মতো মহিলাদের আসরে পর্যন্ত সবাই ভালো থাকুন, নমস্কার।

0: এতক্ষণ শুনলেন মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন লাকি বণিক, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আরোগ্য নিকেতন।
1: শ্রোতা বন্ধুরা, আপৎকালীন অসুস্থতা যে কোনো সময় আসতে পারে এবং সেই পরিস্থিতিতে কি করা উচিত তা বুঝতে গেলে প্রাথমিক চিকিৎসার জ্ঞান থাকা ভীষণই জরুরি। ঠিক কতখানি জরুরি আর প্রাথমিক চিকিৎসার কিছু জ্ঞান থাকলে কি কি সুবিধা হতে পারে, সে কথাই আমরা জেনে নিলাম বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিশ্বরূপ সাংগিরির কাছ থেকে।
2: দেখুন, যদি সঠিকভাবে প্রাইমারি ট্রিটমেন্ট নলেজের অ্যাপ্লিকেশন করা যায়, পেশেন্ট সেই মুহূর্তে বেঁচে যায় এবং অনেক লং টার্ম কমপ্লিকেশন আটকানো যায়, বহু ক্ষেত্রে পেশেন্টের ফাইন্যান্সিয়াল দিকটিও ভবিষ্যতের জন্য রক্ষা পায়। দুটি সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটিকে একটু পরিষ্কার করি। আমরা প্রচুর বাচ্চা দেখেছি স্কুলে বা বাড়িতে গলায় খাবারের টুকরো বা পেন পেন্সিল সফটওয়্যার টুকরো, রাবারের টুকরো, গাম, পিনাট, বাদাম এগুলো গলায় আটকে গেছে, চোখ হয়ে গেছে, বা রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েও এই ঘটনা আমরা প্রচুর দেখেছি, খাবার বা মাংসের হাড় গলায় আটকে গেছে। এই সমস্ত পেশেন্টগুলি অদ্ভুত একটি বডি পশ্চার নিয়ে প্রেজেন্ট করে, কথা বলতে পারে না, ইশারায় বোঝাতে চায় এবং হাত দুটিকে সামনে দিকে নিয়ে চলে আসে গলার কাছে। একটি সুন্দর ছোট্ট পদ্ধতি যেটির নাম হ্যামলিক ম্যানুভার, এই পদ্ধতিটি প্রয়োগ করে আমরা কিন্তু তাকে বাঁচিয়ে দিতে পারি, অন্যথায় মারা যাওয়ার সম্ভাবনা বা ঝুঁকিও কিন্তু থাকে বা মারা গেছে। হ্যামলিক ম্যানুভার কি? যিনি এই পদ্ধতিটি হ্যামলিক ম্যানুভার প্রয়োগ করছেন, তিনি রোগীর পিছনে দাঁড়িয়ে সামনে দিকে তার হাত দুটিকে নিয়ে গিয়ে একটি হাত স্টারনাম বা বুকের মধ্যবর্তী হাড়ের ঠিক নিচে যেখান থেকে পেট শুরু হয়েছে সেখানে মুষ্টিবদ্ধ অবস্থায় রাখেন এবং অন্য হাতটি দিয়ে মুষ্টিবদ্ধ হাতটিকে সাপোর্ট দিয়ে রাখেন এবং এই দুটি হাত দিয়ে হঠাৎ একটি সাডেন থ্রাশ কিছুটা পিছনের দিকে এবং উপরের দিকে দেওয়া হয় বা দিয়ে থাকেন, তাতে এয়ার প্রেশারের কারণে চোখ ধোয়া বস্তুটি বাইরে বেরিয়ে আসে এবং পেশেন্ট বেঁচে যায়। আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টেও বহু পেশেন্ট দেখেছি যে হসপিটালে যখন নিয়ে আসে শক নিয়ে আসছে, অনেক ক্ষেত্রে ইন্টারনাল ব্লিডিং, অনেক ক্ষেত্রে এক্সটার্নাল ব্লিডিং হয়, তো ইঞ্জুরি সাইট থেকে নিয়ে আসার সময় যদি তার ব্লিডিং এর জায়গা সিকিউর করা হয় সামান্য প্রেশার ব্যান্ডেজ দিয়ে, অথবা যে হাড়টি লিম ইঞ্জুরি হয়েছে ভেঙে গেছে সেই হাড়টিতে প্রেশার ব্যান্ডেজ দিয়ে সামান্য লাঠির টুকরো দিয়ে যদি ইমোবিলাইজ করে হসপিটালে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু তার ব্লিডিং কম হয়, শক নিয়ে প্রেজেন্ট করে না এবং তার চিকিৎসা করতে সুবিধা হয় এবং সার্ভাইভের সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। প্রচুর এজি বা ডায়রিয়ার পেশেন্ট আমরা দেখেছি, যে পেশেন্টগুলি হসপিটালে আসছে শক নিয়ে একদম কোলাপস করে আসছে, অনেক ক্ষেত্রে ভবিষ্যতে তাদের কিডনি কম্প্রোমাইজ হচ্ছে, অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, ক্রনিক কিডনি ইঞ্জুরিতে তারা ভোগে, শুধুমাত্র একটাই কারণ, তারা ডিহাইড্রেটেড বা ডিহাইড্রেশনের কারণেই সেটা হয়েছে। সামান্য হোম বেসড ওয়ারেস প্রিপেয়ার করা খুবই ইজি, সামান্য ছ চামচ চিনি, হাফ চামচ লবণ এক লিটার জলে গুলে বারে বারে খাওয়ানো, সিকিডি বা হার্ট ফেলিওর পেশেন্ট ছাড়া আমরা তাদেরকে এমনিই দিতে পারি এবং এই সামান্য সলিউশনটি কিন্তু পেশেন্টের শক এবং কিডনি ইঞ্জুরি আটকাতে পারে। তো এই ছোট্ট ছোট্ট পদ্ধতিগুলি ভবিষ্যতের জন্য, পেশেন্টের জন্য, পেশেন্টের ফ্যামিলির জন্য, ফাইন্যান্সিয়াল দিকের জন্য সব ক্ষেত্রে বেনিফিটেড। এখন আমরা কাকে এই ট্রেনিংটি দেব? স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট যারা আগামীর ভবিষ্যৎ, তারা যদি এই পদ্ধতিগুলো সঠিকভাবে শিখে রাখে তাহলে কিন্তু সেটা একটা সমাজের কাছেও অনেক বেশি এর বেনিফিট থাকে। ট্রাফিক গার্ড বলুন, হাইওয়ে পেট্রোলিং অথরিটি যারা থাকে, শপিং মল ওয়ার্কার, এই প্রত্যেকটি মানুষেরই শিখে রাখা উচিত বা আজকের দিনে এর গুরুত্ব ভীষণ বেশি, কারণ এর বেনিফিট আমরা শুধুমাত্র রাস্তাঘাটে পাবো এরকম নয়, আমরা বাড়িতেও পেতে পারি বা বাড়িতেও আমরা পাবো। তাই আমার মনে হয় যে এটা ইউনিভার্সাল হওয়া উচিত এবং প্রত্যেককেই এই ছোট ছোট জায়গাগুলো শিখে নেওয়া উচিত।
1: এরপর ডাক্তার সাংগিরির কাছ থেকে জেনে নেব কেউ জলে ডুবে গেলে উদ্ধার করার পর তার প্রাথমিক চিকিৎসা কি হতে পারে।
2: এক্ষেত্রে আমি প্রথমেই বলবো, যিনি উদ্ধারকারী তাকে সাঁতার এবং উদ্ধার কার্য সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল এবং দক্ষতাশীল হতে হবে, কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি উদ্ধার কার্য করতে গিয়েও অনেক মৃত্যুর খবর, দুই তিন বা একাধিক বন্ধু নদী পুকুর বা খালে স্নান করতে গিয়ে একজনকে বাঁচাতে গিয়ে অপরজনের করুণ পরিণতির কথা আমরা কিন্তু দেখেছি বা শুনেছি। প্রথমে উদ্ধার করে নিয়ে এসে জলে ডোবা ব্যক্তিকে একটি হার্ড এবং ফ্ল্যাট সার্ফেস অর্থাৎ শক্ত সমতল জায়গাতে নিয়ে আসা, তার আপার বডি পার্ট, বডির উপরের অংশে সমস্ত কিছু জামাকাপড় খুলে ফেলা এবং তার এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন আমাদের ভাষায় সেগুলো অ্যাসেস করা, অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা, তার হৃদস্পন্দন আছে কিনা, নাকের কাছে আঙুল নিয়ে গিয়ে বুকের এবং পেটের মুভমেন্ট দেখে আমরা শ্বাস প্রশ্বাস অ্যাসেস করতে পারি, পালস অর্থাৎ ক্যারোটিড অথবা রেডিয়াল ব্র্যাকিয়াল পালস আমরা দেখে আমরা তার হৃদস্পন্দন আছে কি নেই সেটা অ্যাসেস করতে পারি। অ্যাটলিস্ট ক্যারোটিড পাল দেখার প্রয়োজন সব থেকে বেশি। প্রথমেই তার মুখে যদি কোনো ফরেন ম্যাটেরিয়াল থাকে, অর্থাৎ কাদা, বালি বা আগাছার টুকরো, সেগুলোকে রিমুভ করা। রিমুভ করার পরে ঘাড় কিছুটা পিছনের দিকে রাখা, চিন অর্থাৎ চিবুক সামনের দিকে কিছুটা টেনে খুলে রাখা। খুলে রেখে মুখ থেকে সেগুলি বের করে নাক দুটো আঙুল দিয়ে চেপে ধরে পাঁচটি মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া এবং সিপিআর পদ্ধতি চালু করা, অর্থাৎ বুকের মাঝের হাড় বা স্টারনাম হাড়টিতে 30টি চেস্ট কম্প্রেস এবং 2টি মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া এবং মিনিটে 100 থেকে 120টি চেস্ট কম্প্রেস এবং তারপরে টোটাল 8 থেকে 10টি মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া। আপ টু 30 মিনিট পর্যন্ত আমরা দিতে পারি, কিন্তু তার আগেই অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট রিকভারি করে গেছে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস ফিরে এসছে। ফিরে এলে তাকে আমরা রিকভারি পজিশনে, অর্থাৎ বাঁ পাশ ফিরিয়ে বাঁ হাতের উপর মাথাটি রেখে বাঁ পাটি সোজা এবং ডান পাটি ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসা, ডান হাতটি ভাঁজ করে মাথার উপরে রাখা, এই পজিশনে রাখা। কিন্তু প্রথমেই বলা ভালো যে প্রতিটি ক্ষেত্রেই পেশেন্টকে যিনি রেস্কিউ করেছেন সেক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি যাই থাকুক না কেন এক্সট্রা হেল্পের কথা ভাবতে হবে। সেটা ওভার টেলিফোন হতে পারে বা একা থাকলে অনেক ক্ষেত্রে আশেপাশের লোকজনকে চিৎকার করেও সচেতন করা যেতে পারে বা তাদের কাছে হেল্প নেওয়া যেতে পারে।
1: আমাদের রাজ্যে মূলত গ্রাম বাংলায় সাপে কামড়ানোর ঘটনা প্রায়শই ঘটে থাকে, সেক্ষেত্রে ঠিক কি ধরনের প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে সেই বিষয়েও আমাদের জানালেন ডাক্তার বিশ্বরূপ সাঙ্গির।
2: প্রথমেই বলা ভালো, সাপের কামড়ের চিকিৎসার জায়গা সবসময় হসপিটাল। হসপিটালে নিয়ে যাওয়ার আগে যে যে পদ্ধতি অবলম্বন করতে পারে সেগুলি প্রথমেই বলবো, তাকে আশ্বস্ত করা যে জায়গায় কামড়েছে সেই জায়গাতে কোনো কিছু না লাগানো, কোনো রকম বাঁধন ছাড়াই এবং কামড়ের অংশটি বা কামড়ের জায়গাটি যথাসম্ভব কম নড়াচড়া করে হসপিটালে নিয়ে যাওয়া, সর্বদাই অপর কোনো ব্যক্তির সহায়তায় কিন্তু হসপিটালে যাওয়া। সেক্ষেত্রে বাইক বা গাড়িতে যে কোনো ভেহিকেলে যেতে পারে, কিন্তু তিনি নিজে বা যাকে কামড়েছে তিনি নিজে কখনোই ড্রাইভ করবেন না বা গাড়ি চালাবেন না। আমরা সাধারণত রুল অফ 100-এর কথা বলি, অর্থাৎ প্রথম 100 মিনিট বা 1.5 ঘন্টায় যদি নিয়ে আসা হয় এবং তার যদি কোনো রকম লক্ষণ বা উপসর্গ থাকে, তাকে যদি আমরা 100 ml বা 10 vial ABS অ্যান্টিভেনাম সিরাম আমরা দিয়ে থাকি, তাতে বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় 100%। এটা আমরা সর্বত্রই হসপিটালে ফলো করি, অর্থাৎ যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাওয়া, সাপ খুঁজে সময় না নষ্ট করা, সাপ মেরে সাপ ধরে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ডাক্তারবাবুরা সর্বদাই রোগীর উপসর্গ

0: দেখেই চিকিৎসা করেন। এখন পশ্চিমবঙ্গে যে সাপগুলি পাওয়া যায় সেটি প্রধানত দুই প্রকারের, একটি হিমাটোটক্সিক, অপরটি নিউরোটক্সিক। হিমাটোটক্সিক চন্দ্রবোড়া বা ভাইপার, নিউরোটক্সিকের মধ্যে আমরা সাধারণত গোকরো, খরিস, কেউটে বা কোবরা পেয়ে থাকি এবং কালাজ বা ক্রেট এটাও আমরা পেয়ে থাকি। হিমাটোটক্সিকের মধ্যে চন্দ্রবোড়াতে কামড় হলে যে জায়গায় কামড়েছে সেখানে পেনফুল প্রোগ্রেসিভ সোয়েলিং অর্থাৎ ফোলা, ব্যথা সময়ের সাথে সাথে সেগুলো বেড়ে যাওয়া, এবং যে জায়গায় কামড়েছে সেখানে অস্বাভাবিকভাবে ব্লিডিং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং বিভিন্ন বডি ওপেনিং যেগুলো থাকে সেখান থেকে ব্লিডিং, রক্তক্ষরণ, সেটা মুখ থেকে বা গাম ব্লিডিং হতে পারে, নাক থেকে এপিস্টেক্সিস হতে পারে, চোখের ওখান থেকে ব্লিডিং অনেক ক্ষেত্রে পাওয়া গেছে বা যায়, কান থেকে ব্লিডিংয়ের ঘটনাও দেখা যায় এবং মেয়েদের ক্ষেত্রে অনেক সময় হঠাৎ করে রজস্রাব, ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশন চালুর ঘটনাও কিন্তু আমরা দেখতে পাই বা পাওয়া গেছে। কোবরা বাইটের ক্ষেত্রে কামড়ের জায়গায় সাধারণত পেন, ভীষণ ব্যথা, সোয়েলিং এবং অনেক ক্ষেত্রে ব্লিস্টার বা ফুসকার ঘটনা দেখা যায়, গলা বন্ধ হয়ে যাওয়া, ঢোক গিলতে না পারা, শ্বাস প্রশ্বাসের কষ্ট, শিবনেত্র বা চোখের পাতা পুড়ে যাওয়ার ঘটনা আমরা কিন্তু দেখতে পাই। এদের মধ্যে সব থেকে ভয়ানক হচ্ছে কালাজ। কালাজ সচরাচর রাত্রিবেলায় কামড়ায় এবং এর উপসর্গ সাধারণত এই নিয়ম কোনোটাই মেনে হয় না। মাঝরাতে ভোর রাতে আমরা বুকে পেটে ব্যথা, বমি, শ্বাসকষ্ট, ঢোক গিলতে পারছে না, গাঁটে ব্যথা, এরকম উপসর্গ নিয়েই সাধারণত আসে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় তাদের শিবনেত্র ডেভেলপ করেছে বা পাওয়া যাচ্ছে। এই প্রতিটি কিন্তু কালাজের লক্ষণ হতে পারে। কোনো নিয়ম মানে না, কখনোই আমরা বাইট মার্ক সবসময় দেখতেও পাই না, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই না, এবং যেহেতু রাত্রিবেলায় ঘুমের মধ্যে কামড়ায় তাই পেশেন্ট নিজেও বুঝতে পারে না এবং সাইন সিমটম ডেভেলপ করতেও কিন্তু অনেক দেরি হয়। পেশেন্ট হসপিটালে নিয়ে আসে অনেক পরে, তাই মারা যাওয়ার ঘটনা আমরা সব থেকে বেশি পাই কিন্তু কালাজের ক্ষেত্রে। তাই আমার একটাই অনুরোধ বা উপদেশ, রাত্রিবেলায় যখনই বাড়ির বাইরে যাচ্ছেন লাঠি টর্চ ইউজ করুন, লাঠিতে ঠকঠক করে যান, টর্চের আলো জ্বালিয়ে যান, ঘরের চারপাশ পরিষ্কার রাখুন, পেট অর্থাৎ পোষ্য তাতে কুকুর বা বিড়াল পুষতে পারেন এবং ঘরের চারপাশে জায়গা পরিষ্কার রাখা, ঘরের মধ্যে ইঁদুরের প্রবেশ যতটা সম্ভব আটকানো, তাতে কিন্তু ঘরের মধ্যে সাপ ঢোকাটাকে আটকানো যায়। কালাজের কামড় আটকানোর ক্ষেত্রে আমার একটাই উপদেশ, মেঝেতে বা মাটিতে না শোয়া, যাদের ক্ষেত্রে সেটা সম্ভব নয় অ্যাটলিস্ট মশারির সাথে টাঙ্গিয়ে শোয়া এবং মশারির পাশগুলোতে গায়ের অংশ যেন না লেগে থাকে তার জন্য বালিশ বা কোনো কিছু দিয়ে সাইডগুলোকে আটকে রাখা বা যেখানে শুচ্ছেন তার পাশে বালিশ বা ওই জাতীয় কোনো কিছু দিয়ে রাখা, কারণ রাত্রিবেলাতে কামড়ায় বডি পার্টের মুভমেন্টে কালাজ কামড়ায় এবং সেটি সবথেকে আমাদের জন্য ভয়ানক। তাই আমার উপদেশ, যত সম্ভব তাড়াতাড়ি আপনারা হসপিটালে যান, সাপ না দেখে না ধরে কোনো কিছু দেখার দরকার নেই, আপনারা ওখানে যান, ডাক্তারবাবুরা উপসর্গ জানেন, তারা সেই মতো করে আপনার চিকিৎসা করবেন এবং সঠিক সময়ে গেলে বেঁচে যাওয়ার সম্ভাবনা ভীষণ বেশি।
1: পাশাপাশি প্রচন্ড গরমে হঠাৎ সানস্ট্রোক যদি হয় তার প্রাথমিক চিকিৎসা কি ধরনের হওয়া উচিত আমরা জেনে নিলাম ডাক্তার সাঙ্গিরের কাছ থেকে।
0: প্রথমেই বলি, হিটস্ট্রোক হলো শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়া। সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট বা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর বৃদ্ধি পেতে পারে এবং যে যে উপসর্গগুলি সাধারণত আমরা পেয়ে থাকি, মাথা ঘোরা, বেউস ভাব, হতবুদ্ধি, বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ব্যথা, প্রচণ্ড তৃষ্ণা পাওয়া, প্রস্রাব কমে যাওয়া বা অস্বাভাবিক গাঢ় বা হলুদ পেচ্ছাপ হওয়া, দ্রুত হৃদস্পন্দন বা শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পাওয়া এবং অনেক ক্ষেত্রে কোমা পর্যন্ত হতে পারে। এখন সাধারণত সামার বা গ্রীষ্মকালে যে জায়গার টেম্পারেচার যেরকম নর্মাল বা এভারেজ হওয়ার কথা তার থেকে সাধারণত 4.5 বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড যদি 1-2 দিন থেকে বেশি থাকে তাহলে হিটওয়েভ হয় এবং হিটওয়েভ যদি কন্টিনিউয়াস চলতে থাকে এবং সেখানে যদি কেউ 6-8 ঘন্টার বেশি বাইরে কাজ করে তাহলে তার ক্ষেত্রে হিটস্ট্রোক বা সানস্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি। এখন যারা বেশিক্ষণ কাজ করেন, যেমন মাঠে ঘাটে যারা কাজ করছেন বা যারা রাস্তাতে কাজ করছেন, কলকারখানায় কাজ করছেন, তাদের ক্ষেত্রে সম্ভাবনা বা ঝুঁকি হিটস্ট্রোকের অনেক বেশি। শিশু, গর্ভবতী মহিলা, বয়স্ক লোক তাদের ক্ষেত্রে বেশি এবং যারা বিটা ব্লকার হার্টের ওষুধ ইউজ করেন বা ডায়াবেটিক্স খান বা SSRI খান স্নায়ুর ওষুধ তাদের ক্ষেত্রে এগুলো সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা যে চিকিৎসা দিতে পারি বা যে পদ্ধতি অবলম্বন করতে পারি তাতে প্রথমেই সেই ব্যক্তিকে যথাসম্ভব ঠান্ডা এবং শীতল জায়গায় নিয়ে আসা এবং

0: নিয়ে এসে ঠান্ডা জলে ডুবিয়ে রাখা। মাথা কখনোই নয়, এক্ষেত্রে মনে রাখতে হবে মাথাটিকে কখনোই নয়, শরীরের বাকি অংশকে ঠান্ডা জলে ডুবিয়ে রাখা, আইস প্যাক বা বরফ দিয়ে ঠান্ডা করা। কিছু যদি না পাওয়া যায় অন্তত পক্ষে ঠান্ডা জল ঢালা এবং জামা কাপড় খুলে রাখা। রোগী যদি জ্ঞান থাকে এবং খাওয়ার অবস্থাতে থাকেন তাহলে ঘন ঘন ওআরএস, ডাবের জল বা ঠান্ডা জল পান করানো। তবে যদি অজ্ঞান বা এরকম কন্ডিশনে থাকে তাহলে তাকে যথাসম্ভব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসা, কিন্তু একদম প্রথমেই তাকে ঠান্ডা জলে গোটা বডি ধুয়ে ফেলা বা বারবার দেওয়া সেগুলি করা উচিত। প্রথমেই বলে রাখা উচিত যে এই হিটস্ট্রোকের যে টেম্পারেচার সেটি কিন্তু প্যারাসিটামল বা ব্রুফেনে কমে না, এটি খেয়াল রাখা।
1: একেবারে শেষে, এই ধরনের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা সেই বিষয়েও আমাদের জানালেন ডাক্তার বিশ্বরূপ সাংগিরে।
0: দেখুন, বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন এগুলো নিয়ে কাজ করে, তো আমি বলবো যে বর্তমানে আমাদের স্বাস্থ্য দপ্তর এই নিয়ে ব্যাপকভাবে কাজ করে চলেছে। স্নেক বাইট নিয়ে কাজ বহু বছর ধরেই প্রচলিত, তাতে ডাক্তারবাবুদের ট্রেনিং থেকে শুরু করে একদম গ্রামে অ্যাওয়ারনেস জেনারেশনের কাজ বহু বছর ধরেই প্রচলিত এবং সেটি সফলভাবে প্রচলিত। তার ফল আমরা আজকে দেখতে পাই, যে কারণে ডেথ রেট অনেকটাই কমেছে। স্কুলের বাচ্চা থেকে শুরু করে রুরাল প্র্যাকটিশনার প্রত্যেক মানুষের জন্যই কিন্তু আজকে এর অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রাম কিন্তু চালু আছে এবং তার আমরা সুবিধাও দেখতে পাই। হিটস্ট্রোকের নিয়েও একই রকম আমরা অ্যাওয়ারনেস জেনারেশন, বিভিন্ন আইসি ম্যাটেরিয়াল আমরা বিভিন্ন সময়ে পেয়ে থাকি। রিসেন্টলি কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তর বিএলএস এবং এএলএস এর ট্রেনিং পদ্ধতি ডাক্তারবাবু থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে মানুষের জন্য একই রকমভাবে চালু করেছেন, অর্থাৎ বেসিক লাইফ সাপোর্ট এবং ডাক্তারবাবুদের জন্য এএলএস অ্যাডভান্স লাইফ সাপোর্টের ট্রেনিং মডিউল এবং ট্রেনিং আজকে চলছে। সেখানে কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য এই ট্রেনিংটি চালু হয়েছে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনা করলাম প্রাথমিক চিকিৎসা ও তার গুরুত্ব সম্পর্কে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনছিলেন আরোগ্য নিকেতন।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ঢাকার চিঠি।
1: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি, এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার ঢাকার বঙ্গভবনে সেদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন। বৈঠকে তারা দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ঢাকার ভারতীয় হাই কমিশন জানিয়েছে, দুদেশের মধ্যে অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্কের কথা তাদের আলাপচারিতায় উঠে আসে। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলতি সম্পর্ককে আরও মজবুত এবং দীর্ঘস্থায়ী করতে অমীমাংসিত বিষয়গুলি আলোচনার মাধ্যমে সমাধানের উপর জোর দিয়েছেন সেদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি বিশেষ করে গঙ্গা এবং তিস্তাসহ অভিন্ন নদনদীর জলের ন্যায্য বন্টনে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি উল্লেখ করেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের ন্যায়সঙ্গত সমাধান দুই দেশের জনগণের আস্থা বৃদ্ধি করবে। হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ককে নতুন দিল্লি অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি বুধবার সেনানিবাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর সঙ্গে বৈঠক করেছেন সেদেশে কর্মরত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মানুষে মানুষে সংযোগের বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি এবং আলোচনা আবর্তিত হয় মূলত তাকে ঘিরেই। পারস্পরিক আস্থার মঞ্চে নতুন দিল্লি এবং ঢাকার সম্পর্ক এগিয়ে চলবে বলে উভয় পক্ষই মনে করে। সরকারি উন্নয়ন প্রকল্পের বারবার মেয়াদ বৃদ্ধির প্রবণতা ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের মেয়াদ এবং ব্যয় বৃদ্ধির পেছনে মূলত দুর্বল সমীক্ষা, যথাযথ ব্যয় নির্ধারণ না করা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, দুর্বল মনিটরিং, জবাবদিহির ঘাটতি সহ বিভিন্ন কারণ রয়েছে বলে প্রধানমন্ত্রীর অভিমত। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হওয়ার পর এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বাংলাদেশ প্রতিদিন সূত্রে জানা গেছে, বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা 10 আসনের সাংসদ মোবেশ্বর আলম ভূঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটি স্থানান্তরের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। যেসব প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হয়নি সেগুলির বিলম্ব, অনিয়ম, ব্যয় বৃদ্ধি এবং সংশোধনের কারণ পর্যালোচনা করে বিলম্বের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। শিল্পে গ্যাস সংকট প্রতিরোধে সরকার নতুন এলএনজি টার্মিনাল স্থাপন সহ 150টি কূপ খননের পরিকল্পনা করছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আকস্মিক বা সাময়িক গ্যাস সংকটের কারণে শিল্পক্ষেত্র যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পারে সেজন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছে সরকার। এছাড়া 2030-31 সালের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী 150টি কূপ খনন, 4,500 লাইন কিলোমিটার 2D সিসমিক সার্ভে এবং 4,200 বর্গ কিলোমিটার 3D সিসমিক সার্ভে পরিচালনার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথম আলো সূত্রে খবর জানা গেছে, বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত মৌখিক প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সুলতানা আহমেদের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রাঞ্চলের 26টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগে গত 24 মে আন্তর্জাতিক বিডিং রাউন্ড আহ্বান করা হয়েছে। আগামী নভেম্বর পর্যন্ত বিড দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ভোলার গ্যাস জাতীয় গ্যাস নেটওয়ার্কে যুক্ত করার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তিনি তুলে ধরেন। ইতিমধ্যে সেখানে গ্যাস নির্ভর কিছু শিল্প স্থাপনের চেষ্টা চলছে, এর ফলে ভোলা অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং স্থানীয় অর্থনীতির আকারও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সরকারের এসব উদ্যোগের লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানো, আমদানি নির্ভরতা মোকাবিলা, শিল্প ও রপ্তানি খাতে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা। বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে বর্তমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিকিৎসক সমাবেশে তিনি বলেন, পূর্বের অপরিকল্পিত সিদ্ধান্তের ফলে আজ এমন পরিস্থিতি হয়েছে, তবে সরকার নানা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও তিনজন আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না, রাকিব মিয়া, সাব্বির আহমেদ ও মোহাম্মদ ওয়াসিমের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ এই 5 বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি বলেছেন, এসব বিভাগে আক্রান্ত রোগী এবং এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল পাওয়া গেছে। বুধবার জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া বিবৃতিতে দেশের ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করেছেন। প্রথম আলো সূত্রে এখবর জানা গেছে। মীর শাহ আলম বলেছেন, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে 12 সেপ্টেম্বর থেকে 3 মাসে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 শুরু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশে 2026 সালের সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক আকার নিয়েছে। 10ই সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 48,430 জন, মৃতের সংখ্যা 139। ঘন ঘন বৃষ্টির মরশুমে অনুকূল আবহাওয়ায় এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং কীটতত্ত্ববিদরা পূর্বাভাস দিয়েছেন যে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে সংক্রমণ চূড়ান্ত রূপ নিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র সিডিসি সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিশ্বের বর্তমানে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বাংলাদেশে। বছরের প্রথম 6 মাসে দেশে প্রায় 57,561 জন হামে আক্রান্ত হয়েছেন। আন্তর্জাতিক সংস্থার হিসেবে মৃতের সংখ্যা 1,000 ছাড়ালেও দেশের স্বাস্থ্য দপ্তর DGHS এর প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা 1,67,000-এর বেশি। বাংলাদেশ থেকে 10,000 কর্মী নেবে ওমান, যার মধ্যে 5,000 কৃষক এবং 5,000 মৎস্যজীবী রয়েছেন। বুধবার বিদেশ মন্ত্রকে বিদেশ প্রতিমন্ত্রী সামা ওবায়দ ইসলামের সঙ্গে ওমানের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করার পর সাংবাদিকদের প্রতিমন্ত্রী এই তথ্য জানান বলে বাংলাদেশ প্রতিদিন সূত্রে জানা গেছে। সামা ওবায়দ বলেছেন, ওমানের কৃষি মন্ত্রকের সঙ্গে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ UNGA এর 81তম অধিবেশনের সভাপতি হিসেবে গত 8ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আগামী 1 বছর রাষ্ট্রসংঘের এই সর্বোচ্চ আন্তর্জাতিক বহুপাক্ষিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে 8ম ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না। বৃহস্পতিবার রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির একথা জানান। হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ব্রিক্সে আমন্ত্রণ জানানো হয়েছে, তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি। চট্টগ্রামের হাটজারিতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালীন একটি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর 2 জওয়ান নিহত হয়েছেন। এই ঘটনায় 1 আধিকারিক গুরুতর আহত হন। বুধবার এই ঘটনা ঘটেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকার চিঠি শেষ হল। এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদ সংস্থা।
0: শুনছিলেন ঢাকার চিঠি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

বন্ধুরা, এবার একটু জানিয়ে দিই আজকের হারানো দিনের গানের বিষয়। মোর গান একি সুর পেল রে, ভাগ্যিস তাঁর গান অমন সুরের মাধুরী পেয়েছিল, তাই তো তিনি সপ্তরঙের সুরের সুরভি ছড়িয়ে জিতে নিয়েছেন আপামর বাঙালির মন। সঙ্গীত পিপাসু বাঙালি তাঁর সুরের সাগরে ডুব দিয়ে প্লাবিত হয়েছে। বেসিক আধুনিক গান থেকে রাগাশ্রয়ী গান, সর্বত্রই তাঁর স্বতন্ত্র বিচরণ। তিনি একাধারে সঙ্গীতগুরু এবং সঙ্গীত বুনিয়াদ গড়ার একজন সফল কারিগর। হ্যাঁ, কথা বলছি বাংলা সঙ্গীতের আঙিনায় এক অগ্রগণ্য সুরস্রষ্টা, প্রখ্যাত সঙ্গীতশিল্পী শৈলেন মুখোপাধ্যায়কে নিয়ে। আজ তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাতে রাতের হারানো দিনের গানে একটি ঘণ্টা আমরা কাটাবো তাঁরই সঙ্গে। গানে গল্পে সেই সব নস্টালজিক মুহূর্তগুলি তুলে ধরতে সঙ্গী হবেন মৈত্রী বন্ধু সাধনা রায়। শুনতে হলে টিউন করতে হবে আকাশবাণী মৈত্রী, এই প্রচার তরঙ্গে ঠিক রাত 11টায়।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত।

কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টের চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের পড়ন্ত বিকেলের এক রাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আমি আপনাদের মৈত্রী বন্ধু সুদীপ্তা ব্রহ্ম। আশা করি সকলে খুব ভালো আছেন। প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ, এসব কিছুর মাঝে একটুখানি অন্যরকম স্বাদ যোগ করতে আকাশবাণী মৈত্রী আছে সবসময় আপনাদের সাথে। আজ 12ই সেপ্টেম্বর, ক্যালেন্ডারের পাতায় আর পাঁচটা দিনের মতোই একটা তারিখ, কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে যে এই দিনের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান, মহাকাশ, আরও কত কি। আজকের আড্ডায় তাই এক বিষয় থেকে আরেক বিষয় একটু ঘুরে বেড়াবো আমরা। কথা হবে ওয়ার্ল্ড ফার্স্ট এড নিয়ে। তারপর যাব ম্যারাথন দৌড়ের নেপথ্যের গল্পে। 12ই সেপ্টেম্বর আবার বাংলা সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর আজই শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস, তাকে স্মরণ করব আমরা। থাকবে আরও নানান স্বাদের গল্প। তাহলে শুরু করা যাক আজকের সন্ধ্যের আড্ডা। প্রথমেই একটা আড্ডার গান।

ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে। আজ 12ই সেপ্টেম্বর, আর আজই ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে। প্রতি বছর সেপ্টেম্বরের দ্বিতীয় শনিবার ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে পালন করা হয়। উদ্দেশ্য খুব সহজ, সাধারণ মানুষের মধ্যে ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরি করা। ফার্স্ট এড কথাটা আমরা খুব সহজেই শুনি, কিন্তু সত্যি করে ভাবুন তো, কেউ হঠাৎ রাস্তায় পড়ে গেলেন, কোথাও দুর্ঘটনা হলো, বাড়িতে কেউ অজ্ঞান হয়ে গেলেন, খেলতে গিয়ে কেউ গুরুতর চোট পেলেন, সেই মুহূর্তে ডাক্তার বা অ্যাম্বুলেন্স আসতে যে সময়টা লাগছে, সেই সময়টা আমরা কি করব, সেখানেই ফার্স্ট এডের গুরুত্ব। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ফার্স্ট এড মানেই কিন্তু শুধু গজ ব্যান্ডেজ নয়, বরং প্রথম কাজ হলো পরিস্থিতি বুঝে নিরাপত্তা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে আরও বিপদের মধ্যে না ফেলে এবং প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত পদ্ধতিতে সাহায্য করা। 2026 সালের ওয়ার্ল্ড ফার্স্ট এড ডের থিম ফার্স্ট এড ইন মাইগ্রেশন কনটেক্সট, অর্থাৎ যারা বিভিন্ন কারণে নিজের বাড়ি বা দেশ ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হন, তাঁদের ক্ষেত্রেও যেন ফার্স্ট এডের সুবিধা এবং প্রশিক্ষণ সহজলভ্য হয়। IFRC-র গ্লোবাল ফার্স্ট এড রেফারেন্স সেন্টার বলছে, 2024 সালের মাঝামাঝি সময়ে পৃথিবীতে আনুমানিক 304 মিলিয়ন ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ছিলেন। এই বিশাল মানুষের একটা অংশ জরুরি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নানান বাধা সম্মুখীন হন। এখানে ফার্স্ট এড শুধু একটা মেডিকেল স্কিল নয়, এটা একটা কমিউনিটি স্কিল। ধরুন একটা স্কুলে শিক্ষকরা বেসিক ফার্স্ট এড জানেন, বা একটা অফিসের কয়েকজন কর্মী জানেন, একটা পাড়ার মধ্যে কয়েকজন মানুষ CPR বা জরুরি সহায়তার বেসিক ট্রেনিংটা নিয়েছেন, তখন একটা দুর্ঘটনা ঘটলে সবাই শুধু অ্যাম্বুলেন্সের অপেক্ষায় বসে থাকবেন না, কেউ পরিস্থিতি সামলাতে পারবেন, কেউ এমার্জেন্সি সার্ভিসে ফোন করবেন, আবার কেউ আক্রান্ত ব্যক্তির পাশে থাকবেন। আর এই কারণেই ফার্স্ট এড শেখাকে শুধু মেডিকেল প্রফেশনালসের দায়িত্ব হিসাবে দেখলে চলবে না। আমরা প্রত্যেকে হয়তো ডাক্তার নই, কিন্তু বিপদের সময় কীভাবে শান্ত থাকতে হয়, কখন সাহায্য করতে হয় আর কখন সাহায্য না করে প্রফেশনাল হেল্পের অপেক্ষা করতে হয়, এই বেসিক অ্যাওয়ারনেস অনেক গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে তাই শুধু একটা সুন্দর কথা মনে করিয়ে দেয়, সাহায্য করার ইচ্ছা খুব ভালো, কিন্তু সঠিকভাবে সাহায্য করার জ্ঞান থাকলে সেই ইচ্ছার মূল্য আরও অনেক অনেক বেশি।

ম্যারাথন, যুদ্ধ থেকে দৌড়ের গল্প। এবার একটু ইতিহাসে ফেরা যাক। ম্যারাথন শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে একটা দীর্ঘ দৌড়, 42.195 কিলোমিটার। কিন্তু এই নামটা এলো কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে প্রায় 2500 বছর আগের এক যুদ্ধে। খ্রিস্টপূর্ব 490 সালের দিকে গ্রিসে সংগঠিত হয় ব্যাটল অফ ম্যারাথন। পার্সিয়ান এম্পায়ার এখানের বাহিনী গ্রিস আক্রমণ করেন। ম্যারাথন নামের অঞ্চলে এথেন্স ও প্লাটিয়ান বাহিনী পার্সিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেন। 12 সেপ্টেম্বরকে এই যুদ্ধের প্রচলিত তারিখ হিসাবে ধরা হয়। এখন আসে সেই বিখ্যাত গল্প। জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী যুদ্ধ শেষ হওয়ার পর একজন মেসেঞ্জার ম্যারাথন থেকে এথেন্স পর্যন্ত দৌড়ে গিয়েছিলেন। তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল শুধু যুদ্ধের জয়ের খবর পৌঁছে দেওয়া। তিনি নাকি এথেন্সে পৌঁছে শুধু বলেছিলেন জয় হয়েছে, তারপর মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। গল্পটা শুনতে খুব ড্রামাটিক, কিন্তু ঘটনার কতটা ঠিক, কতটা অতিনাটকীয় সে কথা বরং আজ থাক। আর মডার্ন ম্যারাথন রেস, সেটাও প্রাচীন গ্রিসের কোনো নিয়মিত স্পোর্টস ইভেন্ট ছিল না। 1896 সালের প্রথম মডার্ন অলিম্পিক গেমসে ম্যারাথন রেস অন্তর্ভুক্ত করা হয়, তবে তখন ডিস্টেন্স আজকের মতো নির্দিষ্ট ছিল না। 1908 সালের লন্ডন অলিম্পিক্সের রেসে ডিস্টেন্স নির্ধারিত হয় 26 মাইল 385 ইয়ার্ডস, অর্থাৎ 42.195 কিলোমিটার। পরবর্তীকালে এই ডিস্টেন্সটাই স্ট্যান্ডার্ড ম্যারাথন ডিস্টেন্স হয়ে যায়। আর এই গল্পটার আরেকটা সুন্দর দিক হল, যে নামটা শুরু হয়েছিল যুদ্ধের সঙ্গে, সেটাই আজ এমন একটা স্পোর্টস ইভেন্ট সেখানে প্রতিযোগিতা অনেক সময় অন্য কারোর সঙ্গে নয়, নিজের সঙ্গে, নিজের শরীরের ক্লান্তির সঙ্গে, নিজের মানসিক সীমার সঙ্গে, নিজের স্ট্যামিনার সঙ্গে। তাই ম্যারাথন শুধু 42.195 কিলোমিটারের একটা দৌড় নয়, এর নামের মধ্যে একটা দীর্ঘ ইতিহাস আছে। একটা যুদ্ধ, একটা বার্তা, আর একটা পথ পেরিয়ে পৌঁছে যাওয়ার গল্প।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজ 12ই সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের এক অসাধারণ কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। ১৯৯৪ সালের 12ই সেপ্টেম্বর কল্যাণীর কাছে মুরাদিপুর গ্রামে মামার বাড়িতে তার জন্ম। বাংলা সাহিত্যে অনেক লেখক আছেন যারা বড় বড় ঘটনা লিখেছেন, কিন্তু বিভূতিভূষণের বিশেষত্ব যেন অন্য জায়গায়। তিনি খুব সাধারণ জীবনের মধ্যেই অসাধারণ সৌন্দর্য খুঁজে পেতেন। একটা গ্রাম, একটা পুকুর, বাঁশ ঝাড়ের শব্দ, বর্ষার জল, দূরের রেলগাড়ি, একটা দরিদ্র পরিবার, একটা শিশুর চোখে পৃথিবীকে প্রথমবার আবিষ্কার করা, এই ছোট ছোট জিনিসগুলোই তাঁর লেখায় বড় হয়ে উঠেছে। পথের পাঁচালিতে অপু আর দুর্গার পৃথিবী আমরা যখন দেখি, তখন সেটা শুধু একটা দরিদ্র পরিবারের গল্প থাকে না, সেটা হয়ে ওঠে শৈশবের গল্প, প্রকৃতির গল্প, স্বপ্ন দেখার গল্প। আর আরণ্যকে প্রকৃতি শুধু ব্যাকগ্রাউন্ড নয়, বোন নিজেই যেন একটা চরিত্র। বিভূতিভূষণের লেখার একটা বড় শক্তি ছিল তার অবজারভেশন। তিনি মানুষকে দেখেছেন খুব কাছ থেকে, কিন্তু একই সঙ্গে প্রকৃতিকেও দেখেছেন মানুষের মতোই গভীরভাবে। আর তাই তার বই পড়লে অনেক সময় মনে হয় গল্প পড়ছি না, যেন একটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছি। চাঁদের পাহাড়ের শঙ্করের যেমন আমাদের অ্যাডভেঞ্চারের দিকে নিয়ে যায়, তেমনি আদর্শ হিন্দু হোটেলের হাজারি আমাদের নিয়ে যায় একেবারে অন্য ধরনের জীবন সংগ্রামের মধ্যে। তাঁর লেখার মধ্যে একটা বিষয় বারবার ফিরে এসেছে, মানুষের ছোট জীবনের মধ্যেও একটা বড় পৃথিবী থাকে। আজকের সময় দাঁড়িয়ে এই কথাটা আরও গুরুত্বপূর্ণ। আমরা এখন খুব দ্রুত চলি, একটা জায়গায় দাঁড়িয়ে চারপাশ দেখার সময় কমে গেছে, কিন্তু বিভূতিভূষণ যেন আমাদের একটু থামিয়ে বলেন, দেখুন এই যে রাস্তার ধারে একটা গাছ, এই যে সন্ধ্যের আলো, এই যে একটা সাধারণ মানুষ তার জীবনে ছোট ছোট স্বপ্ন নিয়ে বেঁচে আছে, এর মধ্যেও তো কত গল্প আছে। তার জীবন খুব দীর্ঘ ছিল না। ১৯৫০ সালের 1 নভেম্বর ঘাটশিলায় তাঁর মৃত্যু হয়, কিন্তু তাঁর লেখা আজও জীবন্ত।

আজ শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস, 2009 সালের 12 সেপ্টেম্বর। সকালে 93 বছর বয়সে প্রয়াত হন বাংলাদেশের কিংবদন্তি বাউল সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম। তাঁকে আমরা অনেকেই বাউল সম্রাট নামে চিনি। 2001 সালে তিনি 21শে পদকে সম্মানিত হন। তাঁর গান শুধু প্রেম বা আধ্যাত্মিকতার কথা আটকে ছিল না, মানুষ, সমাজ, অন্যায়, জীবনযাপন, সম্পর্ক সবকিছু তাঁর গানের বিষয় ছিল। কালিকাপ্রসাদ ভট্টাচার্য একবার করিম সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষ তার গান ভুল সুরে গাইলে বা তার নাম না বললে তার খারাপ লাগে কিনা। করিম সাহেবের উত্তর ছিল, কথা বোঝা গেলেই হইল, আমার আর কিছু দরকার নাই। আর তারপরেই আসে সেই অসাধারণ একটা কথা। কালিকাপ্রসাদ জানতে চেয়েছিলেন সেই আদর্শটা কি। শাহ আব্দুল করিম বলেছিলেন, একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে। একজন মানুষ, একজন এমন একজন মানুষ যার কাছে গান ছিল নিজের নাম প্রচার করার মাধ্যমই নয়, মানুষের কথা বলার মাধ্যম। শাহ আব্দুল করিমের জীবন সেদিকে তাকালে একটা বিষয় খুব স্পষ্ট। তিনি শহুরে আরামের জায়গা থেকে গান করেননি, সুনামগঞ্জের হাওড় গ্রামের মানুষ, কৃষিজীবন, অভাব, প্রেম বিচ্ছেদ, সমাজের বৈষম্য, এই সব তাঁর জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ খুব কম পেলেও নিজের চারপাশ থেকেই শিখেছিলেন। তাঁর গানে তাই খুব সহজ ভাষায় খুব বড় বড় প্রশ্ন আছে। মানুষ কাকে বলে? ধর্ম কোথায়? মানুষের মধ্যে বিভাজন কেন? প্রেম কেন এত জটিল? আর এই পৃথিবীটা যদি মানুষ, মানে সত্যি মানুষের হয়, তাহলে মানুষের মধ্যে এত এত বিভেদ, এত অন্যায় কেন? কালিকাপ্রসাদের সঙ্গে তাঁর সম্পর্কের স্মৃতিগুলোতে এই মানুষটার একটা অন্য ছবি পাওয়া যায়, যেখানে খ্যাতির চেয়ে বড় তাঁর সহজতা, তাঁর গানের চেয়ে বড় তাঁর জীবন দর্শন।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি সুদীপ্তা। এবারে আমরা একটু আমাদের চারপাশের পৃথিবীর দিকে একটু তাকাই। গত কয়েক বছরে একটা বিষয় আমরা খুব বেশি লক্ষ্য করছি, আবহাওয়া যেন একটু অন্যরকম হয়ে উঠেছে। কোথাও প্রচণ্ড গরম, কোথাও অল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টি, কোথাও বন্যা, কোথাও পাহাড়ি এলাকার হঠাৎ জল নেমে আসছে, অর্থাৎ হরপাবান। আবার পৃথিবীর অন্য প্রান্তে বরফ গলছে। প্রশ্নটা হলো, এগুলো কি শুধুই আলাদা আলাদা ঘটনা, নাকি এর পিছনে রয়েছে বড় পরিবর্তন? আমরা জানি পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, আর পৃথিবী একটু একটু করে উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার কিছু চরম ঘটনা আমরা বেশি করে দেখছি। যেমন ধরুন, বাতাসে একটু বেশি, মানে বাতাস একটু বেশি গরম হলে সে বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে, আর সেই জলীয় বাষ্প কোনো কোনো পরিস্থিতিতে একসঙ্গে প্রচুর বৃষ্টির কারণ হতে পারে। তাই এমনটা হতে পারে কয়েকদিন বৃষ্টিই নেই, আবার মাত্র কয়েক ঘন্টার এত বৃষ্টি হলো যে শহরের রাস্তা জলমগ্ন। আবার কোথাও উল্টো ছবি, বৃষ্টির অভাব, দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ, শুকিয়ে যাচ্ছে মাটি। আর বরফের কথা, পৃথিবীর হিমবাহ বা গ্লেসিয়ারগুলো বহু বছর ধরে জমে থাকা বরফের বিশাল ভাণ্ডার। এগুলো ধীরে ধীরে গলতে থাকলে একদিকে পাহাড়ি অঞ্চলে জলব্যবস্থার ওপর প্রভাব পড়ে, অন্যদিকে দীর্ঘমেয়াদে সমুদ্রের জলস্তর বাড়ার একটা কারণ হয়। সম্প্রতি তথ্য খুব একটা স্বস্তিকর নয়। দশই সেপ্টেম্বরের রিপোর্ট বলছে অগস্ট 2026 ছিল পৃথিবীর রেকর্ডে সবচেয়ে উষ্ণ অগস্ট, এবং জুলাই 2023-এর সঙ্গে মিলিয়ে এটি ছিল এখনও পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে উষ্ণ মাসগুলোর একটি। অগস্টের গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার ছিল প্রি ইন্ডাস্ট্রিয়াল সময়ের তুলনায় 1.65 ডিগ্রি সেলসিয়াস বেশি। এখন এর সঙ্গে আরেকটা শব্দ আমরা শুনছি, এল নিনো। এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের আরেকটা নাম নয়, এল নিনো হল প্রশান্ত মহাসাগরের একটি প্রাকৃতিক আবহাওয়ার পরিবর্তন, আর তার প্রভাব পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার উপর পড়তে পারে। এই মুহূর্তে শক্তিশালী এল নিনো তৈরি হচ্ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা এবং কিছু অঞ্চলের আবহাওয়ার উপর তার প্রভাব পড়ছে। তবে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, প্রতিটি বন্যা মানেই ক্লাইমেট চেঞ্জ নয়, প্রতিটি গরমের দিনও ক্লাইমেট চেঞ্জের প্রমাণ নয়। আবহাওয়া প্রতিদিন বদলায়, কিন্তু ক্লাইমেট বোঝা যায় অনেক বছরের পরিবর্তন দেখে, আর সেই দীর্ঘমেয়াদী পরিবর্তনটাই এখন আমাদের ভাবাচ্ছে। তাই বিষয়টা নিয়ে আতঙ্কিত হওয়ার চেয়ে সচেতন হওয়াটাই বেশি দরকার।

আমরা করতেই পারি। আচ্ছা, এবারে একটা ছোট্ট প্রশ্ন করি, সেপ্টেম্বরের নামটা কোথা থেকে এলো কেউ ভেবেছেন? আসল ব্যাপারটা কিন্তু বেশ মজার। সেপ্টেম্বর এসেছে ল্যাটিন শব্দ সেপ্টেম থেকে, আর সেপ্টেম মানে হলো সাত। এবার প্রশ্ন হলো, সেপ্টেম তো বছরের নবম মাস, তাহলে এখানেই লুকিয়ে আছে আসল গল্প। প্রাচীন রোমান ক্যালেন্ডারের বছর শুরু হতো মার্চ মাস দিয়ে, অর্থাৎ তখন মাসগুলোকে যদি গুনতে শুরু করেন তাহলে মার্চ ছিল প্রথম, এপ্রিল দ্বিতীয়, মে তৃতীয়, জুন চতুর্থ, জুলাই পঞ্চম, অগস্ট ষষ্ঠ, আর সেপ্টেম্বর ছিল সপ্তম মাস। তাই তার নাম সেপ্টেম্বর, অর্থাৎ সপ্তম মাস। একই কারণে অক্টোবরের নামও সেই নামের মধ্যে লুকিয়ে আছে আট, ল্যাতিন অক্টো মানে হচ্ছে এইট। নভেম্বরের নভেম থেকে এসছে, তার অর্থ হচ্ছে নাইন। আর ডিসেম্বর এসছে ডিসেম থেকে, যার অর্থ টেন। মানে আজ আমরা অক্টোবরকে বছরের দশম মাস দেখছি, নভেম্বরকে একাদশ, আর ডিসেম্বরকে দ্বাদশ, কিন্তু নামগুলো এখনো যেন সেই পুরানো রোমান ক্যালেন্ডারের হিসেবটাই মনে করিয়ে দেয়। তাহলে জানুয়ারি আর ফেব্রুয়ারি এলো কোথা থেকে? প্রাচীন রোমান ক্যালেন্ডারের পরিবর্তনের সময় বছরের শুরুতে জানুয়ারি এবং ফেব্রুয়ারি যোগ করা হয়, ফলে সেপ্টেম্বরের অবস্থান সাত নম্বর থেকে সরে গিয়ে হয়ে গেল নবম, কিন্তু নামটা বদলানো হলো না। আর এখানেই ক্যালেন্ডারের একটা মজার ব্যাপার রয়েছে, সেপ্টেম্বরের নামের মধ্যে এখনও তারা পুরনো পজিশন, সেই স্মৃতি রয়ে গেছে। ভাবুন তো, আজকের দিনে আমরা যদি নতুন করে মাসগুলোর নাম দিতাম তাহলে সেপ্টেম্বরের নাম হতো নাইন বার হোয়াটএভার, এই ধরনের কিছু একটা হতে পারত। কিন্তু পৃথিবীর অনেক পুরনো জিনিসের মতো ক্যালেন্ডারের তার নিজের ইতিহাসের সঙ্গে করে নিয়ে চলছে। আর শুধু সেপ্টেম্বর নয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই তিনটিও তাদের নামের মধ্যে পুরনো রোমান ক্যালেন্ডারের সেই সংখ্যাগুলোকে লুকিয়ে রেখেছে। আজকের মতো সময় একেবারে শেষ বন্ধুরা, আবার আড্ডা জমবে কোন অন্য কোনো দিন। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, আবারও বলছি ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় কিন্তু বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। আর চিঠি লেখার ঠিকানা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। তাহলে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনের যত্ন নেবেন, আর শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী।

এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঘ।

এপার বাংলা ওপার বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। ইউএস ওপেনের ফাইনালে উঠলেন আলেকজান্ডার জেরেভ, আগামীকাল শীর্ষ বাছাইয়ের প্রতিপক্ষ বেন সেলটন, প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে আমেরিকার তরুণ। অন্যদিকে ইউএস ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে সাবালেঙ্কার মুখোমুখি হবেন রাইবাকিনা। পুরুষদের ডাবলসে আজ হ্যারিসন কুপস্কি জুটি মুখোমুখি হবে পুটস ক্র্যাজ উইটস জুটির। মেয়েদের এশিয়া কাপ ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গতকাল সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কার মেয়েরা। পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 130 রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা 18.54 ওভারে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। কলকাতা লিগে গতকাল ইউনাইটেডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গল। অন্যদিকে ভবানীপুরকে 2-0 গোলে হারায় মোহামেডান। এই মুহূর্তে মোহনবাগান ও মোহামেডানের পয়েন্ট 3 হলেও ইস্টবেঙ্গলের পয়েন্ট 1। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ লিভারপুল মুখোমুখি হবে ফুলহ্যামের। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:30। একই সময়ে চেলসির মুখোমুখি হবে হ্যালের। স্যান্ডারল্যান্ডের খেলা রয়েছে আর্সেনালের বিরুদ্ধে 12:30। দক্ষিণ কোরিয়ার আসন্ন ডেভিস কাপে অনিশ্চিত উইকি ভামরে। অনুশীলনের সময় ডান পায়ে চোট পাওয়ায় এই অনিশ্চয়তা। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে। চলে আসি ইউএস ওপেনের খবরে। হ্যাট্রিকের সামনে সাবা, এই বছরে দ্বিতীয়বার কোন গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে মুখোমুখি হচ্ছেন অ্যারিনা সাবালেঙ্কা এবং এলিনা রাইবাকিনা। তবে সাবালেঙ্কার সামনে টানা 3 বার ইউএস ওপেন খেতাব জয়ের হাতছানি। সেরেনা উইলিয়ামস 2012-2014 সালে পরপর 3 বার নিউ ইয়র্কে খেতাব জিতেছিলেন, তারপরে আর কেউ পরপর 3 বার জিততে পারেননি। অন্যদিকে রাইবাকিনা বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারিয়েছেন সাবালেঙ্কাকে। এবার কি হবে? মুখোমুখি সাক্ষাতে সাবালেঙ্কা জিতেছেন 10 বার, রাইবাকিনা 7 বার। সেমিফাইনালে সাবালেঙ্কা 7-5, 6-2 হারিয়েছেন জেসিকা পেগুলাকে। আর আজ অথবা এই মুহূর্তে যদি সাবালেঙ্কা জিততে পারেন তাহলে তিনি আরও একবার হ্যাট্রিকের সম্মুখীন হবেন। ইউএস ওপেনের টানা 20টি ম্যাচ তার জেতা হবে। হারের পরে সাবালেঙ্কার প্রশংসা করেন পেগুলা। বলেন, সাবালেঙ্কা যে টেনিস খেলছে ওকে হারানো প্রায় অসম্ভব। আমি জানি না কি করে ও এত ভালো ছন্দে খেলছে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করে ব্যর্থ। অন্য সেমিফাইনালে দারুণ শুরু করেছিলেন আমেরিকান কোকো গফ। প্রথম সেটে রাইবাকিনা হেরে যান 3-6, কিন্তু পরের 2 সেটে দুর্দান্ত খেলে 3-6, 6-4, 6-4 ম্যাচ বের করে নেন তিনি। শেষ 2টি সেটে নিজের ছন্দে খেলতে পারেননি কোকো গফ। যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন $55 মিলিয়ন, রানার্স পাবে $28 মিলিয়ন।

টেনিস থেকে চলে আসি ফুটবলের খবরে। চ্যাম্পিয়ন্স লিগে সাভা এফসিকে 4-0 গোলে উড়িয়ে অভিযান শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রাত পোহালেই ম্যানচেস্টার ডার্বির মহারণ, তার আগে উদ্বেগ ইউনাইটেড শিবিরে। জয়ের পরে মাঠ ছাড়ার সময় অধিনায়ক ব্রুনো ফের্নান্দেজকে খুঁড়িয়ে হাঁটতে দেখা দেখে খানিক আশঙ্কায় ভুগতে শুরু করেছেন সমর্থকেরা। বৃহস্পতিবার রাতে একটি গোলও করেন পর্তুগিজ মিডফিল্ডার, খেলেছেন পুরো 90 মিনিট, কিন্তু স্টেডিয়াম ছাড়ার সময় ব্রুনোকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে। তারপরেই প্রশ্ন উঠছে, ডার্বিতে কি সেরা ছন্দের ব্রুনোকে পাওয়া যাবে? তবে ব্রুনো যে খেলতে পারবেন না এমন কোনো চূড়ান্ত ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে আজারবাইজানের দলকে হারানোর পরে ফুরফুরে ইউনাইটেড শিবির। বেঞ্জামিন সেশকো যেমন বলেছেন, নিখুঁত জয় সমর্থকদের আনন্দ দিতে পারে, দারুণ লাগছে, এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। জয়ের পরে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার মাইকেল ক্যারিক বলেছেন, গোল হজম না করে ম্যাচ জেতা সবসময় দারুণ ব্যাপার, আক্রমণভাগের ফুটবলাররা দারুণ খেলছে, পাশাপাশি রক্ষণভাগও নিজেদের সেরাটা দিয়েছে। এদিকে গ্লিমেটসের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের 5-0 জয়ের দিনে নজর কেড়েছে জামাল মুশিয়ালা। মরশুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে পরপর দুবার মাঠেই অজ্ঞান হয়ে পড়েছিলেন মুশিয়ালা। সেই দুঃসময় কাটিয়ে বৃহস্পতিবার রাতে মরশুমের প্রথম গোলটি করেন মুশিয়ালা। ম্যাচ শেষে জার্মানি তারকা বলছেন, ফের মাঠে ফিরতে পেরে খুশি, সতীর্থদের সঙ্গে আনন্দ করাটা উপভোগ করতে পারছি, মুশিয়ালার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত হ্যারি কেন। তার কথাই, ওর জন্য আমি দারুণ খুশি, প্রাক মৌসুম পর্বে মুশিয়ালা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, ওর মুখে ফের হাসি দেখে দারুণ লাগছে।

প্রাক মৌসুমে ট্রফি বাংলার আন্তঃরাজ্য সিনিয়র সিএচএম ট্রফিতে চ্যাম্পিয়ন হল বাংলা। পুদুচেরিতে প্রাক মরশুম প্রতিযোগিতার ফাইনালে বাংলা হারিয়েছে হিমাচল প্রদেশকে। হিমাচল প্রদেশ প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে 146 রান করে। বাংলার সৌম্যদীপ মণ্ডল 4 উইকেট নেন। 2টি করে উইকেট পান আমির গানি এবং অখিলেশ যাদব। জবাবে বাংলার প্রথম ইনিংস শেষ হয় 163 রানে। অঙ্কিত শুক্লা 45 এবং আদিত্য পুরোহিত 32 রান করেন। দ্বিতীয় ইনিংসে হিমাচল প্রদেশ 201 রানে অল আউট হয়ে যায়। এই ইনিংসে বাংলার সফলতম বোলার অখিলেশ, তিনি 4 উইকেট নেন। সৌম্যদীপ 3টি এবং গনি 2টি উইকেট নিয়েছেন। রান তাড়া করতে নেমে বাংলা 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। প্রতিযোগিতায় জিতে খুশি কোচ লক্ষ্মীরতন শুক্লাও বলেছেন, মরশুমে এই ছন্দেই খেলতে হবে। দলীপ ট্রফি জয়ী ক্রিকেটাররা ফিরলে দল আরও শক্তিশালী হবে। ছেলেদের খেলায় আমি খুশি।

চলে আসি মহিলাদের এশিয়া কাপের খবরে। মেয়েদের এশিয়া কাপ ফাইনাল হচ্ছে না ভারত বনাম পাকিস্তান ম্যাচ, ট্রফির লড়াইয়ে হরমনপ্রীতদের সামনে শ্রীলঙ্কা। তৃতীয়বার মেয়েদের এশিয়া কাপের ফাইনালে উঠল শ্রীলঙ্কা। গতকাল সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারায় তারা, ফলে আগামীকাল রবিবার ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা। ভারত বনাম পাকিস্তানের যে লড়াই আশা করেছিলেন সমর্থকেরা তা হচ্ছে না। গতকাল দুবাই স্টেডিয়ামে প্রথম থেকেই পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কা দাপট বজায় রেখেছিল। টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। 20 ওভারের শেষে পাকিস্তান 5 উইকেটে হারিয়ে 130 রান করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা, 36 বলে 47 রান করেন তিনি। তার ঝুলিতে রয়েছে 4টি 4 এবং 2টি 2টি ছক্কা। শাওয়াল জুলফিকার 16 বলে 24 এবং গুল ফিরোজা 32 বলে 21 রান করেন। পাকিস্তানের বিরুদ্ধে 2টি করে উইকেট নেন চামুদি প্রবোদা এবং আতাপাত্তু, 1টি উইকেট নেন সুগন্ধিকা কুমারী। জবাবে 8 বল হাতে থাকতে 6 উইকেটে 134 রান করে জিতে যায় শ্রীলঙ্কা। তবে এই রান তুলতেও হিমশিম খেতে হয় আতাপাত্তুর দলকে। ইমেশা দুলানি ছাড়া টপ অর্ডারে কেউ ভালো খেলতে পারেননি, তিনি 21 বলে 24 রান করেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন হর্ষিতা সামারা বিক্রমা, 31 বলে 36 রান করেন তিনি। কাভিশা দিলহারি করেন 33 বলে 33, 18 রানে অপরাজিত থাকেন নীলাক্ষী ডিসিলভা। শ্রীলঙ্কার বিরুদ্ধে 4টে উইকেট নেন ফাতিমা, হেরে গিয়েও তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন। প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে ওঠেন হরমনপ্রীতেরা। তখন থেকেই দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে টান টান উত্তেজনা ছিল। অনেকেই মনে করেছিলেন শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে পাকিস্তান, কিন্তু তা আর হল না।

টানা চতুর্থবার পুরুষদের হকিতে জুনিয়র এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। গতকাল ভারত মালয়েশিয়াকে হারাল 3-1 গোলে। জোড়া লক্ষ্যভেদ আনমোল এক্কার, ফলে প্রতিযোগিতায় আনমোলের গোল সংখ্যা দাঁড়াল 16। নজর কাটলেন গোলরক্ষক বিবেক লাখরাও, কয়েকটি গোল বাঁচানোর পাশাপাশি একটি পেনাল্টি স্ট্রোকও রুখে দেন। 16 মিনিটে প্রথম গোল করেন আনমোল, দ্বিতীয় গোল সুখবিন্দার সিংয়ের, পেনাল্টি কর্নার থেকে দলের তৃতীয় গোলটি করেন আনমোল। শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গন, এখন শুনে নেব স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠানের কথা।

0: আঙিনা পেরিয়ে এই প্রথমবার ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হলো বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। আর এই নিয়েই আমাদের জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
1: ভালো ম্যাচ, দুটো ভালো গোল হয়েছে, লোকে দেখতে পেয়েছে, কেউ জেতেনি, কিন্তু ডার্বি মানেই একটা উৎসব, আর সেই উৎসবে আমার মনে হয় একটা সফল উৎসব আমরা অর্গানাইজ করতে পেরেছি। দুটো টিমই ভালো খেলেছে, আর এই পরিবেশ, এই উন্মাদনা, এটা শুধু বোধহয় বাংলাদেশেই সম্ভব। এই যে ডার্বি মানুষের কি আবেগ, আজকে বারাসাতের মতন একটা স্টেডিয়াম কলকাতার বাইরে সোমবার দিন খেলা, সেখানেও কিন্তু স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ মানুষের উৎসাহ, মানুষের উচ্ছ্বাস এবং স্টেডিয়ামের গর্জন। আমার মনে হয় এর থেকে বড় মাদকতা অন্য কিছুতে নেই। মানে অর্গানাইজার হিসেবে যদি আমি ভাবি, তাহলে এটাই সব থেকে বড় আনন্দ, সব থেকে বড় পাওনা, এই যে স্টেডিয়ামের গর্জন, এই যে মানুষের উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা, এটার মন্ত্রমুগ্ধ করে দেয় আমাকে।
2: চিরাচরিত প্রথা ভেঙে যুব ভারতী থেকে বারাসাতে কি রকম রেসপন্স পেলেন?
1: রেসপন্স তো আপনারাও মাঠে ছিলেন, দেখলেন। এবং সত্যি তো জেলার মানুষরা কেন খেলা দেখতে পাবে না, যেখানে আমাদের কলকাতা লীগের ডার্বিতে খুব বেশি হলে আমরা দেখেছি, যুবভারতীতেও যখন করেছি, আমি তো যুবভারতীতেও ডার্বি করেছি কলকাতা লীগে, যখন আমরা ফরেনার ছাড়া ডার্বি করি তখন কিন্তু লোক হয় খুব বেশি হলে 25,000। তো সেখানে একটু কমিয়ে দিয়েও যদি আমরা জেলার মানুষদের কাছে খেলাটা নিয়ে যেতে পারি, এবং এই যে ডার্বি ঘিরে এই উত্তেজনা, এখানে এত কর্মযোগ্য হলো, স্টেডিয়ামটার এত কাজ হলো, এখানে তো খেলাটারও একটা পরিকাঠামোগত ডেভেলপমেন্ট হয়ে গেল, যা যা কম ছিল সেগুলো মেকআপ করা হলো, এবং অলরেডি কিন্তু আমরা প্ল্যানিং শুরু করে দিয়েছি আগামী দিনে আর কি কি কাজ করাতে হবে এই স্টেডিয়ামটাকে আরও ভালো মানে নিয়ে যেতে। এই স্টেডিয়ামের দর্শক আসন বাড়াবার কথা হচ্ছে, এই স্টেডিয়ামে আরও ভালো প্রেস বক্স করার কথা হচ্ছে, এই স্টেডিয়ামে VIP বক্স করার কথা হচ্ছে। তো এগুলো তো খেলা আসলে তবেই হবে, নাহলে তো জেলার পরিকাঠামো এগোবে না।
3: হয়তো আপনারা কিছুটা উল্লাস বা আনন্দ ধরে শুনতে পাচ্ছেন, তার কারণ এই মাত্র মাঠের ধারে এসে পৌঁছলেন সীমা অকোরি।
0: খেলাধুলার আঙিনায় ধারাভাষ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর পায়ে পায়ে এই ডার্বি ম্যাচের মধ্যে দিয়ে তাঁর জীবনের 99তম বড় ম্যাচের ধারাভাষ্য সম্পন্ন করলেন প্রখ্যাত ধারাভাষ্যকার প্রদীপ রায়। ধারাভাষ্যের সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে আর মাত্র একটি ম্যাচ বাকি, সেই সেঞ্চুরির প্রাক্কালে ধারাভাষ্যকার প্রদীপ রায় আমাদের বললেন,
4: দেখো যেদিন প্রথম ধারাভাষ্য দিয়েছিলাম তখনও ভাবিনি, বা প্রথম যেদিনকে ডার্বি ম্যাচ হয়েছিল সেদিনও ভাবিনি যে 100 কাছাকাছি পৌঁছতে পারবো বলে। তখন তো মনে হতো এটা ফেল করলে আর পরেরটা পাওয়া যাবে না, সুতরাং এইভাবে এগিয়ে চলেছে। আসলে অ্যাডভান্টেজ আমার ছিল, আমি খুব কম বয়সে ধারাভাষ্য চান্স পেয়েছিলাম, এবং 1975 থেকে কমেন্ট্রি করছি, যার ফলে এত বছরে একটা রেগুলারিটি ছিল। এটার জন্য আমি আকাশবাণীকে সবার আগে কৃতজ্ঞতা জানাবো, আকাশবাণী হচ্ছে ধারাভাষ্যের মন্দির, সেখান থেকে প্রতিষ্ঠা পেয়েছিলাম বলে দূরদর্শন এক কথায় ডেকে নিয়েছিল। আমার মনে আছে যে আকাশবাণী ঠিক করেছিল যে অজয় বসু পুষ্পেন সরকারের উত্তরসূরি খুঁজবে তারা, এবং সেটা তারা নাকি পেয়েছিল আমার আর জয়ন্ত চক্রবর্তীর মধ্যে, যার ফলে আকাশবাণী 10টা ডার্বি ম্যাচ পরপর আমাদের দিয়েছিল কমেন্ট্রি করতে। তখন ডার্বি ম্যাচ হওয়া মানেই আমি আর জয়ন্ত থাকবো না রেডিওতে না দূরদর্শনে, আর তখন তো খেলা অনেক বেশি ছিল, এখন ধরো ISL CFL IPCL তাও সব বছর হয় না, তার তো কোনো খেলা নেই, কিন্তু তখন তো প্রচুর টুর্নামেন্ট, যার ফলে এত ডার্বি করার সুযোগ পেয়েছি আর কি।
2: আপনি ফুটবল ক্রিকেটের পাশাপাশি হকি, টেনিস, অ্যাথলিট, ভলি, বাস্কেট সহ নানান খেলায় ধারাভাষ্য দিয়েছেন, তবু জানতে ইচ্ছে করছে কোন খেলাতে ধারাভাষ্য দিতে আপনার মন সবচেয়ে বেশি টানে এবং কেন?
4: ফুটবলই তো সবার আগে করেছি, এবং তারপরেই ক্রিকেট সঙ্গে সঙ্গেই করেছি, এই দুটো মেন, এই দুটোতে সুযোগও অনেক বেশি পেয়েছি। অন্যান্য খেলায় কি হতো, 4 বছর অন্তর অন্তর অলিম্পিক গেমস হতো, তখন ওই দূরদর্শনের মাধ্যমে তাতে কিছু কমেন্ট্রি করার সুযোগ, বা ডেভিস কাপ হতো, ব্রাইটন কাপ অবশ্য প্রত্যেক বছর করতাম, 25টা ডিসিপ্লিনে কমেন্ট্রি করেছি। কিন্তু যদি ভালো লাগার বা ভালোবাসার কথা বলা যায়, তাহলে নিঃসন্দেহে 1 নম্বর ফুটবল, 2 নম্বর ক্রিকেট।
2: এই দীর্ঘ পথ চলার ইতিহাসে আপনার ধারাভাষ্যের যে জীবনটা, তার শুরুর কথাটাকে আজ মনে পড়ে সেঞ্চুরির ঠিক প্রাক্কালে?
4: একদম মনে পড়ে, আকাশবাণীর সঙ্গে আমার যোগাযোগ 1973 থেকে, তখন যুববাণী বলে একটা সেকশন ছিল, ওখানে বিভাস বোস ছিলেন, বিশ্বনাথ দাস ছিলেন, এরা সব টেক্স ছিলেন আর কি। তা আমি সেখানে প্রোগ্রাম করতে যেতাম, আমি কি এত

0: সাল থেকে করছি, তো 74-এ শুনলাম যে অডিশন নেবে। তা তখন আমাকে বিভাসদা বললেন, তুমি মিস্টার এস আর দাস, সত্যরঞ্জন দাস বোধহয় ডেপুটি ডিরেক্টর, ন্যাশনাল ডিরেক্টর ছিলেন, তার কাছে যোগাযোগ করতে। তা তার কাছে গেলাম, তিনি তো একেবারে আমাকে ঘর থেকে বার করে দেন আর কি, আরে দুগ্ধ পোষ্য শিশু তুমি কমেন্ট্রি করবা, তুমি জানো অজয় বসু কবে থেকে কমেন্ট্রি করছে? তা আমি বললাম, আমি জানি অজয় বসুর ফ্যান, আমি আমি জানবো না। তা বলে, কিন্তু এত কম বয়সে আমরা কমেন্ট্রিতে নিই না, তোমরা এখন হবে না, যাও ভাগো বলে ভাগিয়ে দিল। আমি বিভাসদাকে গিয়ে বললাম, বিভাসদা এই তো বললেন, আমাকে তো পাত্তাই দিলেন না উনি। তা বলে, ঠিক আছে বয়সটা সত্যি তোমার কম, একটু দেখো। আবার শুনলাম পরের বছর অডিশন নেবে, আবার গেলাম ওনার কাছে, আবার উনি বললেন তুমি আবার আইসো, আমাকে চিনে রেখেছিলেন, 6 ফুটের উপর লম্বা ছেলে, ঝাঁকড়া চুল, বলে আমি ঠিক ধরেছি তুমি আবার এসছো। তা আমি বললাম যে আচ্ছা একটা কথা বলবো, বলে বলো। তা আমি বললাম যে আমি যদি পারি আপনার আপত্তিটা কোথায়, আমি না পারলে ফেল করিয়ে দেবেন। এই কথাটাতে আমার এখনো মনে আছে, উনি কিছুক্ষণ চেয়ে দিলেন আমার দিকে, তারপর বললেন আচ্ছা ঠিক আছে তুমি লেখো এখানে একটা অ্যাপ্লিকেশন লেখো, তো তুমি কমেন্ট্রি করতে চাও ইত্যাদি ইত্যাদি। তা আমি সঙ্গে সঙ্গে ওনার সামনে বসে লিখে দিই, এবং আমি ফুটবল ক্রিকেট, এবং আমি ফুটবলে ইংলিশেও পাশ করে যাই, আমি ইংলিশ দিয়েছিলাম ফুটবলে, আর বাংলাও দিয়েছিলাম, আর ক্রিকেটে বাংলা দিয়েছিলাম, আমি তিনটাতেই পাশ করে যাই। তারপর থেকে পথ চলা শুরু হলো। তবে এস আর দাসের কথা আমি কোনোদিন ভুলবো না, কারণ উনি আমাকে প্রথম দিন বাংলায় যেদিন আমি কমেন্ট্রি করি পুষ্পেন সরকারের সঙ্গে ইস্ট বেঙ্গল আর কার একটা ম্যাচ ছিল এখন মনে নেই, উনি ইঞ্জিনিয়ারকে দিয়ে খবর পাঠিয়েছিলেন প্রদীপকে আমার চেম্বারে আসতে বলবে খেলা শেষ হলে, তখন অফিস ছুটি হয়ে গেছে, উনি বসে আছেন। তা উনি আমাকে একটা মিষ্টির প্যাকেট দিয়েছিলেন, বলে বাড়িতে নিয়ে যাও সবাই মিলে ভাগ করে খাবে, এটা তোমার পুরস্কার, আমি তোমাকে বড্ড অবহেলা করেছিলাম কিন্তু না তোমার ভবিষ্যৎ আছে, এই কথাটা বলেছেন। ওইটা আমার বুকের ছাতিটাকে 56 ইঞ্চি করে দিয়েছিল, যে উনি যখন বলেছেন তাহলে হয়তো আমি পারি, এই আর কি, এইভাবেই আকাশবাণীতে আগমন।
1: সেঞ্চুরির পথে পা বাড়িয়েছেন আকাশবাণীর ক্রীড়াঙ্গনের তরফ থেকে, সেই সেঞ্চুরির জন্য আগাম শুভেচ্ছা রইল। তার পাশাপাশি আজকের ডার্বি ম্যাচে দু দলের পারফরমেন্স নিয়ে কি বলবেন?
0: দেখো দু দলের মধ্যে তো টিম হিসেবে তো তুলনা হয় না, কারণ মোহনবাগান তাদের ফার্স্ট টিমের এতগুলো প্লেয়ারকে খেলিয়েছে, আর সেখানে ইস্ট বেঙ্গল তাদের সেই ইয়াং ব্রিগেডকেই রেখে দিয়েছে। আসলে ইস্ট বেঙ্গল এই বছর ভালো খেলছিল, ওদের ইয়াং ব্রিগেড ও চিষ্মান বিশ্বাস ওদের যে কোচ, টিমটাকে খুব ভালো ওয়েল অয়েল মেশিনের মতো তৈরি করেছিল, এবং কয়েকটা ছেলে তো এক্সেপশনই ভালো খেলছিল, আকাশ হেমের কথা বলতে হবে। যাই হোক, এখন মোহনবাগানে কি হলো, একটু ছিন্ন ভিন্ন হয়ে গেল, ওই মেন প্লেয়াররা আসাতে রেগুলার যারা খেলছিল তারা তো বসে পড়লো, তারপরে মেন প্লেয়াররাও যে খুব একটা তাগিদ দিয়ে খেলেছে সেটা আমার মনে হলো না, যার ফলে ইস্ট বেঙ্গলের তরুণ তুর্কিরা দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে দ্বিতীয়ার্ধে। আমার ধারণা প্রথমার্ধে ওর চিশমান ওদের বলেছিল দেখবে যাতে গোল না খাও, যাতে ড্রটা ধরে রাখতে পারো, সেকেন্ড হাফে কামড় দেওয়ার চেষ্টা করবো, এইরকম একটা ব্যাপার ছিল। তা আমি বলবো ফুল ক্রেডিট টু ইস্ট বেঙ্গল প্লেয়ার্স, বাচ্চারা খুব ভালো খেলেছে সত্যি দেখবার মতো।
1: ইস্ট বেঙ্গল দল যে সত্যি ভালো খেলেছে সে কথা স্বীকার করে নিলেন প্রতিপক্ষ দল মোহনবাগানের কোচ বাস্তব রায়।
2: ধারে ভারে আমার যেটা উচিত ছিল সেটা পারিনি, সেটা আমাদের ব্যর্থতা, কিন্তু তুমি ইস্ট বেঙ্গলের পারফরমেন্সকে কোনোভাবে ছোট করতে পারো। দেখো এরপরে আমাদের খুব শীঘ্রই আইসিসি সিলেক্ট, এবার সেক্ষেত্রে আমরা কি করেছি, সিনিয়র জুনিয়র কম্বাইন্ড টিম করেছি, এবং কিছু ছেলে ইন্ডিয়া ক্যাম্পে চলে যায়, সেক্ষেত্রে আমি যদি সিএফএল এর টিমটাকে একদমই আলাদা করে দিই সেক্ষেত্রে সিনিয়রেরও প্র্যাকটিস হবে না, সিএফএল এরও প্র্যাকটিস কিছু হবে না, কিছু টাইম পার, ওই জন্য আমরা কম্বাইন্ড প্র্যাকটিস করে প্রিপারেশনগুলো স্টার্ট করেছি। এরপর নেক্সট 3টে চ্যাম্পিয়নশিপ ম্যাচ আছে, মেন খেলা, তখন এবার ওখানেই ফোকাস করতে হবে। তবে ইস্ট বেঙ্গলের কোনো প্রশংসাই আজকে যথেষ্ট না, ওরা খুব ভালো ফুটবল খেলেছে জুনিয়র ছেলে।
1: পরের ম্যাচে মাঠে খেলোয়াড়দের কি বদল দেখা যাবে, এ প্রশ্নের উত্তরে তিনি বললেন,
2: কলকাতা লীগের সমস্যাটা হচ্ছে আমাকে 6টা ভূমিপুত্রকে বেস করে করতে হয়, যার জন্য আমি আজকে চেঞ্জই করতে পারলাম না। আমি যদি লিস্টার্নকে আজকে পুট করি তাহলে আমার ডিফেন্স লাইন ভাঙতে হয়, কিন্তু এই প্রসারে ডিফেন্স লাইনটা ভাঙাটা মনে হয় খুব বুদ্ধিমানের কাজ হতো না। সেক্ষেত্রে অ্যাভেলেবিলিটি অফ প্লেয়ার্সের উপর ডিপেন্ড করে আমি টিম করবো, যা বেস্ট পসিবলি খেলবে।
1: সুপার সিক্সে পৌঁছে গেল ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের প্রশিক্ষক উর্চিসমান বিশ্বাসের কথায়,
3: যেভাবে ছেলেরা ফাইট করেছে মানে এক্সিলেন্ট, হ্যাটস অফ টু দে, ভাবা যায় না ওদের স্ট্রেংথ, ওদের এবিলিটি, সেই এবিলিটি অনুযায়ী আমাদের ছেলেরা যা ফাইট করেছে অসাধারণ, এক কথা। এটা শুধু প্লেয়ারদের ক্ষেত্রেও নয়, আমার ক্ষেত্রেও এই ডার্বিটা একটা বিরাট ডার্বি ছিল, তা সেক্ষেত্রে যেটুকুনি করতে পেরেছি এখন ওইটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে, আর কিছু করার নেই। তবে হয়তো জিততেও পারতাম, কারণ একটা বল বাড়ে লাগলো, একটা বল বিজয়ের বলটা ওপেন নেট বিজয় মিস করলো, হতে পারতো। সবাই ফুটবল এখন খেলছে কিসের জন্য? আইএসএলে যাওয়ার জন্য। আর এটাই প্রুভ করার জায়গা যে আমিও আইএসএল খেলতে পারি। আমি সেটাই বারবার ওদের বোঝানোর চেষ্টা করেছি যে তোরা এই দিন আর পাবি না। এই দিনটা হচ্ছে এমন একটা দিন যেখানে আমাদের হারানোর কিছু নেই, নাথিং টু লুজ এভরিথিং টু গেইন, সেখানে নিজেদেরকে প্রুভ করার ব্যাপার। কারোর কথা ভাবিস না, শুধু নিজের কথা ভাব। মানে যদি ফ্যাক্ট বলো, আমি সবসময় চাইছিলাম এরাই খেলুক, আমি চাইছিলাম না ওপর থেকে কেউ আসুক। কারণ এরা যেভাবে ফাইট করে এই সুপার সিক্সে এসছে বা যেভাবে খেলেছে পুরো টুর্নামেন্টটা, এদের যদি আজকে এই ডার্বিটা খেলতে না হতো, মানে সেটা মানে খুব খারাপ হতো, ফুটবলের পক্ষে খারাপ হতো, ওদের পক্ষে অন্যায় করা হতো। সেই জায়গায় যে ডিসিশনটা ক্লাব ম্যানেজমেন্ট নিয়েছে, এক্সিলেন্ট।
1: শুনছিলাম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচকে ঘিরে একটি প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
4: এতক্ষণ শুনছিলেন বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠানের কথায়। চলে আসি আবারও ক্রিকেটের খবরে। অভিষেকে 4 উইকেট, সঙ্গে 81 রান, পাকিস্তানের নতুন ভরসা রাজাউল্লাহ। আরেকটু হলে দলে ডাকই পেতেন না এই জোরে বোলার। হঠাৎ করে দেখলে মনে হবে দৌড়ে আসছেন তরুণ বাকার ইউনিশ। সেই একই রকম দৌড়, বল করার ধরনও অনেকটা এক। সহজেই 145 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করতে পারেন, যেমনটা পারতেন ওয়াকার। পাকিস্তান ক্রিকেটকে ভরসা দিচ্ছেন 21 বছরের রাজাউল্লাহ। মৃতপ্রায় দলকে নতুন প্রাণ ফিরিয়ে দিয়েছেন তিনি, অথচ আরেকটু হলে টেস্ট দলে ডাকই পেতেন না তিনি। পেশোয়ারের মারদানি জন্ম রাজাউল্লার, সেখানেই ক্রিকেট খেলেন। বেশিদিন পেশাদার ক্রিকেটে আসেননি, মাত্র 10 মাস। তার মধ্যেই নজরে পড়ে গিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদের। ফলে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের তুলনায় অনেক বেশি পরিচিত বোলারদের থেকে আগে জায়গা পেয়ে নিয়েছেন রাজাউল্লাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর 2 টেস্টে লজ্জার হারের পর পাকিস্তানের দল পুরো বদলে যায়। 7 ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়, বদলে নেওয়া হয় 7 জনকে। সেই তালিকায় ছিলেন রাজাউল্লাহ। তাকে ফোন করেছিলেন পাক বোর্ডের কর্তারা, কিন্তু ফোন বন্ধ ছিল। তখন পেশোয়ারে একটি ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন এই দীর্ঘদেহী বোলার। পেশোয়ারের আর এক ক্রিকেটারকে ফোন করেন পাক বোর্ডের কর্তারা, তার কাছে খবর পান রাজাউল্লাহ। কয়েকদিনের মধ্যেই তার ভিসা সংক্রান্ত সমস্যা মিটিয়ে ইংল্যান্ডে পাঠানো হয় তাকে। নেমেই চমক দিলেন রাজাউল্লাহ। ইংল্যান্ডের প্রথম ইনিংসে নিজের চতুর্থ বলেই জো রুটকে আউট করেন রাজাউল্লাহ। তার 144 কিলোমিটার প্রতি ঘন্টার বল ব্যাট লাগাতে পারেননি রুট। বল পিচে পড়ে একটু ভিতরে ঢোকে, তাতেই LBW হন রুট। ওপেনার অ্যামিলিয়া গে, উইকেটরক্ষক জেমি স্মিথ এবং পেসার ওলি রবিনসনকেও আউট করেন রাজাউল্লাহ। 3 ব্যাটারই অর্ধশতরান করে খেলছিলেন, অর্থাৎ 4টি গুরুত্বপূর্ণ উইকেট। অভিষেক ইনিংসেই 4 উইকেট নেন তিনি। তার প্রধান কাজ বোলিং, সেটা খুব ভালো করেছেন রাজাউল্লাহ। কিন্তু তিনি যে ব্যাটটাও ভালো করতে পারেন তা দেখা গিয়েছে দ্বিতীয় ইনিংসে। পাকিস্তানের রান তখন 7 উইকেটে 312, তখন ব্যাট করতে নামেন রাজাউল্লাহ। তখনও ইংল্যান্ডের থেকে রান কম ছিল পাকিস্তানের। ভয় না পেয়ে সেখান থেকে পাল্টা আক্রমণ শুরু করেন রাজাউল্লাহ। জাফরা আর্চার, গ্যাস অ্যাটকিনসন, রবিনসন, জস টংয়ের বোলিং আক্রমণের বিরুদ্ধে 9টি ছক্কা মারেন তিনি। টেস্টে অভিষেকে কোনো ক্রিকেটারের মারা এটি সর্বাধিক ছক্কা। 63 বলে 81 রানের ইনিংস খেলেন তিনি। পাকিস্তান ইনিংস হারের লজ্জা থেকে বেঁচেন।

মৈত্রী ক্রীড়াঙ্গনে চলে আসি আজকের দিনের কথায়। আজ 12ই সেপ্টেম্বর। আজকের দিনটির সঙ্গে বহু ঘটনা জড়িয়ে রয়েছে, এমনই দুটি ঘটনার কথা বলি। 2020তে ইউএস ওপেনের মহিলাদের সিঙ্গলসে জাপানের নোয়ামি ওসাকা, তিনি ভিক্টোরিয়া আজারেঙ্কাকে 1-6, 6-3, 6-3 ফলাফলে হারান আজকের দিনে। 2021-এর আজকের দিনে ইউএস ওপেনের পুরুষদের সিঙ্গলসে ড্যানিল মেদভেদেভ 6-4, 6-4, 6-4 ফলাফলে হারান নোভাক জোকোভিচকে। শুনলেন আজকের দিনের কথা। মৈত্রী ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com। এছাড়া আপনারা চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও। ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

0: এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন সাম্যবাক। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আবারও আজকে উপস্থিত হয়ে গিয়েছি আরও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবার জন্য। বন্ধুরা, কথায় আছে যে মাছে ভাতে বাঙালি, অর্থাৎ আমাদের রোজকার পাতে কিন্তু এক টুকরো মাছ না হলে একেবারেই চলে না। আর মাছের খাদ্যগুণ সম্পর্কে তো আমরা সকলেই অবহিত রয়েছি, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের মিঠে জলের মাছ, সেই মাছ কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের মানুষদের কাছেও বেশ জনপ্রিয়, এবং মাছ চাষে ক্রমশ নতুন দিগন্ত আসতে চলেছে। তো আজকে আমরা এই সমস্ত দিক বিবেচনা করে আলোচনা করব বছরভর মাছ চাষ বা এই বছরভর মাছ চাষে কী কী করণীয়, অর্থাৎ কী কী করণীয় কাজ, সেই বিষয় নিয়ে কথা বলবো, খুঁটিনাটি জানার চেষ্টা করব। এবং সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর বৈদ্যনাথ পাল, ICAR সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার রহরার প্রিন্সিপাল সায়েন্টিস্ট এবং সায়েন্টিস্ট ইনচার্জ ডক্টর বৈদ্যনাথ পাল। আমি ডক্টর বৈদ্যনাথ পালকে স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: তো ডক্টর পাল, যেরকম বলছিলাম আমি আর কি, যে বাঙালির নামটার সঙ্গেই কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে মাছে ভাতে বাঙালি, এবং বোঝাই যায় যে মাছ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু সেই অর্থে ভেবে উঠতে পারি না। এবং চাষাবাদের ক্ষেত্রেও মাছ চাষ একটা গুরুত্বপূর্ণ দিক পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে। তো সেই কারণে আমরা আজকে যে বিষয়, যে সারা বছর ধরে কী কী রকমভাবে পরিকল্পনা করলে আমার একজন কৃষক বন্ধু বা একজন চাষি ভাই যারা মাছ চাষ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কী করে বছরের শেষে লাভের মুখ দেখতে পারবেন, সেই পরিকল্পনা তারা কীভাবে করবেন, কী কী করবেন, সেটা একটু আজকে আপনার কাছ থেকে খুঁটিনাটি জেনে নেব। তো সেটা জানতে গিয়ে যেটা প্রথম প্রশ্ন আমার মনে আসছে সেটা হলো যে মাছ চাষ করতে হলে পুকুরটা, যে পুকুরটায় আমরা মাছটা চাষ করব, সেই পুকুরটা কখন তৈরি করতে হবে, তার উপযুক্ত সময়টা কখন?
2: আপনারা যারা পুকুরে মাছ চাষ করেন, তো আপনাদের মনে রাখতে হবে বছরের শুরুতেই, এই ফাল্গুন চৈত্র মাস থেকে বা ইংরাজি যেরকম ফেব্রুয়ারি এপ্রিল মাস থেকেই আপনাদের পুকুর পরিচর্যা শুরু করতে হবে, এবং পুকুরটাকে তৈরি করতে হবে সারা বছরে মাছ চাষ করার জন্য।
1: আচ্ছা, তার মানে ফেব্রুয়ারি শুরু থেকেই মাছ চাষ করার জন্য পরিকল্পনাটা শুরু করে দিতে হচ্ছে?
2: একদম।
1: কিন্তু এই যে পুকুরটা তৈরি করবে, সেটা তৈরি করার ঠিক ঠিক পদ্ধতিটা কি?
2: চাষি ভাইরা, আপনারা যারা মাছ চাষ করেন, আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে বা ফাল্গুন চৈত্র মাসে আমরা কি করি, পুকুরটাকে শুকিয়ে দিই। অনেকে কি করেন, আপনারা পুকুরটাকে পুরোটা শুকিয়ে ফেলে, শুকিয়ে দিয়ে তারপরে মাটিটা ফাটিয়ে তারপরে আপনারা গোবর এবং মহুয়া খোল দিয়ে তৈরি করেন। এছাড়াও যারা হয়তো

0: ঢোকাতে পারবেন না, তাদের জন্য বলতে চাইছি যে পুকুরে তো প্রচুর পরিমাণে জল থাকে, প্রথমে আপনারা পাম্প করে জলটাকে কমিয়ে দিন। যখন এক ফুট মতন জল থাকবে তখন আপনারা বিঘা প্রতি 330 কেজি আপনারা মহুয়া খোল আপনারা জলের সাথে মিশিয়ে দেবেন। দেওয়ার পরে যেসব অবাঞ্ছিত মাছ থাকে, যেরকম ধরুন শোল মাছ, শাল মাছ, ল্যাটা মাছ, এগুলো সব ভেসে উঠবে, কারণ এইগুলোকে আমরা চাইছি মাছটাকে তুলে দিতে, নাহলে কি হবে যখন আমরা ছোট মাছ ছাড়বো এই বড় মাছগুলো তাদেরকে খেয়ে নেবে, তো ফাইনালি আপনারা সেই মাছটা পাবেন না,
1: মানে জালে করে সেগুলোকে
0: তুলে নিতে হবে। তো এইটা তুলে নেওয়ার পরে 6-7 দিন পর আপনারা কি করবেন, 400 কেজি গোবর সার পুকুরে দিয়ে দেবেন, মিশিয়ে দিলেন। দেবার আরো 5 দিন পরে ফাইনালি আপনারা তখন কি করবেন, 25 কেজি চুন বিঘা প্রতি পুকুরে দিয়ে দেবেন। এবং এই চুনটা দেওয়ার পরে আপনারা দেখবেন যে পিএসটা কত থাকছে জলের, পিএসটা খুব জরুরি মাছ চাষ করতে গেলে, যেরকম 7.5 থেকে 8.5 মতন পিএইচ আপনাদের দরকার। তো এই চুন প্রয়োগ করার পরে 5 দিন পরে আপনারা পুকুরে মাছ ছাড়তে পারবেন।
1: আচ্ছা, মানে মাছের পরিচর্যা তো করাটা একদম শুরু থেকে, যেমন পুকুরের দিক থেকে আমরা শুরু করলাম, ঠিক তেমনই ডিম পোনা থেকে আমাদের সেটা ভাবা উচিত, তাই তো?
0: একদম।
1: হ্যাঁ, তো ডিম পোনা চাষ কোন সময় করতে হবে এবং পুকুরে কিভাবে এই ডিম পোনা সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেটা দেখার জন্য প্রাকৃতিক খাদ্য কিভাবে তৈরি করতে হবে সেটা যদি একটু বলেন।
0: মৎস্যসেবীরা, আপনারা জানেন যে আপনাদের এই ব্রিডিং সিজন অলরেডি, আপনারা জানেন যে আমাদের বাঁকুড়াতে রামসাগর যে জায়গা আছে অলরেডি সেখানে ডিম পোনা তৈরি হওয়া শুরু হয়ে গেছে, ওরা মার্চের শেষ থেকে শুরু করে।
1: আচ্ছা,
0: সেই জন্যে আপনাদের আমি বলতে চাই যে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনারা ডিম পোনা চাষ করতে পারবেন। এই পোনাটা যখন আপনারা চাষ করবেন সে পুকুরে আমাদের কিছু প্রাকৃতিক খাদ্যর প্রয়োজন পড়ে, সেই প্রাকৃতিক খাদ্যটা আমাদেরকে তৈরি করতে হবে, তার জন্য আমাদের কিছু জৈব সার এবং অজৈব সার আমাদেরকে দিতে হয়। তার জন্য আমরা কি করি, বিঘা প্রতি 100 কেজি বাদাম খোল, 25 কেজি গোবর এবং 7 কেজি সিঙ্গেল সুপার ফসফেট আমরা মিশিয়ে বিভিন্ন সময়ে পুকুরে আমরা তিন ভাগে ভাগ করে দিই। যেরকম আমরা মাছটা ছাড়ার, ডিম পোনা ছাড়ার 3 দিন আগে একটা ভাগ দিলাম, 1/3 দিলাম, তারপরে আমরা 6 দিন পরে বাকি 1/3 দিলাম, 11 দিন পরে বাকি 1/3 দিলাম। এইটা দিলে কি হবে, পুকুরে যেসব প্রাকৃতিক খাবার প্ল্যাংটন, জু প্ল্যাংটন যেগুলো আছে সেগুলো তৈরি হবে, সেইটা মাছ খেতে পারবে।
1: মানে তিনটে ভাগ করে
0: তিনবারে দিতে হবে।
1: আচ্ছা আচ্ছা, তাহলে ডিম পোনা চাষের পদ্ধতি যদি একটু বিস্তৃতভাবে বলে দেন বা কিভাবে এটা করলে ভালোভাবে চাষি ভাইরা লাভবান হবেন সেটা যদি একটু বলেন।
0: আমরা এই ডিম পোনা চাষ করি যে পুকুরে সেটাকে আমরা বলি আতুর পুকুর। এই আতুর পুকুরে ডিম পোনা মজুত করা হয়, বিঘা প্রতি 4.5 থেকে 6 লাখ নাম্বারে আপনারা এই ডিম পোনাটা ছাড়বেন। কিন্তু আপনারা হয়তো ভাবছেন 6 লাখ কি করে দেবো, এইটা একটা বাটি আছে, সেই বাটি মেপে দেওয়া হয়, এক একটা বাটিতে মোটামুটি 80,000 মতন ডিম পোনা থাকে, সেই মাপ অনুযায়ী আপনারা পুকুরে দেবেন। এবং সেই পোনাটা, ডিম পোনা যখন ছাড়বেন খুব সকালবেলায় জল যখন ঠান্ডা থাকবে সেই সময় পুকুরের ধারে বাটিতে যে হাঁড়িতে করে আনবেন, হাঁড়িটা একটু পুকুরে রাখবেন, সেই জলের সাথে স্থিত হয়ে যাবে, যখন টেম্পারেচারটা এক সমান সমান হবে তখন আস্তে আস্তে সেটা ছাড়বেন এবং বাতাসের অনুকূলে ডিম পোনাটা ছাড়বেন, আস্তে আস্তে ওরা পুকুরে চলে যাবে।
1: আচ্ছা, এবার তো ধরুন আতুর পুকুর তৈরি হয়ে গেল।
0: হ্যাঁ,
1: তো এবার আতুর পুকুর তৈরি হয়ে যাওয়ার পর কিভাবে আবার ফলনটা তোলা যায় সেটা যদি একটু বলেন।
0: তো আমরা এর আগে আপনাদের সাথে আলোচনা করেছি আতুর পুকুরে আপনার সার দিয়ে যে প্রাকৃতিক যে খাবারটা তৈরি করবেন, কিন্তু এই খাবারটা কি হয়, ওই ছোট অবস্থাতে মাছ খুব তাড়াতাড়ি ওদের বারবারে, যার জন্য যে খাবারটা থাকে জলে সেটা তাদের পক্ষে সাফিসিয়েন্ট হয় না, তখন ওদের খাবার কম পড়ে যায়। সেই জন্য আমরা তখন কি করি, ফর্মুলেটেড খাবার, যেরকম ধরুন বাদাম খোল, রাইস পলিশ, এইটাকে আমরা খুব মিহি করে মিশিয়ে চালনিতে, আটার চালনিতে চেলে একদম সেইটা আমরা আস্তে আস্তে করে পুকুরে পাউডার ফর্মে ছড়িয়ে দেই এবং প্রথম 5 দিন 400 থেকে 600 গ্রাম লাখ প্রতি আমরা সেই খাবারটাকে দিই এবং 7 দিনের মাথায় আমরা 100 গ্রাম করে প্রত্যেক দিন খাবারটাকে আমরা বাড়িয়ে দিই। আর এই কালচার যেটা আমরা করি এটা আমরা একটা 15 দিনের কালচার করি।
1: আচ্ছা,
0: তার মানে 15 আর 21 দিনের বয়স হবে যখন মাছটাকে আমরা তুলবো, তখন 1/8 ইঞ্চ আমাদের যে জাল আছে সেই জালটা দিয়ে মাছটাকে তুলি এবং মাছের লেন্থ তখন হয় 20-25 মিলিমিটার মাছ তখন তৈরি হয়।

0: আচ্ছা, তাহলে এই মাছটা তোলার সময়টা কখন বা কিভাবে তুলবে সেটা যদি
1: তুলবো
0: একটু।
1: আমি যখন, ধরুন আমি এটা জুন মাসের 2 তারিখে স্টক করলাম, যখন আমরা স্টক করছি সেই ডিম্পনার যেটা আছে সেটা 4 দিনের বাচ্চাকে আমরা ছাড়ছি, আর 15 দিন যখন চাষ করছি তাহলে 15 আর 4 19, ওই 19-20 দিন কি 21 দিনের মাথায় আমরা বাচ্চাটাকে তুলে নিয়ে আসি।
0: আচ্ছা,
1: তখন ওই 20-25 মিলিমিটার তখন লম্বা হয় বাচ্চাটার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিম্পোনা পুকুরে ছাড়ার আগে পুকুরে যে পোকা মাকড় এই সমস্ত থাকে সেইগুলোকে কিভাবে আমার চাষি বন্ধুরা দমন করবেন?
1: তো আপনাদের আগেই বললাম যে আপনারা যে প্রাকৃতিক খাবারটা তৈরি করলেন, তৈরি করার পরে যখন আমরা মাছটা ছাড়বো তো তখন ওইখানে অনেক রকম পোকা মাকড় থাকে, ওই পোকা মাকড়টাকে আমরা তখন জাল দেওয়ার পর কিছুটা তুলে দিই, যখন পুরোটা যখন না হয় ওই দিন সন্ধেবেলায় আমরা একটা বিঘাপ্রতি 7.5 লিটার ভেজিটেবল অয়েল এবং 2.5 কেজি সাবানের গুঁড়ো একসাথে মিশিয়ে আমরা পুকুরটার চারি দিকে ছড়িয়ে দিই। গুঁড়ো সাবান এবং তেল, মানে সাবান তেলটা মিক্স করে আমরা ছেড়ে দিই। দেওয়ার পরের দিন সকালবেলা আমরা কি করি, এই যে পোকা মাকড় যেগুলো আছে সেগুলো মরে যায়, তখন আমরা সেইগুলোকে কাপড় দিয়ে বা হাল যেসব নেট থাকে হাল বা সরুর জাল দিয়ে আমরা ওটাকে তুলে ফেলে দিই। নালে কি হয়, এই যে পোকা মাকড়গুলো জলে থাকছে তারা ওই 4 দিনের বাচ্চাটাকে মেরে দেয়, যার জন্য আমরা সার্ভাইবিলিটিটা অনেক কম পাই।
0: আচ্ছা, মানে ডিম্পোনাকে সুস্থভাবে বড় করার জন্য আগে এই পোকামাকড়টাকে মেরে
1: নেওয়াটা বেশি পাবেন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ধানি পোনা চাষ বছরের কোন সময় এবং কিভাবে করতে হবে একটু যদি বলেন।
1: দেখুন, ডিম পোনাটা আমরা শুরু করলাম জুনে ছাড়লাম, জুনে ছাড়ার পরে ও বড় হলো, ধরুন এবার তাহলে আমরা তো কি করবো, জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি আমরা এটাকে করবো, অবধি আমরা এই চাষটাকে করবো। তো 15-20 দিনে যে মাছ আমরা পেলাম ডিম্পোনা থেকে ধানি পোনা হলো, সেইটা 20-25 মিলিমিটার মতন সাইজে এবং তার ওজন থাকে 0.2 থেকে 0.3 গ্রাম। এই ধানি পোনা যেটা আমরা চাষ করবো সেই পুকুরটাকে আমরা পালন পুকুর বলি।
0: আচ্ছা,
1: পালন পুকুরে আপনার 9 থেকে 15 কাঠা কি তার বেশিও হতে পারে পুকুর এবং এর গভীরতা থাকে 4 থেকে 4.5 ফুট।
0: আচ্ছা,
1: এবং এই পালন পুকুরে আমরা কতটা ধানি পোনা ছাড়বো সেটা আপনারা হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো আমরা 30,000 নাম্বার আমরা ধানি পোনা প্রতি বিঘাতে ছাড়ি, এবং এই ধানি পোনা
0: মানে প্রতি বিঘাতে 30,000 পর্যন্ত ছাড়া যেতে পারে ধানি পোনা, তাই তো?
1: হ্যাঁ, এবং এই যখন আমরা এখন ইন্ডিয়ান মেজর কার্প, রুই, কাতলা, মিগেল নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো বিভিন্ন অনুপাতে আমরা ছাড়ি। যেরকম ধরুন রুই, কাতলা এবং মিগেল 4:3:3 এই রেশিওতে আমরা ছাড়ছি, ঠিক আছে? তার মানে 40% রুই ছাড়ছি, কাতলা 30%, মিগেল 30%, ঠিক আছে? এছাড়াও আর একটা কম্বিনেশন করতে পারি, রুই, কাতলা, মিগেল বা কমন কার্প বা সিপ্রেস কার্প, কার্প বা আমেরিকান রুই যেটা আমরা বলি, সেটা 3% 3% 2% 2%, তার মানে 30% 30% 20% 20%,
0: 30-30-30-20-20।
1: আর এই ধানি পোনার চাষ 3 মাস ধরে করা হয় এবং সঠিক পদ্ধতিতে করতে পারলে আপনারা অনেক লাভবান হবেন এবং অনেক প্রোডাকশন আপনারা এর থেকে করতে পারবেন। এতে কি হচ্ছে, দেখুন, একটা কি আপনার লম্বা 9 মাসের চাষ করছেন, তাতে অনেক রিস্ক থাকে, অনেক সময় চুরি হয়ে যায় বা অনেক সময় রোগ লেগে যায়, কিন্তু আপনি এই 3 মাস যদি চাষ করেন, এটাকে আমরা ফিঙ্গারলিং রেয়ারিং বলি, এই ফিঙ্গারলিং যখন হয়ে যাচ্ছে সেইটা আপনারা 3 মাস পর বিক্রি করলে আপনারা অধিক লাভবান হতে পারেন।
0: আচ্ছা, ধানি পোনা চাষ করার সময় কি সার দেওয়ার প্রয়োজন পড়ে?
1: হ্যাঁ, এটা তো সার দিতে হবে, কারণ কি, আমরা একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমরা আপনারা হয়তো জানেন যে মাছ চাষ করলে খাবার দিচ্ছে, বাইরে থেকে খাবার দিচ্ছে, খাবারের সাথে আমরা পুকুর পরিচর্যা করলে সেই প্রাকৃতিক খাবারটাকে তৈরি করার জন্য আমরা বিভিন্ন রকম জৈব এবং অজৈব সার আমরা ব্যবহার করছি। এই ক্ষেত্রে আমরা কি করি, আপনার বিঘাপ্রতি 65 কেজি গোবর এবং 3.5 কেজি ইউরিয়া এবং 5 কেজি সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করি, এবং এইটা প্রত্যেক সপ্তাহে দিতে হয়। কিভাবে দেবেন, আপনার প্রথম এবং তৃতীয় সপ্তাহে গোবর সার দেবেন এবং দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে অজৈব সারটা যেটা আছে, আমাদের ইনঅর্গানিক যেটা আছে সেটা আমরা প্রয়োগ করব। এবং এই ক্ষেত্রেও আপনারা দেখবেন পিএইচ যেটা আছে 7.5 থেকে 8.5-এর মধ্যে থাকা উচিত, এবং প্রয়োজন মতন 25 কেজি চুন আমরা বিঘাপ্রতি দিতে আপনাদেরকে বলছি।
0: আচ্ছা, আর এরপরে ধানি পোনা চাষের সময় কি কি খাবার দেওয়া দরকার সেটা যদি
1: আপনাদের প্রাকৃতিক খাবার সম্বন্ধে বলেছে কিভাবে কি আপনাদের তৈরি করতে হবে, এইবার আমি স্টেট চলে যাচ্ছি আপনাদেরকে ফর্মুলেটেড খাবার, সেই খাবারটা আপনারা কিভাবে দেবেন। ধানি পোনা খাবার যেটা আমরা তৈরি করব তাতে আপনার 35% মতন প্রোটিন লাগবে এবং 8% মতন ফ্যাট থাকে। এই দুটো আমাদের দরকার পড়ে যখন খাবারটা বানাবো বা যে ফর্মুলেশন আমরা তৈরি করব। এবং এইটা যখন খাবারটা আমরা তৈরি করব বিভিন্ন রকম উপাদান দিয়ে আমরা খাবারটা তৈরি করি, ধরুন তৈলবীজের কেক থাকে আছে, ধানের বা গমের কুড়ো, ভুট্টার কুড়ো, এইসব আমরা মিলিয়ে মিশিয়ে আপনাদের খাবারটা তৈরি করতে পারি। এছাড়াও ধরুন আপনাদের গ্রামে গঞ্জে ধরুন আপনাদের যেসব তিল খোল আপনারা পেতে পারেন বা কেউ হয়তো আপনাদের কাছে সর্ষের খোল পেতে পারেন, সেইগুলো নিয়েও আপনারা তৈরি করতে পারেন। তো আমি আপনাদের সামনে আজকে একটা উদাহরণ দিচ্ছি ধানি পোনা চাষের জন্য কী রকম ধরনের আপনারা খাবার তৈরি করবেন। ধরুন এর মধ্যে আমি খোল হিসাবে দিতে চাইছি কি বাদাম খোল।
0: আচ্ছা,
1: বাদাম খোল আপনারা কতটা দেবেন? 30% দেবেন, মানে 100 কেজি খাবার তৈরি করলে 30 কেজি আপনারা বাদাম খোল দেবেন। তার সাথে আপনারা কি দেবেন? সয়াবিন মিল, যেটা আপনারা পশু খাদ্যের দোকানে আপনারা গেলে পেয়ে যাবেন এই খাবারগুলো, সেটাও আপনারা 20 কেজি এর সাথে দেবেন। এর সাথে আর কি দেবেন? আর একটা খোল দেবো, সেটা হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোলটা আমরা 30% দেবো। হ্যাঁ, আর তার সাথে আমরা রাইস ব্র্যান 20% দিয়ে দেবো এবং মিনারেল ভিটামিন মিক্সচার আমরা 2% দেবো। তো এই খাবারটা আপনারা পুরো ম্যাশ ফর্মে পাউডার ফর্মে আপনারা মিক্স করে খাবেন, খাবার দেবেন, এবং এইটা আপনারা পাউডার ফর্মেও দিতে পারেন, নাহলে আপনারা প্লেট আকারেও দিতে পারেন। ফর্মুলেটেড যেটা সিঙ্কিং প্লেট আমরা দেখি বাজারে যেসব খাবার দিচ্ছে সেভাবে আপনারা দিতে পারেন।
0: এবার একটু অন্যরকম প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে যে কার্ভ জাতীয় বড় মাছ, সেই বড় মাছ বছরের কোন সময়টা চাষ করা উচিত?
1: দেখুন এই যে বড় মাছটা যেটা চাষ করবেন, এইবার ধরুন আপনাদের যেই মাছটা আমরা চাষ করলাম আপনারা দেখলেন অক্টোবর মাস কি নভেম্বর মাস অবধি আপনারা যেই বড় ফিঙ্গার মিলটা পেয়ে গেলেন, তারপর কি করে শীত চলে আসে, এই নভেম্বর ডিসেম্বর যেন শীত, এই শীতের সময় না আপনাদের মাছটা অতটা বাড়বে না, সেজন্য আমরা কি বলি এই ফেব্রুয়ারি মাস থেকে ইন্ডিয়ান মেজর কার্ভ মজুদ করতে হবে, 9 মাস আপনারা চাষ করবেন অক্টোবর অবধি। দেখুন সবসময় আপনারা মনে রাখবেন যে প্রাকৃতিক খাবার এবং বাইরের যে খাবারটা আমরা দিচ্ছি ফর্মুলেটেড খাবার, এই দুটোকে আমরা সামঞ্জস্য করে রাখতে হবে, তাহলে কি হবে আপনার মাছের ফলনটাও ভালো হবে এবং আপনারা লাভবান হবেন, দুটো পয়সা আপনারা বেশি পাবেন। সেই জন্য আমি আপনাদেরকে একটা ফর্মুলেশন দিয়ে দিচ্ছি, যেরকম ধরুন মাছ চাষের পুকুরে সাধারণত একটু একটু বড় পুকুরে করা হয়, 1.5 বিঘা বা তার বড় পুকুরে আমরা এই মাছটা চাষ করি। এই আগেই তো বলেছি কিভাবে চাষ করতে হবে, কিভাবে পুকুরটা তৈরি করতে হবে, তো আপনারা কি করবেন প্রত্যেক মাসে আপনাদেরকে কি কিভাবে জৈব এবং অজৈব সার দিতে হবে সেটা আপনাদের একটু আমি ডিটেলস বলছি।
0: হ্যাঁ ঠিক, শ্রোতা বন্ধুরা মন দিয়ে শুনুন।
1: মাসের প্রথম সপ্তাহে আপনার বিঘাপতি 33 কেজি গোবর সার প্রয়োগ করবেন। তারপর দ্বিতীয় সপ্তাহে আপনারা মনে রাখবেন প্রথম সপ্তাহে কি দিলেন, গোবর সার দিলেন, দ্বিতীয় সপ্তাহে 750 গ্রাম ইউরিয়া দেবেন, 1 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দেবেন বিঘাপতি। তারপরে এই সেম জিনিসটা আপনারা আবার তৃতীয় সপ্তাহে রিপিট করবেন, ওই 33 কেজি আপনার গোবর সার দেবেন, এবং চতুর্থ সপ্তাহে আবার একই জিনিস যেটা দ্বিতীয় সপ্তাহে দিয়েছিলেন 750 গ্রাম ইউরিয়া এবং 1 কেজি সিঙ্গেল সুপার ফসফেট বিঘাপতি দিতে হবে। তাহলে কি হলো আপনাদের দুটো জিনিস দিতে হবে, একটা হচ্ছে জৈব সার আর একটা অজৈব সার। প্রথম এবং তৃতীয় সপ্তাহে আপনারা কি দিচ্ছেন, জৈব সার দিচ্ছেন 33 কেজি করে, তারপর দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে আপনারা 750 গ্রাম ইউরিয়া এবং তার সাথে কি দিচ্ছেন, 1 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, এইটা আপনারা দিলেন, এবং তারপরে স্টকিং এর আগে আবার আপনাদের চুন প্রয়োগ করতে হবে প্রত্যেক মাসে ওই 25 কেজি করে চুন।
0: আচ্ছা আচ্ছা, এবারে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে কার্ভ জাতীয় বড় মাছকে আমরা কি কি ধরনের খাবার খাওয়াবো?
1: চাষি ভাইরা, মাছের খাবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়,
0: খাবারটা তো সবার ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ বিষয়।
1: কারণ কি, আমরা মাছকে যেরকম ভাবে খাওয়াবো মাছও সেইভাবে আমাদের ফলনটা দেবে। এইবার আপনারা হয়তো জানেন এই মাছ চাষ করতে গেলে 60%-এর উপরে, 60%-এর উপরে খরচটা হয়ে যায় মাছের খাবারে। সেজন্য আপনারা যদি মাছ চাষ করে দুটো লাভবান হতে পারেন, তার জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যেসব কোম্পানির খাবার আছে, ধরুন ফ্লোটিং ফিড যেটা আছে, সেই খাবারটা যদি আপনারা কিনতে চান দেখবেন 55-60 টাকা করে কেজি। একটা এক নম্বর ফ্লোটিং বা ভাসা খাবার যেটা আছে, দু নম্বরে আছে আপনাদের আর একটা আছে যেটা হচ্ছে সিঙ্কিং প্যালেট, যেটা দিলে জলে ডুবে যায়, ঠিক আছে, সেটাও কোম্পানি থেকে তৈরি করে, সেটার দামও ধরুন ওই রকম 40 টাকা মতন দাম হয়। কিন্তু চাষি ভাইরা, আজকে আমি আপনাদের সামনে যেটা নিয়ে আলোচনা করব, আপনারা ভাবতে পারবেন না যে এত কম দামে মাছের খাবার তৈরি করা যায়।
0: একটু ভালো করে বলে দিই,
1: আমরা এই আমি সিফা থেকে এসেছি, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে, আমরা ফার্ম মেড ফিড, আপনারা গ্রামে গঞ্জে আপনাদের যেসব খাবার আছে সেইগুলো দিয়েই যদি
0: হাতের কাছে নিজের এলাকায় যে খাবারগুলো পাবে
1: সেইগুলো দিয়ে আপনারা খাবারটা তৈরি করবেন, তো সেটাকে আমরা বলি ফার্ম মেড ফিড। এবং এই যে খাবারটা আমরা তৈরি করছি, আমরা দেখছি যে আপনার মোটামুটি 20-25 টাকার মধ্যে একটা কস্ট চলে আসবে, ফর্মুলা কস্ট চলে আসবে, ঠিক আছে। যেমন ধরুন আপনারা সবাই জানেন, সব জায়গাতে আমি দেখেছি সর্ষের খোলটা পাওয়া যায়, সেই সর্ষের খোলটা আপনারা কি করবেন 100 কেজিতে 60 কেজি রাখবেন, 60% রাখবেন। তাহলে আমরা কি করলাম, এই যে প্রোটিন জাতীয় যেটা আছে কেক, সেটা আমরা সর্ষের খোল হিসাবে দিলাম। এইবার আপনারা যে কার্বোহাইড্রেট বা এনার্জি যেটাকে বলি, শক্তি যেটা বলি, সেটা আমরা কি করব, ধানের কুড়ো বা রাইস ব্র্যান্ড আমরা যেটা বলি, রাইস ব্র্যান্ড আমরা তার সাথে কি করবো, সহজে পাওয়া যাবে, সব জায়গায় আপনারা পাবেন। তো এখানে 30% আপনারা ধানের কুড়ো দেবেন বা রাইস ব্র্যান, এর সাথে আপনারা দেখবেন অনেক জায়গাতে এখন ভুট্টার গুঁড়ো, যেটা মুরগির খাবারে বা আপনাদের ক্যাটেলের যে গরুর খাবারে ব্যবহার করে, সে ভুট্টার গুঁড়ো আপনারা 10% দেবেন, 10 দেবেন, তাহলে কি হলো 60, 30, 90 আর 10, 100 কেজি এই খাবারটা আপনারা আপনারা গুঁড়ো ম্যাস আকারে আপনার ব্যাগে করে বা ঝুড়িতে করে মাছকে খাওয়াবেন।
0: এবার তো খাওয়ার কথা হলো, পুকুর তৈরির কথা হলো, কি করে চারা পোনা বড় করব সব হলো, কিন্তু আর একটা যে বড় সমস্যা সেটা হচ্ছে রোগ। মানব শরীরে যেমন রোগ আছে, অন্যান্য শস্যের যেমন আছে, মাছের ক্ষেত্রেও আছে। তো মিষ্টি জলের মাছের কি কি রোগ হয় এবং কিভাবে সেটার সাথে মোকাবিলা করা যায়?
1: চাষি ভাইরা, আপনারা দেখবেন যখন শীত চলে আসে, এই নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে, এই সময় কিন্তু মাছের রোগের একটা প্রভাব দেখা যায়। তো এইটাকে আমরা দেখেছি যে ইনফেকশাস বা সংক্রামক যেই ধরনের মাছের রোগ হয়, তার মধ্যে ধরুন কিছু ব্যাকটেরিয়া জাতীয় হতে পারে, ভাইরাস হতে পারে, বা আপনার যেটা দেখবেন ছত্রাক জাতীয় হতে পারে, বা প্যারাসাইট বা যেটা পরজীবী ঘটিত যেসব রোগ হয়, এইগুলো আমরা দেখেছি ম্যাক্সিমাম হতে থাকে। এর মধ্যে আপনারা দেখবেন আরগুলাস বলে একটা রোগ আছে, প্রায় আপনারা আপনার শুনে থাকবেন যে আরগুলাস রোগটা হয়। এছাড়াও আপনারা দেখবেন যেরকম আছে ইউএস আমরা বলি, এপিজোডিক আলসারেটিভ সিন্ড্রোম, এছাড়া আছে ড্রপসি আছে, কই হারপিস ভাইরাস, এইগুলো বিভিন্ন রকমের সব রোগ পাওয়া যায়। তো এই এই রোগটা বেশিরভাগই শীতের সময় দেখা যায়, অন্য সময় দেখা যায় না। আর এছাড়া আর একটা কি, কিছু নন ইনফেকশাস বা অসংক্রামিক রোগ থাকে, সেগুলো কি যেরকম অন্য মাছের এক পুকুর থেকে আরেকটা পুকুরে সংক্রামিত হয়ে যেতে পারে,
0: সেক্ষেত্রে তো বিশাল বড় ক্ষতি হতে পারে।
1: তারপরে ধরুন আর একটা জিনিস কি হয়, ধরুন আপনারা খাবার ঠিকঠাক দিচ্ছেন না, ম্যাল নিউট্রিশন হয়ে যায়, পুষ্টিজনিত কারণে মাছের অনেক সময় রোগ দেখা যায়, ড্রপসি থেকে আরম্ভ করে বা আপনার নাইট ব্ল্যান্ডনেস, অনেক রকম ভিটামিন জনিত অনেক সময় রোগ হয়, এছাড়া জিন এর বৈষম্য গত কারণেও হতে পারে।
0: এর মোকাবিলাটা কিভাবে করবে?
1: এর মোকাবিলাটা আপনাদের করতে হবে, যেরকম আমরা দেখেছি যখন আরগুলাস হয়ে যায়, তখন আপনাদের আমরা দেখেছি বিভিন্ন রকম, যখনই আপনার জাল দিয়ে মাছটাকে আনবেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা পার্সেন্টেজ করে মিশিয়ে দিতে হবে, এইগুলোকে মিক্স করে তারপরে আপনারা খুব সহজে গ্রাম বাংলায় আপনারা দেখবেন কি করবেন, যখন আতগুলাস দেখা গেছে, আপনারা এই নারকেল গাছ আছে, নারকেল গাছটা কেটে নারকেল গাছের পাতা সমেত পুকুরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন, বা কলা গাছে যেসব পাতা আছে সেগুলো ছড়িয়ে দেবেন, তাহলে কি হবে, আরগুলার যে প্যারাসাইট যেতে আছে সেটা এসে ওইখানে ওর সাথে লেগে যাবে, তারপরে আপনার 2-3 দিন পর সেটাকে তুলে ফেলে দেবেন।
0: আর এই যে যেগুলো ধরুন সংক্রামক রোগ সেগুলোর ক্ষেত্রে কি হবে?
1: এইটাই তো সংক্রামক রোগ। এইবার এইটাকে যখন আপনারা জাল দিলেন, জাল দিয়ে একটা পুকুরে যখন জাল দিলেন, সেই জালটা নিয়ে আপনারা অন্য পুকুরে জাল দেবেন না, যাতে ক্রস ইনফেকশনটা না হয়।
0: হ্যাঁ হ্যাঁ, এটাই জানতে চাইছিলাম।
1: এইটা খুব ক্ষতিকারক, মানে
0: একটা জায়গা থেকে সেটা আরেকটা জায়গাতে যায়,
1: ওই জালটাকে আপনারা সেটাকে আপনাকে ধরুন একটু ট্রিটমেন্ট করে, যাতে ডিসইনফেক্টেন্ট করে সেই জাল, সেই পুকুরটা, সেই জালটাকে আপনি রোদে শুকিয়ে তারপরে জাল দেবেন। এছাড়া ব্যাকটেরিয়া জাতীয় যদি, ব্যাকটেরিয়ার যেসব ইনফেকশন হয়, অ্যান্টিবায়োটিক আমরা সেই অনুযায়ী আমরা সাজেস্ট করি।

0: এক এক পুকুরে কীরকম ধরনের রোগ হয় সেগুলো আপনারা আমাদেরকে দরকার পড়লে, আপনাদের যদি কোনো সময় রোগ হয় আমাদের রহরাতে যে অফিস আছে আমাদের ফোন করবেন বা মাছের ছবিটা তুলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা আপনাদের সাজেস্ট করব কিভাবে সেই রোগ থেকে আপনারা নির্মাণ করতে পারেন।
1: সেই বিষয়ে যাব। তার আগে আমি যেটা জানতে চাইব যে জেলা ভিত্তিক কোনো কোনো জায়গা কি আছে যেখানে গেলে তারা তার এরকম কোনো অসুবিধার সম্মুখীন হলো তারা গিয়ে বলতে পারলো বা তার সমাধান করলো, সেটা কি আছে?
0: জেলা ভিত্তিক ধরুন আপনাদের আমাদের সবই ব্লকে আছে, ফিশারি এক্সটেনশন অফিসার আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, ডিস্ট্রিক্ট ভেটেরিনারি ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার আছে সাব ডিভিশন লেভেলে, তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদের সাহায্য করবে। আর যখন দেখছেন যে অসুবিধা হচ্ছে তখন আপনারা ডাইরেক্টলি আমাদেরকে পাঠিয়ে দেবেন, ছবি তুলে পাঠালে আমরা রোগটা কি হয়েছে সেটা জানতে পারবো এবং আপনাদের আমরা ওভার ফোন বা কতটা কি আপনাদের রোগ চিকিৎসা করতে হবে সেটা আমরা করে দেবো।
1: এবার আসি যে এই যে আইসিআর সিফা রহরা, এই যেখানে আপনি রয়েছেন, যেখান থেকে আপনার এত অভিজ্ঞতা, তো সেইখানে এই মাছ চাষের জন্য কি কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে বা এই বর্তমান সময়ে কি কোনো ট্রেনিং চলছে, সেটা কিভাবে কেউ জানতে পারবে, সেই ট্রেনিং নিতে পারবে, সেটা যদি একটু বিস্তারিত জানিয়ে দেন।
0: প্রথমে বলতে চাই আমাদের একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট www.sifa.in, এইখানে দেয়া আছে, আপনারা এই ওয়েবসাইটে ঢুকে ডাইরেক্টলি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ট্রেনিং এর জন্য। এবং সেইখানে আমাদের কি আছে, ভুবনেশ্বর অফিসে কিছু ট্রেনিং হবে, আমাদের রহরাতে কিছু ট্রেনিং হবে, এছাড়াও আমাদের বিজয়ওয়াড়া সেন্টার আছে, ব্যাঙ্গালোর সেন্টার আছে, ভাটিন্দা সেন্টার আছে, সেখানেও ট্রেনিং হবে। তো এবং এইটা জুলাই মাসে শুরুতে হবে, জুলাই মাসের 1-7 তারিখে আমরা করব ব্রিডিং, সিড প্রোডাকশন এবং কালচার অফ কার্ভ। এইটা আমাদের রহরাতে হবে। আর একটা ট্রেনিং প্রোগ্রাম আমরা করব জুলাই মাসেই 21-24 তারিখ, সেটা হচ্ছে ব্রিডিং অ্যান্ড সিড প্রোডাকশন অফ স্মল ইন্ডিজিনাস ক্যাটফিশ। আর 3 নম্বর ট্রেনিং আমরা যেটা করব, যেটা এর আগে আলোচনা করছিলাম মাছের রোগ, সেই মাছের রোগের উপরে ফিশ ডিজিজ অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট ইন ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার, এটা আমরা 9-12 সেপ্টেম্বর আমরা রহরাতে করব। এবং এর কোর্স ফি হচ্ছে 5,000 টাকা এবং এর সাথে আমরা ট্রেনিং ম্যানুয়াল এবং সার্টিফিকেট দেওয়া হবে। আপনারা আমাদের ওয়েবসাইটে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন, না হলে আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার মেল আইডি আছে, আর ভালো করে লিখে নিন, bnpaulcifa@gmail.com। আর আমাদের ল্যান্ডলাইন ফোন নাম্বার আছে 0332568-3023। আপনারা যদি অনলাইন রেজিস্ট্রেশন করতে অসুবিধা হয় ডাইরেক্টলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সবসময় আপনাদের সাথে আছি মাছ চাষের জন্য।
1: তাহলে মাছ চাষী ভাইদের আর তো কোনো চিন্তা রইল না, কারণ যে অসুখ বিসুখগুলো বা কি করে মাছের ফলন আপনারা বেশি পাবেন সেটা যেমন ডক্টর পাল বলে দিলেন, তার সাথে কিন্তু এটাও বলে দিলেন যে কিভাবে আপনারা বিভিন্ন সমস্যায় পড়লে সেই সমস্যার হাত থেকে তারা আপনাদের বাঁচাতে পারে, সেটাও কিন্তু বলে দিলেন, এবং ফোন নাম্বার ওয়েবসাইট সবটাই আপনাদের জানানো রইল। ভবিষ্যতে যদি কখনো কোনো প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এবং সেই সঙ্গে এটাও বলি যে ভবিষ্যতে যাতে আমরা ভালো করে আরও মাছ চাষ করতে পারি এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা যাতে এই মাছ চাষে নতুন দিশা পেতে পারে, তার জন্য কিন্তু যে ট্রেনিংগুলোর কথা বলা হচ্ছে সেই সম্পর্কেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমরা আজকে এতক্ষণ ধরে কথা বললাম বছরভর মাছ চাষে করণীয় কাজ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে এতক্ষণ কথা বললেন আইসিএআর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার রহরার প্রিন্সিপাল সায়েন্টিস্ট এবং সায়েন্টিস্ট ইনচার্জ ডক্টর বৈদ্যনাথ পাল। ডক্টর পাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতটা সময় ভাগ করে নেওয়ার জন্য এবং এত সুন্দর বক্তব্য আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য।
0: ধন্যবাদ
1: বন্ধুরা। আমি আপনাদের ভগিনী স্বাগতা মন্ডল মল্লিক আজকের এই অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস। এই উপলক্ষে একটি কথিকা শুনবেন যা তুলে ধরবে এই দিনের তাৎপর্য। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই।
2: আজ বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস, মানে ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার এই দিনটি সারা বিশ্বজুড়ে পালিত হয়। আচ্ছা, এই দিনটার কী তাৎপর্য? অনেক মানুষ কিন্তু বা অনেক রোগী আমাদের জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, হাসপাতাল আছে, ডাক্তারের চেম্বার আছে, বড় বড় মেডিকেল কলেজ আছে, তাহলে এই প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে জেনে আমাদের কী দরকার? আসলে আপনাদের সামনে হঠাৎ করে রাস্তার মধ্যে কেউ কোনো দুর্ঘটনায় পড়লে বা কারো কোথাও হাত পা কেটে গেলে বা হঠাৎ করে কোনো ছোট শিশুর গলায় বা শ্বাসনালীতে কোনো খাবার বা কোনো ফরেন বডি আটকে গেলে তখন কিন্তু হঠাৎ করে একটা এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না ডাক্তার বা অ্যাম্বুলেন্স পৌঁছচ্ছে বা যতক্ষণ না আপনি হাসপাতালে পৌঁছচ্ছেন, এমার্জেন্সিতে পৌঁছচ্ছেন, তার আগে আপনার কিন্তু কিছু দায়িত্ব থেকে যায়, বা আপনি যদি সেই সময়ে কিছু চিকিৎসা দিতে পারেন তাহলে কিন্তু সেই মানুষটি বা রোগী স্বাভাবিকভাবে বেঁচে যেতে পারেন। একে আমরা বলি গোল্ডেন আওয়ার। তো সেই গোল্ডেন আওয়ারের মধ্যে আমাদের কিছু চিকিৎসা করতে হয় এবং কিছু চিকিৎসা দিতে হয়, তাতে কিন্তু পরবর্তীকালে ডাক্তারের ক্ষেত্রেও মানুষকে বাঁচিয়ে রাখাটা সম্ভব। তো সাধারণত আমরা কী কী জিনিস নিয়ে ভাবি? প্রথম কথা হলো, বাড়িতে আমাদের কিন্তু কিছু কিছু সরঞ্জাম রেখে দিতে হবে, যেমন তুলো বা কটন, যেমন বড় ব্যান্ডেজ, হয়তো কেটে গেলে আমরা সেখানে রক্তপাত বন্ধ করার জন্য ব্যবহার করতে পারি, বা বাড়িতে রাখতে হবে কাঁচি বা ছুরি, যেগুলোতে স্টেরাইল আমরা কাঁচি বলি যেগুলোকে, যেগুলো দিয়ে ব্যান্ডেজ কাটা বা অন্য কিছু কাটা, কোনো কিছু ফুটে গেলে, কোনো চিমটি দিয়ে তোলা ইত্যাদি আমাদের হাতের সামনে রাখতে হবে। কোনো অ্যান্টিসেপটিক লোশন বা মলম রাখতে হবে। আমাদের কাছে খুব বহুলো ব্যবহৃত অনেক রকম অ্যান্টিসেপটিক লোশন বাজারে পাওয়া যায়, সেগুলো আমরা রাখবো। এবং প্যারাসিটামল এবং ওআরএস, হঠাৎ করে জ্বর এলে প্যারাসিটামল এবং ওআরএস হচ্ছে পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে আমরা এগুলো দিই। সুতরাং এইগুলো আমরা নিয়ে আমাদের ফার্স্ট এড কিট বা বক্স বাড়িতে হোক বা আমরা যেখানে কাজ করি হোক সেই অফিসে, সেখানে কিন্তু আমরা রাখব। এবং প্রাথমিক চিকিৎসার মূল জিনিসই হলো আমরা কিন্তু রোগীকে চিকিৎসা দেওয়ার আগে ভালো করে সাবান দিয়ে নিজের হাতটা ধুয়ে নেব, যাতে আমার মাধ্যমে কোনো রকম জীবাণু তার মধ্যে রোগীর মধ্যে না নতুন করে ছড়িয়ে পড়ে। তাই আসুন, এই বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসে আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা বেসিক কিছু ফার্স্ট এড, যেমন সিপিআর, যেমন যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, সেগুলো নিয়ে আমরা ভাববো, আমরা সেগুলো শিখবো এবং এগুলো যথাযথ স্থানে প্রয়োগ করব।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসের তাৎপর্য এই নিয়ে একটি কথিকা শুনলেন। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।

আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব আজকের আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই 7টায় শুনবেন তরজা গান, পরিবেশনায় মতিউর রহমান খান ও সহশিল্পীরা। 7:45 শুনবেন নস্টালজিয়া, অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নেবেন সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা দুর্বাদে। 8:15 শুনবেন শ্রবণী, বিভূতি সাহিত্যে জীবিকা জীবন, এ বিষয়ে আলোচনা করবেন রুশতী সেন ও শাশ্বতী রায়। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাধনা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে। শারীরিক দিব্যাঙ্গ মানুষদের আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ, এই বিষয়ে একটি অনুষ্ঠান, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, উপস্থাপনায় স্নেহেশ নাগ। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাধনা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে তরজা গান। পরিবেশন করবেন মতিউর রহমান খান ও সহশিল্পীরা।

মনা জরে মেয়েটায় অর্ধেকই সধবাই আর অর্ধেক বিধবা হয়। আর একদিকে হাসে আর অন্যদিকে কান্না করে ভাই, তাহলে সেই মেয়েটার নাম কি ভাই আমায় খুলে বলো,

ওই আমি আর বেশি বলবো না, আমি আর বেশি বলবো না, আমরা জোটে জোটি পরিপাটি কথাটি ভাবো না, করে জোটে জোটি পরিপাটি মতি বাবু হয়। আমার বেতার এসে আমার জিজ্ঞাসা করছে ভাই,

একটা রাজি হয়, তার অর্ধেক জিজ্ঞেস হতবা দেখেছে নিশ্চয়। ওরে এক চোখে কান্তি আমার অন্য চোখে হেসে নাকি যায়, ওরে এক চোখে জল পরে শুনেছে রে ভাই। তবে শোনো শোনো মতি বাবু শোনো এবার শোনো, ওরে সেই নারীটার কি বানাম আমার কথা মানো। ও যে সেই নারীটা হলো আমার নিয়মতি জানি, ওরে সত্য করে বলে গেলাম কথা বুঝে আমি। তবে এইবারে মতি বাবু জিজ্ঞাসা করিব, তুমি জানো যদি মতি বাবু ভালো করে বলিবে ভালো।

আবার ছেলের শিষ্য কোনো জোনা করে জানো যদি মতিবাবু দিও গো ঠিকানা। এই পর্যন্ত হলো দেবেন চরণ হলো।

ਨੂੰ ਬੋਲੇ ਛੇ ਕੁਰੂ ਖੇਤਰ ਯੁੱਧੇ ਅਮਾਰ ওরে মায়ের গুরু ছেলে শিষ্য কোন জুন হয় আমি এইখানে যে তোমার কাছে দিব পরিচয় ও গৌরাঙ্গ মহাপ্রভু যখন জন্ম হয়েছিল ওরে জন্ম মাত্র মায়ের আমার স্তন পান করে না গো ভালো সেই সময় অদ্বৈত সেই সময়ে অদ্বৈত আচার্যকে আমার বাড়িতে ডেকে কয় ও যে ছেলে আমার দুধ খাই না কি করে।

বন্ধুর মহাশয়, এবার অদ্বৈত আচার্য ওই বাচ্চাকে বলিল, আগো ছেলে মায়ের কেন দুধ খাও না বলো? এই কথা শুনেই আমার বাচ্চা ছেলে কয়, ওরে মায়ের আমার কিন্তু যোগই অপবিত্র হয়। ওরে মা যতদিন দীক্ষা মন্ত্র নাহি নেবে, ততদিন মায়ের স্থানে পান্না করা যাবে। এই কথা যখন আবার আমার ওই যে ছেলেতে বলিল, সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য মায়ের কাছে গেল। ওরে মায়ের কাছে গিয়ে আমার অদ্বৈত আচার্য কয়, মা গো তোমার এখন কিন্তু দীক্ষা হয় নাই, তোমার দীক্ষা মন্ত্র নিতে হবে জানাই প্রকাশ করে। এই কথাটি জানিয়ে যাই আমি ধরে ধরে, তারে কে ভাই আমার গানে মন্ত্র বলে দেবে? দয়া করে বলো তুমি আমায় এবে। এই কথা শুনে আমার সেই যে আমার গোবিন্দ কয়, আমি তোমার কানে মন্ত্র বলছি দিও মায়ের ঠাই। ওরে মায় গুরুর কানে আমার মন্ত্র বলে দিল, সেই মন্ত্র শচী মায়ের কানে দিয়ে।

মোটি মোটি বাবু করে আলোচনা, আর বীরভূম জেলায় বাড়ি আমার বলে ঠিকানা, ওই যে ময়ূরেশ্বর থানায় আমার অনেকে আছে জানা, ওদের গ্রামের নাম ব্রাহ্মণ বৌরায় মিথ্যা তো বলবো না, ওরে বীরভূম জেলা।

0: আমার মুখে পরম সুখে শুনিবে সে রায়। এই পর্যন্ত শাড়ি দেবেন চরম ধরি প্রমাণ দেব তোমার হাতে বলুন হরি হরি।
1: আমার গুরুর আশিস শিরে।

কেন এলে বলো তুমি প্রকাশ করি নাম তোমার কোথায় বাড়ি তুমি প্রকাশ করি ওরে কি আশায় আজ মনে।

0: ছিলে আমার কাছে মেয়ে আছে জামাই তোকে, ওই মেয়ে বড় হলে বি জামাই করবো শোনো না।
1: ও তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়েকে বিয়ে করতে গেলে তো বলি মেয়ে আমার নাই খো ঘরে, বিয়ে এসেছে মামার ঘরে। আমি আজ দেখাবো কেমন করে, অন্যদিনে এসো না।
0: আমি যখন এলাম তোমার বাড়ির মাঝখানে, একটি মেয়ে চলে গেল ভেবে দেখো কেনে, ওরে একটি মেয়ের ঘটি নিয়ে অমনি চলে যায়। আমি জিজ্ঞাসা করেছিলাম ওর যে কথায়, আরে বলো বলো বিষ্ণু তোমার ঘর কোথায় হলো, বলছে আমার বাবা তুমি কথা শুনে চলো, তাহলে সেই মেয়েটি তোমার বটে চিন্তা করা চাই, ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমি করে নাও জামাই।
1: ওরে সেটা তুমি ভুল দেখেছো, ভুল দেখেছো ভালো, ওটা কেন কি কারণে আমার মেয়ে হইলো। আচ্ছা ঠিকই আছে, তুমি যদি এতই ওগো বিয়ে করতে চাও, তাহলে আমি কিন্তু কথা দিচ্ছি আমার কথা নাও, তাহলে আমি তোমায় কথা দিব আজকে এখানে, সত্য কথা বলে জানে তোমার সন্নিধানে।
0: ওরে কি কথা দেবে ব্রাহ্মণ বলো আমার শুনব, আমি তোমার গুণা শুনে আমি মনে মনে মানব।
1: ওরে কি কথা দিব আমি জানাই তোমার ঠাই, ওগো আমার দেবানন্দ তোমারে জানাই। ওরে তুমি যদি বিয়ে করতে আমার মেয়েকে চাইবে, তাই এখন কিন্তু একটা কাজ তোমায় করতে হবে। ওরে সেই কাজটা কি বা কাজে জানাই তোমার ঠাই, ওরে না বলিলে কিন্তু আমি এখন বলবো নাই।

0: ছিঁড়ে বাহু কথাটি মা নিলাম। এইবারে কথাই আমি এখন বলে যাই, মেয়ে বিয়ে দিয়ে আমাকে জামাই করে না।
1: আচ্ছা শোনো শোনো, আমি জানাই হচ্ছে তোমার ঠাই, তুমি সাক্ষী গোপালকে আনিয়াছো হাই, তাহলে তুমি যখন কষ্ট করে আনতে পেরেছো, তাহলে সত্য কথা জানাইতেছি আমি তোমার কাছে, তাহলে মেয়ের বিয়ে দেবো আমি, দেরি যে করবো না, ও বই আমার দেবানন্দ বাড়িতে শোনা।

এতক্ষণ শুনলেন তরজা গান, পরিবেশন করলেন মতিউর রহমান খান ও সহশিল্পীরা, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

এতক্ষণ শুনছিলেন লোকসঙ্গীত আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের প্রতি একটি সুস্পষ্ট দিক নির্দেশনা। ব্রিক্স সদস্য দেশগুলি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ উপায়েই সম্ভব বলেও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। ছত্তিশগড়ের রায়গড়ে বিশ্বের দীর্ঘতম স্টিল স্ল্যাগ সড়ক নির্মাণ করে ভারত গিনেস বিশ্ব রেকর্ড করেছে। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে নিয়ে আসা হয়েছে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে আরিনা সাবালেঙ্কার মুখোমুখি এলেনা রিবাকিনা। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আলেকজান্ডার জেরেভ বেন শেল্টনের বিরুদ্ধে খেলতে নামবেন। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাপ্তি ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন সব দেশের যৌথ দায়িত্ব।
1: আজ কি চর্চা সে স্পষ্ট হ্যাঁ বদলতে হুয়ে বিশ্ব কা সঞ্চালন পুরানে সংস্থানো সে নহি কিয়া জা সকতা। রিপ্রেজেন্টেশন, রিসপন্সিভনেস আর রুল মেকিং তিনো মে সুধার আবশ্যক হ্যাঁ। আজ অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে সাজা সংকল্প কো স্পষ্ট দিশা দেতা হ্যায়। আব হামারি জিম্মেদারি হ্যায় কি ইন সংকল্পো কো ঠোস পরিণামো মে বদলে।
0: ব্রিক্সের কুড়ি বছর পূর্তি উপলক্ষে সদস্য দেশগুলির নেতারা দুটি স্মারক ডাকটিকিটও উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী কুড়ি বছরের জন্য ব্রিক্স দেশগুলিকে একটি নতুন ও উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। জোটের নিজস্ব কর্মপদ্ধতির মধ্য দিয়েই এই প্রক্রিয়ার সূচনা হবে বলে তিনি উল্লেখ করেন।
1: আব সময় হ্যায় কি হাম ব্রিক্স মে হামারি একতা অর সহমতি কো বৈশ্বিক মঞ্চ পর ঠোস পরিণামো মে বদলে। আগলে বিশ বর্ষো কে লিয়ে হামে এক নয়ে অর এম্বিশিয়াস এজেন্ডা পর কাম করনা হোগা। ইসকি শুরুয়াত হামে আপনে খুদ কে ওয়ার্কিং সিস্টেম সে করনি হোগি। ব্রিক্স কি অধ্যক্ষতা হর বর্ষ বদলতি হ্যায় কিন্তু ইসকি ওয়াজহ সে হামারা ইনস্টিটিউশনাল মোমেন্টম নহি রুকনা চাহিয়ে।
0: প্রধানমন্ত্রী সমুদ্র সংক্রান্ত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক মিশনগুলির মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে নাবিকদের জন্য একটি জরুরি সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলারও প্রস্তাব দেন। বিশ্ববাণিজ্যে নাবিকদের বিশাল অবদান থাকা সত্ত্বেও কঠিন সময়ে প্রায়শই তারা প্রয়োজনীয় সহায়তার অভাবে পড়েন বলে শ্রী মোদী মতব্যক্ত করেন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত আলোচনাকে অবশ্যই একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে স্পষ্ট ফলাফল অর্জনে থাকতে হবে। তিনি বলেন, একইভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ভোটাধিকার, নেতৃত্বের পদ এবং নীতিগত অগ্রাধিকারগুলিকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেসব দেশ আন্তর্জাতিক অর্থনৈতিক বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করছে, আন্তর্জাতিক অর্থনৈতিক শাসন ব্যবস্থা নির্ধারণেও তাদের যথাযথ ভূমিকা পালন করা উচিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: রিপ্রেজেন্টেশন কে সম্বন্ধ মে কহনা চাহুঙ্গা, ইউএন সিকিউরিটি কাউন্সিল মে রিফর্ম আব অর টালা নহি জা সকতা। এ পর ট্যাক্স বেসড নেগোসিয়েশনস কো নিশ্চিত সময়সীমা অর স্পষ্ট পরিণাম সে জোড়না হোগা। উসি তরহ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মে ভোটিং পাওয়ার, লিডারশিপ পজিশনস অর পলিসি প্রায়োরিটিজ আজ কি ইকোনমিক রিয়ালিটিজ কে অনুসার হোনি চাহিয়ে।
0: বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘাত এবং আন্তর্জাতিক ব্যবস্থায় মেরুকরণ ও বিভাজন বৃদ্ধির বিষয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিক্স সম্মেলনের প্রথম দিনে গৃহীত নতুন দিল্লি ঘোষণায় আজ যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে চরম অপরাধমূলক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ব্রিক্স নেতৃবৃন্দ কঠোর নিন্দা জানিয়েছেন। গত বছরের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। ব্রিক্স সদস্য দেশগুলি সন্ত্রাসবাদীদের আন্তঃসীমান্ত চলাচল, সন্ত্রাসবাদী মদতদাতা ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশ্বজুড়ে দেশগুলির সামরিক ব্যয়

আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলিতে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি ও অবস্থানকে সম্মান জানাতে সক্ষম এমন একটি বহুপাক্ষিক পদ্ধতির পক্ষে মত দিয়েছেন তারা। এসব বিষয়ের মধ্যে রয়েছে স্থিতিশীল উন্নয়ন, ক্ষুধা ও দারিদ্র নির্মূল এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপে অবদান রাখা। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ উপায়েই সম্ভব এবং তা প্যালেস্তাইনের জনগণের বৈধ অধিকার পূরণের ওপর নির্ভরশীল বলে ব্রিক্স নেতৃবৃন্দ পুনর্ব্যক্ত করেছেন। ব্রিক্স সদস্য দেশগুলি পশ্চিম এশিয়ায় ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সংযম প্রদর্শনের পাশাপাশি পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘের সনদের উদ্দেশ্য ও নীতির পূর্ণ ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে সাধারণ নাগরিক ও সাধারণ পরিকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার কথা বলেছেন নেতৃবৃন্দ। ব্রিক্স সদস্য দেশগুলি অসামরিক পরিকাঠামো এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর পূর্ণ সুরক্ষা বলের আওতাধীন শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রের ওপর ইচ্ছাকৃত হামলার বিষয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ব্রিক্স সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবি আহমেদ আলী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং এর সঙ্গে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করেন। এছাড়া প্রধানমন্ত্রী আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও আলোচনা করেন। এদিকে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আজ বিকেলে নতুন দিল্লি পৌঁছেছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের চেয়ারম্যান কাসিম জোমার্ট তোকায়েভ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ছত্তিশগড়ের রায়গড়ে বিশ্বের দীর্ঘতম স্টিল স্ল্যাগ সড়ক নির্মাণ করে ভারত গিনেস বিশ্ব রেকর্ড করেছে। 1.85 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দেশীয় প্রযুক্তির বড় আকারের প্রয়োগের একটি নিদর্শন। এই প্রযুক্তির মাধ্যমে ইস্পাত উৎপাদনের উপজাত দ্রব্য প্রক্রিয়াজাত স্টিল স্ল্যাগকে সড়ক নির্মাণের উপযোগী উপাদানে বা এগ্রিগেটে রূপান্তরিত করা হয়। নতুন দিল্লিতে আজ গিনেস বিশ্ব রেকর্ড স্বীকৃতি অনুষ্ঠানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, স্টিল স্ল্যাগ সড়ক প্রযুক্তি প্রচলিত সড়কের তুলনায় 4 গুণ বেশি মজবুত সড়ক তৈরি করার পাশাপাশি নির্মাণ ব্যয় প্রায় 40% কমিয়ে আনতে সক্ষম। তিনি জানান, বেসরকারি ক্ষেত্রের সমন্বয়ে নতুন দিল্লির সিএসআইআর সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট সিআরআরআই এই প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে ফিরিয়ে এনেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক ও পাঞ্জাব পুলিশের সহযোগিতায় সিবিআই একাজে সফল হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য পাঞ্জাব পুলিশের 4 সদস্যের একটি দলকে মলদোভায় পাঠানো হয়েছিল। সিবিআই এর লাল তালিকাভুক্ত ছিল এই আসামি। তদন্তকারী সংস্থা জানিয়েছে, পাঞ্জাবে দায়ের করা একাধিক গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিল অমৃতপাল। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জোড়াখুনের অভিযোগ রয়েছে। মামলা রয়েছে অস্ত্র আইন ও এনডিপিএস অ্যাক্টেও। এছাড়া জাল নথিপত্র ব্যবহার এবং পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ জম্মু কাশ্মীরের কুপওয়ারা, কুলগাম, বান্দিপোরা, বারামুল্লা এবং সোপোর সহ 10টি স্থানে তল্লাশি অভিযান চালায়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার পাকিস্তান ভিত্তিক নিয়ন্ত্রক এবং তাদের স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা ষড়যন্ত্রীদের সন্ধানে ওই তল্লাশি চালানো হয়। ফিলিপিন্সে ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 76, এখনও নিখোঁজ রয়েছেন 13 জন, প্রাণে রক্ষা পেয়েছেন 43 জন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে ভারত আফগানিস্তানের 3 ম্যাচের T20 সিরিজ। খেলা শুরু হবে সন্ধে 7টায়। এই স্টেডিয়ামে সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন এলিনা রিবাকিনা। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলস ফাইনালে আলেকজান্ডার জেরেভ লড়বেন বেন শেলটনের বিরুদ্ধে। প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস বিভাগে কাতেরিনা সিনিয়াকোভা ও টেলার টাউনসেন্ড খেতাব জয় করেছেন। ফাইনালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রবিন মন্টগোমারি ও অ্যাশলিন ক্রুগারকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের লক্ষ্যে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা। ব্রিক্স সদস্য দেশগুলি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ছত্তিশগড়ের রায়গড়ে বিশ্বের দীর্ঘতম স্টিল স্ল্যাগ সড়ক নির্মাণ করে ভারত গিনেস বিশ্ব রেকর্ড করেছে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে আরিনা সাবালেঙ্কার মুখোমুখি এলেনা রিবাকিনা। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50 মিনিটে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নস্টালজিয়া। আজকের অতিথি অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়, তাঁর সঙ্গে কথা বলবেন সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
1: বন্ধুরা নমস্কার, স্বাগত। আপনাদের পাশাপাশি স্বাগত জানাবো আমাদের অতিথিকেও। গত পর্বে কথা দিয়েছিলাম, আবারও এই পর্বে আমরা ফিরে আসব অনেক কথা নিয়ে। জানি না এই পর্বেও কথা শেষ হবে কিনা, তবু এই পর্বটা অন্তত আমরা চেষ্টা করব অনেক বেশি বেশি কথা শুনে নিতে। আমাদের মধ্যে আছেন শ্রী অরিন্দম গঙ্গোপাধ্যায়। ওই যে বলেছি অভিনেতা, গায়ক, অনেক অনেক পরিচয় তাকে দেওয়া যায়, কিন্তু এটা বলতে আমাদের বেশি ভালো লাগে। তিনি আমাদের একদম ঘরের মানুষ, আমাদের খুব প্রাণের মানুষ। আবারও এই পর্বে আপনাকে স্বাগত অরিন্দম দা।
2: আমারও খুব ভালো লাগছে, আর বুড়ো হলে তো একটু বকবক করতেও ভালো লাগে। একটু বকবক হয়তো বেশি করছি,
1: কিন্তু
2: এত স্মৃতির ঝাঁপি এতটাই, সুতরাং ওই বললাম তো বকবকটা আর শেষ হবে না।
1: না, আমরা শুনবো অনেক কথাই শুনবো, অনেক কথা বাকি রয়ে গেছে গত পর্ব শেষ হওয়ার পর মনে হলো, তাই এবারের পর্বে চেষ্টা করব বেশি বেশি প্রসঙ্গ ছুঁয়ে যেতে, ছোট্ট ছোট্ট করে, অন্তত একটু একটু করে হলেও। যেমন আমি এটা একটু বিস্তারে জানতে চাইবো যে আকাশবাণীর সঙ্গে আপনার তো অনেক রকম সংযোগ, তার মধ্যে একটি সংযোগ এফএম। এফএম এর অভিজ্ঞতা একটু বলুন, কিভাবে শুরু করলেন বা কাদের সঙ্গে সেই সময় কাজ করছিলেন?
2: অসাধারণ অভিজ্ঞতা। তখন আমাদের বিভিন্ন টিম ছিল, এক একটা একটা টিম ছিল, আর তখন আমি পেশাদারী মঞ্চে নিয়মিত অভিনয় করতাম। সেই অন্যতম একটি মঞ্চে তার কর্ণধার, তাঁর যিনি পুত্রবধূ, তিনি হচ্ছেন মুক্তি মুখোপাধ্যায়। এই মুক্তি মুখোপাধ্যায়ের সঙ্গে আমার টিমটা ছিল, এবং মজার ব্যাপার হলো মুক্তি মুখোপাধ্যায় আমার থেকে অনেকটাই সিনিয়র, বয়সে অনেকটা সিনিয়র, কিন্তু আমি তুই বলতাম। মানে বেশিরভাগই কিন্তু এটা হয়েছে যে ওই একসঙ্গে নাটক করতে করতে করতে করতে ওই রকম একটা মানে সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো যাই হোক, প্রথম খুব সম্ভবত আজ রাতে একটা ওই যেরকম টপিক নিয়ে হতো, সেই টপিক নিয়ে এবারে তো আমি তো ওকে মুক্তিকে তো মুক্তি নামে বলি, আর তখন মুক্তি রেডিওতে অনেক কিছু প্রোগ্রাম করতো, সবাই জানে যে মুক্তি আমার থেকে অনেকটাই সিনিয়র, আর আমি মুক্তি নামের নাম ধরে ডাকছি। এবং ওই সময় প্রথম এফএম চালু হচ্ছে, ওই সময় তুই তুই করে বলছে তো ভাবাই যায় না। কিন্তু আমি বলেছিলাম, সেটা নিয়ে একটু সমালোচনাও উঠেছিল, কিন্তু এই অনুষ্ঠানটা যিনি প্রযোজক ছিলেন তিনি কিন্তু ওটা অ্যালাউ করলেন, বলল ওটা খুব সুন্দর লাগে। তারপরে বহু আজ রাতে করেছি, বহু ভোড়াই করেছি, এবং এই রেডিওর এফএম এর মাধ্যমে আমার একটা বিরাট প্রাপ্তি হয়েছিল। আমরা সবাই জানি প্রিয়াঙ্গদা বিড়লার নাম, যিনি নেই আমাদের মধ্যে, তো উনি কিন্তু খুব ভালো বাংলা বলতেন, এবং উনি কিন্তু নিয়মিত এই এফএম এর শ্রোতা ছিলেন। তো বিড়লা হাউস থেকে আমাকে আর মুক্তিকে যোগাযোগ করা হলো যে প্রিয়াঙ্গদা বিড়লা তোমাদের সঙ্গে দেখা করতে চান। আমরা বাড়ি মা বলতাম, তো একদিন গেলাম ওর বাড়িতে এবং সেই আলাপ হলো, এবং উনি যতদিন বেঁচে ছিলেন অসম্ভব স্নেহ করতেন আমাকে। যখনই কলকাতায় আসতেন তখনই কিন্তু একদিন হলো আমাকে ডেকে পাঠাতেন, আমাকে গিয়ে গান শুনিয়ে আসতে হতো ওনাকে, এবং এইটা পেয়েছি কিন্তু আমি এই আকাশবাণী এফএম এর মাধ্যমেই।
1: আর আকাশবাণীকে ঘিরে আপনার আর স্মৃতি, ভালো লাগা?
2: অ্যাকচুয়ালি এফএম এর পরে খুব একটা যোগাযোগ ছিল না, তবে একটা যোগাযোগ একটু ছিল, সেটাও কিন্তু খুব মারাত্মক যোগাযোগ।
1: কিরকম?
2: আপনারা হয়তো জানেন না যে একসময় আপনাদের এই তথ্য সংস্কৃতি দপ্তরে আমি চাকরি করতাম। আমাদের তো ভীষণ ওই গানের অনুষ্ঠান থাকতো, তো ওই সময় এই যেরকম বর্ষাকাল, এরকম বর্ষাকালের সময়টা আমাদের একটা লিন পিরিয়ড যেত, যে সময়

0: কোন অনুষ্ঠান টনুষ্ঠান থাকতো না। তো ওই সময় হঠাৎ ইউপিএসসির একটা বিজ্ঞাপন দেখি, সেখানে এরকম ধরনের একটা পোস্ট, দেখলাম একটা দিয়ে একটা পরীক্ষা দিই। তো ইউপিএসসিতে পরীক্ষা দিয়ে দিয়েছি, ওমা কিছুদিন বাদে দেখি পাশ করে গেছি এবং ইন্টারভিউ এসছে দিল্লি থেকে ইউপিএসসি ভবন। গেছি ইউপিএসসি ভবনে ইন্টারভিউ দিতে, সেখানে আলটিমেটলি সিলেক্টেড।
1: কোথায় পোস্টিং হলো?
0: প্রথম পোস্টিং হচ্ছে 8 নম্বর এসপ্লানেডিস্ট, ধনধান্য পাবলিকেশন ডিভিশনে। তো এটার সাব এডিটর হিসেবে জয়েন করলাম, তার কিছুদিনের মধ্যেই আমার প্রমোশন হয়ে গেল, আমি প্রেস ইনফরমেশন ব্যুরো হয়ে গেলাম।
1: সেটাও কলকাতারই পোস্টিং?
0: হ্যাঁ, কলকাতারই পোস্টিং। তারপর সেই সূত্র ধরে রেডিওতে আমার যাতায়াত খুব ছিল। সুনীত দা, সুনীত চক্রবর্তী এখানে ছিলেন নিউজে, নিউজের যারা যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গেই আমার খুবই মানে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সূত্রে এই নিউজ রুমে, আমি অফিসিয়াল সূত্রে নিউজ রুমে আসতাম মাঝে মাঝে একটু আড্ডা দিতে কলিগদের সঙ্গে।
1: এটা একটা দারুণ সংযোগ, একেবারেই জানা ছিল না।
0: এইটা করে ওখান থেকে আমি ট্রান্সফার হলাম ডিএভিপিতে। এই ডিএভিপিতে গিয়ে আমার মুশকিল হয়ে গেল। মুশকিল হয়ে গেল মানে কি, সেটা একটু অপ্রীতিকর ঘটনা হলো। সামহাউ আমি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হলাম।
1: তো বয়স তখন আপনার?
0: তখন আমার 39 বছর বয়স। আমি 13 বছর চাকরি করেছি এবং রেডিওর সঙ্গে আমার আরেকটা খুব ইন্টারেস্টিং সম্পর্ক আছে, সেটা হচ্ছে তখন স্টেশন ডিরেক্টর ছিলেন বন্দনা মুখোপাধ্যায়। এই বন্দনা মুখোপাধ্যায় একটি প্রোগ্রাম করেছিলেন দূরদর্শনে, এই প্রোগ্রামটি ছিল রিয়েলিটি শো এবং বাংলায় প্রথম রিয়েলিটি শো এর প্রথম অ্যাঙ্কার কিন্তু আমি, এটাও অনেকে জানে না। সেই প্রোগ্রামটার নাম ছিল সুর তাল ছন্দ, যেটা দূরদর্শনে হতো। তো সেই প্রোগ্রামটা রিয়েলিটি শোর একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, এই রিয়েলিটি শো কিন্তু মানে প্রচলিত রিয়েলিটি শো নয় যেটা আমরা দেখে থাকি, কিন্তু রিয়েলিটি শো এর শুরু কিন্তু সেই প্রোগ্রামটা, এবং সেটা ভীষণভাবে শিক্ষামূলক। যেহেতু উনি আকাশবাণীর স্টেশন ডিরেক্টর ছিলেন, তো আকাশবাণীর আর্কাইভ থেকে বিভিন্ন রকম মানে অসাধারণ অসাধারণ সব শিল্পীর, যেগুলো দুষ্প্রাপ্য গান বা যেগুলো আমরা অনেকে জানি না, উনি সেগুলোকে কালেক্ট করতেন বন্দনাদি। বন্দনাদি ওগুলো কালেক্ট করে করে একটা স্ক্রিপ্ট করতেন এবং ওইভাবেই প্রতিযোগিতাটা হতো, যে এই গানটার উপর বেস করে তার ইতিহাসটা, তার ইতিহাসটা বলে তার উপরে রিয়েলিটি শো, তার উপরে কম্পিটিশন। একটা অদ্ভুত কনসেপ্ট ছিল এবং সেটা ভয়ানক জনপ্রিয় হয়েছিল, এবং ওটার টাইটেল সং সেটা কল্যাণ সেন বরাট তাঁর সুরে ছিল। সুর তাল ছন্দের মায়ালোকে এসে সব তান কল তান যেথায় এসে মেশে।

0: এরকম টাইপের একটা গান ছিল, ওটাও যদিও আমি গাইনি, এটা গেয়েছিলেন। আর আমার সঙ্গে কো অ্যাঙ্কার হিসেবে ছিলেন নন্দিতা চট্টোপাধ্যায় বলে এক ভদ্রমহিলা, উনি এই গানটা গেয়েছিলেন সঙ্গে টাইটেলে। তো এই প্রোগ্রামটা তার পেছনে সেই আকাশবাণীর মানুষেরই বিরাট অবদান। এবং আমি আমার টোটাল চাকুরি জীবনে আমার যারা বস ছিলেন তাদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। এরকমও হয়েছে, আমি ধরুন তখন যেহেতু ওই প্রথম পোস্টিং যেহেতু ধনদান্য তার সাবরিটার ছিলাম, তার ওই প্রুফ দেখা, ডামি তৈরি করা, এইগুলো সব শিখেছিলাম। তো এই ডামি আমি শুটিং করতে করতে ডামি তৈরি করতাম, অফিসের কাজ করতাম, মানে এরকমভাবে কাজ করে এসেছি, ফলে আমার কোনো অসুবিধা নেই।
1: বেশ, আপনার সঙ্গে কথা হবে, অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হবে, অথচ হংসরাজ প্রসঙ্গ আসবে না এমন তো হয় না। আর এই হংসরাজ প্রসঙ্গটা এমন যে বারে বারে বারে বারে ফিরে ফিরে এলেও যেন প্রসঙ্গটা
0: নতুন থেকে যায়,
1: নতুন থেকে
0: একদমই।
1: আপনি গত পর্বে বলেছেন যে আপনার অভিনয় জীবনে 60 বছর পূর্ণ হয়েছে, এবং তারপরেই আপনি বলেছেন যে হংসরাজ সিনেমার এটি 50 বছর। অর্থাৎ হংসরাজ সিনেমা যখন আপনি করলেন অভিনয়, তারও 10 বছর আগে থেকে আপনি অভিনয় করছেন, অথচ এখনো আজও পর্যন্ত অনেক অনেক দর্শক শ্রোতার মনে এই জায়গাটা অরিন্দম গাঙ্গুলী, ওই যে হংসরাজ। আপনার এই যে 10 বছরের কাজ এবং পরবর্তী সময়ের এই যে এত এত কাজ সব

0: কিছুর চূড়ায় রয়ে গেল হংসরাজ। এইটা আপনার ভালো লাগা তৈরি করে নাকি কোথাও দুঃখবোধ তৈরি করে?
1: এটা খুব ভালো প্রশ্ন। হংসরাজ আমাকে অনেক দিয়েছে নিঃসন্দেহে, আজও দিচ্ছে, কিন্তু এইগুলো অনেকটা কেড়েও নিয়েছে। এমন কি মজার ব্যাপার হচ্ছে যে আমি, এটা কেন হয় আমি জানি না, আমার গানের যে জায়গাটা, আমি যখন কোনো চ্যানেলে গানের অনুষ্ঠানের জন্য যাই, আমি অবাক হয়ে যাই যে প্রচুর মানুষ যারা ফোন করেন তারা কিন্তু আমার ছোটবেলায় যে গান গেয়েছি সেই গানগুলোকে আমাকে গাইতে অনুরোধ করেন। আমার কাছে এটা খুব মানে খুব ধাঁধা লাগে যে হংসরাজ এটা বলে বটে মানুষ, কিন্তু তার আগে যে আমি গান গেয়েছি এই ছোটবেলার যে গানগুলো সেইগুলোকে তারা অনুরোধ করছেন কি করে, তখন অনেকে জানেন, কিন্তু কেন যে এটা ঘটে গেছে আমি ঠিক জানি না। এবং সবথেকে বড় কথা যে আমার সঙ্গীতের যে পরিচয়টা এখনও পর্যন্ত, আমার যেহেতু সব জায়গাতেই বিচরণ, ওই যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নাম, তো বিভিন্ন জায়গায় যেটা বিচরণ সেখানে আমার একটা জিনিস খুব আক্ষেপের জায়গা, সেটা হচ্ছে অভিনয়ের সঙ্গে আমার যারা সহকর্মী তারা আমাকে বলে আমি খুব ভালো গায়ক, গানের জগতের আমার সহকর্মী তারা বলে আমি খুব ভালো অভিনেতা। তো আমি কোথায় আলে পানি পাইনি। তো
0: সেই প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, যখন আপনি এফএম এ টক শো উপস্থাপনা করেছেন তখন আপনার সহকর্মীরা আপনাকে কি বলেছে?
1: এই সহকর্মীরা, সহকর্মীরা তখন খুব একটা কি উচ্চসিদ্ধ ছিলেন, হঠাৎ কোথা থেকে আমি এসে, আর ওখানে যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু বাচিক শিল্পী হিসেবে সব বিখ্যাত মানুষ ছিলেন, তার মধ্যে হঠাৎ সিং ভেঙে বাছুরের দলে আমি ঢুকে গেছি, তো সেটা তারা কি বলতেন মনে মনে, আমার সামনে তো বলতেন না কিন্তু মনে মনে হয়তো খুব একটা সন্তুষ্ট হতেন কি হয়তো না।
0: এই নস্টালজিয়া পর্বে এসে আপনার কোনো আফসোস আছে যে বেতারে এই কাজটা করতে পারলাম না, বা এই কাজটা করার ইচ্ছে এখনো মনে পোষণ করেন বেতারের সঙ্গে যুক্ত হয়ে?
1: আমার মাঝে মাঝে খুবই মনে হয় যে যেই অডিশনটা আমি পাশ করেছিলাম তারপরে আমি যদি আরো একটু নিয়মিতভাবে গাইতে পারতাম বেতারে, বেশ একটা ভালো গ্রেডেশন পেতাম, ভালো লাগতো, আমি এই গ্রেড বলতে একটু মজা লাগতো, সেই মজাটা একটু তো আক্ষেপ লাগেই, কারণ যেখানে রেডিওর সঙ্গে আমার এরম একটা অদ্ভুত আত্মিক যোগাযোগ, এরম একটা নস্টালজিয়া কাজ করে, সেই আক্ষেপটা তো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে।
0: স্মৃতিচারণায় বসলে একটা প্রশ্ন খুব অবভিয়াস থাকে, অবশ্যম্ভাবী, যেটা হবেই, যেমন দুর্গাপুজোর সেকালে কাল, নববর্ষের সেকালে কাল, তেমনি আপনি এত বছর ধরে আকাশবাণীতে আসছেন, আকাশবাণীর সেকালে কাল তখন আপনি কেমন পেয়েছেন বেতারকে, এখন কেমন পান?
1: আমার কিন্তু একটা অদ্ভুত লাগে, যদিও ওই এফএম এর পর সরাসরি এইভাবে যোগাযোগ বেতারের সঙ্গে আমার হয়নি, কিন্তু যখনই আমি কালে ভদ্রে ঘুরে ফিরে আসি তখন কোথায় একটা দেখতে পাই যে যে মানুষগুলোর সঙ্গে সেকালে আমি ওঠা বসা করেছি আর একালেও যাদের সঙ্গে আমি মিট করছি প্রত্যেককে আমার আজও খুব আন্তরিক মনে হয়, এটা কিন্তু সত্যি বলছি। এইখানেই কিন্তু বেতারের মজা, এই যে আমরা কল্পনা করি, আমরা যখন কণ্ঠ শুনি সেই কণ্ঠ শুনে দেখবেন আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমরা সেই একটা ছবি ভাবি, এই যে কল্পনার জগৎটা না, এই কল্পনার জগৎটা কোথায় আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, সবটা না যদি দৃশ্যমান হয়ে যায় সেই মজাটা,
0: অনেক
1: রহস্যটা আর থাকে না, বেতারের মধ্যে আজও সেই রহস্যটা লুকিয়ে আছে, আর সেই রহস্যটা আছে বলেই বেতার কিন্তু অনন্য সাধারণ, এবং বেতারের সঙ্গে জড়িত মানুষগুলো এখনো পর্যন্ত সেই মাটির ওপর পা রেখে চলা, সেই আন্তরিকতায় পরিপূর্ণ। সেই সেকাল আর একালে খুব একটা তফাৎ ঘটেনি, আরও কেন তফাৎ ঘটেনি আরো জানেন, এই যখন স্টুডিওগুলোতে ঢুকি এগুলো তো সেই সেকালেও যা ছিল একালেও তাই আছে না, ফলে সেইটা থেকে বোধহয় আপনারাও যারা ওতপ্রোতভাবে জড়িত আপনারাও বোধহয় এই চত্বরটায় ঢুকলে, এই বিশেষ করে এই স্টুডিও চত্বরগুলোয় ঢুকলে ওই জায়গাটা থেকে বেরোতে পারেন না, কারণ অনেক কিছু আমাদের অন্যান্য ক্ষেত্রে যেটা আমরা দেখি ভেঙে চুড়ে নতুন করে তৈরি হয়, এটা তো সেই জায়গাটায় সেইভাবেই অবিকৃতভাবে রয়েছে, তো এটাও বোধহয় আপনাদের এই আন্তরিকতা বা আপনাদের এই মাটির ওপর চলাটা হেল্প করে।
0: সেই ওই সংস্কৃতি, ওই ধারাটা একেবারে বয়ে চলেছে সেই দিন থেকে আজ পর্যন্ত একই রকম ভাবে,
1: এমনকি আমি বলছি যে

0: দূরদর্শনের ক্ষেত্রেও দূরদর্শন প্রথম যখন এলো, তারপরে দূরদর্শন বিল্ডিং চেঞ্জ করলো, এটা হয়েছে। কিন্তু আকাশবাণীর ক্ষেত্রে তো তা হয়নি। আকাশবাণীতে যে গাস্টিন প্লেস থেকে এখানে আসার পর যেভাবে আমরা দেখে এসেছি আকাশবাণীকে, ঠিক সেই ঢুকেই রবীন্দ্রনাথের যে ওটা ওটাও যেরকম একইভাবে আছে, তারপরে যে ফ্লোরগুলো প্রতীকটা সেগুলো একই রকমভাবে আছে। তো আমি ঢুকে কেন অস্টালজিক হই, কারণ আমি ঢুকলেই ওই পুরনো গন্ধটা ভীষণ পাই আর এটা আমার খুব ভালো লাগে। তো সেই কারণে বেতার অপ্রতিদ্বন্দ্বী।
1: আমরা সেই সাক্ষাৎকার সম্ভবত অনেকেই দেখেছি যে শর্মিলা ঠাকুর একটি টিভি চ্যানেলে বলছেন যে তিনি যখন সত্যজিৎ রায়ের কাছ থেকে ডাক পেলেন ছবি করবার জন্য, অভিনয় করবার জন্য, তখন তাকে স্কুল ছাড়তে হলো, কারণ তার স্কুল থেকে বলা হলো যে তুমি এখন সিনেমা করতে চলে গেছো, তার মানে তুমি এখন খারাপ মেয়ে হয়ে গেছো, অতএব এই স্কুলে থাকলে স্কুলের পরিবেশ নষ্ট হবে, তোমাকে হয় অভিনয় ছাড়তে হবে না হয় স্কুল ছাড়তে হবে। শর্মিলা ঠাকুরের বাবা বললেন বেশ, ও তাহলে স্কুলই ছাড়বে। পরিবারের একটা বিরাট সমর্থন পেলেন, স্কুল ছাড়লেন। আপনিও তো অনেক ছোট বয়সে, 5 বছর বয়সে আপনি প্রথম অভিনয় করছেন ছায়াছবিতে, এবং সম্ভবত তখনই মঞ্চতে অভিনয় করছেন।
0: মঞ্চতে বেশ পরে,
1: অনেকটা পরে, বেশ
0: মঞ্চতে মানে পেশাদারী মঞ্চ, আমি বলছি আমি পেশাদারী মঞ্চের লোক, তারপরে আমি গ্রুপ থিয়েটারে এসেছি, পেশাদারী মঞ্চ এটা আমার 50 বছর।
1: আচ্ছা, আপনি 1967 সালে প্রস্তর স্বাক্ষর ছবিতে অভিনয় করলেন, তখন আপনার বয়স 5 বছর। এরপর 16, 17 বা 18টা ছবি হয়ে গেল, তারপর আপনি 1976 হংসরাজ করলেন। কিন্তু এই যে যখন 5 বছর বয়সে আপনি অভিনয় করতে গেলেন, তখন স্কুলে থেকে কোনো আপত্তি হয়নি যে পরিবেশ নষ্ট হবে বা কিছু? কারণ সেই সালটা তো তখনও যে খুব এসা, 67 সাল।
0: যেটা আপনি বলছেন, আমি শর্মিলা ঠাকুরের সঙ্গে তো অভিনয় করেছি, এই ঘটনাটা খুব একটা জানতাম না, আজকে শুনে ভালো লাগলো। এবং অদ্ভুতভাবে আমার জীবনের সঙ্গে অদ্ভুত সাদৃশ্য,
1: তাই
0: ঠিক একই ঘটনা ঘটেছিল আমার জীবনে।
1: আচ্ছা,
0: আপনি বলছেন ঠিক সেম ঘটনাই ঘটেছিল।
1: স্কুল ছাড়তে হয়েছিল?
0: স্কুল ছাড়তে হয়নি, কিন্তু একটা বড় স্কুলে অ্যাডমিশন টেস্টে পাশ করেও ঠিক এই কথাটাই আমাকে শুনতে হয়েছিল যে ও তো সিনেমা জগতের সঙ্গে যুক্ত, ফলে অন্যান্য স্টুডেন্টরা এটা ইনফ্লুয়েন্সড হবে, সেই জন্যে ওকে আমরা নিতে পারবো না, এই কথাটা কিন্তু আমাকে শুনতে হয়েছিল। আজকের দিনে তো সেটা ভাবা যায়, আজকের দিনে স্কুলই বোধ হয় এনকারেজ করে, তো এইটা শুনতে হয়েছিল। তার ফলে হয়েছিল কি যে আমি কোনোদিনই খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, মাঝামাঝি স্টুডেন্ট, কারণ পড়াশোনা সেরকম অত সময়ও তো পেতাম না, কিন্তু তাও খুব খারাপ রেজাল্ট করতাম না। তো বলতে পারেন যে এটা একটা ছোট্ট আক্ষেপ রয়ে গেছে, যে সেই অর্থে যেটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বিরাট কেউ কেটা হওয়া, সেইটা আমার ঘটেনি, ঠিক এই কারণে ঘটেনি। এবং আমি খুব সাধারণ স্কুলে, এবং সাউথ সাবারবানেও কিন্তু আমি ক্লাস 9 ভর্তি হই, তার আগে আমি উত্তর কলকাতায় খুব সাধারণ স্কুলেই ভর্তি হলাম, সেখান থেকে কিন্তু বেশি দিন থাকতে পারিনি, আমি আবার দক্ষিণ কলকাতায় চলে আসি। দক্ষিণ কলকাতাতেও রাজেন্দ্রনাথ বিদ্যাভবন বলে একটা খুব সাধারণ স্কুলে আমি পড়তাম, সেইখান থেকে ক্লাস 9 আমি সাউথ সাবারবানে আসি। এবং তখন কিন্তু এটার মজার ঘটনা, সাউথ সাবারবান স্কুলে এই এত কড়াকড়িটা ছিল না, যেটা ইংলিশ মিডিয়ামে ছিল ওখানে অতটা ছিল না, তো ওখানে আমাকে খুব সাদরে নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু তখন আমার হংসরাজের শুটিং চলছে, আর হংসরাজের সময় আমার না এরকম বড় বড় বাবড়ি চুল থাকতো, এবং সেই সময় আমি রোগা রোগা চেহারা ছিলাম, আর রাস্তায় যখন বেরোতাম তখন বেশিরভাগ মানুষই বলতো এটা ছেলে না মেয়েরে, এরকম বলতো। তো ওই সময় আমাদের এক ইংলিশের টিচার ছিলেন, উনি বলেছিলেন যে স্কুলে একটা বাবড়ি চুলওয়ালা ছেলে এসেছে। তো যাই হোক, ওই সাউথ সাবারবানে আমি 9-10 পড়ি, এবং ইনসিডেন্টালি আমি একটা মানে অদ্ভুত জায়গার মধ্যে দিয়ে গেছি, সেটা হচ্ছে মাধ্যমিকেও আমি প্রথম ব্যাচ, উচ্চ মাধ্যমিকেও প্রথম ব্যাচ, সব প্রথম ব্যাচ প্রথম ব্যাচগুলো পেয়েছি, যার ফলে তার আগের যে কি সেটা তো আমরা জানতাম না, এই প্রথম ব্যাচ যারা তারা যে কি সাংঘাতিক এর মধ্যে পড়েছিল, কারণ 1976 সালে, আর 1976 সালেই আমি মাধ্যমিক দিই, সব 1976 হচ্ছে আমার সব কিছুই এক, হংসরাজের রিলিজ সবটাই কিছু। সেই 1976 সালে যখন মাধ্যমিক দিই, তখন প্রথম মাধ্যমিক

0: প্রচুর ছেলে মেয়ে ফেল করলো, এ হলো, কিন্তু আমি তো সবসময় অবিচল, আমি সেটাতেও 53% পেয়েছি। এই হচ্ছে আমার জীবন আর কি।
1: বেশ, অনেক কথা শোনা হয়েছে, কিন্তু আর একটু ছোট্ট করে ছুঁয়ে যাবো আর একটা দিক, সেটা হচ্ছে যে আপনার যাত্রায় অভিনয়, মঞ্চে অভিনয়ের কথা বললাম, দূরদর্শন পর্দায় অভিনয়ের কথা হয়েছে, একটু যাত্রায় অভিনয়ের কথা শুনি।
0: যাত্রার অভিনয় কিন্তু আমি প্রথম দিকে খুব একটা রাজি ছিলাম না, কিন্তু তারপরে আমি অভিনয় করলাম। সে যাত্রার পাল্লার নাম ছিল কালো মেয়ের পাগল স্বামী। সেই কালো মেয়ে ছিল শিলা, শিলা মজুমদার।
1: পাগল স্বামী আপনি?
0: পাগল স্বামী আমি।
1: আচ্ছা,
0: তো
1: সেটা কি বাস্তব জীবনে নাকি শুধু যাত্রা অভিনয়ের ক্ষেত্রে?
0: মানে পাগল স্বামী?
1: হ্যাঁ
0: হ্যাঁ, হয়তো বাস্তব জীবনেও, কারণ এটা খেয়ালি প্রায়ই বলে থাকে যে তুমি কিছু বলো না, তুমি কাউকে কিছু জানাও না, তুমি যেভাবে থাকো সেইভাবে কিছু হয় না। তারপরে আমরা একদিন সেই দিন কি আমরা আলোচনা করছিলাম যে আচ্ছা দেখো, তুমি নিজেও তো একটা মানে সেই অর্থে প্রথম স্টার, দূরদর্শনের বাংলা টিভি সিরিয়ালের প্রথম স্টার খেয়ালি দস্তিদার,
1: ঠিক?
0: তো আচ্ছা, আমরা এত কিছু হলো, আমরা তো একই তখন রয়ে গেলাম, কি ব্যাপার বলো তো? বলে জানো তো, আমাদের বাবা মারা এইটাই যে আমাদের শিখিয়েছে যে মাটিতে পা রেখে চলাটা, এইটাতে না ঠিক দাম পাওয়া যায় না। আমি তখন বললাম যে দেখো, এইভাবেই আমরা যথেষ্ট ভালো আছি, আমাদের আর কিছু দরকার নেই, খুব আনন্দেই আছি। আমার ছেলে মেয়েদের আমি তৈরি করি, আমার একটা ইনস্টিটিউট আছে, সেখানে আমি ওই এইটাতে আমার বেশি আনন্দ হয়, ওদেরকে শেখাই, মানে অভিনয় শেখাই, আমি আর খেয়ালি দুজনে মিলেই করি। কিন্তু ওই যাত্রার অভিজ্ঞতাটা খুব ভালো ছিল ওই পালাটার, কারণ ওটা প্রায় 86টার ওপর শো হয়েছিল, আর টিমটাও আমাদের খুব ভালো ছিল, ওই সময়টা আমরা খুব উপভোগ করেছি।
1: ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আমি খুব ছোট্ট করে এই জায়গাটা শেষ করে ফেলতে চাই, কারণ আর হাতে সময় নেই। আমি কতগুলো নাম বলবো, সেই নামগুলো বললে আপনি বুঝে যাবেন যে কেন সেই নামগুলো আসছে। ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, বিদীপ্তা, পল্লবী চ্যাটার্জি, ইন্দ্রাণী, অনুশ্রী দাস। বিপরীতে নায়িকার ভূমিকায় কাজ করছেন,
0: তো এটা শেষের তিনজন যে পল্লবী আর ইন্দ্রাণী হালদার আর অনুশ্রী, এরা তিনজন ডেবিউ করেছে মঞ্চে আমার সঙ্গে, আর বাকি দুজন পর্দায়।
1: আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন, এটা কি আপনার প্রস্তাব থাকতো যে আপনি নতুন নতুন নায়িকাদের সঙ্গে কাজ করবেন, একজনের সঙ্গে বেশি দিন কাজ করতে চান না, নাকি এটা পরিচালকের একটা নির্ভরতা যে অরিন্দমের সঙ্গে নতুন একজনকে দিয়ে দাও কাজটা উতরে যাবে, কোনটা?
0: হয়তো দ্বিতীয়টাই হবে, কারণ আমি তো আমার একেবারেই কোনো হাত ছিল না। শুধু পল্লবীর ক্ষেত্রে, যেটা পল্লবীর যে নাটকে প্রথম ডেবিউ হয়,
1: পল্লবী চট্টোপাধ্যায়,
0: হ্যাঁ,
1: প্রসেনজিতের বোন,
0: হ্যাঁ, সেইটা যেটা ডেবিউ হয় সেইটা নাটকের পরিচালক আমি ছিলাম, সুতরাং আমি বেঁচেছিলাম, সেটা আমি
1: বেঁচেছিলাম,
0: বাকিতে একটাতেও আমার কোনো হাত ছিল না, বিশ্বাস করুন।
1: এরকম আরো অনেক মজার মজার কথা আপনার কাছ থেকে শুনবো, আরো আরো শুনবো, আজ মোটেই ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু তবু ওই যে ঘড়ির কাঁটা বলছে আর একটুও সময় নেই। তাহলে আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আপনারা অপেক্ষা থাকুন, আবারও কখন আমরা নিশ্চয়ই অরিন্দম গঙ্গোপাধ্যায়কে আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। আজ এখানেই শেষ করছি,
0: আমার ইচ্ছে রইল আপনাদের এই আড্ডায় আবার আসার।
1: ভালো থাকবেন,
0: আপনিও।
2: শুনলেন অনুষ্ঠান নস্টালজিয়া, আজকের অতিথি ছিলেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়, তাঁর সঙ্গে কথা বললেন সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনলেন দ্বিতীয় পর্ব, আকাশবাণী মৈত্রী। শ্রবণী অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি।

কতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী। এখন একবার জানিয়ে দিই আজকে রাতের হারানো দিনের গানের সম্পর্কে। মোর গান এ কি সুর পেল রে, ভাগ্যিস তার গান অমন সুরের মাধুরী পেয়েছিল, তাই তো তিনি সপ্তরঙ্গে সুরের সুরভি ছড়িয়ে জিতে নিয়েছেন আপামর বাঙালির মন। সঙ্গীত পিপাসু বাঙালি তাঁর সুরের সাগরে ডুব দিয়ে প্লাবিত হয়েছে। বেসিক আধুনিক গান থেকে রাগাশ্রয়ী গান সর্বত্রই তাঁর স্বতন্ত্র বিচরণ। তিনি একাধারে সঙ্গীতগুরু এবং সাংগীতিক বুনিয়াদ গড়ার একজন সফল কারিগর। হ্যাঁ, কথা বলছি বাংলা সঙ্গীতের আঙিনায় এক অগ্রগণ্য সুরস্রষ্টা প্রখ্যাত সঙ্গীতশিল্পী শৈলেন মুখোপাধ্যায়কে নিয়ে। আজ তার জন্মদিনে শ্রদ্ধা জানাতে হারানো দিনের গানে একটি ঘণ্টা আমরা কাটাব তাঁরই সঙ্গে। গানে গল্পে সেই সব নস্টালজিক মুহূর্তগুলি তুলে ধরতে সঙ্গী হবেন মৈত্রী বন্ধু সাধনা রায়। শুনতে হলে টিউন করতে হবে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ ঠিক রাত ১১টায়।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান শ্রবণী।
1: আকাশবাণী মৈত্রী শুরু করছি সাপ্তাহিক বেতার সাহিত্য পত্রিকা শ্রবণী।
2: আজ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় বিভূতিভূষণের সাহিত্যে জীবিকা জীবন। তো তাই নিয়ে কথা বলছেন রুশতী সেন এবং শাশ্বতী রায়।
3: আচ্ছা রুশতীদি, আজকে আমরা বিভূতিভূষণকে কিভাবে পড়ব? আমরা তো বিভূতিভূষণ বলতে

0: বলি নিসর্গ প্রকৃতি এইটুকুই বুঝি, আপনি কি বলেন আজকে আমাদের কিভাবে পড়া উচিত বিভূতিভূষণকে?
1: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আজও আমরা তার প্রকৃতি মুগ্ধতার জন্যই খুব বেশি করে মনে রাখি। এর মধ্যে নিশ্চয়ই কোনো ভুল নেই, প্রকৃতির বর্ণনা বিন্যাস তার লেখায়, উপন্যাসে, ছোট গল্পে যথেষ্ট এসেছে এবং সেটা মনে রাখার মতোই। কিন্তু তার যে প্রকৃতির বিন্যাস, যে চেহারা পেয়েছে তার সাহিত্যে, মানবগাথাকে বাদ দিয়ে কি সেটা হওয়া সম্ভব ছিল? আসলে প্রকৃতি মুগ্ধ বলে নন্দিত আমাদের এই সাহিত্যিকের উপন্যাসে এবং ছোট গল্পেও যে পরিমাণ পেশা এবং পেশাহীনতার সমাবেশ আমরা দেখতে পাই, সেটা বোধহয় একবার নতুন করে মনে রাখা দরকার। কারণ তার জীবন এবং সাহিত্যের পরিক্রমায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যে নায়ককে আমরা প্রকৃতি প্রেমিক হিসেবে, কবি হিসেবে, লেখক হিসেবে, অত্যন্ত কল্পনাপ্রবণ এক পাঠক হিসেবে বারবার দেখেছি, সেই অপু তার অপূর্ব কুমার হয়ে ওঠার পথে কোন কোন রুজির ওপরে নির্ভর করতে বাধ্য হয়েছিল, তার বাবা ঠাকুর পুজোর জীবিকা সে ছেড়ে এসেছিল স্বেচ্ছায়, কিন্তু তারপরে যেটা উপনিবেশের শিক্ষা, সেই উপনিবেশের আধুনিক শিক্ষার আলো গ্রহণ করার পর কলেজের ক্লাস, ইম্পেরিয়াল লাইব্রেরি, মমসন, টুরগনিভ ইত্যাদি পড়ে কোথায় পৌঁছল সে? আমরা তাকে দেখেছি খবরের কাগজের হকারি করতে, বিভিন্ন জায়গায় কোনো নিশ্চিত কারিগরি জ্ঞান নেই বলে চাকরি না পেয়ে ফিরে আসতে, আমরা দেখেছি লোহার দালালি করে বেঁচে থাকার কথা ভাবতে গিয়ে কিভাবে সে ঠকেছে। তার মানে যে আলোক পর্বের হাতছানিতে সে সনাতনের জীবিকা, সনাতনের জীবনকে প্রত্যাখ্যান করে এসেছিল, আধুনিকের আলোক পর্ব কিন্তু তাকে সেখানে গ্রাসাচ্ছাদনের উপায়টায় খুব সহজ সাহায্য করেনি। শেষ পর্যন্ত আমরা অপুকে খবরের কাগজের সম্পাদকীয় দপ্তরে একটা কাজ করতে দেখি। এখন এই যে আমাদের উপনিবেশের জীবনে প্রাকপুরাণ আর আধুনিকের টানাপোড়েনে যে অসঙ্গতি আছে, যে সবিরোধ আছে, সেটা যদি আমরা অপূর্ব কুমারের জীবনের সুবৃহৎ উপন্যাস, বিশেষত অপরাজিত, খুব মন দিয়ে খুঁটিয়ে পড়ি, তাহলে দেখব তার কিন্তু অজস্র প্রক্ষেপ প্রকৃতিমুগ্ধ বলে নন্দিত আমাদের এই ঔপন্যাসিক রেখে গেছেন। ঠিক সেই রকম অপুর স্বপ্নভঙ্গ যে হতে চলেছে মাঝে মধ্যে, সে গল্পও কিন্তু আমরা দেখেছি যে শতকরা 99 জনের বেলায় যা হয় অপুর বেলাও তাই হয়েছে। যে হতে চায় দেশে দেশে বাণিজ্যে কুঠি খোলা একজন মানুষ, সে পাড়াগায়ের হাতুড়ে ডাক্তার হচ্ছে, ওকালতি পাশ করে রাসবিহারী ঘোষ হতে চেয়ে কয়লার দোকানি হচ্ছে, পৃথিবী ঘুরে দেখে বেড়াবে দ্বিতীয় কলম্বাস হবে, তাকে হতে হচ্ছে 40 টাকা বেতনে স্কুল মাস্টার। এইটা যখন দেখছি তখন কিন্তু অপুর সূত্রেই বলা হচ্ছে যে শতকরা 99% লোকের বেলা যা হয় তার বেলাও তাই হয়েছে। সেখান থেকে অপুর একটা অন্য অগ্রগমন, একটা চেহারা আমরা দেখতে পাই, কিন্তু অপুর রুজির তালিকাটা অত্যন্ত কঠিন, ক্লিন্ন রুজির তালিকাটা যেন আমরা ভুলে না যাই। পাশাপাশি ঠিক পথের পাঁচালী অপরাজিতর পরের যে উপন্যাস দৃষ্টি প্রদীপ, সেখানে আমরা দেখি এই যে ইংরেজি জানা সাহেবিয়ানা যে মানুষটি, জিতুনিতুর বাবা, তার সঙ্গে এই আটঘরার হিন্দু যে বাড়ি, তাদের যেটা একান্নবর্তী পরিবার, তার যে গোলমালটা বারবার চোখে পড়ছে, সেখানেও কিন্তু একটা অন্য সবিরোধ দেখা যাচ্ছে। আমাদের এই যথেষ্ট ইংরেজি জানা মানুষটি, যিনি তার চাকরির পর্বে এসে এই হিন্দু বাড়িটিতে যথেষ্ট প্রতাপ দেখিয়ে গিয়েছিলেন, তা হিন্দুরা কিন্তু তাকে ছেড়ে দিচ্ছে না, যখন তিনি আধুনিকের বদ অভ্যেসগুলো

0: নিয়ে চাকরি হারিয়ে সেখানে ফিরে আসেন। অর্থাৎ উপনিবেশের যে ক্লিন্নতাগুলো, যে সবিরোধগুলো, যে জটিলতাগুলো তখনকার জীবনের অংশ, তা কিন্তু বিভূতিভূষণের সাহিত্যে ফিরে ফিরেই আসছে। উপন্যাসের কথা আমি বললাম, তুমি যদি এটা একটু ছোট গল্প দিয়ে দেখো।
1: একেবারেই রুশতিদি, আমারও যেটা পড়তে গিয়ে বারবার মনে হয়েছে, বিভূতিভূষণের এই যে ছোট গল্প সেখানেও নাগরিক আধুনিকতার প্রতি এক ধরনের ঝোঁক আমরা খেয়াল করব। একদিকে কলকাতা শহরে টিকে থাকার লড়াই এবং সেই লড়াইকে জিতিয়ে দেবার চেষ্টা, অন্যদিকে গ্রাম জীবনের উদারতার কথা, আবার একদিকে গ্রাম জীবনের মানসিক সংকীর্ণতা এবং অর্থনীতির নড়বড়ে ভিত্তি, অন্যদিকে কলকাতার নাগরিক মন এবং শহরে রুজি রোজগারের যে নানান সুযোগ সুবিধে, সেই সব কথাই আমরা এই গল্পগুলোতে পাব। শান্তিরাম গল্পের কথাটা এই সূত্রেই মনে পড়ে, যেখানে আমরা দেখেছি যে কলকাতাকে সে ঠপ জোচ্চরদের জায়গা বলে অভিহিত করছে। তার হোটেলের ব্যবসা লাটে উঠে গেল, সে প্রায় নিঃস্ব হয়ে গ্রামে ফিরে এসছে, কলকাতায় আর তার ফেরা হয় না। এরই বিপরীতে আমরা রাখতে পারব ক্যানভাসার কৃষ্ণলালকে, যেখানে গল্পের শুরুর লাইনটাই যদি আমরা খেয়াল করি, চাকরি গেল এত করিয়াও কৃষ্ণলাল চাকরি রাখিতে পারিল না। তবুও কৃষ্ণলাল কিন্তু কলকাতা ছেড়ে চলে যাওয়ার কথা ভাবেনি। গোলাপীর কথা থেকে আমরা বুঝতে পারি কৃষ্ণলালের জীবনে কলকাতা শহরের বিকল্প কিছু নেই। কলকাতায় কে তাকে খাওয়াবে সেই চিন্তাও তার নেই। সে ক্যানভাসার, পেশা নিয়ে তার গর্বের কোনো শেষ নেই। তাই অনেক বছর পরে সে যখন তার স্বগ্রামে ফিরে যায়, তার মনে হয় যে এই গ্রামে সে আর থাকতে পারবে না। তার কারণ গ্রামের মানুষ কথা বলতে জানে না, মিশতে জানে না, তারা চা খায় না, সারাদিন ঘুমিয়ে কাটায়, পরচর্চা করে, জলা জঙ্গল, মশার উৎপাত, তাকে ফিরে আসতে হয় কলকাতায়। আবার অন্যদিকে এই বিধু মাস্টার গল্পটা যদি দেখি, সেখানে একটা প্রাইভেট টিউশনি জুটিয়েও শেষ অবধি সেটা হারিয়ে ফেলছে। মণি ডাক্তার গ্রামে গ্রামে ঘুরছে, রোজগারের চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ হচ্ছে। তার মনে হচ্ছে যে
0: শহরে
1: যেতে পারলে অনেক ভালো হতো, সে কারাগারে আবদ্ধ হয়ে আছে।
0: একদম।
1: আরো একটা জিনিস যেটা আমরা খেয়াল করতে পারি, এই জীবিকা বদলের সঙ্গে সঙ্গে একটা সাংস্কৃতিক রুচির পরিবর্তন হচ্ছে।
0: এখানেও বোধহয় প্রাক পুরাণ আর আধুনিকের দ্বন্দ্বটা
1: একেবারেই
0: খুবই এসে পড়ে,
1: একেবারে,
0: এবং সেটাই উপনিবেশের আঙিনাতে প্রচন্ড জটিল।
1: একেবারেই তাই। এবং যে সমস্ত শিল্পীদের কথা বিভূতিভূষণের গল্পে আসছে, তারা এই যে উপনিবেশের যে পরিবর্তন, যে বদল, সেটাকে তারা আত্মস্থ করে উঠতে পারছে না, সবসময় পারছে না। আমরা যদু হাজরার কথা যদি ভাবি,
0: একদম
1: সেকালের সেরা যাত্রা অভিনেতা যদু হাজরা, সে এককালে শ্রেষ্ঠ অভিনেতা, কিন্তু এখন শহরে টিকে থাকার জন্য, দুবেলা অন্ন সংস্থানের জন্য তাকে ভাবতে হচ্ছে। এবং গল্পকথক, তিনি একসময় সারা রাত বাড়ি থেকে পালিয়ে গিয়ে যদু হাজরার যাত্রা দেখেছিলেন। কলকাতা শহরে গিয়ে তিনি যখন থিয়েটার দেখছেন, তখন তার মনে হচ্ছে যে কলকাতার এই থিয়েটার, এর চেয়ে তো গ্রামের যাত্রা ঢের খারাপ জিনিস। এই যে একটা রুচির পরিবর্তন, সেই রুচির পরিবর্তনটা আমরা নানাভাবে বিভূতিভূষণের অন্যান্য গল্পেও দেখতে পাব। রামতারণ চাটুজ্জে অথর, রামতারণ চাটুজ্জে সেকেলে, তার কিন্তু বের হলো না, এবং সে কোন রকমে টিকে থাকছে কলকাতায়। কিন্তু আমরা বুঝতে পারি যে রামতারণদের দিন কিন্তু ফুরিয়েছে। আর যে গল্পটা বলতে চাইছি, বারিক অপেরা পার্টি, সেখানেও আমরা বারিককে কিন্তু একটা এমন ভূমিকায় দেখেছি যে সে ইংরেজি জানে না, কিছু জানে না, তার নাম, দলের নাম বারিক অপেরা পার্টি। সে রুজি রুটির চিন্তা অবধি করে না, যখনই সুযোগ পায় তার অপেরা পার্টির জন্য সে খরচ করে, এবং শেষ অবধি তার এই অপেরা পার্টিকে টিকিয়ে থাকার লড়াইটাই যেন গল্পে প্রধান হয়ে ওঠে। যখন আমরা দেখি যে তার বড় ছেলের মৃত্যু হয়েছে, খেতে পায়নি, এবং
0: কফনের কাপড় পর্যন্ত নেই,
1: তারও সাত দিন পরে বাবুদের বাড়ির জন্মাষ্টমী উপলক্ষে চলেছে তার অপেরা পার্টি নিয়ে, আমার কাছে এটা আরো আশ্চর্য লাগে। সেদিন সে বিদূষকের ভূমিকায়।
0: দেখো, আমরা যে উপন্যাসে বিভূতিভূষণের প্রকৃতি প্রেমকে খুব মান্যতা দিই, সেরকম একটি উপন্যাসের কথা একটু বলি। সেই যে অরণ্য পদ, আরণ্যক উপন্যাসের, তা কিন্তু মানবগাথা বাদ দিয়ে একেবারে অসম্পূর্ণ। এটা আমরা কেন মনে

রাখি না। এই যে বারিকের কথা বললে, যদু হাজরার কথা বললে, মনে করে দেখো তো যে নাটুয়া বালক ধাতুরিয়া, তাকে আমাদের ম্যানেজার সত্যচরণ বলছে যে তুমি একটু জমি নেবে, বলে বাবু আমার চাষ কাজে মন নেই, নাচতে পেলে মনটা ভালো লাগে, আমি খুব কষ্ট করে ছক্করবাজি নাচ শিখেছি, বাবুর যদি এতই মেহরবানি আমাকে একটু কলকাতায় নিয়ে যাবেন, নাচ দেখাবো। এখন এইটা কিন্তু ধাতুরিয়া বোঝে না যে ছক্করবাজি নাচ কলকাতায় দেখে কেউ তাকে রুজির সংস্থান করে দেবে না। ঠিক সেই রকম দেখো মটুকনাথ পাড়ে, সে জঙ্গলে এসেছে, এখানে কেন এলে পাড়েজি? বাবু শহরে আমার ভয় করে, তো এখানে কি করবে বাবু, চাষ কাজ তো করতে পারবো না, আমি টোল খুলব। সত্যচরণ বলছে বুনো মহিষ বা নীলগাই যে রঘুবংশ বোঝে না এটা বোঝাতে পারলাম না, কিন্তু একটু জমি দিলেন, টোলে ছাত্র হলো, কেন? তারা কিন্তু রঘুবংশ শোনার জন্য আসেনি, তারা এসেছে টোলে যদি তারা পড়ে তারা বিনে পয়সায় খেতে পাবে। ম্যানেজার সত্যচরণ নিয়ম করে দিলেন যে মাঠে খাটতে হবে, তা না হলে হবে না। আমরা বারবারই কিন্তু দেখছি, তাহলে কি হচ্ছে, এই যে জীবিকাগুলো তৈরি হচ্ছে এর মধ্যে একটা প্রচন্ড অসঙ্গতি। কাটুনি মজুর মঞ্চি, তার একটা প্রাকৃতিক সাহসী জীবন, সেও কিন্তু একবার কলকাতা দেখতেই জীবনটাকে বাজি রেখে ফেলল, স্বামী ছেড়ে চলে গেল, তারপরে তার কি ভবিষ্যৎ আমরা জানি না। কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে, তাহলে কিন্তু আমরা বারবার এই যে আরণ্যক মানুষগুলোকে দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজে জীবিকা সংস্থান আছে সে কাজে মানুষগুলো জীবন খুঁজে পায় না, আর যে কাজে সে জীবন খুঁজে পায় সে কাজে তার জীবিকা নেই। এই যে অসঙ্গতিটা, এই অসঙ্গতিটা কি শুধু আরণ্যক মানুষদের? যে সত্যচরণ বলে সে নাকি আরণ্যক রূপের প্রেমে পড়ে গেছে, প্রকৃতির অবগুণ্ঠন খোলা রূপ দেখতে দেখতে সে পাগল হয়ে যাচ্ছে, তার আদত কাজটা কি? তার আদত কাজটা তো হচ্ছে অরণ্যকে কাটা ছেঁড়া করা। এই কাজ তো বিভূতিভূষণকেও করতে হয়েছিল, মানে তখন তিনি উপেক্ষিতা এবং উমারানীর লেখক, আরো ছোট ছোট গল্প বেরোচ্ছে, পথের পাঁচালী তৈরি হচ্ছে তার খাতায়, কিন্তু সেই মানুষ তিনি প্রকৃতিকে কাটাছেঁড়া করার কাজে চলে যাচ্ছেন, সত্যচরণও তাই। তাহলে দেখো কোথায় যেন একটা এই জীবন জীবিকার যে অসঙ্গতি, তার বাঁধনে এই অরণ্যের মানুষেরা আর বিএ পাশ আধুনিক শিক্ষিত যুবক সত্যচরণ, এরা যেন কোন একটা অসঙ্গতির বাঁধনে মিলে যাচ্ছে। অমিল যতটা রয়েছে সেই অমিলের মধ্যে দিয়ে যেন একটা মিলও তৈরি হয়ে যাচ্ছে। মিলটা হচ্ছে উপনিবেশের শিক্ষা, উপনিবেশের জীবন, যে বাণিজ্যের পৃথিবীটা তৈরি হচ্ছে সেই পৃথিবীতে নিজের ভালো মন্দ যে বুঝতে পারে সেও একভাবে অসঙ্গত, আর এই আরণ্যক মানুষদের মতো যারা বুঝতে পারে না তারা তো অসঙ্গত বটেই। ঠিক এইভাবে পুরো আরণ্যক গল্পটাই, ওই অরণ্য পথটাই যেন উপনিবেশের ভারতের একটা রূপক হয়ে উঠছে। ঠিক এই জিনিস আমরা কিন্তু পরেও দেখব অনুবর্তন উপন্যাসে, যেখানে সাহেব হেডমাস্টার বনাম সেই 30-40 টাকা মাস মাইনের একেবারে উঞ্চ বৃত্তি করা, সারাদিন কাজ করে তারপরে বাড়ি বাড়ি ছাত্র পড়ানো, মলঙ্গালেনের বাসা বাড়ি, শাখারি টোলার বাসা বাড়ির মতো ক্লিন্ন বাড়ির সমস্ত অধিবাসীরা, তারা প্রত্যেকেই কিন্তু সাহেবের ওই শৃঙ্খলার সামনে যেন একটা নিশ্চিতি পাচ্ছেন। আর সেখানে এসে পড়ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে মানে তাদের সেই নিশ্চয়তার বোধটা টলে যাচ্ছে। আসলে কি সত্যি কোনো নিশ্চয়তা ছিল? কি হবে তারা যখন গ্রামে যাচ্ছেন শহর কলকাতা ছেড়ে বোমার আতঙ্কে, সেই গ্রামে কিন্তু আর তারা নিজবাস খুঁজে পাচ্ছেন না, কিন্তু কলকাতা শহরে ওই মলঙ্গালেন বা শাখারি টোলার বাসাগুলোই কি তাদের নিজবাস? এই প্রশ্নটা উঠে পড়ছে। তাহলে কি তারা একটা বাস ছেড়ে এসেছেন, অন্য বাসটা কতটুকু তৈরি করতে পারলেন? আর আমাদের এই যে সাহেব হেডমাস্টার, তিনিও শুধু বলে যাচ্ছেন ইংরেজ প্রভুর রাজত্বে কোনো ভয় নেই,
কিন্তু সেই ভয় নেই বলে তাকে যা যা করতে হচ্ছে তার মধ্যেও কিন্তু একটা অসঙ্গতির ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি ফাঁকা ঘর যেখানে কোনো

0: ছাত্ররা নেই, সংস্কৃত পণ্ডিত জ্যোতির্বিনোদের মতো তুচ্ছ মাস্টার মশাইও গ্রামে গিয়ে ভিক্ষে করে খাবো এর মধ্যে থাকবো না বলে চলে গেছেন, সেই ফাঁকা ঘরে তিনি হ্যাট কোট পরে প্রমোশন মিটিং করছেন। এই যে অসঙ্গতি চেহারাটা, এভাবে আমাদের পরদেশি শাসিত যে উপনিবেশ তার যে একটা সমালোচনা, তার যে একটা প্রতিরোধ বিভূতিভূষণ তৈরি করছেন, সেটা আমাদের ভুলে গেলে সত্যিই চলে না। আর এই সুবাদেই দেখো পরবর্তী উপন্যাসগুলোতে বিপিনের ডাক্তারি, নিধুর মোক্তারি, দুই বাড়ি এবং বিপিনের সংসারের কথা বলছি, মানে উপনিবেশের এই যে সব ছোট ছোট ছোট ছোট জীবিকা, এগুলো কিন্তু সব এসে পড়ছে। এই জীবিকার সঙ্গে বাসস্থান, নিজবাস, পরবাস, এই সমস্ত সমস্যাগুলোই তো জড়িত।
1: একেবারেই তাই। আপনার এই কথাগুলো শুনতে শুনতে আমার আরো একটা গল্পের কথা মনে পড়ছে, আপনারও পড়ছে নিশ্চয়ই, থনটন কাকা।
0: একদম।
1: এই যে ব্রিটিশ উপনিবেশে মানুষের জীবিকার কথা বারবার, সেই সূত্রে তো বিভূতিভূষণ নানা রকম ভাবে খেলেছেন। খনি খাদান একে কেন্দ্র করে যে মানুষের উত্থানের গল্প, সেই গল্প যেমন আমরা থনটন কাকায় পাব, যেখানে আমরা দেখছি যে একজন স্কুল মাস্টার রাতারাতি বড় মানুষ হয়ে উঠছেন,
0: একজন সাহেবের সাহচর্য বা সহযোগী,
1: তিনি আবার পেশায় মাইনিং ইঞ্জিনিয়ার।
0: একদম, একদম।
1: যে এই জমি কিনুন, এই জমির নিচে কয়লা খনি আছে। ঠিক তার উল্টো দিকে আমাদের কি একটু মনে পড়বে না থুপির বাবার কথা?
0: একদম।
1: যেখানে আমরা তাকে এমন একটা ভূমিকায় দেখছি যে শহর তাকে ছাড়তে হচ্ছে, সে কাজ হারিয়েছে, তারপর সে খাদানের চাকরি নিচ্ছে জীবন বিপন্ন করে।
0: গল্পটার নামটা একটু বলে দাও, চাউল।
1: এবং শেষ অবধি আমরা জানি না থুপির বাবার কি হলো। একটা রূপকল্পে আমরা খানিকটা আন্দাজ করতে পারি পশ্চিমের সূর্যাস্ত এবং থুপির বাবার যাত্রাটা একই দিকে।
0: ঠিক।
1: এবং এই সূত্রেই আমার যেটা মনে হচ্ছে রুশতিদি, আপনিও আমার সঙ্গে একমত হবেন, যে এই যে উপনিবেশের মানুষের নানা পেশার নির্বাচন এবং বংশানুক্রমিক বৃত্তির পরিবর্তে পেশা বদলের দিকে একটা যে ঝোঁক, সেটা ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই অর্থ এবং পেশার সঙ্গে সামাজিক প্রতিপত্তির একটা যোগ তো সবসময়ই থাকে। এবার আমরা যদি তার কিছু কিছু গল্প খেয়াল করি, তাহলে দেখব যে এই গল্পগুলো ভীষণভাবে খিদের গল্প, শুধু পেটের খিদে নয়, মনের খিদেও বটে
0: প্রচণ্ড।
1: এই একই দিকে দারিদ্র, অন্যদিকে দারিদ্রকে জয় করবার চেষ্টা, সবটা নিয়েই তো এই গল্পগুলো। আমরা এর পাশাপাশি যদি বিভূতিভূষণের পেশা বদলের সঙ্গে সঙ্গে তার বাসা নিয়ে যে সমস্ত কারিগরি, সেইটা যদি একটু খেয়াল করি, তাহলে বোধ হয়
0: এটা ছোট গল্পে তুমি বলো না অনেক পাবে
1: একেবারেই। মানে আমি যে গল্পটা দিয়ে শুরু করতে চাইছি, একটি কোঠাবাড়ির ইতিহাস,
0: একদম
1: 110 বছরের চার পাঁচ প্রজন্মের গল্প।
0: কতগুলো বাড়ি তৈরি হলো আর কতগুলো ভাঙলো
1: একই সঙ্গে একটা সময়, এবং সেই সময়ের নানা বদল, সেটা একটা বাড়ি সাক্ষী হয়ে রয়েছে।
0: একদম।
1: সেই কোঠাবাড়ি যেখানে রামতারণ মনে করে তার বংশের চূড়া হচ্ছে তার ছেলে সুকুমার, তার বাবাও সে অর্থে কিছু পারেননি করে যেতে, সে একটা কোঠাবাড়ি তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু তার বাড়িকে আজকে এই জায়গায় নিয়ে গেছে তার ছেলে, পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। এবং সুকুমারের যে সন্তান, তাদের একজন দিল্লিতে ফিনান্স ডিপার্টমেন্টে চাকরি করে, আরো দুজন উকিল ডাক্তার, তারা কলকাতায় বাস করে, এবং এরা কেউই কিন্তু আর কলকাতার বাসা ছেড়ে আর এই কোঠাবাড়িতে ফিরে আসে না,
0: যাবে না
1: সেখানে। সেখানে তারা সুকুমারকেও কিন্তু নিয়ে যাবে, সুকুমারের কিন্তু মন পড়ে থাকবে সেই কোঠাবাড়িতে।
0: এখানে নিজবাস পরবাসের ওই দ্বন্দ্বটা
1: একেবারে
0: তৈরি,
1: সেইভাবেই আছে। কেন, ভণ্ডুল মামার বাড়ি,
0: একদম
1: ভণ্ডুল মামার তো সবকিছুই ভণ্ডুলি হয়ে যায় সবসময়,
0: সারা জীবন ধরে সে একটা নিজবাস তৈরি করতে পারলো না,
1: শেষ অবধিও আমরা জানি যে তার পাঁচিলটা তখনও বাকি রইল,
0: এবং একটা জায়গা যখন গড়ে আরেকটা জায়গা ভেঙে যায়।
1: একদমই। তো এই যে ভণ্ডুল মামা, সেই ভণ্ডুল মামার যে বড় ছেলে, সে তো কখনোই ভণ্ডুল মামার বাড়িতে আর গেল না, ভণ্ডুল মামাকে শেষ জীবনটা ওই বাড়িতেই কাটাতে হলো, এবং তার কাছে তার পরিবারের কেউ পৌঁছলো না, তার বাড়িটা গ্রামে বাড়ি। ওই একই কথা, ম্যালেরিয়া, জলাজঙ্গল, সেখানে বৃত্তির কোনো উপায় নেই, কেন থাকবে সেখানে মানুষ? আমাদের মনে পড়ে যায় ডানপিটে গল্পের কথা,
0: একদম সতীশ।
1: এবার এই যে গল্পগুলো, এই গল্পগুলোর পাশাপাশি এই যে আমি ফিরছি না বা আমরা ফিরতে

0: চেয়েও ফিরতে পারছি না। এর পাশাপাশি আমার আরো একটা জিনিস খুব আশ্চর্য লেগেছে পড়তে গিয়ে, এই যে বিভূতিভূষণের বিভিন্ন চরিত্রের মধ্যে একটা শিকড়ের সন্ধান, পৈতৃক ভিটার প্রতি যে একটা টান সেটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায়। এক বংশলতিকার সন্ধানে নীরেন, নীরেন ফিরে যাচ্ছে তার বংশের সন্ধানে, সে কতটা কি পাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাবে, কিন্তু সে ফিরছে। আবার পৈতৃক ভিটা গল্পটা যদি আমরা দেখি, সেখানেও তো রাধামোহন
1: পৌঁছেছে কিন্তু ভাবছে কি বুদ্ধি ছিল যে এইখানে বাড়ি,
0: এখানে বাড়ি করেছে, এখানে বাড়ির করার কোনো যৌক্তিকতা সে পাচ্ছে না। তবু আমি বলবো যে সে তো ভণ্ডুল মামার ছেলে হরিসাধনের মতো নয়, হরিসাধন তো কখনো বাড়িটাই দেখতে গেল না, কিন্তু রাধামোহন তো কৌতূহলী হয়েছে, অন্তত এইটুকু তো হয়েছে। আসলে বিভূতিভূষণ যে সময়টাকে মাথায় রেখে এই গল্পগুলো লিখছেন, সেই সময় একটু আগে থেকেই এই নগেন্দ্রনাথ বসু, তারও আগে হরপ্রসাদ শাস্ত্রী, পরবর্তীকালে দীনেশচন্দ্র ভট্টাচার্য, এরা প্রত্যেকেই শহর থেকে গ্রামে যাচ্ছেন এই বংশলতিকার সন্ধানে।
1: এই সূত্রে একটু ফিরে যাই ভণ্ডুল মামা নামটাতে। ভণ্ডুল মামার বাড়ি তো প্রায় একটা রূপকের মতো থেকে যায় না? আমার তো প্রায় মনে হয় গোটা বিভূতি সাহিত্য জুড়েই ভণ্ডুল মামার বাড়িটা উঠছে উঠছে কিন্তু শেষ হচ্ছে না। আর এ গল্পের যিনি বিষয় তিনি তো ভণ্ডুল মামা বটেই, গল্প যিনি বলছেন, যারা শুনছেন তারা সকলেই যেন ভণ্ডুল মামা হয়ে উঠছেন। আসলে সেদিক থেকে দেখতে গেলে বিভূতিভূষণের এই যে চরিত্ররা যারা আধুনিক জীবনের শরিক হয়েছেন, আচ্ছা তারা কি প্রত্যেকেই অল্প বিস্তর ভণ্ডুল মামা? ছোট গল্পের যে চরিত্রদের কথা তুমি বললে, বা এদিক থেকে দেখতে গেলে এমনকি অপূর্ব কুমার, জিতু, সত্যচরণ, এরা কি সবাই অল্প বিস্তর ভণ্ডুল মামা? আমাদের নারায়ণ মাস্টারের মতন একজন অসামান্য শিক্ষক, যদু মাস্টারের মতো ফাঁকিবাজ শিক্ষক, এরা কি সবাই অল্প বিস্তর ভণ্ডুল মামা? এইটা বলতে গিয়ে আমি একটা কথা বলি, একজন কিন্তু কিছুতেই ভণ্ডুল মামা নয়। কে? তুমি শান্তিরামের কথা বললে, শান্তিরামকে বলা যায় প্রায় ওই আদর্শ হিন্দু হোটেলের একটা বীজ গল্প। শান্তিরাম পারেনি, হাজারি ঠাকুর পারলো। কেন পারলো বলতো? হাজারি ঠাকুর কিন্তু কখনো আধুনিক জীবিকা বা আধুনিক আলোক পর্ব নির্ভর কোনো পেশায় বা জীবিকায় নির্ভর করেনি। সে অনেক সাফল্য পেয়েছে, তাকে খাড্ডে কোম্পানি ডেকেছে, সে আদর্শ হিন্দু হোটেলের হাজারি ঠাকুর হয়েছে, খুব ভালো, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রন্ধনটা তার কাছে একটা শিল্প, এবং সেই শিল্পটা সে কার কাছে শিখেছিল? তার গেঁয়ো মায়ের কাছে, এবং সেই গেঁয়ো মা কিন্তু সেটা শিখেছিলেন এরশোলা গ্রামের এক অত্যন্ত রন্ধনপটু বিধবার কাছে, এবং সেই শিল্পটুকু নিয়েই কিন্তু সে তার জীবনে এগিয়ে যেতে চেয়েছিল। এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পাঠ সাহিত্যের হতে পারে।
0: শান্তিরাম গল্পে তো বিভূতিভূষণ শেষে বলছেন যে
1: স্ত্রী বুদ্ধি
0: জোর আছে,
1: কিন্তু এখানে যেটা সে করতে চেয়েছিল সেটা সে পারলো, এবং পারলো কিন্তু ভণ্ডুল মামা না হয়ে।
0: একেবারে
1: নারায়ণ মাস্টার, যদু মাস্টার একজন ভীষণ ভালো শিক্ষক, একজন ভীষণ ফাঁকিবাজ শিক্ষক, সত্যচরণ একজন খুবই গুরুত্বপূর্ণ চরিত্র, যার মানে অসঙ্গতিতে ভর্তি, যে অরণ্যকে অত ভালোবাসে কিন্তু অরণ্যকে কাটাছেঁড়া করা ছাড়া জীবিকা তাকে খেতে দিতে পারছে না। আর আরণ্যক মানুষদের কথা তো ছেড়েই দিলাম, তারা তো ওই জীবিকা জীবনের অসঙ্গতিতে একেবারে হন্যে হয়ে গেল। তাহলে আমাদের এই হাজারি ঠাকুর সে ভণ্ডুল মামা হল না কেন? তা কি সে উপনিবেশের শিক্ষা এবং সংস্কৃতিকে তেমন করে নিজের ভাবেনি? তাই জন্যে কি এই উপনিবেশ যতখানি অন্যদের পরবাস হলো, হাজারিরও পরবাস, কিন্তু তার মধ্যে কোথাও একটা সে নিজবাসকে ধরে রাখতে পারল? এইভাবে কি আমরা বিভূতিভূষণের সাহিত্যে জীবিকা জীবনের একটা নতুন পাঠের কথা ভাবতে পারি?
2: শুনলেন আলোচনা বিভূতিভূষণের সাহিত্যে জীবিকা জীবন, আলোচনা করলেন রুশতী সেন এবং শাশ্বতী রায়।

0: আজকের শ্রবণ এখানেই শেষ করছি। শব্দগ্রহণ ও শব্দ সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, উপস্থাপনা ও প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।
1: শ্রবণী অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: আকাশবাণী মৈত্রী, এখন খবর।
3: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে দেবেন্দ্র ত্রিপাঠী। मुख्य समाचार। ब्रिक्स देशों ने नई दिल्ली घोषणा पत्र को अपनाया, बहुपक्षवाद को मजबूत करने और व्यापक सहयोग के लिए प्रतिबद्धता की पुष्टि की। घोषणा पत्र में सदस्य देशों के बीच गहन आर्थिक और विकासात्मक सहयोग का आह्वान। पश्चिम एशिया सहित सभी विवादों के शांतिपूर्ण समाधान के लिए संवाद और कूटनीतिक प्रयासों का आग्रह। भारत ने कहा, घोषणा पत्र को अपनाया जाना भारत की ब्रिक्स अध्यक्षता के प्रमुख परिणामों में से एक। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, निर्णयों और परिणामों के बीच

0: তাকে ঘিরেই হোক না, আমরা বরং একটু দেখতে চেষ্টা করি তার বিভিন্ন যে সাহিত্যকর্ম, বিভিন্ন যে ছোট গল্প বা বিভিন্ন উপন্যাস অবলম্বনে যে সমস্ত চলচ্চিত্র নির্মাণ হয়েছে তার কথা। মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক। তার কাজ মূলত গ্রামীণ জীবন এবং প্রকৃতির এক মায়াময় ও বাস্তবসম্মত চিত্র ফুটিয়ে তোলার জন্যই আমরা তাকে পাই বারে বারে। ১৮৯৪ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। তার লেখা সেই পথের পাঁচালী উপন্যাস ইতিহাসের এক যুগান্তকারী সৃষ্টি, এ আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও তার সেই ট্রিলজি, যেখানে আমরা দেখেছি যে পরপর তিনটি নিয়ে অপুর সংসার, উত্তরাধিকার এবং এভাবে যে গেছে, তো এখানে আমাদের এই অপুর সংসারের কথা যদি আসে, সেখানে কিন্তু তিনি দেখিয়েছেন যে একজন একটি ছেলে অপু, তার বাবা যে পেশায় একজন পুরোহিত ছিলেন, পুরোহিতের কাজ করতেন, তো সে কিন্তু অপু সেই পুরোহিতের কাজ করতে চায় না, সে কিন্তু চায় শিক্ষার ভিতর দিয়ে নিজের জীবনের নানা স্ট্রাগলের মধ্যে দিয়ে নিজেকে অনেক উন্নত করতে। এবার শুনুন তো কি বলেছেন এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে, এই অপুর সংসার চলচ্চিত্রের মধ্যে দিয়ে, শুনুন সেই কথা।
1: বাপ কুল মারা গেল,
2: আচ্ছা,
1: ছেলেটি শহরে, সে পুরুদগিরি করবে না, পড়বে, অ্যাম্বিশাস, পড়বে, শিক্ষার ভেতর দিয়ে, স্ট্রাগলের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার, গোঁড়ামি সমস্ত কেটে যাচ্ছে, বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে না, কিন্তু তার কল্পনা শক্তি আছে, তার অনুভূতি আছে, ছোটখাটো জিনিস তাকে মুভ করছে, তাকে আনন্দ দিচ্ছে, হয়তো তার ভেতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে, কিন্তু
2: করছে না,
1: করছে না, কিন্তু সেটি শেষ কথা না, সেটি ট্র্যাজেডিও না, সে মহৎ কিছু করছে না, তার দারিদ্র যাচ্ছে না, তার অভাব মিটছে না, কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাচ্ছে না, এস্কেপ করছে না, সে বাঁচতে চাইছে, সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা, তার মধ্যে আনন্দ, হি ওয়ান্টস টু লিভ। মানে
2: এটা উপন্যাস কোথায়? এটা আত্মজীবনী।
0: সত্যি তার এই প্রতিটি লেখার মধ্যে দিয়ে কিভাবে যেন তারই জীবনের কথা ফুটে উঠেছে, আর ফুটে উঠেছে সেই গ্রাম বাংলার সেই মাটির গন্ধ, সেই শিকড়ের টান। একবার মনে করে দেখুন তার সেই অসাধারণ সেই লেখা আদর্শ হিন্দু হোটেল, যেটি নিয়ে সেখানে সেই হাজারি ঠাকুরের কথা, সে হাজারি ঠাকুর সেই আদর্শ হিন্দু হোটেল তৈরি করে সে প্রচুর অর্থ উপার্জন করেছে ঠিকই, কিন্তু সেই রান্না, সেই গেঁয়ো মায়ের রান্না কিন্তু সে হাজারি ঠাকুর ভুলতে পারেনি, সেই রান্না তুলে ধরেছে শহরের মানুষের কাছে এবং সেখান থেকে সে উপার্জন করেছে অনেক অনেক টাকা, অনেক অনেক তার প্রাচুর্য সেখান থেকে এসেছে, কিন্তু সেই শিকড়ের টান কিন্তু সে ভোলেনি। আমরা আসবো আবারও কথায়, তবে তার আগে একটু গান শুনে নি। নিশিপদ্ম ছবির গান, এই নিশিপদ্ম ছবিটি কিন্তু তারই লেখা অবলম্বনে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে এই নিশিপদ্ম ছবিটি হয়েছিল। শুনে নি সে গানটি, তারপরে আবারও ফিরছি কথায়।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প হিঙের কচুরি অবলম্বনে এই নিশিপদ্য সিনেমাটি। আবার যদি আমরা দেখি নিমন্ত্রণ সিনেমার কথা, সেখানেও কিন্তু সেই আবারও সেই মাটির টান, সেই শিকড়ের টান, মাটির গন্ধ। অরণধনের নিমন্ত্রণ শীর্ষক ছোট গল্প অবলম্বনে নিমন্ত্রণ সিনেমার রইল সেই সিনেমারই একটি গান, কারণ কথা আজকে বেশি বলার আর সময় নেই, কারণ সময় ফুরিয়ে এসেছে প্রায়। আমরা গানটা শুনিনি, গানের পরে আবার আমরা ফিরছি কথায়।

নিমন্ত্রণ, নিমন্ত্রণ এই যে চলচ্চিত্রটি অরন্ধনের নিমন্ত্রণ নামক ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে, এই 1971 সালে মুক্তিপ্রাপ্ত তরুণ মজুমদারের পরিচালনায় এই নিমন্ত্রণ চলচ্চিত্রটি 19তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এটি বাংলায় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। এর প্রধান ভূমিকায় যারা অংশ নিয়েছিলেন চলচ্চিত্রে, অনুপ কুমার এবং সন্ধ্যা রায়, তার প্রতিটি পরতে পরতে সেই গ্রাম বাংলার কথা, গ্রাম বাংলার দিন ও যাপনের কথা, দৈনন্দিন যে কাঠামো, একটি গ্রামের যে কাঠামো তা উঠে এসেছে। তার আরও ছোট গল্পের মধ্যে যেমন পুঁই মাচা, মৌরি ফুল, যাত্রা বদল, অসাধারণ তার সৃষ্টি, অনন্য সেসব সৃষ্টি আমাদের বারে বারে মুগ্ধতায় ভরিয়ে দিয়েছে। রহস্যময় কিছু সৃষ্টিও তার ছিল, তার মধ্যে তারকনাথ তান্ত্রিক কিন্তু জনপ্রিয়তার শিখরেই বোধ হয় আছে। আমাদের কথা বলার সময় তো আজ প্রায় ফুরিয়ে এলো, আমরা আজকের কথায় গানে অনুষ্ঠান এখানে শেষ করব। আজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো কথায় গানে অনুষ্ঠানে আবারও তেমন কিছু কথা এবং গান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, বন্ধুরা সুস্থ থাকুন।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন চন্দ্রচূড় সরকার। আজকের শিরোনামে রয়েছে ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনে নতুন দিল্লি ঘোষণাপত্র 2026 সর্বসম্মতিক্রমে গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঘোষণাপত্রে সদস্য দেশগুলির যৌথ সংকল্পকে যে স্পষ্ট দিশা দেখানো হয়েছে তাকে বাস্তবে রূপ দেওয়া এখন সম্মিলিত দায়িত্ব।
1: বিশ্বজুড়ে সংঘর্ষ, আন্তর্জাতিক প্রেক্ষাপটে সম্পর্কের বিভাজন এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে ঘোষণাপত্রে গভীর উদ্বেগ প্রকাশ। প্যালেস্টাইন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আলাপ আলোচনার নীতিতে জোর।
0: সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছে।

0: ব্রিকস।
1: ব্রিকসে ভারতের সভাপতিত্বের মূল ভিত্তি হল মানুষকে কেন্দ্র করে মানবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। উদ্বোধনী ভাষণে বললেন প্রধানমন্ত্রী,
0: ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নরেন্দ্র মোদীর, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর।
1: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরের নৌপথে কৌশলগত দ্বীপপুঞ্জ কব্জা করার জেরে সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করে দিয়েছে।
0: দুবাইয়ে এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
1: মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতার দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে হারিয়ে ভারত ফাইনালে পৌঁছেছে।
0: বিস্তারিত খবর, ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রথম দিনে নতুন দিল্লি ঘোষণাপত্র 2026 সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছেন সদস্য দেশের নেতারা। প্রথম দিনের বৈঠক শেষে নতুন দিল্লি ঘোষণাপত্র গ্রহণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, আজ যে ঘোষণাপত্রটি গৃহীত হল তা সদস্য দেশগুলির যৌথ সংকল্পকে একটা স্পষ্ট দিশা দেখাচ্ছে। তবে শুধু কাগজে কলমে নয়, এই প্রস্তাবগুলিকে বাস্তবে রূপ দেওয়া এখন সম্মিলিত দায়িত্ব।
2: ব্রিক্স নিউ দিল্লি ডিক্লেরেশন 2026 কা ড্রাফ্ট প্রস্তুত হয়। ইসমে হামারি চর্চাও কা সার প্রমুখ বৈশ্বিক ও ক্ষেত্রীয় বিষয় পর হামারে দৃষ্টিকোণ শামিল হয়। সাথি ব্রিক্স কোঅপারেশন কো অর সুদৃঢ় করনে কি প্রাথমিকতায় সমাহিত হয়। মে ডিক্লেরেশন কো অ্যাডপ্ট করনে কা প্রস্তাব রাখতা হুঁ। কিসি সদস্য কি ওর সে আপত্তি ব্যক্ত নহিঁ কি গই হ্যায়। न्यू दिल्ली डिक्लेरेशन 2026 को सर्वसम्मति से एडप किया जाता है।
0: বিশ্বজুড়ে সংঘর্ষ, আন্তর্জাতিক সম্পর্কের বিভাজন এবং বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে ঘোষণাপত্রে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সুস্থায়ী উন্নয়ন, দারিদ্র ও ক্ষুধা দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বহুমুখী আন্তর্জাতিক আলোচনার উপর জোর দিয়েছেন তারা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ব্রিকস নেতারা সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-র সুরক্ষার থাকা অসামরিক পরমাণু কেন্দ্রে যে কোনো আক্রমণ রোধ করা এবং পারমাণবিক নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অবাধ ত্রাণ সামগ্রী পৌঁছানোর সুবিধার্থে রাষ্ট্রসংঘের প্রস্তাবগুলি কার্যকর করার উপর জোর দেন ব্রিকস নেতারা। প্যালেস্টাইন সমস্যার স্থায়ী সমাধানের জন্য তাদের অধিকার প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সংস্থায় উপযুক্ত প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে গত বছরের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলায় তীব্র নিন্দা জানানো হয়েছে। সীমান্ত পারে সন্ত্রাস, জঙ্গিদের অর্থ সাহায্য ও নিরাপদ আস্তানা নির্মূলে ব্রিকস তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
1: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকসের ধারাবাহিকতা ও বাস্তবায়ন প্রক্রিয়া চালু করার প্রস্তাব দিয়েছেন। প্রতি বছর সভাপতি পদ পরিবর্তন হল যাতে জোটের প্রাতিষ্ঠানিক কাজের গতি বজায় থাকে, তার জন্যই ট্রয়কার মাধ্যমে এই উদ্যোগ নেওয়ার কথা তিনি বলেন।
2: আব সময় হ্যায় কি হাম ব্রিকস মে হামারি একতা অর সহমতি কো বৈশ্বিক মঞ্চ পর ঠোস পরিণামো মে বদলে। আগলে 20 বর্ষো কে লিয়ে হামে এক নয়ে और एम्बिशियस एजेंडा पर काम करना होगा। इसकी शुरुआत हमें अपने खुद के वर्किंग सिस्टम से करनी होगी। ब्रिक्स की अध्यक्षता हर वर्ष बदलती है, किंतु इसकी वजह से हमारा इंस्टीट्यूशनल मोमेंटम नहीं रुकना चाहिए।
1: প্রধানমন্ত্রী জানান, আগামী 20 বছরের জন্য ব্রিকস দেশগুলোকে এক নতুন ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে এগোতে হবে। ব্রিকসের 25তম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনকে অত্যন্ত ঐতিহাসিক বলে উল্লেখ করে তিনি বলেন, এই জোট এখন এক পরিণত জায়গায় পৌঁছে বিশ্বমঞ্চে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে।
2: পিছলে 20 বর্ষো মে ব্রিকস নে বৈশ্বিক মঞ্চ পর আপনি বিশিষ্ট পহচান বড়াই হ্যায়। হাম এক দূসরে কে দৃষ্টিকোণ কা সম্মান করতে হ্যায় অর কনসেনসাস সে আগে বড়তে হ্যায়। হাম কিসি কে বিরুদ্ধ নহিঁ বল্কি সবকো সাথ লেকর চলনে কি সোচ কে সাথ আগে বড়নে কা প্রয়াস করতে হ্যায়। আব সময় হ্যায় কি হাম ব্রিকস মে হামারি একতা অর সহমতি কো বৈশ্বিক মঞ্চ পর ঠোস পরিণামো মে বদলে।
1: সংকটের সময় সুবিধার জন্য প্রধানমন্ত্রী একটি নাবিকদের জরুরি সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দেন। বিশ্ববাণিজ্যে নাবিকদের বড় অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বিপদের দিনে তাঁদের পাশে থাকা জরুরি।

0: सी फेयरर्स का वैश्विक व्यापार में बहुत बड़ा योगदान है, किंतु अक्सर मुश्किल समय में उन्हें सहारे की कमी महसूस होती है। मेरा प्रस्ताव है कि क्या हम सी फेयरर्स इमरजेंसी सपोर्ट नेटवर्क बना सकते हैं। इसके माध्यम से संबंधित देशों की मैरिटाइम अथॉरिटी और मिशंस को जोड़ा जाएगा। इससे डिस्ट्रेस अलर्ट्स, मेडिकल असिस्टेंस, परिवारों को सूचना तथा इवैक्यूएशन में सहयोग दिया जा सकता है।
1: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাসমূহের সংস্কারে আর বিলম্ব করা যাবে না বলে প্রধানমন্ত্রী জোর দেন।
0: রিপ্রেজেন্টেশন কে সম্বন্ধে মে কহনা চাহুঙ্গা, ইউএন সিকিউরিটি কাউন্সিল মে রিফর্ম অব অর টালা নহি যা সকতা। পর ট্যাক্স বেসড নেগোসিয়েশনস কো নিশ্চিত সময় সীমা অর স্পষ্ট পরিণাম সে জোড়না হোগা। উসি তরহ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মে ভোটিং পাওয়ার, লিডারশিপ পজিশনস और पॉलिसी प्रायोरिटीज आज की इकोनॉमिक रियलिटीज के अनुसार होनी चाहिए।
1: তিনি বলেন, গ্লোবাল সাউথকে সিদ্ধান্তের কেন্দ্রে আনতে হবে। আগামী সম্মেলনের আগেই বিশ্ব ব্যবহার সংস্কারে ব্রিক্স রোডম্যাপ তৈরির জন্য 10টি প্রস্তাব দেন তিনি।
0: গ্লোবাল গভর্নেন্স কা বর্তমান স্ট্রাকচার এক পিরামিড জেসা দিখাই দেতা হ্যায়। হামে ইস পিরামিড অফ প্রিভিলেজ কো প্ল্যাটফর্ম অফ পার্টনারশিপ মে বদলনা হ্যায়, জাহাঁ হর দেশ কি আওয়াজ হো, हर सदस्य का स्टेक हो, हर प्रयास के केंद्र में मानवता का विकास हो। इस उद्देश्य से मैं प्रस्ताव रखता हूं कि हम मिलकर ग्लोबल गवर्नेंस रिफॉर्म के 10 प्रपोजल्स तैयार करें।
1: ভারতের সভাপতিত্বে রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি RICS বা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়িত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
0: भारत की ब्रिक्स अध्यक्षता पीपल सेंट्रिक और ह्यूमैनिटी फर्स्ट अप्रोच पर आधारित है। रिजिलियंस, इनोवेशन, कोऑपरेशन और सस्टेनेबिलिटी हमारी प्राथमिकताएं रही हैं। इन प्राथमिकताओं के साथ हमने ब्रिक्स सहयोग को सामान्य जन से जोड़ने का विशेष बल दिया है।
1: এই শীর্ষ সম্মেলনের আগে দেশের 30টি শহরে 350টিরও বেশি বৈঠকের আয়োজন করা হয়।
2: ভারতের এক বছরের অক্লান্ত চেষ্টার ফলেই ব্রিক্স সম্মেলনে নতুন দিল্লি ঘোষণাপত্রে সব দেশ একমত হতে পেরেছে। আজ সন্ধ্যায় ভারত মণ্ডপামে আয়োজিত সাংবাদিক বৈঠকে একথা জানান বিদেশ মন্ত্রকের সচিব সুধাকর দালেলা। তিনি বলেন, এই সর্বসম্মত ঘোষণাপত্র প্রকাশ করাই ভারতের সভাপতিত্বে পাওয়া সবচেয়ে বড় সাফল্য। তিনি জানান, পশ্চিম এশিয়ার সংঘাত মোকাবিলায় সবকটি পক্ষই আলাপ আলোচনার উপর জোর দিয়েছে।
3: On West Asia, and the centerpiece of that approach is that we all believe that dialogue and diplomacy should be the guiding parameter for addressing any conflict, any situation which requires solution, and that is the only way to build lasting peace, security and stability in any part of the world.
2: সব সদস্য দেশকে ধন্যবাদ জানিয়ে দালেলা বলেন, ভারতের নেতৃত্বে এবার 50টিরও বেশি বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে, যার মূল লক্ষ্যই হল সাধারণ মানুষের উন্নতি। বৈঠকে নানা দেশের আলাদা মতামত থাকলেও আন্তর্জাতিক সংস্থাগুলিকে আরও শক্তিশালী ও বর্তমান যুগের উপযোগী করে তোলার বিষয়ে সবাই একমত হয়েছেন। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: আজ নতুন দিল্লিতে ব্রিক্স সম্মেলনের ফাঁকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে দুই নেতাই জোর দিয়ে বলেন, ভারত ও চীনের সম্পর্ককে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে এবং দুই দেশের ভেদাভেদ যেন কোনো বিরোধী রূপ না নেয়। গত বছর আগস্টে তিয়েনজেনে তাদের শেষ বৈঠকের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানান, দুটি দেশের সম্পর্ক তিনটি মৌলিক নীতি, পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে চলা উচিত। তিনি জোর দিয়ে বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। এর জন্য আগে থেকে হওয়া সীমান্ত চুক্তিগুলি মেনে চলার উপরে জোর দেন তিনি। সেই সঙ্গে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দুই দেশের মানুষের দীর্ঘমেয়াদী স্বার্থের কথা মাথায় রেখে সীমান্ত সমস্যার একটি ন্যায্য, যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে দুই নেতাই সায় দিয়েছেন। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক আদান প্রদান এবং ব্যবসা বাণিজ্য বাড়ানোর উপর জোর দেওয়া হয়। অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যের ভারসাম্যহীনতা দূর করা এবং পণ্যের সাপ্লাই চেইন বা যোগান ব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে একযোগে কাজ করতে সম্মত।

0: হয়েছেন দুই নেতা।
1: ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবি আহমেদ আলি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং এর সঙ্গে আলাদা করে আলোচনা করেন। বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং পারস্পরিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা হয়। এছাড়া আবুধাবির যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। দুটি দেশে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার উপর জোর দিয়েছে।
0: চীনের সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে তারা চলতি মাসের 21 তারিখ থেকে গুয়াংঝু ও নতুন দিল্লির মধ্যে নিয়মিত যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় চালু করবে। উল্লেখ্য, 2020 সালের কোভিড মহামারীর কারণে ভারত ও চীনের মধ্যে 6 বছর ধরে বন্ধ থাকা বিমান পরিষেবা এর ফলে আবার শুরু হচ্ছে। অষ্টাদশ ব্রিক্স সম্মেলন উপলক্ষে ভারতে এসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার পরেই এই বিমান পরিষেবা পুনরায় চালু হওয়ার কথা জানা গেল। উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চ মাসে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো সাংহাই ও কলকাতার মধ্যে দৈনিক বিমান পরিষেবা চালু করেছে। এর ফলে ভারত ও চীনের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারিত হতে চলেছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। অষ্টাদশ ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট রাজধানীতে এসেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে বলে জানা গেছে। শ্রী মোদী আন্তর্জাতিক যে কোনো সমস্যার সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমে হওয়া উচিত বলে ভারতের স্থায়ী অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উপর জোর দেওয়ার পাশাপাশি নৌ পরিবহন ও বাণিজ্যের স্বাধীনতা, নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
0: আজ নতুন দিল্লিতে মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডাতুক সেরি জোহারি আব্দুল ঘানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। এক সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি জানান, বৈঠকে দুদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব পর্যালোচনা করা হয়েছে। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বাজার সহজলভ্য করা এবং কৌশলগত ক্ষেত্রগুলিতে পণ্যের যোগান বা সরবরাহ শৃঙ্খলা আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত আসিয়ান কাঠামোর আওতায় মালয়েশিয়ার সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
1: জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আজ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, কুলগাম, বান্দিপোরা, বারামুলা এবং সোপোর সহ মোট 10টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করে তৈবার জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র এবং সীমান্ত পারাপার সন্ত্রাসে জড়িয়ে থাকা স্থানীয় সহযোগী এবং তাদের যোগাযোগ ব্যবস্থা এই অভিযানের লক্ষ্য বলে জানা গেছে। তল্লাশির সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার হয়েছে যা আগে সংগৃহীত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এনআইএ জানিয়েছে, চলতি বছরের 31 মার্চ লস্কর ই তৈবার স্থানীয় এক কর্মীকে গ্রেপ্তারের পর তদন্ত শুরু হয়েছিল। তার কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড এবং গুলি উদ্ধার করা হয়। পরবর্তী তদন্তে পাকিস্তানি নাগরিকদের গ্রেপ্তার করা হয় এবং সন্ত্রাসবাদ চক্রের স্থানীয় সদস্যদের পরিচয় ও সন্দেহজনক ভূমিকা প্রকাশ পায়। এনআইএ আরও জানিয়েছে, তারা আর্থিক লেনদেনের সূত্র, যোগাযোগের মাধ্যম, অভিযুক্তদের গতিবিধি এবং অস্ত্র বিস্ফোরকের সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাও খতিয়ে দেখছে এবং এই তল্লাশি অভিযান বৃহত্তর ষড়যন্ত্র এবং সীমান্ত পারের সন্ত্রাসবাদকে সাহায্যকারী সন্ত্রাসবাদ চক্র সংক্রান্ত তদন্তের অংশ।
0: কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ রেড কর্নার তালিকাভুক্ত আসামি অমৃতপাল সিং ওরফে গুরুপাল সিং এর মলদোভা থেকে দেশে প্রত্যর্পণ নিশ্চিত করেছে। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক এবং পাঞ্জাব পুলিশের সমন্বয় হওয়া এই প্রত্যর্পণ সম্পন্ন করতে পাঞ্জাব পুলিশের 4 সদস্যের একটি দলকে মলদোভায় পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। সিবিআই জানিয়েছে, তার বিরুদ্ধে পাঞ্জাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে 2টি হত্যাকাণ্ড, অস্ত্র আইন ও এনডিপিসিএ আইনের অধীনে অপরাধ ছাড়াও জাল নথি ব্যবহার এবং পাসপোর্ট আইন লঙ্ঘনের একাধিক গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছরে মোট 175 জন ফেরার অপরাধীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে বলে সিবিআই জানিয়েছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইহুদি নববর্ষ রোশ হাসানা উপলক্ষে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজগ এবং ইসরায়েল সহ গোটা বিশ্বের ইহুদিদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি নতুন বছরে সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং নতুন আশার জন্য শুভকামনা জানিয়েছেন। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: সৌদি আরব গতকালের ড্রোন হামলার পর তাদের প্রধান ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ

0: করে দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেদেশের শক্তিমন্ত্রক জানিয়েছে। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাতের সময় হরমুজ প্রণালীতে তেল পরিবহন ব্যাহত হলেও ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে সৌদি আরব তেল রপ্তানি চালিয়ে যেতে পেরেছিল। সৌদি বিদেশমন্ত্রক অভিযোগ করেছে একাধিক ড্রোন ইরাক থেকে এসে হামলা চালিয়েছে। এদিকে ইরাক সরকার এই আক্রমণের নিন্দা করেছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে। অন্যদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা মুখা বন্দর এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মান্দেব প্রণালীর কৌশলগত পেরিম দ্বীপ দখল করার ফলে পশ্চিম এশিয়ার সংঘাত নতুন মাত্রা যোগ হয়েছে। সৌদি আরব সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকার জানিয়েছে তাদের বাহিনী পেরিম দ্বীপ থেকে সরে গেছে এবং হুথিরা লোহিত সাগরের উপকূলবর্তী ধুবাব শহরও দখল করেছে। হুথি বিদ্রোহীরা বাব এল মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ দখল করলে ইরান হরমুজ প্রণালীর পাশাপাশি দ্বিতীয় বড় করিডোরও বন্ধ করতে সক্ষম হবে। এতে আমেরিকার সঙ্গে যুদ্ধে ইরান গুরুত্বপূর্ণ সুবিধা পাবে এবং বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়বে। অন্যদিকে ড্রোন হামলার প্রেক্ষিতে সৌদি আরব যে 1,200 কিলোমিটার দীর্ঘ ইস্ট ওয়েস্ট পাইপলাইন বন্ধ করেছে, হরমুজ প্রণালী এড়িয়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেল পৌঁছানোর সেটি প্রধান বিকল্প পথ। সাম্প্রতিক মাসগুলিতে এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন 4 থেকে 5 বিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়েছে, যা আন্তর্জাতিক সরবরাহের প্রায় 4-5%।
1: পাকিস্তানের একটি মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, বেলুচিস্তানে সামরিক শাসন জারি করার লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে দমনপীড়ন চালাচ্ছে। সেখানে হিংসা ও বাস্তুচ্যুত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সংস্থাটি বলেছে, রাস্তার ধারে ফেলে রাখা বালুচিস্তানের নাগরিকদের বিকৃত দেহাবশেষ এই হিংসার নৃশংসতা ও অমানবিকতার জ্বলন্ত নিদর্শন। বালুচিস্তানের মাস্তুং জেলার মানবাধিকার পরিস্থিতির ধারাবাহিক অবনতি নিয়ে সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি অভিযোগ করেছে, পাকিস্তানের রাষ্ট্রীয় নীতির আওতায় এলাকার হাজার হাজার মানুষের জীবিকার উৎস ফলের বাগানগুলি এখন ধ্বংসের মুখে, এর ফলে জমি ও জীবিকা দুটি বিপন্ন হচ্ছে। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, এই ঘটনাগুলিকে কোল্যাটারাল ড্যামেজ হিসেবে ধরা উচিত নয়, এগুলি মানবিক ক্ষয়ক্ষতি যা পাকিস্তানি কর্তৃপক্ষের চাপিয়ে দেওয়া নীতির ফলস্বরূপ বালুচ জনগণকে বহন করতে হচ্ছে।
0: দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ কাঠমান্ডু ঘোষণার মাধ্যমে অবৈধ বন্যপ্রাণী সংক্রান্ত বাণিজ্য রোধে আরও সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য ভাগাভাগি, আর্থিক তদন্ত, অর্থ পাচার রোধে ব্যবস্থা এবং সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা। তো কাঠমান্ডুতে গত বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া ওয়াইল্ড লাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্ক বা SAWEN এর প্রথম সাধারণ সভায় এই কাঠমান্ডু ঘোষণার অঙ্গীকার প্রকাশিত হয়। দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। চীনের হালানবার সিটিতে আজ সেমিফাইনাল ম্যাচে ভারতের হয়ে সুপ্রিয়া হ্যাট্রিক করেছেন। অপর দুটি গোল করেছেন মধু সিদার ও সুখবীর কৌর। দক্ষিণ কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন ইউরি জিয়ং। অপর সেমিফাইনাল ম্যাচে চীন জাপানকে 6-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত রবিবার ফাইনালে চীনের মুখোমুখি হবে। ওইদিন তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে দক্ষিণ কোরিয়া জাপানের বিরুদ্ধে খেলবে। এদিকে পুরুষদের ভারতীয় জুনিয়র হকি দল গতকাল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালে 5-5 চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।
1: এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। গতরাতে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। 131 রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেবে শ্রীলঙ্কা। 18 ওভার 4 বলে 6 উইকেট হারিয়ে 134 রান তুলে জয় নিশ্চিত করে। এর আগে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 130 রান করেছিল। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা 47 রান করার পাশাপাশি 4 উইকেট নিলেও দলকে জয় এনে দিতে পারেননি, তবে তাকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি জয় নিয়ে শীর্ষে ছিল। সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠে ভারত। উল্লেখ্য, 2024 সালের এশিয়া কাপের ফাইনালেও ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা।
0: ব্রিক্সের নতুন দিল্লি ঘোষণাপত্রে আজ খেলাধুলোকে সামাজিক উন্নয়নের একটি মাধ্যম হিসেবে অভিহিত করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া প্রযুক্তি বিষয়ক একটি ওয়ার্কিং গ্রুপ গঠন এবং ক্রীড়া সামগ্রী উৎপাদনকারী সম্মেলন আয়োজনের বিষয়ে ভারতের দেওয়া দুটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি। এই ঘোষণাপত্রে ক্রীড়াক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, মানোন্নয়ন, ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের কল্যাণ, সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার বিষয়টি স্বীকার করা হয়েছে। ক্রীড়া প্রযুক্তি বিষয়ে

0: ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে আলোচনার উপরেও জোর দেওয়া হয়েছে।
1: ইউএস ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা মুখোমুখি হবেন এলেনা রেবাকিনার। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আলেকজান্ডার জেভরেভ লড়বেন বেন শেল্টনের বিরুদ্ধে। প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস বিভাগে কাতেরিনা সিনিয়াকোভা ও টেলর টাউনসেন্ড খেতাব জয় করেছেন। ফাইনালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রবিন মন্টকুমারি ও অ্যাশলিন ক্রুগারকে পরাজিত করেন। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবেন অষ্টম বাছাই বেন শেল্টন ও শীর্ষ বাছাই আলেকজান্ডার জেভরেভ। সেমিফাইনালে জেভরেভ 6-3, 7-6, 7-6 সেটে কারেন খাচানাফকে এবং শেল্টন 4-6, 6-3, 6-3, 7-5 সেটে ফ্রান্সিস টিয়াফোকে হারান। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই এলেনা রিবাকিনা। খেলা শুরু আজ রাত 1:30। সেমিফাইনালে সাবালেঙ্কা জেসিকা পেগুলাকে এবং রিবাকিনা কোকো গফকে হারান।
0: দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে ভারত পাকিস্তানের 3 ম্যাচের টি-20 সিরিজ। এই স্টেডিয়ামে সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আফগানিস্তানের বিরুদ্ধে এর আগে 9টি টি-20 ম্যাচ খেলে 8টিতেই জয় পেয়েছে ভারত। 1টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।
1: এখন দৃষ্টিকোণ।
0: বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।

আফ্রিকায় শঙ্করের মতন চাকরি নিয়ে চাঁদের পাহাড়ের অ্যাডভেঞ্চারের রোমান্টিসিজমে মগ্ন ছিল না এমন বাঙালি খুব কমই আছেন। বাড়িতে তেমনভাবে সাহিত্য চর্চা না থাকলেও শিক্ষক জীবনের সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখেছেন নিজে, স্বপ্ন দেখিয়েছেন আপামর বাঙালিকে, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নদিয়ার খোসপাড়ার মুরাটিপুর গ্রামে 1894 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন তিনি। পথের পাঁচালী আর আমাটির ভেঁপু নিয়ে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন তার প্রথম ছবি পথের পাঁচালী।

0: অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া, ইন্দির ঠাকুরনের ছবি তিনি এঁকেছেন কথার বাঁধনে, আর তা পর্দায় ফুটিয়ে তুলেছেন চলচ্চিত্রকার।
1: বাড়িতে শুকনে দিন রাত্রি খিচির খিচির
2: মাকে বলকে যা ইন্দির পিছিয়ে এসেছেন, আর সেইটা এনেছে পা ধোয়ার জল।
1: আরে বুড়ো বয়সে আর কোথায় যাই বল, তাই তোর কাছে এলু। বাবা
3: আর পিসিকা খুঁজতে হবে না, যাও বাচ্চাটা খুঁজে আনোগে যাও।
4: হকি রে, রাংটা কোথায় পেলি?
0: সাহিত্যিক বিভূতিভূষণের মাত্র 56 বছরের জীবনে ইছামতী উপন্যাসের জন্য পেয়েছেন বাংলার সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কার। রেখে গেছেন অসংখ্য কাজ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, অশ্বিনী সংকেত, দম্পতি, দুই বাড়ি, মিশমেদের কবজ ছাড়াও জন্ম মৃত্যু, মৌরী ফুল, নবাকথার মতো অনেক ছোট

0: গল্প পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে রচনা করেছেন তারানাথ তান্ত্রিক চরিত্রটি। তার ছোট গল্প বাক্সবদল নিয়ে চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায় আর পরিচালনা করেছিলেন নিত্যানন্দ দত্ত।
1: নমস্কার,
2: একটু দেরি হয়ে গেল।
1: It's all right. আসুন আসুন।
2: আমি সেদিনকার ব্যাপারটার জন্য অ্যাপোলজাইজ করতে এসেছিলাম। I'm sorry for what happened.
1: আপনার আগে আমারই তো অ্যাপোলজাইজ করার কথা। সত্যি এভাবে আপনার কাছে ফলস পরিচয় দেওয়াটা আমার খুবই অন্যায় হয়েছে।
2: আমার তো তাই ধারণা, কিন্তু শুনলাম যে আপনি খুব আপসেট হয়ে পড়েছেন এবং ব্যাপারটা জানাজানি হয়ে গেলে আপনার প্র্যাকটিসের খুব ক্ষতি হতে পারে।
1: আমার কিন্তু আপনার ব্যবহার খুবই সমীচীন এবং স্বাভাবিক বলে মনে হয়েছে, এবং তার জন্য আপনার উপর শ্রদ্ধা আমার বেড়েছে বই কমেনি।
2: বেড়েছে মানে আপনার কি আমার উপর আগের থেকে শ্রদ্ধা ছিল নাকি?
0: তার লেখা বহু উপন্যাস চলচ্চিত্র নির্মাতাদের পছন্দের তালিকার শীর্ষে, বলাই বাহুল্য সেগুলির সবকটি দর্শকের মন কেড়েছে অনায়াসেই। নিশিপদ্ম হিঙের কচুরির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে অমর প্রেম নিমন্ত্রণ।
3: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনে নতুন দিল্লি ঘোষণাপত্র 2026 সর্বসম্মতিক্রমে গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঘোষণাপত্রে সদস্য দেশগুলির যৌথ সংকল্পকে যে স্পষ্ট দিশা দেখানো হয়েছে তাকে বাস্তব রূপ দেওয়া এখন সম্মিলিত দায়িত্ব।
4: বিশ্বজুড়ে সংঘর্ষ, আন্তর্জাতিক প্রেক্ষাপটে সম্পর্কের বিভাজন এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে ঘোষণাপত্রে গভীর উদ্বেগ প্রকাশ। প্যালেস্টাইন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আলাপ আলোচনার নীতিতে জোর।
3: সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছে ব্রিক্স।
4: ব্রিক্সে ভারতের সভাপতিত্বের মূল ভিত্তি হল মানুষকে কেন্দ্র করে মানবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, উদ্বোধনী ভাষণে বললেন প্রধানমন্ত্রী।
3: ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নরেন্দ্র মোদীর। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপরে জোর।
4: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরের নৌপথে কৌশলগত দ্বীপপুঞ্জ কব্জা করার জেরে সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করে দিয়েছে।
3: দুবাইয়ে এশিয়া কাপ মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে আগামীকাল ভারত শ্রীলঙ্কার মুখোমুখি। আজ বিশ্ব পরিক্রমা এই পর্যন্তই। নমস্কার।
4: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আলোর সন্ধানে, সাক্ষাৎকার গ্রহণে সোমা রায়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আলোর সন্ধানে, সাক্ষাৎকার গ্রহণে সোমা রায়।

একটি পরিসংখ্যান বলছে প্রতি 40 সেকেন্ডে পৃথিবীতে একজন মানুষ আত্মহত্যা করে। কিন্তু এর পিছনে যে কথাটা বলা দরকার সেটা হলো প্রতিটি জীবন বাঁচানো সম্ভব যদি আমরা সময় মতো পাশে দাঁড়াই। আত্মহত্যা প্রায়শই অবসাদ, উদ্বেগ, একাকিত্ব, আর্থিক চাপ বা সম্পর্কের টানাপোড়েনের চরম বহিঃপ্রকাশ মাত্র। তাই আত্মহত্যা নিয়ে নীরবতা, লজ্জা বা ভয় আর নয়। গত 10ই সেপ্টেম্বর ছিল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। আজ তাই আলোর সন্ধানে আত্মহত্যা প্রতিরোধ করা কিভাবে সম্ভব এ বিষয়ে জানব সাইকিয়াট্রিস্ট ডক্টর আবির মুখোপাধ্যায়ের কাছ থেকে। মানুষ কেন কোন পরিস্থিতিতে আত্মহত্যা বেছে নেন এবং এর প্রতিরোধের কি কি উপায় রয়েছে?

0: ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলি, কারণ সুইসাইড হচ্ছে একটা প্রিভেন্টেবল ইভেন্ট। এবার প্রিভেন্টেবল বলতে কি বলছি, সব সুইসাইড কি আটকানো যাবে? নিশ্চয়ই যাবে না। কিন্তু সুইসাইড এমন একটা ইভেন্ট যেটা কিনা একজন মানুষ পরিকল্পনা করে করছে, তো সেই পরিকল্পনার ধাপে যখন তিনি সে পরিকল্পনা করছে, তখন যদি আমাদের সচেতনতা বাড়ে বা আমাদের অ্যাজ আ প্রফেশনাল, অ্যাজ আ কমিউনিটি, অ্যাজ আ ফ্যামিলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে যদি আমাদের সচেতনতাটাকে বাড়াতে পারি, তাহলে আমরা হয়তো বা ভবিষ্যতে একদম জিরো না করতে পারলেও এটার জন্য প্রকোপ কমাতে পারি। যেমন এটা যদি আমি একটা ডেটার কনটেক্সটে বলি, 2019-20 সালেও এটা না আমরা লাখের নিরিখে আমরা ক্যালকুলেশনটা করি, ঠিক আছে, 1 লাখে কতজন ভারতবর্ষের ইয়েতে পার্সপেক্টিভে বা পৃথিবীর পার্সপেক্টিভে লাখের নিরিখে কতজন সুইসাইড করছে। এবার যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেগুলো ইন্টারন্যাশনাল ডেটা পাই, সেগুলোতে অ্যারাউন্ড 10 থেকে 10.5-এর মধ্যে 10 to 10.5 per lakh পপুলেশন এরকমের মধ্যে ঘোরাফেরা করে, যেটা কিনা ভারতবর্ষের ক্ষেত্রে তার থেকে বেশি। ভারতবর্ষ বা সাউথ ইস্ট এশিয়াতে সেই এটা আরো অনেক বেশি। যেমন কিনা যেটা 2019 সালে 12 ছিল, তারপরে সেটা বেড়ে 12.4 হয়েছিল, মানে 12.4 per lakh, 12.4 হয়েছিল, আবার সেটা কমে 2024-এ এসে গেছে 12.2-এ। কিন্তু যদিও সেটা 12.2 per lakh, কিন্তু আমাদের তো প্রত্যেক বছর পপুলেশন বাড়ছে। এখন আমাদের প্রায় 18% পৃথিবীর মানুষ ভারতবর্ষে বাস করে, তাই জন্য সেই সংখ্যাটা কিন্তু যদি রেশিওটা বা পার্সেন্টেজ বেড়েই চলেছে, এখন সেটা 1,70,000-এর কাছাকাছি, মানে প্রত্যেক বছরে 1,70,000 থেকে 1,71,000 জন মানুষ মানে সুইসাইড করে মারা যাচ্ছেন ভারতবর্ষে। এবং সেই ভারতবর্ষের মধ্যেও কিন্তু ফিগারটা ইউনিফর্ম নয়, কিছু কিছু স্টেটে সেই ফিগারটা বেশি। পশ্চিমবাংলা প্রথম 5টার মধ্যে 5 জনের মধ্যে ছিল কিছুদিন আগে পর্যন্ত, এখন 5 জনের বাইরে বেরিয়ে এসছে, সেটা একটা পজিটিভ নিউজ হয়তো। মহারাষ্ট্র, তামিলনাড়ু ইত্যাদি এ ধরনের রাজ্যগুলোতে ম্যাক্সিমাম প্রকোপ আর কি। ভারতবর্ষের ক্ষেত্রে যেটা একটা সিগনিফিকেন্ট ডেটা, এটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি 90% সুইসাইডের কারণ কিন্তু মেন্টাল ইলনেস, কিন্তু আমাদের দেশে 50% সুইসাইডের কারণ মেন্টাল ইলনেস। এটা হয়তো হতে পারে কিছুটা আন্ডার রিপোর্টিং অফ মেন্টাল ইলনেস ইত্যাদি, কিন্তু এখানে সোশ্যাল ফ্যাক্টর্স গুলো ভীষণ পরিমাণে বিদ্যমান। যেমন কি না, আরেকটা এক্সাম্পল দিই, এগুলো খুব ইম্পর্টেন্ট এক্সাম্পলস, যে ম্যারেজ, বিবাহ প্রোটেক্টিভ ফ্যাক্টর সারা পৃথিবীতে। আমাদের দেশে কিন্তু ম্যারেজ প্রোটেক্টিভ ফ্যাক্টর না, বরং আমাদের দেশে যারা বিবাহিত মহিলা এবং পুরুষ নির্বিশেষে যারা বিবাহিত, তাদের মধ্যে সুইসাইডের প্রেভালেন্স বেশি। তার কারণ হচ্ছে আমাদের নানা রকমের সোশ্যাল ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে, আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে, ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে শুরু করে, বিভিন্ন কারণের জন্য সেটা সেগুলো এগুলো এক্সপ্লেনেশন। সেই কারণে কিন্তু সেটা ম্যারেজ ইজ নট এ প্রোটেক্টিভ ফ্যাক্টর। 15 থেকে 29 বছরের মধ্যে সুইসাইড ইজ এ লিডিং কজ অফ ডেথ আমাদের দেশে, বিদেশে কিন্তু সেটা নয়। তো সেই কারণে ডেমোগ্রাফিক জায়গাগুলো দেখতে গেলে কিন্তু আমাদের দেশে কিছুটা পার্থক্য আছে, এবং সেই যে সামাজিক যে ব্যাধিগুলো বা সামাজিক যে অন্যান্য সমস্যাগুলো, সেইগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে আমাদের সুইসাইড রেটটা কমবে। এবং সেই কারণেই হয়তো এই ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, তার তাৎপর্য ওয়ার্ল্ডে যেমন আছে, এবং আমাদের দেশে একটু অন্যভাবে সেটা আছে। আরেকটা জিনিস, আরেকটা তথ্য বলি, সেটা খুব ইম্পর্টেন্ট, মেল ইজ টু ফিমেল রেশিও কিন্তু বিদেশে আমাদের দেশের থেকে অনেক বেশি, মানে বেশি পুরুষরা সুইসাইড করে। হ্যাঁ, সুইসাইড অ্যাটেম্প্ট বেশি করে মহিলারা, কিন্তু সুইসাইড করে বেশি পুরুষরা। কিন্তু সেই যে রেশিওটা, সেটা এখানেও পুরুষরাই বেশি করে মহিলাদের থেকে, কিন্তু সেই রেশিওটা কিন্তু কম, মানে পৃথিবীতে যেটা 2%-এর ওপরে, এখানে কিন্তু 2%-এর কম। মানে প্রতি 2 জন পুরুষ = 1 জন মহিলা যদি বিদেশে হয়, তাহলে এখানে কিন্তু তা নয়, তার থেকে একটু কম। তার মানে এখানে মহিলারা বেশি সুইসাইড করছে, যেটাও কিন্তু কিনা সামাজিক পরিপ্রেক্ষিতে, সামাজিক প্রেক্ষাপটে সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়।
1: আচ্ছা, কোনো ব্যক্তির প্রতিনিয়ত মন খারাপ থাকছে, তার কোনো নির্দিষ্ট কারণ নেই, সেক্ষেত্রে কি মন খারাপ আর ডিপ্রেশনকে আমরা একই বলবো?
0: মন খারাপ পার্সে কিন্তু ডিপ্রেশন নয়, মানে ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেটাকে আমরা বলি, সেটা কিন্তু শুধুমাত্র মন খারাপ নয়, সেটা সেটা সেটাকে বলা যায় অবসাদ, ঠিক আছে। এবার মন খারাপের সঙ্গে সঙ্গে যদি তার কাজকর্ম করার স্পৃহা বা কাজকর্ম করার ইচ্ছা কমে যাওয়া, ঠিক আছে, তার মনোবল কমে যাওয়া, তার কনফিডেন্স এবং সেলফ এস্টিম দুটোই কমে যাওয়া, তার সঙ্গে তার সামাজিকভাবে তার নিজেকে গুটিয়ে নেওয়া, এবং তার সঙ্গে একটা হোপলেস ফিল করা যে আমার আমার দ্বারা কিছু হবে না, তার সঙ্গে নানা রকম জৈবিক মানে বায়োলজিক্যাল ফিচার্স, যেমন ঘুম ঘুম কমে যাওয়া, খিদে কমে যাওয়া, ঠিক আছে, সেক্সুয়াল ড্রাইভ কমে যাওয়া, এইগুলো যদি সব একত্রিত হয়, এবং তার সঙ্গে অফকোর্স সুইসাইডাল আইডিয়েশন, সুইসাইডাল ইন্টেন্ট ইত্যাদি ইত্যাদি, এইগুলো যদি সবগুলো একসঙ্গে হয়, যার ফলে তার দৈনন্দিন জীবনের উপর তার প্রভাব পড়ে, মানে তার পারিবারিক, সামাজিক, তার

0: কর্মক্ষেত্র, এডুকেশন, সমস্ত জায়গায় যদি তার তার প্রভাব পড়ে, এবং সেটা যদি একটা প্রলং পিরিয়ড অফ টাইম, মানে অ্যাটলিস্ট 2 সপ্তাহ বলি, 2 সপ্তাহ থেকে 1 মাস থেকে 2 মাস 3 মাস, এটা যদি কন্টিনিউ করে, তখনই কিন্তু সেটাকে আমরা অবসাদ রোগ বলবো। মন খারাপ, আমার আজকে সকালে উঠে মেক করেছে, আমার মন খারাপ লাগলো, হ্যাঁ, দিন দিন দিনটা প্রোগ্রেস করতে আমি কাজের মধ্যে গেলাম, কাজ করতে শুরু করলাম, তখন আমার সেই মন খারাপটা কেটে গেল, সেটা কিন্তু ডিপ্রেসিভ ডিসঅর্ডার নয়। এবং আরেকটা উল্লেখযোগ্য তথ্য, ডিপ্রেসিভ ডিসঅর্ডার কিন্তু প্রায় 12-13% মানুষ ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভোগে ইন ওয়ান পয়েন্ট অফ টাইম। সেই ডিসঅর্ডার মানে মন খারাপ নয়।
1: তাহলে যে ডিপ্রেশনে রয়েছে এবং বাড়ির লোকেরা বুঝতে পারছে যে সে কাজ করতে পারছে না, ডিপ্রেশনে চলে যাচ্ছে, তাহলে তার চিকিৎসা কিভাবে সম্ভব?
0: তাকে সচেতন হতে হবে এবং তার পরিবারের লোকজনকে সচেতন হতে হবে। এবং সেইখানে আমাদের আরেকটা প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের নানা রকমের ভ্রান্ত ধারণা। এটা ভ্রান্ত ধারণাগুলো কি, এটা একটা দুর্বলতা, মানসিক দুর্বলতা না, এটা দুর্বলতা, এটা থেকে বেরিয়ে আসা যায়। এক্সাম্পল দেওয়া যায়, দেখো দেখো আমরা কেমন বেরিয়ে এসেছি, তুমি এটা করো ওটা করো, ঠিক আছে, এটা এটা এটা অসুখ নয়, এটা দুর্বলতা, সেটা একটা ভ্রান্ত ধারণা। আরেকটা ধারণা হচ্ছে যে মানসিক রোগ বলে কিছু হয় না, মানসিক রোগের চিকিৎসায় ডিপেন্ডেন্স তৈরি হয়, অ্যাডিকশন তৈরি হয়, নেশা তৈরি হয়, এই ওষুধগুলো খেলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এই যে আমাদের নানা রকম ভ্রান্ত ধারণা, তার থেকে স্টিগমা আছে। স্টিগমা আসে মানে তারা তাদেরকে সমাজ থেকে, মানে সমাজের একটা দিকে ই করে দেওয়া হয়, ঠিক আছে, সোশ্যাল আইসোলেশনের শিকার হন তারা, ঠিক আছে, তারপরে তাদের চিকিৎসা ব্যাহত হয়, তাদের নানা রকম ভাবে ডিসক্রিমিনেট করা হয়, বৈষম্যের শিকার হন তারা, ঠিক আছে, চিকিৎসা হতে দেরি হয়, চিকিৎসা মাঝপথে বন্ধ হয়ে যায়, এসব নানা রকমের অসুবিধাগুলো সৃষ্টি হয়, নানা রকম মিথ, স্টিগমা ইত্যাদি, এবং ডিনায়ালও বটে, অস্বীকার করা যে এটা একটা অসুখ বলে অস্বীকার করা, এটা পার্সোনাল লেভেলে যিনি ভুগছেন তার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, সেরকম তার পরিবারের লোকেদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং অন্যান্য বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে বিভিন্ন লেভেলে প্রয়োজন। এবং সেই কারণে ডিলে হয়, এটা ডায়াগনোসিস করাটা ডিলেটা হয় এই কারণে যে আমাদের এই নানা রকমের সামাজিক এইসব কারণগুলোর জন্য।
1: সিভিয়ার ডিপ্রেশনে যে আছে সে কি সুইসাইডাল হতে পারে?
0: একদম, সিভিয়ার ডিপ্রেশনের ওয়ান অফ দ্য মানে সবচেয়ে প্রধান রিস্ক ফ্যাক্টর হচ্ছে সুইসাইড করার প্রবণতা। সুইসাইড করে ফেলতে পারার আগে তো সুইসাইড করার প্রবণতা, সুইসাইড করার ইচ্ছে ইত্যাদি, এগুলো থেকে সুইসাইডের দিকে যায়। যেটা আমি আগে বলছিলাম যে এখনো কিন্তু মানে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, 50% সুইসাইডের কারণ কিন্তু মানসিক অসুস্থতা, তার মধ্যে অ্যারাউন্ড 25-30% সবচেয়ে কমন কজ অফ সুইসাইড ডিউ টু মেন্টাল ইলনেস হচ্ছে মেজর ডিপ্রেশন, অবসাদের অসুখ।
1: ধরুন একটা শিশু, সে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে, কিন্তু 14-15 বছর বয়সে বা তার পরেও হয়তো দেখা গেল হঠাৎ করে তার ডিপ্রেশন হচ্ছে বা তার বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দিচ্ছে, সে সুইসাইডাল হচ্ছে, এটা কি হঠাৎ করে ট্রিগার করতে পারে একজন মানুষের ক্ষেত্রে যে কোনো বয়সে?
0: মানসিক অসুস্থতা বাচ্চাদের ক্ষেত্রেও যেটা প্রযোজ্য, বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য, বাচ্চাদের ক্ষেত্রে হয়তো একটু বেশি। মানসিক অসুস্থতা, যে মানসিক অসুস্থতা আমরা অ্যাডাল্ট লাইফেও দেখি, তার 50% মানসিক অসুস্থতা কিন্তু 14-15 বছর বয়সের মধ্যেই তার মানে তার অনসেটটা, ঠিক আছে, কিন্তু সেটা আমরা বিভিন্ন বিভিন্ন কারণে সেটা বুঝতে পারি না, ঠিক আছে। এই গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটাকে আমরা বলি বায়ো সাইকো সোশ্যাল, এই 3টে ফ্যাক্টরের ওপর কিন্তু নির্ভরশীল। বায়ো মানে বায়োলজিক্যাল, তার মানে হচ্ছে জেনেটিক, যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, ঠিক আছে, বা যদি যদি তার কোনো সেই ফ্যামিলি হিস্ট্রির জন্য তার একটা ফ্যামিলি হিস্ট্রি থাকার দরুন তার মানসিক অসুস্থতা হবার প্রবণতাটা বেশি থাকে বাচ্চাটির বা অ্যাডোলেসেন্টটির, হ্যাঁ, তাহলে সেটা একটা ফ্যাক্টর। সাইকোলজিক্যাল, ছোটবেলা থেকে সে কীরকম এনভায়রনমেন্টে বড় হয়েছে, ঠিক আছে, তার ফ্যামিলি এনভায়রনমেন্টটা কীরকম, তার স্কুল এনভায়রনমেন্টটা কীরকম, তার পরিবারের লোকেদের তার প্রতি আচরণ কীরকম, তার স্কুলের যারা বন্ধু বান্ধব, যারা পিয়ার গ্রুপ, তাদের আচরণ, টিচারদের আচরণ কীরকম। একটা বাচ্চার এনভায়রনমেন্ট তো মেইনলি হচ্ছে বাড়ি, স্কুল এবং সোসাইটি, ঠিক আছে, সোসাইটির কীরকম আচরণ, সে বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হয়েছে কিনা, সে ছোটবেলা থেকে আমার একটা ডিসফাংশনাল ফ্যামিলিতে বড় হয়েছে কিনা, যেখানে কিনা মা বাবার মধ্যে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগে আছে, মা বাবা ডিভোর্স সেপারেটেড, বা কোনো মৃত্যুর হয়েছে ছোটবেলায়, কোনো ট্রমার শিকার, কোনো অ্যাবিউজের শিকার, ঠিক আছে, এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর। আর সোশ্যাল ফ্যাক্টরগুলো ওইগুলোর সঙ্গেই লিঙ্ক, সোশ্যাল ফ্যাক্টর মানে তার তার আর্থসামাজিক পরিস্থিতি, তার অপরচুনিটি, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে মানে বায়ো সাইকো সোশ্যাল এই নেটওয়ার্ক অনুযায়ী মানসিক অসুস্থতার প্রবণতা এবং তারপরে সাবসিকোয়েন্টলি মানসিক অসুস্থতাটা হওয়া, এগুলো ডিটার

0: করে। এটা গেল একটা মানসিক অসুস্থতার ক্ষেত্রে। আর মানসিক প্রতিবন্ধকতা তো আরেকটা দিক, মানে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স যেগুলো বলি, সেই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স গুলো তো মানে শিশু বয়সে বা চাইল্ড সাইকিয়াট্রিতে বেশি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মধ্যে অটিজম পড়ে, এডিএইচডি পড়ে, সেগুলোর অন্যান্য অন্যান্য ব্যাখ্যা আছে।
1: অনেকেই বলেন যে সুইসাইড করব, বাঁচতে চাই না। এটা কি সত্যি, যারা বলেন সুইসাইড করব তারা সুইসাইড আসলে করেন না?
0: একদমই ভুল। আমাদের পরিষ্কার যেটা আমরা সবসময় বলি, সবসময় আমরা এই এই এই মেসেজটা সবসময় দিই যে কোন রকমের যদি কেউ যদি সুইসাইডের কথা বলে, তাহলে সেটাকে প্রথমত এক্সপ্লোর করা দরকার যে সে এক্স্যাক্টলি কি বলতে চাইছে। এবং দেখা যায় যে যারা সুইসাইডের কথা বলে তাদের মধ্যে সুইসাইড করার প্রবণতা কিন্তু অনেক অনেক বেশি যারা সুইসাইডের কথা বলে না তাদের তুলনায়। তার মানে এইটা হচ্ছে একটা নিছক একটা অ্যাটেনশন সিকিং, হ্যাঁ, নিছক একটা যে অ্যাটেনশনটা আমাদের দিকে ঘোরানোর একটা ইয়ে। যদি অ্যাটেনশন সিকিং হয় তাহলেও তো একটা সেটা ইম্পর্টেন্ট যে কেন সে অ্যাটেনশনটা সিক করছে আমি মরে যাব বলে, সেটাকে তো আমাদের এক্সপ্লোর করা দরকার, তাই না? তো সেই কারণে এটাকে কখনোই নিছক ও কিছু হবে না, ও বলে, ও কোনোদিন করবে না, এরকম এরকমটা। আর এই এই প্রসঙ্গে বলি, হয়তো যদি পরবর্তী সময় এটা আলোচনা না হয়, যে সুইসাইডের কথা আলোচনা করা উচিত নয়। হ্যাঁ, আমাদের কাছে যে যে রুগীরা আসছে তাদেরকে সুইসাইডের কথা জিজ্ঞেস করা উচিত না, একটা খুব ভ্রান্ত ধারণা আছে। আরেকটা মিথ, সেটা হচ্ছে যে সুইসাইডের কথা জিজ্ঞেস করলে কিন্তু সে সুইসাইড হয়তো করতো না, কিন্তু সে সুইসাইড করে ফেলবে। এটা কিন্তু একদম টোটাল কমপ্লিট ভ্রান্ত ধারণা। যদি কেউ কোনোভাবে আমরা সে সুইসাইডের কথা মুখ দিয়ে উচ্চারণও করলো না, কিন্তু তার পারিপার্শ্বিক এবং তার অন্যান্য অন্যান্য ফ্যাক্টর্স গুলো দেখে আমাদের যদি মনে হয় যে তার একটা সুইসাইড করার প্রবণতা থাকলেও থাকতে পারে, সেটা কিন্তু আমাদের ডাইরেক্ট পজিটিভ কোয়েশ্চেনিং করে সেটাকে বার করতে হবে।
1: আত্মহত্যা হঠাৎ করে হয় না, কিছু সংকেত সে দেয়। তাই আজ প্রতিজ্ঞা করুন যে আপনার সামনে হেসে কথা বলছে তাকে অন্তত একবার জিজ্ঞাসা করুন কেমন আছো। আর আপনার বলা আমি আছি হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

0: শুনলেন আলোর সন্ধানে, সাক্ষাৎকার গ্রহণে সোমা রায়, সম্পাদনা অরিজিৎ ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: আলোর সন্ধানে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লির ঘোষণা গ্রহণ করেছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় বলে ব্রিক্স মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছেন। ব্রিক্স দেশগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে নিন্দা করেছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী ইথিওপিয়া, মালয়েশিয়া, ভিয়েতনামের নেতৃবৃন্দের পাশাপাশি আবুধাবি যুবরাজের সঙ্গে বৈঠক করেন। একাধিক মামলায় অভিযুক্ত পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মালদহ থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইউএস ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বেলারুশের এরিনা সাভালেঙ্কার মুখোমুখি হবেন কাজাখস্তানের এলিনা রিবাকিনার। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশনের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণ

0: উন্নয়নের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন যে এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন দেশের যৌথ দায়িত্ব।
1: আজ কি চর্চা সে স্পষ্ট হি বদলতে হুয়ে বিশ্ব কা সঞ্চালন পুরানে সংস্থানো সে নহি কিয়া যা সকতা। রিপ্রেজেন্টেশন, রেসপন্সিভনেস আর রুল মেকিং তিনোঁ মে সুধার আবশ্যক হ্যায়। আজ অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে সাঝা সংকল্প কো স্পষ্ট দিশা দেতা হ্যায়। আব হামারি জিম্মেদারি হ্যায় ইন সংকল্পোঁ কো ঠোস পরিণামো মে বদলে।
0: ব্রিক্সের 20 বছর পূর্তি উপলক্ষে সদস্য দেশগুলির নেতারা দুটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বলেন আগামী 20 বছরের জন্য ব্রিক্স দেশগুলিকে একটি নতুন ও উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। জোটের নিজস্ব কর্মপদ্ধতির মধ্যে দিয়েই এই প্রক্রিয়ার সূচনা হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী সমুদ্র সংক্রান্ত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক মিশনগুলির মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে নাবিকদের জন্য একটি জরুরি সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দেন। বিশ্ব বাণিজ্যে নাবিকদের বিশাল অবদান থাকা সত্ত্বেও কঠিন সময়ে প্রায়শই তারা প্রয়োজনীয় সহায়তার অভাবে পড়েন বলেও প্রধানমন্ত্রী মত ব্যক্ত করেন।
1: ক্যা হাম সি ফেরার এমার্জেন্সি সাপোর্ট নেটওয়ার্ক বানা সকতে হ্যায়? ইসকে মাধ্যম সে সম্বন্ধিত দেশো কি ম্যারিটাইম অথরিটি অর মিশনস কো জোড়া জায়েগা। ইসসে ডিস্ট্রেস অ্যালার্টস, মেডিকেল অ্যাসিস্ট্যান্স, পরিবারো কো সূচনা তথা ইভ্যাকুয়েশন মে সহযোগ দিয়া যা সকতা হ্যায়।
0: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন এই সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত আলোচনাকে অবশ্যই একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে স্পষ্ট ফলাফল অর্জন করতে হবে। তিনি বলেন একইভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ভোটাধিকার, নেতৃত্বের পদ এবং নীতিগত অগ্রাধিকারগুলিকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
1: রিপ্রেজেন্টেশন কে সম্বন্ধ মে কহনা চাহুঙ্গা, ইউএন সিকিউরিটি কাউন্সিল মে রিফর্ম আব অর টালা নহি যা সকতা। পর ট্যাক্স বেসড নেগোসিয়েশনস কো নিশ্চিত সময়সীমা অর স্পষ্ট পরিণাম সে জোড়না হোগা। উসি তরহ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মে ভোটিং পাওয়ার, লিডারশিপ পজিশনস অর পলিসি প্রায়োরিটিজ আজ কি ইকোনমিক রিয়ালিটিজ কে অনুসার হোনি চাহিয়ে।
0: বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘাত এবং আন্তর্জাতিক ব্যবস্থায় মেরুকরণ ও বিভাজনের বৃদ্ধির বিষয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিক্স সম্মেলনের প্রথম দিনে গৃহীত নতুন দিল্লি ঘোষণায় আজ বিশ্বজুড়ে দেশগুলির সামরিক ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার বর্তমান প্রবণতা নিয়ে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলিতে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি অবস্থানকে সম্মান জানাতে সক্ষম এমন একটি বহুপাক্ষিক পদ্ধতির পক্ষে মত দিয়েছেন তারা। তারা যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে অপরাধমূলক ও অযৌক্তিক হিসেবে কঠোরভাবে নিন্দা করেছেন। গত বছরের 22 এপ্রিল জম্মু কাশ্মীরে হওয়া সন্ত্রাসবাদী হামলারও তীব্র নিন্দা জানানো হয়েছে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ উপায়ই সম্ভব এবং তা প্যালেস্তাইনের জনগণের বৈধ অধিকার পূরণের উপর নির্ভরশীল বলেও ব্রিক্স নেতৃবৃন্দ পুনর্ব্যক্ত করেন। ব্রিক্সের নতুন দিল্লি ঘোষণাপত্রে আজ খেলাধুলাকে সামাজিক উন্নয়নের একটি মাধ্যম হিসাবে চিহ্নিত করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া প্রযুক্তি বিষয়ক একটি ওয়ার্কিং গ্রুপ গঠন এবং ক্রীড়া সামগ্রী উৎপাদনকারী সম্মেলনের আয়োজনের বিষয়ে ভারতের দেওয়া দুটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি। বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারতের সভাপতিত্বে বিভিন্ন স্তরে বছরব্যাপী আলোচনার ফলে ব্রিক্স শীর্ষ সম্মেলনে নতুন দিল্লি ঘোষণা নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিদেশ মন্ত্রকের সচিব সুধাকর দালেলা বলেন ভারতের সভাপতিত্বের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হল এই নতুন দিল্লি ঘোষণা গ্রহণ। ভারত ব্রিক্সের সভাপতি থাকার সময় সহযোগী দেশগুলির সহযোগিতার জন্য তিনি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে ধন্যবাদ জানান। চলতি বছরে ভারতের ব্রিক্স সম্মেলনের সভাপতিত্বের সুবাদে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে শক্তিশালী তেলকেন্দ্রিক সম্পর্ক এখন বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, পরিচ্ছন্ন শক্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতন আরও বিস্তৃত অংশীদারিত্বের দিকে প্রসারিত হচ্ছে বলে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি থেকে প্রকাশিত একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনও জ্বালানি সংক্রান্ত

0: নেতা জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির অগ্রগতিও পর্যালোচনা করবেন। এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী ইথিওপিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের নেতৃবৃন্দের পাশাপাশি আবুধাবির যুবরাজের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে ফিরিয়ে এনেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআই। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক ও পাঞ্জাব পুলিশের সহযোগিতায় সিবিআই এই কাজে সফল হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য পাঞ্জাব পুলিশের 4 সদস্যের একটি দলকে মলদোভায় পাঠানো হয়েছিল। সিবিআইয়ের লাল তালিকাভুক্ত ছিল এই আসামি। তদন্তকারী সংস্থা জানিয়েছে, পাঞ্জাবে দায়ের করা একাধিক গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত অমৃতপাল, তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জোড়া খুনের অভিযোগ রয়েছে। মামলা রয়েছে অস্ত্র আইন ও এনডিপিএস অ্যাক্টেও। এছাড়াও জাল নথিপত্র ব্যবহার এবং পাসপোর্ট আইন লঙ্ঘনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ জম্মু কাশ্মীরের কুপওয়ারা, কুলগাম, বান্দিপোরা, বারামুলা এবং সোপোর সহ 10টি স্থানে তল্লাশি অভিযান চালায়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার পাকিস্তান ভিত্তিক নিয়ন্ত্রক এবং তাদের স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা ষড়যন্ত্রীদের সন্ধানেই এই তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, সেগুলো পরীক্ষা করে তদন্তে উঠে আসা অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, চলতি বছরের 31 মার্চ জঙ্গি সংগঠনের একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড এবং তাজা গুলি উদ্ধার হয়েছিল। পরবর্তীতে সেই তদন্তের সূত্র ধরেই সন্ত্রাসে জড়িত কয়েকজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। জঙ্গিদের স্থানীয় নেটওয়ার্কের সদস্যদের সম্পর্কেও বিভিন্ন তথ্য বেরিয়ে আসে। ফিলিপিন্সে ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 76, এখনও নিখোঁজ রয়েছেন 13 জন, প্রাণে রক্ষা পেয়েছেন 43 জন। উল্লেখ্য, গত বুধবার ম্যানিলা থেকে করুন যাওয়ার সময় ফেরিটিতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইউএস ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাভালেঙ্কা মুখোমুখি হবেন কাজাখস্তানের এলেনা রিভাকিনার। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আলেকজান্ডার জাভেরেভ লড়বেন বেল শেলটনের বিরুদ্ধে। প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস বিকাপে কাতেরিনা সিনিয়াকোভা ও টিলা টাউসেন খেতাব জয় করেছেন। ফাইনালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রবিন মন্টকুমার এবং অ্যাশলিন ক্রুগারকে পরাজিত করেছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় বলে ব্রিক্স মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। ব্রিক্স দেশগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের নিন্দা করেছে। খবর শেষ হলেও পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। দুঃখিত, জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ রবিবার 13 সেপ্টেম্বরের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58। সকাল 6:05 সুচিন্তন শুনবেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবাধ্য সঙ্গীতে শুনবেন রাগ যোগিয়া ও ভৈরবীতে ঠুমরি, পরিবেশন করবেন শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে শুনবেন রাসসুন্দরী দেবীর রচনা থেকে পাঠ। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউর পরিবর্তে শুনবেন মিউজিক। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় থাকবেন তৃষা পারুই। 6:55 কৃষক বন্ধুদের জন্য এই অনুষ্ঠানে শুনবেন মাছের প্রক্রিয়াকরণ সম্পর্কে, এ বিষয়ে বলবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। 7:05 সুফি গানের আসর, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান।

আগামীকালের গন্তব্য বাংলাদেশের নাটোর। উপস্থাপনায় সাধনা রায়। 7:35 সকালের আড্ডা। উপস্থাপনায় সাধনা রায়। 8:30 কবিকণ্ঠে কবি যশোধরা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় থাকবেন রুমা ঘোষ। শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 ষোলো আনা বাঙালি। এই অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে পায়েল চট্টোপাধ্যায়, সম্পাদনা দীপজ্যোতি কর। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় হৈমন্তী রায়। 10:30 ভক্তিগীতি, শুনবেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 10:45 লোকগানের আসর। 11:00 অতিথি। এই অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজা সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মৌমিতা বসু। শুনবেন দ্বিতীয় পর্ব। 11:30 রৌম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় প্রিয়ষ্মা গঙ্গোপাধ্যায়। 12:30 যাত্রাপালা সর্প নিধন যজ্ঞ, রচনা জি সি ভট্টাচার্য, পরিবেশনায় কুমড়াগুড়ি কালীতলা যুব সমাজ। 1:40 বাংলা ব্যান্ডের গান। ভারতীয় সময় দুপুর 2:30 শুরু হয় মৈত্রী প্রথম মৈত্রী প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসর, শুনবেন রসময়ী, উপস্থাপনায় উমা মৈত্র ও চিত্রা মুখোপাধ্যায়। বিকেল 4:35 ষোলো আনা বাঙালি, বিশিষ্ট অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী। 6:20 ক্ষেত খামারের কথা, আমন ধানে আগাছা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলবেন ডক্টর অসীম কুমার দলুই। সাক্ষাৎকার গ্রহণ করবেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, পুষ্টি অপুষ্টি, এ বিষয়ে বলবেন ডাক্তার মধুমিতা দুবে। শুনবেন প্রথম পর্ব। 7:00 নাটক সহধর্মিনী, রচনা নরেন্দ্রনাথ মিত্র, বেতার নাট্যরূপ মনোজ মিত্র, প্রযোজনা জগন্নাথ বসু। 7:45 নান্দনিক অনুষ্ঠানে ঔপন্যাসিক বিনোদ ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন শ্রীরূপা মুখোপাধ্যায়, প্রযোজনা দুর্বাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয়, শান্তনু বন্দ্যোপাধ্যায় অনুদিত আমার ভারতের স্মৃতিপট, স্মৃতি ও তৈত্র, পরিচয় করিয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায়, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নায়কী কানাড়া রাগে সেতার পরিবেশন করবেন অভিষেক মল্লিক। তাকে তবলায় সহযোগিতা করছেন রুদ্রনারায়ণ কল্যাণী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন স্নেহেশ নাগ, রাগ বিহাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সুব্রত গুপ্ত। বিহাগ রাগে সেতার পরিবেশন করবেন স্নেহেশ নাগ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এই অনুষ্ঠানে আজ বেহাগ রাগে সেতার পরিবেশন করলেন স্নেহেশ নাগ। আকাশবাণী মৈত্রী, এখন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি চন্দ্রচূড় সরকার, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনে নতুন দিল্লি ঘোষণাপত্র 2026 সর্বসম্মতিক্রমে গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঘোষণাপত্রে সদস্য দেশগুলির যৌথ সংকল্পকে যে স্পষ্ট দিশা দেখানো হয়েছে তাকে বাস্তবে রূপ দেওয়া এখন সম্মিলিত দায়িত্ব।
1: বিশ্বজুড়ে সংঘর্ষ, আন্তর্জাতিক প্রেক্ষাপটে সম্পর্কের বিভাজন এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে ঘোষণাপত্রে গভীর উদ্বেগ প্রকাশ। প্যালেস্টাইন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আলাপ আলোচনার নীতিতে জোর।
0: সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছে ব্রিক্স।
1: ব্রিক্সে ভারতের সভাপতিত্বের মূল ভিত্তি হল মানুষকে কেন্দ্র করে মানবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, উদ্বোধনী ভাষণে বলেন প্রধানমন্ত্রী।
0: ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নরেন্দ্র মোদীর। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপরে জোর।
1: দুবাইয়ে এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
0: আসছি বিস্তারিত খবরে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনে নতুন দিল্লি ঘোষণাপত্র 2026 সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছেন সদস্য দেশের নেতারা। প্রথম দিনের বৈঠক শেষে নতুন দিল্লি ঘোষণাপত্র গ্রহণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, আজ যে ঘোষণাপত্রটি গৃহীত হল তা সদস্য দেশগুলির যৌথ সংকল্পকে একটি স্পষ্ট দিশা দেখাচ্ছে। তবে শুধু কাগজে কলমে নয়, এই সব প্রস্তাবগুলিকে বাস্তবে রূপ

0: দেওয়া এখন সম্মিলিত দায়িত্ব।
1: আমাদের সমক্ষ ব্রিক্স নিউ দিল্লি ডিক্লারেশন 2026 কা ড্রাফট প্রস্তুত হয়। ইসমে আমাদের চর্চাও কাজ সাথ প্রমুখ বৈশ্বিক ও ক্ষেত্রীয় বিষয় পর আমাদের দৃষ্টিকোণ সামিল হয়। সাথে ব্রিক্স কোঅপারেশন কো और सुदृढ़ करने की प्राथमिकताएं समाहित है। मैं डिक्लेरेशन को एडॉप्ट करने का प्रस्ताव रखता हूं। किसी सदस्य की ओर से आपत्ति व्यक्त नहीं की गई है। न्यू दिल्ली डिक्लेरेशन 2026 को सर्वसम्मति से एडॉप्ट किया जाता है।
0: বিশ্বজুড়ে সংঘর্ষ, আন্তর্জাতিক সম্পর্কের বিভাজন এবং বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে ঘোষণাপত্রে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সুস্থায়ী উন্নয়ন, দারিদ্র ও ক্ষুধা দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বহুমুখী আন্তর্জাতিক আলোচনার উপরে জোর দিয়েছেন তাঁরা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ব্রিক্স নেতারা সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর সুরক্ষার অধীনে থাকা অসামরিক পরমাণু কেন্দ্রে যেকোনো আক্রমণ রোধ করা এবং পারমাণবিক নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অবাধ ত্রাণ সামগ্রী পৌঁছানোর সুবিধার্থে রাষ্ট্রসংঘের প্রস্তাবগুলি কার্যকর করার উপরে জোর দেন ব্রিক্স নেতারা। প্যালেস্টাইন সমস্যা স্থায়ী সমাধানের জন্য তাদের অধিকার প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সংস্থায় উপযুক্ত প্রতিনিধিত্বের কথা বলা হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে গত বছরের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। সীমান্ত পারে সন্ত্রাস, জঙ্গিদের অর্থ সাহায্য ও নিরাপদ আস্তানা নির্মূলে ব্রিক্স তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
2: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সের ধারাবাহিকতা ও বাস্তবায়ন প্রক্রিয়া চালু করার প্রস্তাব দিয়েছেন। প্রতিবছর সভাপতি পদ পরিবর্তন হলেও যাতে জোটের প্রাতিষ্ঠানিক কাজের গতি বজায় থাকে তার জন্যই ট্রেকার মাধ্যমে এই উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।
1: আব সময় হ্যায় কি হাম ব্রিক্স মে হামারি একতা অর সহমতি কো বৈশ্বিক মঞ্চ পর ঠোস পরিণামো মে বদলে। अगले 20 वर्षों के लिए हमें एक नए और एम्बिशियस एजेंडा पर काम करना होगा। इसकी शुरुआत हमें अपने खुद के वर्किंग सिस्टम से करनी होगी। ब्रिक्स की अध्यक्षता हर वर्ष बदलती है, किंतु इसकी वजह से हमारा इंस्टीट्यूशनल मोमेंटम नहीं रुकना चाहिए।
2: প্রধানমন্ত্রী জানান, আগামী 20 বছরের জন্য ব্রিক্স দেশগুলিকে এক নতুন ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে এগোতে হবে। ব্রিক্সের 20তম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনকে অত্যন্ত ঐতিহাসিক বলে উল্লেখ করে তিনি বলেন, এই জোট এখন এক পরিণত জায়গায় পৌঁছে বিশ্বমঞ্চে নিজস্ব স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে।
1: পিছলে 20 বর্ষে ব্রিক্স নে বৈশ্বিক মঞ্চ পর আপনি বিশিষ্ট পহচান বড়াই হ্যায়। हम एक दूसरे के दृष्टिकोण का सम्मान करते हैं और कंसेंसस से आगे बढ़ते हैं। हम किसी के विरुद्ध नहीं बल्कि सबको साथ लेकर चलने की सोच के साथ आगे बढ़ने का प्रयास करते हैं। अब समय है कि हम ब्रिक्स में हमारी एकता और सहमति को वैश्विक मंच पर ठोस परिणामों में बदले।
2: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাসমূহের সংস্কারে আর বিলম্ব করা যাবে না বলে জোর দেন প্রধানমন্ত্রী।
1: সি ফেরার্স কা বৈশ্বিক ব্যাপার মে বহুত বড়া যোগদান হ্যায়, কিন্তু রিপ্রেজেন্টেশন কে সম্বন্ধ মে মে কহনা চাহুঙ্গা, ইউএন সিকিউরিটি কাউন্সিল মে রিফর্ম আব অর টালা নাহি জা সকতা। এ পর ট্যাক্স বেসড নেগোসিয়েশনস কো নিশ্চিত সময় সীমা और स्पष्ट परिणाम से जोड़ना होगा। उसी तरह फाइनेंशियल इंस्टीट्यूशंस में वोटिंग पावर, लीडरशिप पोजीशंस और पॉलिसी प्रायोरिटीज आज की इकोनॉमिक रियलिटीज के अनुसार होनी चाहिए।
2: ভারতের সভাপতিত্বে রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি আরআইসিএস বা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়িত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
1: भारत की ब्रिक्स अध्यक्षता पीपल सेंट्रिक और ह्यूमैनिटी फर्स्ट अप्रोच पर आधारित है। रिजिलियंस, इनोवेशन, कोऑपरेशन और सस्टेनेबिलिटी हमारी प्राथमिकताएं रही हैं। इन प्राथमिकताओं के साथ हमने ब्रिक्स सहयोग को सामान्य जन से जोड़ने का विशेष बल दिया है।
0: ভারতের এক বছরের অক্লান্ত চেষ্টার ফলেই ব্রিক্স সম্মেলনে নতুন দিল্লি ঘোষণাপত্রে সব দেশ একমত হতে পেরেছে। আজ সন্ধ্যায় ভারত মণ্ডপমে আয়োজিত সাংবাদিক বৈঠকে একথা জানান বিদেশ মন্ত্রকের সচিব সুধাকর দালেলা।

0: তিনি বলেন, এই সর্বসম্মত ঘোষণাপত্র প্রকাশ করাটাই ভারতের সভাপতিত্বে পাওয়া সবচেয়ে বড় সাফল্য। তিনি জানান, পশ্চিম এশিয়ার সংঘাত মোকাবিলায় সবকটি পক্ষই আলাপ আলোচনার উপরে জোর দিয়েছে।
1: On West Asia, and the centerpiece of that approach is that we all believe that dialogue and diplomacy should be the guiding parameter for addressing any conflict, any situation which requires solution, and that is the only way to build lasting peace, security and stability in any part of the world.
0: শুনছেন উপমহাদেশের খবর।

0: আজ নতুন দিল্লিতে ব্রিক্স সম্মেলনের ফাঁকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে দুই নেতাই জোর দিয়ে বলেন, ভারত ও চীনের সম্পর্ককে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে এবং দুদেশের ভেদাভেদ যেন কোনো বিরোধের রূপ না নেয়। গত বছর আগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, দুটি দেশের সম্পর্ক তিনটি মৌলিক নীতি, পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে চলা উচিত। তিনি জোর দিয়ে বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি। এর জন্য আগে থেকে হওয়া সীমান্ত চুক্তিগুলি মেনে চলার উপর জোর দেন তিনি। সেই সঙ্গে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দুদেশের মানুষের দীর্ঘমেয়াদী স্বার্থের কথা মাথায় রেখে সীমান্ত সমস্যার একটি ন্যায্য, যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে দুই নেতাই সায় দিয়েছেন। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক আদান প্রদান এবং ব্যবসা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যের ভারসাম্যহীনতা দূর করা এবং পণ্যের সাপ্লাই চেইন বা যোগান ব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে একযোগে কাজ করতে সম্মত হয়েছেন দুই নেতা।
1: ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ড আবি আহমেদ আলী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং এর সঙ্গে আলাদা করে আলোচনা করেন। বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং পারস্পরিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা হয়। এছাড়া আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। দুটি দেশই ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার উপরে জোর দিয়েছে।
0: চীনের সাদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, তারা চলতি মাসের 21 তারিখ থেকে গুয়াংঝু ও নতুন দিল্লির মধ্যে নিয়মিত যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় চালু করবে। উল্লেখ্য, 2020 সালের কোভিড মহামারীর কারণে ভারত ও চীনের মধ্যে 6 বছর ধরে বন্ধ থাকা বিমান পরিষেবা এর ফলে আবার শুরু হচ্ছে। অষ্টাদশ ব্রিক্স সম্মেলন উপলক্ষে ভারতে এসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার পরেই এই বিমান পরিষেবা পুনরায় চালু হওয়ার কথা জানা গেল।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। অষ্টাদশ ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট রাজধানীতে এসেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে। শ্রী মোদী আন্তর্জাতিক যে কোনো সমস্যার সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমে হওয়া উচিত বলে ভারতের স্থায়ী অবস্থান পুনর্ব্যক্ত করেন।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, জনস্বাস্থ্য রক্ষা করা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। অন্ধ্রপ্রদেশের 10টি ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং 12টি ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি উদ্বোধনের পর তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যকুমার যাদব উপস্থিত ছিলেন।
1: জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আজ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, কুলগাম, বান্দিপোরা, বারামুলা এবং সোপোর সহ মোট 10টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র এবং সীমান্ত পারাপার সন্ত্রাসে জড়িয়ে থাকা স্থানীয় সহযোগী এবং তাদের যোগাযোগ ব্যবস্থা এই অভিযানের লক্ষ্য বলে জানা গিয়েছে। তল্লাশির সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার হয়েছে যা আগে সংগ্রহিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এনআইএ জানিয়েছে, চলতি বছরের 31 মার্চ লস্কর ই তৈবার স্থানীয় এক কর্মীকে গ্রেপ্তারের পর তদন্ত শুরু হয়েছিল।
0: কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ রেড কর্নার তালিকাভুক্ত আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিং এর মলদোভা থেকে দেশে প্রত্যর্পণ নিশ্চিত করেছে। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং পাঞ্জাব পুলিশের সমন্বয় হওয়ায় প্রত্যর্পণ সম্পন্ন করতে পাঞ্জাব পুলিশের 4 সদস্যের একটি দলকে মলদোভায় পাঠানো হয়েছিল বলে জানা গেছে। সিবিআই জানিয়েছে, তার বিরুদ্ধে পাঞ্জাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে 2টি হত্যাকাণ্ড, অস্ত্র আইন ও এনডিপিএস আইনের অধীনে অপরাধ ছাড়াও জাল নথি ব্যবহার এবং পাসপোর্ট আইন লঙ্ঘনের একাধিক গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে।
1: সৌদি আরব গতকালের ড্রোন হামলার পর তাদের প্রধান ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

0: সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেদেশের শক্তি মন্ত্রক জানিয়েছে। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাতের সময় হরমুজ প্রণালীতে তেল পরিবহন ব্যাহত হলেও ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে সৌদি আরব তেল রপ্তানি চালিয়ে যেতে পেরেছিল। সৌদি বিদেশ মন্ত্রক অভিযোগ করেছে, একাধিক ড্রোন ইরাক থেকে এসে হামলা চালিয়েছে। অন্যদিকে ড্রোন হামলার প্রেক্ষিতে সৌদি আরব যে 1200 কিলোমিটার দীর্ঘ ইস্ট ওয়েস্ট পাইপলাইন বন্ধ করেছে, হরমুজ প্রণালী এড়িয়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেল পৌঁছানো সেটি প্রধান বিকল্প পথ।
1: পাকিস্তানের একটি মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, বালুচিস্তানে সামরিক শাসন জারি করার লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে দমনপীড়ন চালাচ্ছে। সেখানে হিংসা ও বাস্তুচ্যুত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সংস্থাটি বলেছে, রাস্তার ধারে ফেলে রাখা বা বালুচ নাগরিকদের বিকৃত দেহাবশেষ এই হিংসার নৃশংসতা ও অমানবিকতার জ্বলন্ত নিদর্শন।
0: দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। চীনের হালানপুর সিটিতে আজ সেমিফাইনাল ম্যাচে ভারতের হয়ে সুপ্রিয়া হ্যাট্রিক করেছেন। অপর দুটি গোল করেন মধু সিদার ও সুখবীর কৌর। দক্ষিণ কোরিয়ার একমাত্র গোলটি করেছেন ইউরি জিয়ং।
1: এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। গতরাতে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। 131 রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেবে শ্রীলঙ্কা। 18 ওভার 4 বলে 6 উইকেট হারিয়ে 134 রান তুলে জয় নিশ্চিত করে।
0: ব্রিক্সের নতুন দিল্লি ঘোষণাপত্রে আজ খেলাধুলোকে সামাজিক উন্নয়নের একটি মাধ্যম হিসেবে অভিহিত করা হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া প্রযুক্তি বিষয়ক একটি ওয়ার্কিং গ্রুপ গঠন এবং ক্রীড়া সামগ্রী উৎপাদনকারী সম্মেলন আয়োজনের বিষয়ে ভারতের দেওয়া দুটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনে নতুন দিল্লি ঘোষণাপত্র 2026 সর্বসম্মতিক্রমে গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঘোষণাপত্রে সদস্য দেশগুলির যৌথ সংকল্পকে যে স্পষ্ট দিশা দেখানো হয়েছে তাকে বাস্তবে রূপ দেওয়া এখন সম্মিলিত দায়িত্ব।
0: বিশ্বজুড়ে সংঘর্ষ, আন্তর্জাতিক প্রেক্ষাপটে সম্পর্কের বিভাজন এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে ঘোষণাপত্রে গভীর উদ্বেগ প্রকাশ। প্যালেস্টাইন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আলাপ আলোচনার নীতিতে জোর।
1: সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছে ব্রিক্স।
0: ব্রিক্সে ভারতের সভাপতিত্বের মূল ভিত্তি হল মানুষকে কেন্দ্র করে মানবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, উদ্বোধনী ভাষণে বললেন প্রধানমন্ত্রী।
1: ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নরেন্দ্র মোদীর। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর।
0: দুবাইয়ে এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল ভারত শ্রীলঙ্কার মুখোমুখি।
1: আজকের উপমত আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান হারানো দিনের গান। উপস্থাপনায় আমি সাধনা রায়।

মোর গান একই সুর পেল রে। সত্যি তাঁর গান অমন সুরের মাধুরী ঝরিয়েছিল বলেই তো প্লাবিত হয়েছে আপামর সঙ্গীত প্রেমীর অন্তর। মাত্র 46 বছর আয়ুষ্কালে এমন সব কালজয়ী গান তিনি নির্মাণ করেছেন যা আজও সঙ্গীত পিপাসু বাঙালিকে বিমোহিত করে রেখেছে। 5-এর দশকের শেষার্ধ থেকে 7-এর দশক পর্যন্ত সময়কালে বাংলা স্বর্ণযুগের গানের আঙিনায় এক অগ্রগণ্য সুরস্রষ্টা এবং শিল্পী শৈলেন মুখোপাধ্যায়। তাঁর শুভ জন্মদিনে তাঁরই গানে তাঁরই সুরে সুর মিলিয়ে আমি সাধনা আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানাতে আপনাদের সঙ্গে হাজির হয়েছি স্টুডিওর এ প্রান্তে। যখন গানে গানে শ্রদ্ধা জানাব তাহলে শুরুতেই তাঁরই কণ্ঠে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সত্যনাথ মুখোপাধ্যায়ের সুরে এই গানটি রইল।

আহা, এমন সুমিষ্ট আর রোম্যান্টিক কণ্ঠস্বর, তা সত্যি বাংলা সঙ্গীত ভাণ্ডারের এক অমূল্য সম্পদ। ১৯৫৭ সালে মাত্র ২৬ বছর বয়সে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয়। সে সময়ে তাঁর স্বপ্ন আমার ওগো, সপ্তরঙ্গের প্রজাপতির পাখা এবং সাতি তারা ডুবে গেল গান দুটি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। সপ্তরঙ্গের সুরের সুরভি ছড়িয়ে যেমন তিনি ঘায়েল করেছেন সঙ্গীত পিপাসু বাঙালিকে, তেমনি এই তার সুরের আকর্ষণে ছুটে এসেছেন বহু গুণী শিল্পীরা। তার সুরে কণ্ঠ দিয়ে বহু কিংবদন্তি শিল্পী সঙ্গীত ভুবনকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনই সমৃদ্ধ হয়েছেন তাঁরা নিজেরাও। গায়ত্রী বসু, বাণী ঘোষাল, বাসবী নন্দী, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আলপনা বন্দ্যোপাধ্যায়, অসীমা ভট্টাচার্য, কৃষ্ণা চট্টোপাধ্যায়, বিট্টু সমাজপতি, প্রভাতী মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, নায়ক গায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মতো স্বনামধন্য শিল্পীরা সেকালের, এছাড়াও আরও অনেক বড় বড় গায়ক গায়িকা শৈলেনবাবুর সুরে জনপ্রিয় আধুনিক এবং ছায়াছবির গান উপহার দিয়েছেন আমাদের বাংলার সঙ্গীত ভাণ্ডারে। সেই স্বপ্নের খানিকক্ষণ আমরা মোহাবিষ্ট থাকতে চাই আবারও কণ্ঠে শৈলেন মুখোপাধ্যায়,

তার সপ্ত রঙের স্বপ্নের স্বর্ণালীতে আমরাও খানিকক্ষণ ভেসে থাকলাম। এক একান্ত সাক্ষাৎকারে শিল্পী মৃণাল চক্রবর্তী তাঁর সম্পর্কে বলেছিলেন, এত ভালো মেজাজের ছেলে গান বাজনার জগতে খুব কমই দেখেছি, খানিকটা যেন শান্ত অধ্যাপকের মতো চলাফেরা কথাবার্তা। শৈলেন মুখোপাধ্যায়ের সুরে মৃণাল চক্রবর্তীর কণ্ঠে ভুলে থাকার কথা ছিল, তোমারই আমার তো নয়, আর দু হাতে আর এনো না কনক চাঁপার ফুল তুলে। গানগুলি আজও জনপ্রিয়তার শীর্ষে। দুটি গানেরই রচয়িতা পুলক বন্দ্যোপাধ্যায়। রইল তাঁরই একটি গান আপনাদের জন্য।

তিনি কি শুধু শিল্পী বা সুরকার ছিলেন? তা একেবারেই নয়। তিনি ছিলেন একজন সঙ্গীত গুরু এবং সাঙ্গীতিক বুনিয়াদ গড়ে তোলার সফল কারিগর। তার হাত ধরে বহু শিল্পী তাদের সঙ্গীত জীবনে প্রথম পা রেখেছেন। তাদের মধ্যে উল্লেখ্য নির্মলা মিশ্র, বাণী ঘোষাল, হৈমন্ত শুক্লা, পিন্টু ভট্টাচার্য, এমন আরও অনেকে। তাহলে আবারও কথায় যাওয়ার আগে বরং একটু গান শুনে নি পিন্টু ভট্টাচার্যের সেই বিখ্যাত গান যার কথা মিল্টু ঘোষের আর সুর দিয়েছেন শৈলেন মুখোপাধ্যায়।

কি অপূর্ব সুরের বিন্যাস! সত্যিই প্রতিটা গান যেভাবে আপনাদের কাছে শোনানো হচ্ছে, এবং আপনারা আশা করছি বুঝতে পারছেন যে প্রতিটা গানে দেখুন সুরের চলন একেবারে ভিন্ন, এবং প্রতিটি মন কেড়ে নিচ্ছে বারে বারে। যে বছর বাণী ঘোষাল শৈলেন মুখোপাধ্যায়ের সুরে গান রেকর্ড করলেন,

বছর বাড়িতে এক আনন্দের সুর বয়ে গিয়েছিল, কারণ বাণী ঘোষাল ছিলেন শৈলেন মুখোপাধ্যায়ের আত্মীয়া। বাণী ঘোষালের কণ্ঠে বরং শৈলেন মুখোপাধ্যায়ের সুরে একটি গান শুনে নি, তারপরে আবারও ফিরে আসছি কথায়।

সেদিন চামেলি বকুল গন্ধ ছড়াতে আমার মনে এসেছিল কিনা জানি না, তবে গানে গানে আজ কিন্তু সুগন্ধি ছড়িয়ে দিচ্ছে আমাদের এই হারানো দিনের গান আপনাদের মনে, আমার মনে। ১৯৫৭ সালে তাঁরই সুরে নির্মলা মিশ্রের জীবনের প্রথম বেসিক আধুনিক গান রেকর্ড হল। বটকৃষ্ণদের কথায় ধূসর গোধুলি আলপনা এঁকে। আবার ১৯৫৯ সালে ভারতী মুখোপাধ্যায়ের সঙ্গীত জীবনের গোড়ার দিকে তাঁকে দিয়ে বেসিক আধুনিক গান রেকর্ড করিয়েছিলেন তাঁরই সুরে পবিত্র মিত্রের কথায়। এমন আরও কত শিল্পী তাদের জীবনের প্রথম গান রেকর্ড করেছেন শৈলেন মুখোপাধ্যায়ের সুরে গান গিয়ে।

আরও এক দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছিলেন সলিল মুখোপাধ্যায়। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্র সেনকে দিয়ে জীবনের প্রথম বেসিক আধুনিক গান রেকর্ড করিয়েছিলেন 1959 সালে। দু দুখানি গান, প্রথমটি সাদা মেঘ ভেসে যায় এবং অপরটি যদিও ক্লান্ত নয়নে ঘুম। এমনই আরও অনেকের কথা বলতে ইচ্ছে করছে, যেমন প্রখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গীত জীবনের প্রথম গান, একেবারে প্রথম গানও কিন্তু শৈলেন মুখোপাধ্যায়ের হাত ধরেই। এ প্রসঙ্গে এক অন্তরঙ্গ স্মৃতিচারণায় শিল্পী নিজেই বলেছেন, সে কবিকার কথা 1970 সাল, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা ও শৈলেন মুখোপাধ্যায়ের সুরে ছড়ার গান ঠাঁই পেয়ে গেল শারদ অর্ঘে, আর সঙ্গীতের আঙিনায় আমার প্রথম পা রাখা। বাবা হরিহরণ শুক্লা সে ছোট্টবেলায় নানা স্বপ্নের বীজ বুনে দিয়েছিলেন মনের মধ্যে, তারই পূর্ণাঙ্গ রূপ পেল 1972 সালে শৈলেন্দার হাত ধরে। এ তো কান্না নয়, আমার চোখের জল। তারপরেই পুজোর গানের তালিকায় পাকাপাকি জায়গা পেয়ে গেলাম। সে সময় পুজোর গানের শিল্পী এই তকমা পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের ব্যাপার ছিল। ব্যাস হয়ে গেলাম পুরোপুরি শিল্পী। শৈলেন্দার কাছে সঙ্গীত শিক্ষার সময় কত যে বকা খেয়েছি তা গুনে বলতে পারবো না, তবে কখনো রাগ বা অভিমান হতো না, কারণ তিনি শিক্ষকের মতো শাসন করেছেন। বকা খাওয়ার পর সেই কাজ এত নিখুঁত ও মনের মতো হবে ভাবলেই এখনো কেমন আনন্দ হয়, গর্ব হয়। শৈলেন মুখোপাধ্যায় তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন সে যুগের সুরের আকাশের শাশ্বত শুকতারা হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। এমনই কত শিল্পীর কত কথা লুকিয়ে আছে, এক অনুষ্ঠানে বোধহয় সব কথা বলে উঠতে পারবো না। তবে এখন রইল ইলা বসুর কণ্ঠে শৈলেন মুখোপাধ্যায়ের সুরে সেই বিখ্যাত গানটি।

আহা, কি অসাধারণ অর্কেস্ট্রেশন! প্রেলিউড ইন্টারলিউড গানের সঙ্গে সঙ্গেই অনুরোধিত হয় আমাদের মনে। অসাধারণ, আরো অনেক গান আপনাদের শোনাবো, তবে এখন সময় আগামীকালের হারানো দিনের গানের বিষয় আপনাদের জানিয়ে দেওয়া।

চোখ ধাঁধানো প্রাসাদী হোক বা অট্টালিকা, এমনকি ভবন, সদন, নিকেতন, ধাম কিংবা বাসা, যে রূপে বা যে নামেই অভিহিত করা হোক না কেন, একটি বাড়ির বিভিন্ন রূপকে ঘরে পরিণত করতে অবশ্য প্রয়োজনীয় হল সুখী সংসার বা সুখী গৃহকোণ। সর্বোপরি সাংসারিক শান্তি ও ভালোবাসা, যা মাটির গৃহেও স্বর্গ রচনা করে। কেউ কেউ আবার ঘর ছাড়া হয়ে পথে পথে ঘুরে এই পৃথিবীটাকেই করে তোলেন তাদের ঘর। বিভিন্ন আধুনিক গান ও বাংলা ছবির গানে সুরে নানাভাবে ধ্বনিত হয়েছে ঘরের কথা। আগামীকাল রাতের হারানো দিনের গানের অনুষ্ঠানে গানের ঘরে ঘরের গান শোনাতে আকাশবাণী মৈত্রীর ঘরে অর্থাৎ স্টুডিওতে থাকবেন অরিজিৎ ঘোষ। বন্ধুরা, শুনতে ভুলবেন না। ফিরে আসি আমাদের আজকের হারানো দিনের গানে। আজ আমরা রয়েছি গায়ক সুরকার শৈলেন মুখোপাধ্যায়কে নিয়ে, তাঁরই কথায় গানে আমরা রয়েছি।

হ্যাঁ, যে কথা বলছিলাম, গানে প্রেলিউড এবং ইন্ট্রালিউড যথাযথ পরিমিত সুর রেখে সেই মতো যন্ত্রসঙ্গীত ব্যবহার করে তিনি তার গানে গানের প্রতি যত্নশীলতা এবং মনসেনার ছাপ রেখেছেন। রাগ সঙ্গীতের অত্যধিক কালোবাতি গানের সহজ স্বাচ্ছন্দ্য ও শ্রুতি মধুরতাকে

পছন্দ করে, তাই লঘু সুরের গান নির্মাণের ক্ষেত্রে তিনি সে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতেন। কখনোই সেখানে ধ্রুপদী সঙ্গীতের ব্যবহার তিনি করতেন না। আবার রাগাশ্রয়ী লঘু সঙ্গীত সৃজনে তিনি কিন্তু যথাযথ মুনশিয়ানার পরিচয় দিয়েছেন, তাল ছন্দ লয় নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন। তাই তো গানের কম্পোজিশনে সুরের চলনে সহজ স্বচ্ছন্দ গতি এবং তাঁর পরিমিতি বোধ আমরা বারে বারে বিস্মিত হই। আর এই বারে বারে কথাটি বলাতেই মনে পড়ে গেল তাঁর সুরারোপিত খাম্বাজ রাগের উপর সেই অসাধারণ কম্পোজিশনটির কথা। আশা করি আমার বন্ধুরা বুঝতে পারছেন আমি কোন গানটির কথা বলছি। হ্যাঁ, একেবারে ঠিক ধরেছেন যে গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে বহুশ্রুত এবং জনপ্রিয়তার শিখরে আজও। তাহলে শোনা যাক গানটি।

এ প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে মলয়ন মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই অনবদ্য গানটি, শ্রীমতী যে কাঁদে। গানটি শুনলেই বিস্ময়ে অভিভূত হতে হয়। কি অসাধারণ সুরের বিন্যাস! গানের প্রথম বিস্তারটি একেবারে তার সপ্তকে ধৈবত পর্যন্ত গেছে। কি অসাধারণ সুরের রেঞ্জে গানটিকে বেঁধেছেন শৈলেনবাবু। আবার আবার এই গানটির কথা একবার ভাবুন তো। না না না, বলো না সহেলি,

এরও মন মাতানো সুরে রাগ সঙ্গীতের ব্যবহার কি অসাধারণ। গানটি গেয়েছিলেন প্রখ্যাত ঠুমরি গায়িকা প্রভাতী মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায় দুজনে একসঙ্গে। একটু আফসোস রয়ে গেল সেই গানটি আপনাদের শোনাতে পারলাম না, তবে পরে যদি কখনো আমি সুযোগ পাই নিশ্চয়ই শোনাব। তবে মন খারাপ করার কিছু নেই, এখন যে গানটি আপনাদের শোনাব সেটি আরতি মুখোপাধ্যায় এবং শৈলেন মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, একটি অনবদ্য গান।

কথা কিন্তু আমিও দিয়েছিলাম আপনাদের ভালো লাগবে এই গানটি, কি লাগলো তো? আসলে শৈলেন মুখোপাধ্যায়ের সুরারোপিত অনন্য সুন্দর গানগুলি আমাদের যেন প্রতি মুহূর্তে নস্টালজিক করে তোলে। তার নির্মাণে সুরের বৈচিত্র্য এবং অভিনবত্ব ছিল অভাবনীয়। তার সঙ্গীত নির্মাণ প্রসঙ্গে বলতে গিয়ে আরও এক যশস্বী সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হারমোনিয়ামে যে রিডে ওর হাত পড়ে সেখান থেকে সুর আপনিই বের হয়। তিনি যেমন গানের কথা ও সুরের সার্থক মেলবন্ধন ঘটাতে পারতেন, তেমনি স্নিগ্ধ কোমল মেলোডি সৃজনে তিনি ছিলেন অতুলনীয়, স্বাতন্ত্র্যে ভাস্বর। 1958 সালে বটকৃষ্ণদের কথায় শৈলেন মুখোপাধ্যায়ের সুরে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে তুমি থাকো আমি চাই গানটি অসম্ভব সুর মাধুর্য ও ললিত লাবণ্য।

নেই, একেবারে ভরপুর ছিল। 1961-তে মানবেন্দ্র মুখোপাধ্যায় আরও একটি কালজয়ী গান মালতীরে শুনে যেতে হয়েছে, যার রোমান্টিক মেলোডি আজও আমাদের অন্তরকে মুগ্ধতায় ভরিয়ে রেখেছে। সেখানেও কিন্তু সুর সংযোজনায় ছিলেন শৈলেন মুখোপাধ্যায়। তাঁর অর্কেস্ট্রেশনের অভিনব ভাবনার আরও একটি উদাহরণ কবি সত্যেন্দ্রনাথ দত্তের তুল তুল টুপ টুপ টুপ টুপ তুল তুল গানটি। অভিনব সুর করে শিল্পী শ্যামল মিত্রকে দিয়ে গানটি গাইয়েছিলেন। বাংলা আধুনিক গানে তাঁর সুরের বৈচিত্র্যের এমন বহু উদাহরণ রয়েছে। একটু আগেই আপনারা বহু গান শুনলেন, আবার কি অসাধারণ প্রেলিউড ইন্টারলিউডের মেলবন্ধন ঘটিয়েছেন এ গানে। তাঁর কণ্ঠে ভাস্কর বসুর কথায় নগরে বন্দরে নিথয় প্রান্তরে গানটিতে হারমোনিকা এবং পিয়ানো অ্যাকোর্ডিয়ানের অসামান্য ব্যবহার সুরসৃজনে তার স্বকীয়তার কথাই প্রমাণ করে। আরও একবার গানটি শোনাচ্ছি আপনাদের অবশ্যই।

এবার যে গানটির কথা আপনাদের শোনাব সেটি একেবারে ভিন্ন, একেবারে রক অ্যান্ড রোল। রাগ সঙ্গীত থেকে পশ্চিমী রক অ্যান্ড রোলের দুনিয়াতে এমনই ছিল তার অবাধ অনায়াস বিচরণ। রইল গানটি তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

1971 সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ সেনানীদের অকাতর আত্মবলিদানে তিনি যথেষ্ট অনুপ্রাণিত হন। বাঙালি জাতির আদর্শ ও স্বাধীনতার আকাঙ্ক্ষায় আপামর বাঙালিকে উদ্বুদ্ধ করতে শৈলেন মুখোপাধ্যায় নতুন গান বাঁধলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখায় সুর সংযোজন করে। আর কোথা নয় মা, আর নয় কোনোখানে, বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীরে, এমনই তার সুরের বাঁধনি দিয়ে তিনি সমস্ত সঙ্গীত জগৎকে যেন হাতের মুঠোয় নিয়ে ফেলেছিলেন। এবার আসি গীতিনাট্যের কথায়। বড়দের জন্য যেমন তিনি নানান ধরনের গান নির্মাণ করেছেন, সুর দিয়েছেন, তেমনি ছোটদের কথাও কিন্তু তিনি ভেবেছেন। ছড়ার গানে তার কৃতিত্ব অতুলনীয়। সহজ সরল সাবলীল উপস্থাপনা যেন এক বহতা নদীর মতো তরতর করে এগিয়ে চলেছে তার সুরের চলন। সেখানে কীর্তন শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে সূর্যিমামা নামল পাটে নিবল দিনের আলো, ও পারেতে কালো রং বৃষ্টি পড়ে ঝমঝম, কিংবা আনন্দ মুখোপাধ্যায়ের কথায় শ্রীলা সেনের কণ্ঠে সোনার চোখে ঘুম দিতে আজ ঘুমের পরিয়ায়, এসব গানও কিন্তু তিনি সুর করেছেন। আবার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলির গল্প অবলম্বনে তাঁর সঙ্গীত পরিচালনায় শিশু গীতিনাট্য এবং এক যে ছিল শিয়াল এক অনন্য নির্মাণ। 1975 সালে প্রকাশিত এই গীতিনাট্যে কণ্ঠ দিয়েছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য, তিনি নিজে, প্রভাতী মুখোপাধ্যায়, চিত্তপ্রিয় মুখোপাধ্যায়, শৈবাল মজুমদার, ইন্দ্রাণী সেন, রীনা সেনগুপ্ত, অনিতা মজুমদার, ডলি ঘোষ এবং অনেক অনেক শিশু শিল্পীরা। ঠাকুরমার ঝুলির রূপকথার গল্প বুদ্ধভূতম ও লালকমল নীলকমল অবলম্বনে 1970 সালে প্রকাশিত হয় ঠাকুরমার ঝুলি শীর্ষক গীতিনাট্য। ভাস্কর বসুর রচনায় এবং নচিকেতা ঘোষের সুরে সঙ্গীত পরিচালনায় এই গীতিনাট্যে সেকালের সমস্ত গুণী শিল্পীদের সঙ্গে শৈলেন মুখোপাধ্যায়ও গান গিয়েছিলেন। আবার ক্ষীরোদাপ্রসাদ বিদ্যাবিনোদ রচিত আলিবাবা গীতিনাট্য রূপ দিয়েছিলেন গীতিকার প্রণব রায়, সেখানেও অংশ নিয়েছিলেন শৈলেন মুখোপাধ্যায়। আশ্রমকন্যা কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় HMV গ্রামোফোন কোম্পানিতে থেকে 1964 সালে প্রকাশিত হয়

রবীন্দ্র নৃত্যনাট্য তাসের দেশ। রাজপুত্র শ্যামল মিত্রের সঙ্গে সওদাগর পুত্রের ভূমিকায় অসাধারণ কণ্ঠ দিয়েছিলেন শৈলেন মুখোপাধ্যায়। এই দুই শিল্পীর সুমিষ্ট দ্বৈত কণ্ঠের সুধা যেন আজও পান করে সঙ্গীত পিপাসু সকল বাঙালি শ্রোতা। এ প্রসঙ্গে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, সম্পূর্ণ আধুনিক গানে ডান্স ড্রামা যেটি অ্যান্ডারসন ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল আলাদিন নামে, এটি সম্পূর্ণ ওয়াটার ব্যালে ডান্সের মাধ্যমে এই গীতিনাট্যটি পরিবেশিত হয়। তাতে সুর ও সঙ্গীত পরিচালনায় ছিলেন শৈলেন মুখোপাধ্যায়, যার সাক্ষী সেকালের কলকাতার সংস্কৃতি মনস্ক সকল মানুষ। অনেক কথা বললাম, একটু গান শোনাই। সময় তো প্রায় ফুরিয়ে এলো, একটা গান আপনাদের শোনাতে পারি, যে গানটি শোনার জন্য আমাদের মহানায়ক অর্থাৎ উত্তম কুমার ভীষণ ভীষণ রকমভাবে তাকে অনুরোধ করতেন, দেখা হলেই সেই গানটিরই অনুরোধ তাকে রাখতেন তার কাছে। আসলে দুজনে খুব ভালো বন্ধু ছিলেন, তাদের অভিন্ন হৃদয় বন্ধু। এই মহানায়ক এই শৈলেন মুখোপাধ্যায় বন্ধুর অন্ধভক্ত ছিলেন, গানের অসম্ভব অনুরাগী ছিলেন, তাই দুই বন্ধুর দেখা হলেই আবদার করতেন এই গানটির জন্য। না, গানটি বলবো না কথা, শোনাবো আপনাদের।

এত যে শোনাই গান, তবু মনে হয় যে গান শোনাতে চাই হয়নি গাওয়া। তাই তো বলি, তুমি আবার ফিরে এসো, তোমার অসমাপ্ত গান শুনিয়ে যাও আরেকটি বার।

অনেক গানই তো শোনানো হলো না, অনেক কথাই বলা হলো না, সময় ফুরিয়ে গেল। তাই আজকের মতো হারানো দিনের গান এখানে শেষ করতে হচ্ছে। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু সাধনা, আর সেই সঙ্গে আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:56 ভারতীয় সময় এবং বাংলাদেশ সময় সকাল 6:28। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় 11:59 এবং বাংলাদেশ সময় 12:33। একটু পরেই শুরু হবে DTH বাংলার অনুষ্ঠান। শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আধুনিক গানের অনুষ্ঠান, আধুনিক বাংলা গানের অনুষ্ঠানে শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে এখন শুনবেন পরপর কয়েকটি বাংলা আধুনিক গান। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। এবারে কয়েকটি আধুনিক বাংলা গান শুনবেন শিল্পী তালাত মাহমুদের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গানের অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, শিল্পীর কণ্ঠে শুনবেন কয়েকটি আধুনিক বাংলা গান।

রানার গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘণ্টা বাজছে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান, এরপরের শিল্পী মান্না দে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। আধুনিক গানের পরবর্তী শিল্পী অমিত কুমার।

0: ওরে ওরে ওরে ওরে ওরে ভজ হরি,
1: বলো বলো বলো ছোড়দা, হলো কি
0: বল হরি? আরে হবে আবার কি, জানিস দিনে দিনে জিনিসের দাম বাড়ছে, আর সাথে সাথে মানুষের দাম কমছে। হ্যাঁ করে রইলি কেন, মুখ বন্ধ কর।
1: হাপ

আধুনিক বাংলা গানের অনুষ্ঠানের আজকের শেষ শিল্পী অঞ্জন দত্ত। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এরপরে পরপর কয়েকটি গান শুনবেন মিশর রহস্য ছবি থেকে। প্রথম গানটি শুনবেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

পরবর্তী গানটি শুনবেন শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ছবির নাম মিশর রহস্য।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে অ্যাবিসিন ছবি থেকে থাকছে পরপর দুটি গান। প্রথম গানটি শুনবেন শিল্পী অন্বেষা দত্তগুপ্তের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, বাংলা ছায়াছবির গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন কুমার শানু এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি গান শুনবেন লাভ এক্সপ্রেস ছবি থেকে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ দুটি গান শুনবেন শিল্পী নচিকেতা চক্রবর্তী কণ্ঠে। প্রথমে শুনবেন প্রেম আমার ছবির গান।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন রজনীকান্ত সেনের গান। পরবর্তী শিল্পী অর্চনা ভৌমিক।

শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী অনুপ ঘোষালের কণ্ঠে।

শেষ হলো আগ কে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়, রাগ

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়, রাগ রাম কেলি। এখন শুনবেন সেতার বাদন, শিল্পী অয়ন সেনগুপ্ত, রাগ গুজরি টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন সেতার বাদন, শিল্পী অয়ন সেনগুপ্ত, রাগ গুজরি টোড়ি। ঘড়িতে 4:58 হয়ে 40 সেকেন্ড, ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক দাঁদায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 13 সেপ্টেম্বর রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে

বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। অতীত কাকে বলে? অতীত যে এককালে ঘটেছিল, আজ সে বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা নেই, তা নয়, আসলে হয়তো চর্চার একটি অভাব ঘটেছে। কিছু বিষয়ে যার চর্চা চলেছে তা অতীত নয়, চিরবর্তমান। এমনই অনেক অতীতকে যদি আবার আমরা চর্চায় শুরু করি, তবে দেখব তার মধ্যে আছে অনেক অমূল্য রতন। তা হল আমাদের ঐতিহ্য। আসুন, নানানভাবে আমরা সবাই চর্চা শুরু করি সেই অতীতে যার মধ্যে আছে রত্নের খনি। আসলে তা অতীত নয়, তা বর্তমান, চিরবর্তমান, চিরন্তন সত্যের মতো মহামূল্যবান মণিমাণিক্য রয়েছে সেখানে, শুধু ফিরে ফিরে খুঁজে দেখার অপেক্ষা, আবার স্মরণ করার অপেক্ষা। আজ যে মানুষটির কথা শুনব, সেই 1490 থেকে 1564 সাল পর্যন্ত তার কর্মকীর্তি জানিয়ে তিনি আজ বর্তমান বলে দিই। শ্রীল রূপ গোস্বামী গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান ধর্মগুরু, কবি, দার্শনিক এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। বৃন্দাবনের যে স্বর গোস্বামী, তাতেই গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব আর দর্শন প্রচার করেছিলেন, আর সেখানেই তিনি আর তার জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন গোস্বামী। আমরা বইয়ের পাতায় বারে বারে পড়েছি রূপ ও সনাতন, রূপ ও সনাতন। সেই রূপ ও সনাতনের রূপ গোস্বামী, আজ তাকে নিয়েই কথা বলব চিরন্তনীতে। কত কথা জানার আছে একজন মানুষ, তার কর্মকীর্তি সবকিছু নিয়ে তিনি কি যেন রেখে গিয়েছেন, সে রেখে যাওয়া পরবর্তী প্রজন্মের জন্য। তার সেই কাজ আজও আমাদেরকে সমৃদ্ধ করে, তাই তো তিনি প্রাতঃস্মরণীয়। আজ চিরন্তনীতে শুনব শ্রীল রূপ গোস্বামীর কথা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: পতিত ধরিণী গঙ্গে, শুনছিলাম গানটি কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। বলছিলাম ঐতিহ্যের কথা, আর সেই ঐতিহ্য বোধ হয় আমাদের গঙ্গাকে কেন্দ্র করে চিরপ্রবহমান। আজও আমরা গঙ্গা জলের শুদ্ধি নিয়ে সবকিছু, আমাদের যত রকমের আচার বিচার যা কিছু আছে, তার সঙ্গে গঙ্গা কাহিনী পবিত্রতা সব মিলেমিশে একাকার হয়ে যায়। যদিও বাস্তবে আমরা তাকে অনেক ক্লেদাক্ত করেছি, কিন্তু বোধে চেতনায় সংস্কারে আজও তা পরিশুদ্ধ এবং চিরপ্রবহমানা। চলে আসি রূপ গোস্বামীর গল্পে, কেননা ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে একটু পরেই হয়তো ছুটতে হবে। অনেক অনেক দিন আগেকার কথা, সেই 1509 খ্রিস্টাব্দ। গৌড়ে তখন নবাবভূষণ শাহের রাজত্ব, বর্ষাকাল। সেদিন খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে কোনো প্রাণী পথে নেই। এক ধোপার ধোপানি ঘরের মধ্যে বসে আছে, বৃষ্টির জন্য কাপড় কাচা ধোয়ার কাজ বন্ধ। হঠাৎ ওরা দুজনে ঘরের মধ্যে থেকে শুনতে পেল জলের ছপছপ ছপছপ শব্দ। ধোপানি বলে উঠল, শুনছো শুনছো, ছপছপ শব্দ, এ নিশ্চয়ই শেয়ালের পায়ের শব্দ, এত বৃষ্টিতে কে আর বাইরে বের হবে, শেয়ালগুলোর গর্তে জল ঢুকেছে তাই বাইরে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির দাপুটে কাজকর্ম তো প্রায় বন্ধ, ধোপার মেজাজ খারাপ। ধোপানির কথা শুনে চেঁচিয়ে বলে উঠল, তোমার যেমন বুদ্ধি, এই প্রচণ্ড বৃষ্টিতে কেউ বাইরে বের হয়? এ নিশ্চয়ই নবাবের কোনো চাকর, তাই ঝড় জলের মধ্যে সব কষ্ট সহ্য করে নবাবের প্রাসাদে যাচ্ছে। ধোপার কথাই ঠিক, নবাবের এক বিশ্বস্ত মন্ত্রী সন্তোষ সে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে একটি দরকারি কাজে পালকি করে নবাব হুসেন শাহের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তাঁকে ছাড়া নবাবের কাজকর্ম চলেই না। নবাব তাকে উপাধি দিয়েছেন সাকর মল্লিক বা প্রধান সচিব। ধোপা ধোপানির মধ্যে যত কথাবার্তা চলছিল সব কথা কানে এলো সাকর মল্লিকেরও। তার মনে একটা ধিক্কার এলো, যে সময় পৃথিবী ভেসে যাচ্ছে শেয়াল কুকুর বেড়ালো পথে বার হয় না, রাজার হুকুমে রাজার চাকরকে সেই দুর্যোগেও পথে বার হতে হচ্ছে।

যে অভ্যস্ততায় আছি তার বিপরীতেও আরও কোনো ভাবনা আছে। সেই ভাবনাকে নতুন করে আমরা ভাবতে শিখি এইরকম ছোট্ট কিছু মন্তব্য, ছোট্ট কিছু কথায়। আমাদের সকলের এটা তাই হয়, তাই না? তো যাই হোক, শুধু সন্তোষের কথা যে বলছি তিনি নন, তার বড় ভাই হুসেন স্যার মন্ত্রী ছিলেন, বড় ভাইও। না, তাদের ধনসম্পত্তির কোনো অভাব নেই। ভৈরব নদীর পাড়ে বিরাট জায়গা জুড়ে রাজপ্রাসাদের মতো তাদের বাড়ি। এছাড়া বাকলা চন্দ্রদ্বীপেও তাদের পৈতৃক বাড়ি। গৌড় থেকে চন্দ্রদ্বীপ যাবার পথেও নতুন বাড়ি তৈরি হল। এই কিছুদিন আগেও তাদের প্রাচীন বাড়ির কিছু কিছু ভগ্নাবশেষ, ছয় সাতটি দীঘি ইত্যাদি দেখা যেত। প্রেমভাগ বা পমভাগের গৌড়ের কাছে রামকেলি গ্রামে, এখানে তাদের বাড়িঘর, দীঘি ইত্যাদির বেশ কিছু চিহ্ন আজও বর্তমান। যাই হোক, গল্পে ফিরি। এত টাকা পয়সা, জমি বাড়ি যাদের, কিন্তু সন্তোষের মনে যেন সন্তোষ নেই, শান্তি নেই। বড় ভাই, যার নাম ছিল অমর, হুসেন সাহেব ডান হাত ছিলেন তিনি, সব কাজেই তাকে দরকার। তার পদের নাম ছিল দবির খাস, অর্থাৎ নবাবের নিজস্ব সচিব বা মন্ত্রী। তার মনেও তখন চরম অস্থিরতা, কিছুই যেন ভালো লাগছে না। কেন? দিব্যি তো চাকরি বাকরি করছেন, প্রচুর ধনসম্পত্তি, তারপরেও কেন এত অশান্তি? দুই ভাইয়ের মনেও একই অশান্তি চলছে। যদিও আজ সময়ের সঙ্গে তাল মিলিয়ে দু ভাইয়ের কথা বলতে পারবো না, পরে কোনো একদিন আরেক ভাইয়ের কথা বলবো। আজ আমরা রূপ গোস্বামীর কথাই শুনব। কিন্তু এই যে এত অশান্তি, কেন অশান্তি? কোথা থেকে যেন আরো কিছু ডাক আসছে, আসছে আরো কোনো আহ্বান। কি সেটা?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গৌর সুন্দর গায়েন এবং তার সহশিল্পীদের সঙ্গে এই গানটি। আসলে এই যে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বিষয়টা কি শুধু কি একটি নাম, তা তো নয়। আমরা এই কৃষ্ণ শব্দটি মহাভারত থেকে সব জায়গায় একজন ব্যক্তিকে পেয়েছি, মহাপ্রখর বুদ্ধিমান একজন ব্যক্তি। আবার পরবর্তীকালে দেখেছি কৃষ্ণ কনসাসনেস, বলা হচ্ছে ওই যে অন্ধকার, কৃষ্ণের গায়ের রঙকে ঘন শ্যাম বর্ণ বলা হয়েছে। আসলে কালোর মধ্যে লুকিয়ে আছে আলো, বা এই কথাটাই বলা হয়, কালো যেখানে অন্ধকার যেখানে, সেখানে তুমি খোঁজ করো আলোর সন্ধান পাবে, অর্থাৎ অজানা থেকে জানায় যাবে। আর সেই জানতে গিয়ে দেখবে কত কি লুকিয়ে আছে ওই কৃষ্ণের মধ্যে, অজানার মধ্যে আছে তোমার নিজের মধ্যে। সত্যি তো কতটুকুনি জেনা হয় নিজেকে, আর নিজেকে চিনতে গিয়েই বোধ হয় আমাদের ওই বইয়ের সাহায্য নিতে হয়, মনের সাহায্য নিতে হয়, যে মনের অন্তরে থাকে অনেক অনেক রকমের বিষয়। যাই হোক, গল্পে ফিরি। এভাবে ব্যাখ্যায় বসে গেলে দেখা যাবে আর গল্পটা জানা হচ্ছে না, রূপ গোস্বামীর গল্প। যাই হোক, রূপ সনাতন, দু ভাই তো পণ্ডিত ব্যক্তি, সে যুগে নাম করা নৈয়ায়ী বাসুদেব সার্বভৌমের কাছে পড়াশোনা করেছেন। ওরা ছিলেন তিন ভাই, অমর, সন্তোষ, বল্লভ। এদের বাবা কুমারদেব, তিনি অল্প বয়সেই চলে যান, কিন্তু কুমারদেবের প্রতিভা আর আধ্যাত্মিকতার আলো তার সন্তানদের মধ্যে এসেছিল। কুমারদেবের মৃত্যুর পর তার বাবা মুকুন্দ, মুকুন্দদেব পৌত্রদের উপযুক্ত শিক্ষা দীক্ষার জন্য বাকলা থেকে রামকেলিতে নিয়ে এলেন। এই মুকুন্দদেব ছিলেন গৌড়ের নবাবের মন্ত্রী। কি, তাহলে সূত্রটা পাওয়া যাচ্ছে কিভাবে এদের শিক্ষা দীক্ষা এবং নবাবের একেবারে খুব কাছের মানুষ, তাদের তারা অ্যাডভাইজার বা তাদের পরামর্শদাতা, এভাবেই তাদের জীবন চলেছে। তারপরেও কোথায় যেন একটা অশান্তি মনের মধ্যে, সব পাওয়ার পরে যে অশান্তি আমাদের অন্য কোনো পথের সন্ধান দেখায়, আর সেই পথ কি? বাসুদেব সার্বভৌমের কাছে তারা নেয়, আর তারপরে রামভদ্র এবং বাণীবিলাসের কাছে ব্যাকরণ ইত্যাদি শেখার পর দর্শন আর অন্যান্য কঠিন শাস্ত্র তারা অধ্যয়নের জন্য নবদ্বীপে গেলেন। সংস্কৃতে এরা সে যুগে অদ্বিতীয় পণ্ডিত হয়ে উঠলেন। নবাবের অধীনে কাজের জন্য সপ্তগ্রামের শাসনকর্তা সৈয়দ ফখরুদ্দিনের কাছে আরবি আর ফার্সি শিখলেন, এবং দুজনেই, এই যে দুই ভাই, সকলেই খুব ভালোভাবে শিক্ষা করলেন। সন্তোষ অল্প বয়স থেকে ছিলেন একটু কবি প্রকৃতির এবং ভাবুক প্রকৃতির, অগাধ পাণ্ডিত্যের মধ্যে দিয়ে সে কবি আর ভাবুক মন আরো ক্রমশ বাড়তে লাগলো। সেই সঙ্গে দেখা গেল ভোগ সুখের

প্রতি তার বিতৃষ্ণা, এই বিতৃষ্ণা জন্মতে থাকলো মনের মধ্যে। আসলে এই জন্য একটা অস্থিরতা, আর তখনই ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা। কি বলবো তো সে কথা, মাঝে মাঝে একটু সুরের সূত্র না নিলে কোথায় যেন বাদ পড়ে যায় কিছু। বলছি একটু পরেই কি সেই ঘটনা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি ইন্দ্রাণী সেনের কণ্ঠে। আর আবার চলে যাই রূপ গোস্বামীর গল্পে। কি ঘটে গিয়েছিল, একটা ঐতিহাসিক ঘটনা যার ফলে তার জীবনে এত বড় একটা পরিবর্তন এলো, বলছি সে কথা। চৈতন্যদেব তখন রামকেলিতে এসেছেন, নবাব হুসেন শাহ নবীর খাস অর্থাৎ অমরকে পাঠালেন রামকেলিতে এই সন্ন্যাসী সম্পর্কে সমস্ত খোঁজ খবর আনতে। শাকুর মল্লিক অর্থাৎ সন্তোষের সঙ্গে গেলেন, দুজনের সঙ্গে চৈতন্যের সাক্ষাৎ হল। দুজনেই নিজেদের মানসিক অবস্থার কথা চৈতন্যদেবকে বললেন, চৈতন্যদেব তাদের কাছে টেনে নিলেন। শাকুর মল্লিক আর দবির খাস হয়ে গেলেন রূপ আর সনাতন। রামকেলি থেকে চৈতন্যদেব বৃন্দাবন যাবেন, রূপ গোস্বামীর ইচ্ছে তিনি চৈতন্যদেবের সঙ্গে বৃন্দাবনে যাবেন। আর কখন কোন পথে চৈতন্যদেব বৃন্দাবনে যাবেন সে খবর জানার জন্য রূপ গোস্বামী আগেই দুজন লোককে পাঠিয়েছিলেন। তারা বললেন তিনি ঝাড়খণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে যাবেন। ঝাড়খণ্ডের অন্তর্গত মহারাজপুর থেকে রাজমহল যাওয়ার পথে কানথাইয়া, এই জায়গাটি আজ চৈতন্যদেবের

প্রজাতি বহন করে। এই অঞ্চলে এই যে বলা হয় ওই অঞ্চলে যে সাঁওতালরা তারা হুর বোল, ওই যে কথাটা বলে তা নাকি ওই হুরিবোল ধ্বনিরই একটা পরিবর্তিত রূপ। যাই হোক, এগুলো সবই অনেক কথিত বিষয় থাকে। আমরা চলে আসি মূল গল্পে। রূপ গোস্বামী সংসার ত্যাগ করে বৃন্দাবন যাবার আগে তার যাবতীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার সব ব্যবস্থা করে গেলেন এবং অস্থাবর সম্পত্তির অর্ধেক দান ধ্যান করলেন। এই সময় খবর পেলেন চৈতন্যদেব বৃন্দাবনের পথে চলেছেন। রূপ গোস্বামী তাদের প্রেমভাগের বাড়িতে এসে যাবার জন্য তো তৈরিই ছিলেন, খবর পাওয়া মাত্রই পথে বেরিয়ে পড়লেন। কিছুদিন পথ চলার পর প্রয়াগে এসে জানতে পারলেন চৈতন্যদেব প্রয়াগে এসেছেন। রূপ গোস্বামী চৈতন্যদেবের সঙ্গে দেখা করলেন। 10 দিন রূপ গোস্বামী চৈতন্যদেবের কাছে থাকলেন। এই 10 দিন ধরে চৈতন্যদেব তাকে বৈষ্ণব ধর্মের গভীর তত্ত্ব এবং স্বরূপ বোঝালেন। চৈতন্যদেবের কাছ থেকে রূপ গোস্বামীর শিক্ষা নেওয়া শেষ হল। প্রয়াগ থেকে চৈতন্যদেব কাশী যাত্রা করলেন। রূপ গোস্বামী চৈতন্যদেবের সহযাত্রী হতে চান, কিন্তু চৈতন্যদেব তাকে প্রয়াগ থেকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। অর্থাৎ শুরু হয়ে গেল তার আরেকটি পর্বের কাজ। আমরা কাজ বলতে বেশিরভাগ সময় তার সঙ্গে জীবিকা মিশে আছে এমন ভাবি, কিন্তু অভিজ্ঞতা জীবন বুঝিয়ে দেয় শুধু জীবন ও জীবিকা নয়, জীবন মানে আরো কিছু, আরো কিছুর সন্ধান, আরো কিছুর খোঁজ, যা এক পরম প্রাপ্তি এনে দেয়, যা জীবিকার বাইরে গিয়েও জীবনকে আরো অনেক বেশি মহত্বপূর্ণ করে তুলতে পারে। আর যে তার খোঁজ একবার পায় তাকে ধরে রাখা এই সংসারে খুব শক্ত। রথযাত্রার আগে রূপ গোস্বামী বৃন্দাবন থেকে নীলাচলে এলেন। এ সময় বহু ভক্ত রথযাত্রা উপলক্ষে নীলাচলে আসেন। এসেছেন অদ্বৈত, নিত্যানন্দ প্রভৃতি সাধকেরাও। চৈতন্যদেবের খুব ইচ্ছে তিনি রূপ গোস্বামীকে দিয়ে ভক্তি রসশাস্ত্র লেখাবেন। তাই অদ্বৈত নিত্যানন্দকে বারবার বলতে লাগলেন, আপনারা সকলেই রূপকে আশীর্বাদ করুন, ও যেন কৃষ্ণ ভক্তির রসের বিষয় নিয়ে সার্থক গ্রন্থ রচনা করতে পারে। মোট 10 মাস নীলাচলে থাকার পর রূপ গোস্বামী বৃন্দাবনে ফিরে এলেন। শুরু হল ভক্তি রসশাস্ত্র রচনার সাধনা। রূপ গোস্বামী নিজে পণ্ডিত, তার উপর চৈতন্যদেবের শিক্ষা দীক্ষায় ভক্তির সারতত্ত্ব অনুভব করেছেন। এবার বছরের পর বছর চলল ভক্তি রসতত্ত্ব চিন্তা এবং অন্যান্য শাস্ত্র বিচার। তারপর রচনা শুরু হল বৈষ্ণব রসশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু। কিন্তু এই বিরাট গ্রন্থেও ভক্তিতত্ত্বের শেষ কথা অর্থাৎ মধুর রসের আলোচনা বিস্তৃতভাবে করা গেল না। তাই তিনি রচনা করলেন আরও একটি বিখ্যাত গ্রন্থ উজ্জ্বল নীলমণি, যেখানে মধুর রসের ব্যাখ্যা রয়েছে। এই মধুর রস যার পাবার সৌভাগ্য ঘটে সে জানে। চারপাশের এই দেখতা জগতের যা কিছু আছে, যা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, আমাদের এই সামাজিক মনকে নিয়ন্ত্রণ করে, তার বাইরে আরো যে একটা বৃহৎ জগৎ আছে, আরো যে একটা অজানা রত্নের খনি আছে, সেই সন্ধান দেওয়ার জন্য কে যেন বারবার করে ডাক পাঠায়, কে যেন আহ্বান করে। যে সেই ডাক শুনতে পায় বা বলা যায় যার সেই ডাক শোনার সৌভাগ্য হয়, সে চারপাশের এই জীবন জীবিকা ইত্যাদি প্রভৃতি সামাজিকতা সব ছেড়ে সে রসের সাগরে ডুব দেয়।